আকাশবাণী কলকাতা, আজ শনিবার 9ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 30শে মে 2026 খ্রিস্টাব্দ, 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, আজ সূর্যোদয় 4:54 হয়ে 56 সেকেন্ড, সূর্যাস্ত 6:12 হয়ে 27 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 12 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়ার জন্য পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর ওড়িশা উপকূলের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুভাশিষ।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়া ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 110.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: ছায়াময় পথ প্রান্তে আমার ক্ষুদ্র গৃহ, তাহার বাতায়ন উন্মুক্ত। ভোরের বেলায় সূর্যের প্রথম কিরণ অশোক শাখার কম্পমান ছায়ার সঙ্গে আমার সম্মুখে আসিয়া দাঁড়ায়, আমাকে দেখে, আমার কোলের উপর পড়িয়া খেলা করে, আমার লেখার উপর আসিয়া পড়ে, এবং যখন চলিয়া যায় তখন লেখার উপরে খানিকটা সোনালি রং রাখিয়া দিয়া যায়। আমার লেখার উপরে তাহার কনকচুম্বনের চিহ্ন থাকিয়া যায়। আমার লেখার চারিধারে প্রভাত ফুটিয়া ওঠে। মাঠের ফুল, মেঘের রং, ভোরের বাতাস এবং একটুখানি ঘুমের ঘোর আমার পাতার মধ্যে মিশাইয়া থাকে। অরুণের প্রেম আমার অক্ষরগুলির চারিদিকে লতাইয়া ওঠে। আমার সমুখ দিয়া কত লোক যায়, কত লোক আসে, প্রভাতের আলো তাহাদের আশীর্বাদ করিতেছে, স্নেহভরে বলিতেছে, তোমাদের যাত্রা শুভ হোক। পাখিরা কল্যাণ গান করিতেছে, পথের আশেপাশে ফুটফুট ফুলেরা আশার মতো ফুটিয়া উঠিতেছে। যাত্রা আরম্ভের সময় সকলে বলিতেছে, ভয় নাই, ভয় নাই। প্রভাতে সমস্ত বিশ্বজগৎ শুভ যাত্রার গান গাইতেছে। অনন্ত নীলিমার উপর দিয়া সূর্যের জ্যোতির্ময় রথ ছুটিতেছে। নিখিল চরাচর যেন এইমাত্র বিশ্বেশ্বরের জয়ধ্বনি করিয়া বাহির হইল। সহাস্য প্রভাত আকাশে বাহু বিস্তার করিয়া আসে, অনন্তের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া জগৎকে পথ দেখাইয়া দিতেছে। প্রভাত জগতের আশা আশ্বাস, প্রতি দিবসের নান্দি। প্রতিদিন সে পূর্বের কনকদ্বার উদ্ঘাটন করিয়া জগতে স্বর্গ হইতে মঙ্গল বার্তা আনিয়া দেয়, সমস্ত দিনের মতো অমৃত আহরণ করিয়া আনে। তাহার সঙ্গে সঙ্গে নন্দনের পারিজাতের গন্ধ আসিয়া পৃথিবীর ফুলের গন্ধ জাগাইয়া তোলে। প্রভাত জগতের যাত্রা আরম্ভের আশীর্বাদ, সে আশীর্বাদ মিথ্যা নহে। আমার লেখার উপরে ছায়া ফেলিয়া পৃথিবীর লোক পথ দিয়া চলিয়া যাইতেছে। তাহারা সঙ্গে কিছুই লইয়া যায় না, তাহারা সুখ দুঃখ ভুলিতে ভুলিতে চলিয়া যায়, জীবন হইতে প্রতিনিমেষের ভার ফেলিতে ফেলিতে চলিয়া যায়। তাহাদের হাসি কান্না আমার লেখার উপরে পড়িয়া অঙ্কুরিত হইয়া ওঠে। তাহাদের গান তাহারা ভুলিয়া যায়, তাহাদের প্রেম তাহারা রাখিয়া যায়। আর কিছুই থাকে না, কিন্তু প্রেম তাহাদের সঙ্গে সঙ্গে থাকে। তাহারা সমস্ত পথ কেবল ভালোবাসিতে বাসিতে চলে। পথের যেখানেই তাহারা পা ফেলে সেইখানটুকুই তাহারা ভালোবাসে, সেইখানেই তাহারা চিহ্ন রাখিয়া যাইতে চায়। তাহাদের বিদায়ের অশ্রুজলে সেই জায়গাটুকু উর্বরা হইয়া ওঠে। তাহাদের পথের দুই পাশে নূতন নূতন ফুল, নূতন নূতন তারা ফুটিয়া থাকে। নূতন নূতন পথের দিগকে তাহারা ভালোবাসিতে বাসিতে অগ্রসর হয়। প্রেমের টানে তাহারা চলিয়া যায়, প্রেমের প্রভাবে তাহাদের প্রতি পদক্ষেপের শ্রান্তি দূর হইয়া যায়। জননীর স্নেহের ন্যায় জগতের শোভা সমস্ত পথ তাহাদের সঙ্গে সঙ্গে চলিতে থাকে। হৃদয়ের অন্ধকার অন্তঃপুর হইতে তাহাদিগকে বাহিরে ডাকিয়া আনে, পশ্চাৎ হইতে সম্মুখের দিকে তাহাদিগকে আলিঙ্গন করিয়া লইয়া যায়। প্রেম যদি কেহ বাঁধিয়া রাখিতে পারিত, তবে পথিকদের যাত্রা বন্ধ হইত। প্রেম যদি কোথাও সমাধি হইত, তবে পথিক সেই সমাধির উপর জড় পাষাণের মতো চিহ্নের স্বরূপ পড়িয়া থাকিত। নৌকার গুণ যেমন নৌকাকে বাঁধিয়া লইয়া যায়, যথার্থ প্রেম তেমনি কাহাকেও বাঁধিয়া রাখিয়া দেয় না, কিন্তু বাঁধিয়া লইয়া যায়। প্রেমের বন্ধনের টানে আর সমস্ত বন্ধন ছিঁড়িয়া যায়। বৃহৎ প্রেমের প্রভাবে ক্ষুদ্র প্রেমের সূত্র সকল টুটিয়া যায়। জগৎ তাই চলিতেছে, নইলে আপনার ভারে আপনি অচল হইয়া পড়িত।
0: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানের প্রথম শিল্পী সুনীতা বিশ্বাস।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব গীতাঞ্জলি ও সঞ্জয়িতার আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ থাকবে, কথিকা পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য, আপনার স্বাস্থ্য 6:40 অর্শের চিকিৎসায় লেজার বলবেন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা মিতালি ভট্টাচার্য ও চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনি সোরেন, 8:00 জানাও জানায় কথিকা তামাকে তুমুল বিপদ বলবেন কৃষানু ভট্টাচার্য, 8:05 তুব্রি আতার বাইশ রচনা পরশুরাম, নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:20 নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার, 8:30 বাঁশি শিল্পী পাঞ্চজন্যতে, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানে শেষাংশ, 10:00 গানের ভেলায় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণী ওয়াইভি অরিজিনালস উপস্থাপনায় অনুপ চক্রবর্তী ও সায়নী মজুমদার, 12:00 বাংলার মুখ, 12:35 রজনীকান্তের গান, দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান, রম্যগীতি 1:00, 1:50 মহিলা মাহুল উপস্থাপনায় লাকি বণিক, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা, ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন গ্রুপ ডি, 5:30 শিল্প ভারতী প্রাত্যহিক জীবনের ডোকরা শিল্প এ বিষয়ে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গীতা কর্মকারের সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কৃষক ও তার পরিবার, রক্তাল্পতা কি ও কেন ডাক্তার তুফান কান্তি দলুইয়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 7:00 কৃষি কথার আসর, 7:30 বিচিত্র সংবাদ, 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম উপস্থাপনায় অর্ঘ সর্দার, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনি সোরেন, 9:15 নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার, 9:30 কবিতার জন্য অংশগ্রহণে রজতেন্দ্র মুখোপাধ্যায়, অনামিত্র রায় এবং রসুনারা মিশ্র, 10:00 অখিল ভারতীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল স্মিতা মোকাশি, আকাশবাণী ইন্দোর কেন্দ্রে নিবেদন, 11:00 আধুনিক গান শিল্পী দেবারতী চট্টোপাধ্যায়, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনি সোরেন, 6:35 রামচরিত মানস আজ 126তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী অজিত গোস্বামী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা চৌধুরী, 8:30 নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার, 8:45 আধুনিক গান শিল্পী দেবারতী চট্টোপাধ্যায়, 9:10 রাজধারা উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12:00 সুরভি উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী, 12:20, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শুনবেন খেয়াল শিল্পী সুমিত মিশ্র। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনি সোরেন, 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 7:10 নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার, 7:30 দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8:00 ছায়াছবির গান, 8:15 কাহা কাঁসা উপস্থাপনায় আফতাব আলম, 10:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের 2টি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনীর 60 বছরের প্রতিষ্ঠাবর্ষে সীমান্তরক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফকে কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক প্রশাসন এবং জনগণের উপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্মার্ট বর্ডার প্রকল্পের আওতায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
1: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह

0: নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভবপর হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর আর কেউই সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশের সাহস দেখাতে পারব না বলেও দ্ব্যর্থহীন ভাষায় তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্যার ক্রিক ও হারামিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের সাহায্যে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। আগামী দুবছরে গোটা দেশকে সীমান্ত এলাকায় যে কোনো রকম বহিরাগত বিপদের আশঙ্কা থেকে মুক্ত করা সম্ভব হবে বলেও আশ্বাস দেন তিনি। সীমান্ত সুরক্ষিত রাখা এবং দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শ্রী শাহ। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় দীর্ঘদিন ওই রাজ্য অনুপ্রবেশ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকার শপথ গ্রহণের পরপরই বিএসএফকে জমি দিতে সম্মত হওয়ায় ওই অচলাবস্থার অবসান হতে চলেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চতর পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উমিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি মন্দির ও সুজাতা মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন। সেখান থেকে বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর তাদের আলাপ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
1: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our Prime Minister where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
0: পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা গড়ে তুলতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুদ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন। বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবিচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে মন্ত্রক, বিদেশ মন্ত্রক, ভারতীয় প্রকল্প এবং সামুদ্রিক ক্ষেত্রে সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেছে। তিনি জানান, অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার নিশোস কেরোস নামের একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3 জুন এটির বিশাখাপত্তমে পৌঁছানোর কথা। জাহাজটি প্রায় 270,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে বলে তিনি জানান। ভারত চীন সীমান্তে পরামর্শদাতা ও সহযোগিতা বিষয়ক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই শেষ হয়। তিনি বলেন, উভয়পক্ষ সীমানা নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কার্যপ্রণালী নির্মাণ এবং সীমান্ত সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। ভারত আন্তঃসীমান্ত নদীগুলি নিয়ে পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞ কার্যপ্রণালীর ওপরে জোর দিয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ভারত আফ্রিকার সিডিসিতে প্রথম দফায় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে যা উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সেখানে সিডিসি অফিসে হস্তান্তর করেছেন। তিনি বলেন, আফ্রিকায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলায় নতুন দিল্লি সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত। বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশি হিসেবে সন্দেহভাজন কিছু মানুষের পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে ভারত 2,680টিরও বেশি মামলা সেদেশে পাঠিয়েছে। এই পরিচয় নিশ্চিত হলেই ভারত বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাবে। তিনি বলেন, বহু যাচাই প্রক্রিয়া 5 বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে ইউক্রেন সংঘাত শেষের দিকে এগোচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ভ্লাদিমির পুতিনকে উদ্ধৃত করে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে। তবে সংঘাত কবে শেষ হবে সে সম্পর্কে

0: নির্দিষ্ট সময়সীমায় উল্লেখ করা দায়িত্বজ্ঞানহীন হবে বলেও তিনি মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একটি 60 দিনের খসড়া সমঝোতা স্মারকপত্রের পর্যালোচনা করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জানিয়েছেন, একটি প্রাথমিক চুক্তি খুব দ্রুত সম্পন্ন হবে, যদিও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন এখনও বাকি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার, মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খারিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্দ্বিতীয় দিনে শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলে উল্লেখ করেন তিনি। কৃষি ঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক শুভমন গিল 53 বলে 104 রান করেন, সাই সুদর্শন করেন 58 রান। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 214 রান করে। গুজরাটের হয়ে কাগিসো রাবদা এবং জেসন হোল্ডার 2টি করে উইকেট নেন। শুভমন গিল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে। খবর এখানে শেষ হল, পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিশেষজ্ঞ ডক্টর সুরজিৎ বৈদ্য।
1: জনস্বাস্থ্য রোগ বলতে সেই সব রোগকে বোঝায় যা সমাজের একটি বড় অংশকে মানুষকে আক্রান্ত করে এবং যেগুলোর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা থেকেও সরকারি বা সামষ্টিক উদ্যোগের প্রয়োজন হয়। যেমন আমরা বলি ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ, যেগুলোর মধ্যে পড়ে বাতাসবাহিত যেমন টিবি, ইনফ্লুয়েঞ্জা বা জলবাহিত ডায়রিয়া, কলেরা বা মশাবাহিত ডেঙ্গু। এছাড়া আছে যেমন অসংক্রামক বা জীবনযাত্রাজনিত, যেগুলোকে আমরা বলি লাইফস্টাইল ডিজিজ, যেমন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কোলেস্ট্রল আমরা যেগুলো বলি। অন্যান্য দিকটা হলো পুষ্টিজনিত সমস্যা, মানে ম্যালনিউট্রিশন, অপুষ্টিজনিত সমস্যাটা বলাই উচিত, ঠিকমতো পুষ্টি পাচ্ছে না, তার জন্য রক্তাল্পতা হয়। আরেকটা দিক সেটা হলো বিষক্রিয়াজনিত, খাদ্যে বিষক্রিয়া বা শরীরের মধ্যে এমন কিছু জিনিস ঢুকলো সেটা বিষক্রিয়া করছে। তো এইগুলোই মূলত জনস্বাস্থ্য রোগ, পরজীবী ঘটিত জনস্বাস্থ্য। তো এখানে আমরা জানবো আগে পরজীবী মানেই যেসব প্রাণীকুল অন্যের উপরে বাস করে তাদেরকেই আমরা পরজীবী বলি। তো পরজীবী মূলত দু ধরনের, একটা এককোষী, একটা বহুকোষী। এককোষীগুলো রক্তে থাকতে পারে বা অন্ত্রের মধ্যে থাকতে পারে, শরীরের বিভিন্ন কোষে থাকতে পারে। আর বহুকোষীগুলো যেমন কৃমি বা যেমন পোকামাকড়। এই কৃমি যেমন হলো চ্যাপ্টা কৃমি, ফিতে কৃমি, গোল কৃমি। তো চ্যাপ্টা কৃমি যেমন হলো আপনারা জানেন যে অ্যাম্পিস্টোম ফেসিওলা, ফিতে কৃমি যেমন টেনিয়া,

0: ফিতের মতো দেখতে হয়, গোল কৃমি যেমন হুকওয়াম, হিমঙ্কাস এরকম ধরনের। তো এই পরজীবী ঘটিত রোগগুলোর মধ্যে কিছু এককোষী পরজীবী এবং কিছু বহুকোষী পরজীবী। এই বহুকোষীর মধ্যে যেমন হলো ট্রিচিনোসিস, এগুলো ক্ষুদ্র কৃমি, মূলত শুকরের মাংসে পাওয়া যায় বা শুকরের মধ্যে থাকে। এগুলো আক্রান্ত পশুর কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস খেলে হয়। এগুলো হলে পেটে ব্যথা হয়, ডায়রিয়া, পেশিতে ব্যথা, চোখের চারপাশ ফুলে যায়। এছাড়া আছে যেমন ধরুন হুকওয়াম। হুকওয়ামটা অ্যাকচুয়ালি মাথাটা বড়শির মতো দেখতে, এই জন্য হুকওয়াম বলা হয়। এটা প্রাণীবাহিত হতে পারে, এটা খাদ্য এবং জলবাহিত, প্রাণীর থেকে মানুষের আসতে পারে বা মানুষের থেকে প্রাণীর মধ্যেও যেতে পারে। অনেক সময় কি করে, এই হুকওয়ার্মটা তার ছোট ছোট লার্ভাগুলো কুকুর বা বিড়ালের পায়খানা থেকে বেরিয়ে এসে সেগুলো বাচ্চাদের স্কিন বা চামড়া ফুটো করে ঢুকে যেতে পারে, তার ফলে অনেক চামড়ার রোগ হয়, সেটাকে আমরা বলি ক্রিপিং ইরাপশনস। আর এই হুকওয়ার্মটা পেটের মধ্যে থাকলে প্রচুর পরিমাণে রক্ত চুষে খায়, রক্তাল্পতা দেখা যেতে পারে, ছোট বাচ্চারা চিৎকার করে ওঠে রাতের মধ্যে এই হুকওয়ামের জন্য অনেক সময়। এটাকে আমরা কুচোকৃমিও বলে ফেলি অনেক সময়। এছাড়া আমরা যদি দেখি ফিতাকৃমিজনিত, যেমন হাইডাটিড সিস্ট, নিউরোসিস্টিসার্কোসিস। হাইডাটিড সিস্ট মানে কুকুরের একটা পরজীবী যার নাম ইকাইনোকক্কাস, সেই কুকুরের পায়খানা থেকে যদি ডিমটা বেরিয়ে এসে সেই ডিম যদি মানুষ বা অন্যান্য পশু পাখি খেয়ে ফেলে, তাহলে সেই পরজীবীর দশাটা শরীরের বিভিন্ন অর্গ্যানসগুলো আছে, যেমন কিডনি, লাং, লিভার, তার মধ্যে গিয়ে বেলুনের মধ্যে জল থাকলে যেমন হয় তেমন সিস্ট তৈরি করে। এই সিস্টগুলো সাধারণত এই লার্ভাগুলো রক্ত প্রবাহের মধ্যে দিয়ে গিয়ে যকৃৎ, ফুসফুস, কিডনি সবার বা ব্রেনের মধ্যে চলে যায়। এটা যদি কখনো ফেটে যায় তাহলে কিন্তু মারাত্মক অ্যালার্জি বা অ্যানাফাইল্যাকটিক শক হতে পারে, মানুষের তৎক্ষণাৎ মৃত্যুর কারণ হতে পারে। আরেকটা যদি আমরা দেখি যে মস্তিষ্কের কৃমি বলি, এটাও একটা ফিতাকৃমি জাতীয়, যেটা শুকরের ফিতাকৃমি। এই ফিতাকৃমি ডিম যদি মানুষ কোনোভাবে খেয়ে ফেলে তাহলে মানুষের মস্তিষ্কে চলে যায়, তখন মানুষের মধ্যে আচার, তার বাহ্যিক ব্যবহারিক যে আচার বিচার চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হতে থাকে, বিহেভিয়ারাল চেঞ্জেস হয়। হঠাৎ করে সে নিজের মাথা গিয়ে দেওয়ালে ধাক্কা মারতে পারে, কাউকে কামড়ে দিতে পারে, কখনো কখনো সাংঘাতিক খিঁচুনি বা মৃগী রোগ দেখা যায়। এটাকে আমরা বৈজ্ঞানিক পরিভাষায় বলি নিউরোসিস্টিসার্কোসিস। আপনারা অনেকে নাম শুনে থাকবেন, ডাইনি, ভূতে ধরা, এই জিনে ধরা, এটা কিন্তু কিছুই নয়, এই রোগের প্রকোপের ফলেই ওই জিনিসটা হয়। সেটা আম মানুষে বা কিছু বিশেষ সমষ্টির লোকেদের ক্ষেত্রে তারা এটাকে ডাইনি বলেন এবং তার প্রভাব ভয়ঙ্কর হয়, তাদের যে সালিশি বা নিদানে কখনো প্রাণদণ্ড পর্যন্ত হয়ে যায়। এটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি, নিউজ পেপার পড়লেও দেখতে পাবো। এবারে আমরা আসি এককোষী পরজীবীর মধ্যে, যেমন হলো ক্রিপ্টোস্পোরিডিওসিস, যেটা জলের মাধ্যম থেকে আসে এবং ডায়রিয়া করে। আরেকটা আমরা বলবো টক্সোপ্লাজমোসিস, বিড়াল বাহিত হয়, সেখানে কিন্তু চারিত্রিক পরিবর্তন হয়, মানুষ সূচিবায়ুগ্রস্ত হয়ে যেতে পারে, সুইসাইডাল হয়ে যেতে পারে, এবং এটা মূলত যারা বিড়ালের কাছাকাছি আসেন সেটা হওয়ার সংক্রমণটা বেড়ে যায়। এবারে আমরা যে এতগুলো পরজীবী রোগ নিয়ে আলোচনা করলাম, আমরা কি হলে সংক্রমণ বা উপসর্গ দেখা গেলে আমরা চিকিৎসকের কাছে যাব, সেটা হবে ধরুন টানা ডায়রিয়া চলছে, পেটে ব্যথা, বা চামড়ার নিচে একটা অস্বাভাবিক কোনো রকম দাগ বা চুলকানি হচ্ছে, দীর্ঘদিন ধরে হালকা জ্বর, ক্লান্তি, এইরকম উপসর্গ যখন দেখা যাবে তখন আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিতে যাব। আর এই রোগগুলো কিন্তু নির্ণয়ের ব্যবস্থা আছে, এগুলো রক্ত পরীক্ষা করা হয়, আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করা হয়, শারীরিক পরীক্ষা করা হয়। এই রোগগুলোর প্রতিরোধ ব্যবস্থা আছে, যেমন আমরা জানি পরিষ্কার করে হাত ধুইতে হবে, সেদ্ধ করে মাংস খেতে হবে, শাকসবজি পরিষ্কার করতে হবে, পশুদের যত্ন করতে হবে, তাদের উপযুক্ত কৃমিনাশক ওষুধ দিতে হবে এবং বাড়িতে ইঁদুর সংক্রমণ করতে হবে, করলেই আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি।
1: এতক্ষণ শুনলেন পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিশেষজ্ঞ, পরজীবী বিজ্ঞান বিভাগ, ডক্টর সুরজিৎ বৈদ্য।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সতর্কবার্তায় জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা উত্তর ও

দক্ষিণ দিনাজপুর জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন পাইলসের চিকিৎসায় লেজার, বলছেন শল্য চিকিৎসক প্রসেনজিৎ চৌধুরী।
3: এই যে লেজার থেরাপি, যে একটা বিপ্লব এনে দিয়েছে, যে একটা রেভলিউশন এনে দিয়েছে এই প্রক্টোলজি ক্ষেত্রে, সেটা আমি আমার প্র্যাকটিক্যাল জীবন দিয়ে আমার ডাক্তারি লাইফে, কারণ যখন আমি শুরু করেছিলাম আমার ডাক্তারি লাইফ অ্যাজ এ সার্জেন, তখন কিন্তু লেজার ছিল না। এবং যখন লেজার আসে, যখন সেই লেজারের প্রয়োগ আমি শুরু করি, আমি নিজে একজন সার্জন হিসাবে আশ্চর্য হয়ে যাই সেই আউটকামে, এবং তারপর আমি সম্পূর্ণ লেজারের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। কারণ কি? কারণ হলো এই যে আমাকে কাটা ছেঁড়া করতে হচ্ছে না, অর্থাৎ ছুরি কাঁচির ব্যবহার করতে আমাকে হচ্ছে না, এবং কোন জায়গায় সেটা অ্যানাল ক্যানালের ওখানে, ভাবুন কোন জায়গায় সেখান দিয়ে আমাদের পটি বেরোয়, ফলে সেখানে যে কোনো কাটা ছেঁড়া, কী পরিমাণ ইনফেকশান, কী পরিমাণ পেইন, এবং তারপরে সেকেন্ডারি ব্লিডিং অ্যাজ কমপ্লিকেশান আগে নিয়ে আসতো যখন আমরা ওপেন প্রসিডিওর করতাম। কিন্তু এই লেজারের ফলে যখন আমাদের এই কাটা জিনিসটাই বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের কাটতেই হচ্ছে না, শুধুমাত্র লেজার এনার্জি দিয়ে আমরা পাইলস টিস্যুকে শুকিয়ে দিচ্ছি, আমরা ফিশারের জন্য যে স্ফিংটার, যে শক্ত হয়ে যাওয়া স্ফিংটার, তাকে আমরা ঢিলে করে নরম করে দিচ্ছি, এবং যে ফিসচুলা সেই ট্র্যাক্টের মধ্যে আমরা লেজার এনার্জি দিয়ে সেই ফিসচুলা ট্র্যাকটাকে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। ফলে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য কী থাকছে? আমরা ছুরি কাঁচির ব্যবহার করব না, ওখানে আমরা কোনো কাটবো না। না কাটলে কী সুবিধা হচ্ছে? ওখানে পটি লেগে ইনফেকশন হওয়ার চান্স কমে যাচ্ছে, ইনফেকশন হওয়ার চান্স যে মুহূর্তে কমে যাচ্ছে সেই মুহূর্তেই কিন্তু রোগীর যন্ত্রণা কমে যাচ্ছে, রক্তপাত কমে যাচ্ছে, কমপ্লিকেশন কমে যাচ্ছে, এবং রোগী খুব দ্রুত সুস্থ হয়ে নিজের কাজে জয়েন করতে পারছেন। ফলে আগে যে ভয়টা পেতাম আমরা, যে একটা মানে ধরুন যাদের বড় বড় পাইলস, আমরা বলেই নিতাম ভাই তোমার কিন্তু তিন দিন ভর্তি থাকতে হবে এবং প্রায় এক মাস ড্রেসিং করতে হবে এবং ব্যথা পাবে এবং দু সপ্তাহ তিন সপ্তাহ ছুটি নিতে হবে। আর এখন আমরা কি বলি? যে দুদিন পর থেকে আপনি অফিস জয়েন করবেন। এই যে আকাশ পাতাল ডিফারেন্স, রোগী কখন ভরসা পাবেন? যখন তিনি দেখবেন যে ব্যথা পাবেন না। প্রথম প্রশ্ন কি থাকে? দেখাবো ব্যথা লাগবে কি লাগবে না। স্বাভাবিক, আমার যদি আজকে অপারেশন করতে হয়,

0: আমিও একটাই প্রশ্ন করব যে আমার কি ব্যথা পাবো কি পাবো না। সেই ব্যথা যদি আমরা কমিয়ে দিতে পারি কোনো প্রসিডিওরে, যেমন আমি খুব সিম্পল বলি, গল ব্লাডার, আগে আমরা পেট কেটে অপারেশন করতাম, তা আমরা কেন এখন ল্যাপারোস্কোপিক করি? একটাই কারণে, কারণ এখন ল্যাপারোস্কোপিক করলে আমরা পরের দিন পেশেন্টকে ছেড়ে দিতে পারছি, সে তিন চার দিন পর অফিস জয়েন করতে পারছে, তার যন্ত্রণা কমে যাচ্ছে, এই যে বিশাল বড় সুবিধা, যার ফলে গলবাটার এখন আমরা ল্যাপারোস্কোপিক করি। ঠিক তেমনভাবে আমরা এই লেজার প্রসিডিওর পাইলস ফিশার ফিস্টুলার ক্ষেত্রে ব্যবহার করে এই প্রভূত যে আমরা পরিবর্তন লক্ষ্য করেছি সেটা হলো ব্যথা। মানুষের ব্যথা খুব কম পাচ্ছেন, কমপ্লিকেশান কম হচ্ছেন এবং দ্রুত কাজে জয়েন করছেন। এবার মাথায় রাখতে হবে যে তারতম্য থাকবে, যিনি আর্লি আসলেন, যিনি একদম শুরুতেই এসে চিকিৎসা করালেন, তিনি তো পরের দিন থেকেই অফিস জয়েন করবেন। এবার যারা 20 বছর ধরে রোগে ভুগছেন এবং যাদের মানে একদম খুব 4 ডিগ্রি পাইল, সঙ্গে ফিসা, সঙ্গে ফিসচুলা, তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে, ভালো হতে সময় লাগবে। কিন্তু আলটিমেটলি ওভারঅল যদি আমি বিচার করে দেখি তাহলে অবশ্যই কিন্তু লেজার চিকিৎসার এখনও পর্যন্ত যে পরিমাণ সুবিধা পেশেন্টকে দিচ্ছেন তা কিন্তু অন্য কোনো ওপেন পদ্ধতি কখনোই সেটা দিতে পারছে না। এবং খরচের কথা যদি আমরা ধরে থাকি, আমরা যেটা একটা ভুল ধারণা আমাদের যে প্রচুর খরচ বেশি, তা কিন্তু একদমই নয়। কারণ আপনার হসপিটাল অ্যাডমিশন কম হচ্ছে, আপনার মেডিকেশন কম হচ্ছে, আপনার ড্রেসিং করার কোনো চার্জ হচ্ছে না, আপনি 3-4 দিন পর কাজে জয়েন করতে পারছেন, ফলে আপনার তো খরচ এমনিতেই অনেক কমে যাচ্ছে। ফলে এখন কিন্তু আর ওই পাইলস ফিশার ফিস্টুলা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ব্যথার কোনো কারণ নেই, লেজার চিকিৎসা চলে এসে, ফলে নির্ভয়ে প্রাথমিক অবস্থায় কোনো সার্জেন ডাক্তারবাবুকে দেখান এবং দেখিয়ে নিজের ডায়াগনোসিস করুন এবং লেজারের মাধ্যমে নিজের চিকিৎসা করিয়ে নিজেকে রোগমুক্ত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পাইলসের চিকিৎসায় লেজার, বললেন শল্য চিকিৎসক প্রসেনজিৎ চৌধুরী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: সুপ্রভাত।
1: সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকে। প্রতিদিনের মতোই শুরুতে আজকের দিনের কথা।
0: আজ 30শে মে, ভল্টিয়ারের মৃত্যু দিবস। আজ ঈশ্বরে ভক্তি, বন্ধুদিগের প্রতি ভালোবাসা, কুসংস্কারের প্রতি ঘৃণা পোষণ করে এবং শত্রুদের ঘৃণা না করে আমি মৃত্যুবরণ করছি। তার মৃত্যুর ঠিক 3 মাস আগে একদিন নিজের হাতে এক টুকরো কাগজে এই কয়টি কথা লিখে তার একান্ত সচিবের হাতে দিয়েছিলেন অষ্টাদশ শতকের সেই আশ্চর্য দার্শনিক পুরুষ, যিনি আজ সারা বিশ্বে ভল্টিয়ার নামে পরিচিত। ফ্রান্সের কুখ্যাত বাস্তিল কারাগারে অবস্থান করার সময় তিনি এই নামটি গ্রহণ করেছিলেন, কিন্তু তার পিতৃদত্ত নাম ছিল ফ্রাঙ্কয় মারি এরাইউয়েট। ভল্টিয়ার এক অতুলনীয় মানসিক সম্পদের অধিকারী ছিলেন। 99 গ্রন্থ ও পুস্তিকায় নিবদ্ধ বিপুল রচনাবলীর মধ্যে প্রতিফলিত হয়েছিল তার বিস্ময়কর প্রতিভা। রাষ্ট্র পরিচালনার বিরুদ্ধে শ্লেষাত্মক সমালোচনা করার অপরাধে তিনি প্রথমে বাস্তিল কারাগারে এবং পরে ইংল্যান্ডে নির্বাসিত হলেন। 5 বছর কাটল নির্বাসনে। তার তীক্ষ্ণ শ্লেষপূর্ণ প্রসিদ্ধ গ্রন্থ কাদিত, রচিত পুস্তকাবলীর মধ্যে কোয়েশনস অফ জেপেটা সমর্থিত সবথেকে সমধিক প্রসিদ্ধ। তার বয়স যখন 64 বছর, তখন তিনি ফার্নি নামক স্থানে নির্বাসিত হলেন এবং এখানেই তার 16 বছর অতিক্রান্ত হয়েছিল। 83 বছর বয়সে স্বদেশে ফিরে এলেন তিনি। একদিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার পৌত্রকে নিয়ে ভল্টিয়ারের সঙ্গে দেখা করতে গেলেন এবং পৌত্রের জন্য তার নিকট আশীর্বাদ চাইলেন। তার পৌত্রের মাথার উপর হাত রেখে বলেছিলেন, ঈশ্বর ও স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করো। 1778 খ্রিস্টাব্দে আজকের দিনে অর্থাৎ 30শে মে তার জীবনাবসান হয়। তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি রইল।

1919 সালের 13ই মে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড গভীরভাবে আলোড়িত করেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। নিরস্ত্র নিরপরাধ মানুষদের উপর সশস্ত্র ক্ষমতাসীন ব্রিটিশ বাহিনীর বর্বর আক্রমণ মেনে নিতে পারেননি তিনি। মে মাসের 30 তারিখ বড়লাটকে একটি চিঠি লিখলেন রবীন্দ্রনাথ। সেই ঐতিহাসিক প্রতিবাদী চিঠিতে জানালেন, তাদের দেওয়া সাম্মানিক স্যার উপাধি তিনি ত্যাগ করছেন। সারা ভারতের মেরুদণ্ড যখন কঠোর শাস্তির ভয়ে শামুকের খোলসে নিজেদের বন্দী রেখেছে, তখন বাংলার এক কবির কলমে উচ্চারিত হয়েছিল নির্ভীক ধিক্কার বাণী, এক বিশ্ব নাগরিকের কণ্ঠে ধ্বনিত হয়েছিল স্পষ্ট প্রতিবাদ। এই প্রতিবাদে তোলপাড় হয়েছিল সমগ্র দেশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমল কুমকে একটি চিঠিতে লিখলেন, দেশের বেদনার মধ্যে আমরা যেন নতুন করে পেলাম রবিবাবুকে, এবার একা তিনিই আমাদের মুখ রেখেছেন। 1919 সালের 30শে মে আজকের দিনে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করে ঐতিহাসিক প্রতিবাদের নিদর্শন রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

0: خوشش عشق جلش و پلش و شوق
1: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। জানিয়ে দিই, জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমই পরম সত্য, বর্ণে গন্ধে স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা, কাঁচা মিঠে বা পাকা, আম ভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আমজনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। আমাদের ইমেল আইডি chitihirjhanpi chithirjhapi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মনে রাখুন, জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা।
2: এখন শুনবেন ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা উত্তম দালালের সাক্ষাৎকার। তাঁর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ।
3: ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল ক্ষণিকের অতিথি। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন উত্তম দালাল, খরসরাই, বেগমপুর, হুগলি থেকে। আজ আমরা উত্তমবাবুর সাক্ষাৎকার শুনব। আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে।
4: নমস্কার।
3: এই কি প্রথমবার সেরা হওয়া?
4: হ্যাঁ, এই প্রথমবার।
3: বেশ, তো প্রতিক্রিয়াটা জানতে চাইব, কেমন অনুভূতি?
4: প্রতিক্রিয়া বলতে, লেখার সময় প্রতিবারই ভাবতাম যে এটাই হয়তো আমার শ্রেষ্ঠ হতে পারে। কেন এত মন প্রাণ উজাড় করে দিয়ে লিখতাম, তো না হওয়ার জন্য আমার কোনো আক্ষেপ ছিল না। খালি একটাই মনে আশা থাকতো, জীবনের শেষ সময় এসেও যেন একবার ওই জায়গাটাই আমি আসতে পারি।
3: বেশ, লেখা শুরু কবে থেকে?
4: প্রাত্যহিকীতে লেখা শুরু 2020 এরকম নাগাদ।
3: আচ্ছা, আপনার এই যে খরসরাই গ্রাম, জন্ম আপনার সেখানেই, শৈশব সেখানেই কেটেছে?
4: এবং সেখানে ওই তখনকার স্কুল ফাইনাল 72 সাল দিয়ে তারপর দক্ষিণ চব্বিশ পরগনা চলে আসি
3: উচ্চতর শিক্ষার জন্য।
4: মহেশতলা কলেজে ভর্তি হই।
3: তখন কি রেডিও শোনার ছিল?
4: তখন অভ্যাস ছিল, মানে FM বিভূতি ভারতীটা বেশি শুনতাম, এবং লেখার ক্ষেত্রে পড়তাম কি ওই চয়ন, মনের মতন গান, এই ধরনের।
3: আপনি তো 90-এর দশকের কথা বলছেন, FM যখন থেকে।
4: তার আগে কিন্তু ওই আমার গ্রামেতে রেডিও শোনার এ হয়েছে। কেননা হলো কি, আমার এক স্বামী উপেক্ষিতা মাতৃসমা দিদি দুর্গা দেবী, যার কথা বহুবার আমি পাত্রিকে লিখেছি, তো উনি যখন আমাদের বাড়িতে রয়ে গেলেন, তখন সমস্ত কাজ করার পর অবসর সময়ে মনমরা হয়ে থাকতেন, তো বাবা জিজ্ঞাসা করতেন, তুই এরকম ভাবে থাকিস কেন, কিছু শুনতে টুনতে পারিস না? বলছে, বাবা তাহলে তুমি আমাকে একটা রেডিও কিনে দাও। তো সেই বাবা একটা রেডিও এনে দিয়েছিলেন, এবং তখন রেডিও শোনার যে ব্যাকুলতা তার থেকে বিড়ম্বনা বেশি ছিল। কেননা ওই এরিয়াল সিস্টেম, দেবদারু গাছ থেকে ওই দেবদারু গাছ করে কানেক্ট করা, আর বেশিরভাগ সময়

0: সময় হাওয়া টাওয়া ঝড় চালালেই ছিঁড়ে যেত, বর্দা আবার ঠিক করে দিত, এইভাবে সেই সময় রেডিও।
1: আসলে সময় পাল্টায়, প্রযুক্তি পাল্টায় এবং অনেক কিছু আমাদের কাছে সহজ হয়ে যায়।
0: যখনই কানেক্ট নষ্ট হয়ে যেত তখন কিন্তু দিদিও দুঃখ পেতো, আমিও দুঃখ পেতাম।
1: বেশ, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা আপনার কলেজ জীবন, তারপর কর্মজীবন শুরু কোথায়?
0: কর্মজীবন বজবজেই, একটা কেন্দ্রীয় সংস্থায় চাকরি করতাম, তো সেখানে কিছুদিন করার পর ওখানে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দেশের বাড়িতে এসে বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টের কাজ করি 82 সাল নাগাদ।
1: বেশ, পরিবারে কে কে আছেন?
0: পরিবারে বর্তমানে আছেন আমার স্ত্রী, এক ছেলে।
1: আপাতত কি অবসর জীবন?
0: অবসর জীবন বলতে ওই কিছু বাচ্চা ছেলেদের টিউশন দিই।
1: ভালো লাগার কাজ কি?
0: ভালো লাগার লেখা, ওটা নিয়েই বেঁচে আছি। কেন বলবো যে আমার স্ত্রী আর 16 বছর যাবৎ প্যারালিসিস।
1: আচ্ছা।
0: রান্না ঘরদূরের সমস্ত কাজ আমাকে সকাল থেকে উঠে করতে হয়, এইগুলোর জন্য রেডিওটা শুনতে হয় বা লিখতে হয়, যা কিছু করি সব রাত্রির দিকে।
1: আপনার স্ত্রীও কি রেডিও শোনেন?
0: উনি মহিলা মহলে বেশি লিখতেন, কিন্তু ওই 2016 সালে যখন উনি স্ট্রোকে হয়ে গেলেন তারপর থেকেও লেখেন, কিন্তু আমি লিখি বলে উনি অত আমার সামনে বলবে তুমি আমার এই বিষয়টা একটু লিখতে পারো না, বলি ঠিক আছে তোমাকে খুশি রাখাই কাজ।
1: আমরা আপনার চিঠির প্রসঙ্গে যদি আসি, যে চিঠির জন্য আপনি সেরা নির্বাচিত হয়েছেন ক্ষণিকের অতিথি বিষয়ে, এই চিঠিটা কি বাস্তব অভিজ্ঞতা থেকে নির্মিত?
0: 2020 সালে আমার ছেলের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে আমাদেরকে অসহায় অবস্থায় ফেলে চলে যায়, এবং তার আগে আমি ওই বেসরকারি ফার্মে চাকরি করে বাড়ি বাড়ি শাড়ি বিক্রি করে, যেটা আমার খুব চেনাজানা জায়গা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ, ওই সব জায়গায় আমি পুষে করে বাড়ি ঘরদোর করি। কিন্তু ও চলে যাওয়ার পরে আমরা দুজনেই মুছড়ে পড়ি, আমরা তখন দুজনে একা, ভালো লাগে না কিছু। তখন ওই সময় ওই নবদ্বীপ থেকে প্রতি বছরই গ্রামে ওই ওরা মাধুকরি করতে আসে, বাজনা বাজিয়ে কিছু সংগ্রহ করতে আসে, তো ওনার সঙ্গে আমার আলাপ হয়। উনি আমাকে বলেন এই সব মন থেকে একদম দূর করে ফেলো, আর তুমি তো এমনি লেখালেখি করো, ওইতে তুমি মন দাও, আর তুমি এই সব চিন্তা ভাবনা কিচ্ছু করবে না। ওনার কথাগুলো আমার খুব ভালো লেগেছিল। উনি হয়তো প্রতি বছর আসেন না, এখনো পর্যন্ত আসেন।
1: বেশ, আরেকটা হয়তো কিছুটা ব্যক্তিগত কথাই জিজ্ঞেস করি, আপনার সঙ্গে আলাপচারিতায় যেটুকু শুনছিলাম ছেলের পড়াশোনার জন্য নিজের চাকরি বা পেশাও অনেকটা স্যাক্রিফাইস করেছেন।
0: 2003 সালে চাকরিটাও ছেড়ে দিই,
1: ছেলেকে পড়া দেখাতে পারছিলেন না।
0: আমার মনে হতো কি ছোটবেলা থেকে স্কুলে প্রথম স্থান অধিকার করে, প্রথম ছাড়া দ্বিতীয় নয়, তাহলে তার অবস্থাটা কেন এরকম হলো? ওই তখন কিসের ওপর ভরসা করলাম? জানি হয়তো কিভাবে সংসার চালাবো জানি না, ওই পুষ্যেল শাড়ি ওর ওপর ভরসা করে, দেখি না চলে কিনা। সপ্তাহে 3-4 দিন বাইরে বেরিয়ে পড়তাম, এসে তারপর ওই ছেলেকে পড়াতাম।
1: এখন কি মনে হয়, মানে যখন করেছিলেন সে কি প্রত্যাশা থেকে যে আমার সন্তান ভবিষ্যতে আমার সহায় হবে, কিন্তু সেই প্রত্যাশা যখন
0: হয়তো পূরণ হয় না, থাকে কিন্তু কিছু বলতে পারি না, আর বলবোই বা কেন, মূল্যবোধ মানবিকতা তার মধ্যে আমি হয়তো তৈরি করতে পারিনি, আমি হয়তো ব্যর্থ, সেই কথা ভেবে নিজেকে গুটিয়ে নিই।
1: আসলে বাস্তব পরিস্থিতিটা অনেক ক্ষেত্রেই আমাদের মেনে নিতে হয়। তবে আপনি সেই আপনার অভিজ্ঞতায় যে মানুষটির দেখা পেয়েছেন এবং তার থেকে যে একটা,
0: হ্যাঁ উনি যেভাবে কথাগুলো বললেন না আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল, কারণ এইভাবে তুমি কষ্ট পাবে কেন, ও তো ছেড়ে দাও। আমি খালি ভাবতাম এই ফরবাড়ি আমি কার জন্য করলাম, ওই সব ছেড়ে চলে যেতে পারলো, আর বিশেষ করে ওর মাটা প্যারালিসিস, ওর কথাও তো একবার চিন্তা করবে।
1: ঠিক, ভালো লাগলো উত্তমবাবু আপনার সঙ্গে কথা বলে, অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যতের জন্য, আপনি আপনার সাহিত্যকর্ম নিয়ে থাকুন, ভালো থাকুন আপনারা। আমরা শুনলাম ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা উত্তম দালালের সাক্ষাৎকার। উত্তমবাবু এসেছিলেন খরসরাই বেগমপুর হুগলি থেকে, তাঁর চিঠির বিষয় ছিল ক্ষণিকের অতিথি। এবারে আমরা সেই চিঠিটি শুনব।
2: প্রিয় প্রাত্যহিকী, একটা সময় জীবনকে এক অমুখ শশব্যস্ততা উপহার দিয়েছি, সংসার সাজিয়েছি, ডান দিকের কোনায় ফ্রিজ, ব্যালকনিতে দোলনা, নিজেকে দিয়েছি মূল্যবান ইগো, গলায় অহংকারের চেন, লোভী ঠোঁট দিয়ে সারা দুনিয়ার সব খড়কুটো জড়ো করেছি। আমার তালুতে একটু একটু করে ভরতে ভরতে ধরতে ধরতে উপচে পড়েছে আশপাশ, অর্থাৎ বেঁচে থাকার এক নাতিদীর্ঘ অতিরঞ্জন। সব ঠিক ছিল,

কিন্তু ভেতরে ভেতরে কি এক ভূমিকম্প গুড় গুড় করে উঠল। শুরু হল রাজার অসুখ, চিন্তায় অনিদ্রায় দিনে দিনে মন শুকিয়ে যাওয়ার অসুখ। এমতো অবস্থায় বাড়িতে হাজির এক ক্ষণিকের অতিথি, যার খঞ্জনিয়ার গানের সুরে বাঁধা এক অনিঃশেষ মাধুকরী, যার খালি পা মাটির ওপর, শতছিন্ন পোশাকে যার নিরাভরণ ছদ্মবেশ, কণ্ঠে তার প্রান্তরের গান। ঘর নেই কিন্তু পথ আছে, আমার প্রাসাদোপম বাড়ির দিকে তাকিয়ে মুচকি হেসে গান ধরল, বালুচরে ঘর বাঁধিলাম ভেসে গেল জলে। এরিকদের গানে আমার ঘরগুলো যেন নড়বড়ে হয়ে যায়, তার চোখে চোখ রাখতে ভয় পাই। গান থামিয়ে যেন নীরবে জিজ্ঞাসা করল, কার উপর পা রেখে দাঁড়িয়ে আছিস তুই, তোর সঞ্চয় বন্ধ সিন্ধুকে, কিন্তু আমার দেখ সঞ্চয় উন্মুক্ত বিশ্বে। আমি এ জগতে আনন্দকণা আহরণ করে বেড়াই পরম বিস্ময়ে, আমার দখলের প্রত্যাশা নেই, করি বিনিময়ের লোভ নেই শরীরে, কিন্তু এক পৃথিবী সম্পদ আছে। অহংকার নেই কিন্তু পাতার অলংকার আছে, পাওয়ার নেই কিন্তু না পাওয়ার মুক্তি তো আছে। এইসব কথা শুনে এক নিমেষে কোথায় যেন আমার রোগ চলে গেল। সে আমার এক সর্বশান্ত মহারাজ, তার হাতের খঞ্জনি আর কাঁধে ছেঁড়া থলে আমার জীবনকে আনন্দ রোদ্দুরে ভরিয়ে দিল। পেলাম মানসিক রোগমুক্তির পাসওয়ার্ড। জীবনের শেষ প্রান্তে পৌঁছে আজও আমার দীর্ঘশ্বাস সেই ক্ষণিকের অতিথির খোঁজে দিন গুনে। সেরা পত্রদাতা উত্তম দালাল, খসড়াই, বেগমপুর, হুগলী।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: চলে আসি এ মাসের দ্বিতীয় পক্ষের বিষয় প্রতীক্ষার প্রহরে। আজকে প্রথমেই যার লেখা আমার হাতে, তিনি হলেন নির্মল শ্যামল, তদ্রুই নেকুরসেনী, পশ্চিম মেদিনীপুর থেকে আপনি লিখেছেন। সুজনেশু প্রাত্যহিকে চাতক চোখে দৃষ্টি প্রসারিত দূর দিগন্তে প্রতীক্ষার প্রহর বয়ে যায় সীমাহীন সময়ের স্রোতে। উৎকণ্ঠা আর উদ্বেগে ব্যস্ত ঘড়ির কাঁটা এখানে স্তব্ধ, প্রত্যাশার পারাবত দূর নীলিমায় নীল, শৈশবের সোনালী শপথ অনিশ্চিতের আশঙ্কায় পেন্ডুলামের মতো দোদুল্যমান, কুঁড়ে ঘরের খোড়ো চাল ওড়ে কালবশিখির ঝড়ে, অনাদরের আলকুশি আর উপেক্ষার উপহারে মনে জ্বালা ধরে, বৃষ্টি বৃষ্টি চোখে ঝাপসা দৃষ্টি, গালের কুল বেয়ে ঝরে পড়ে দুফোঁটা নোনা জল, মেঘলা আকাশ দক্ষিণা বাতাস, প্রতীক্ষার প্রখরে তবু নেই আশ্বাস, অগত্যা শৈশবের স্বরলিপি খুঁজে আউড়ে চলে সবুরে মেওয়া ফলে। রমজান চাচা জ্যৈষ্ঠের দ্বিপ্রাহরিক মাঠে মাটির শক্ত ঢেলা ভাঙে আর আসমানে চেয়ে দুয়া মাগে, আল্লাহ মেঘ দে পানি দে। বৈকালিক প্রহরে লাজ নম্র পল্লী বধূ ঘোমটা মুখে আনমনে প্রহর

যাপন করে চেয়ে পথ পানে, কেটেছে একেলা বিরহেরও বেলা। প্রতীক্ষার পাতায় ধুলা জমে, অসার চৈতন্যের চেতনা জাগে, বিশ্বাসের বাতাসে অনন্ত অপেক্ষার আশ্বাস বাণী। আশা আশা আশা, আশায় বাঁচে চাষা। মন বলে জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া। নমস্কার, আন্তে নির্মল শ্যামল, তরুই নেকুর সেনী, পশ্চিম মেদিনীপুর থেকে আপনার লেখা।

নিউটাউন কলকাতা থেকে গৌরী ঘোষ লিখছেন। প্রাত্যহিকী। রবীন্দ্রনাথ অসুস্থ কন্যা রানীকে আলমোড়া থেকে কলকাতায় নিজের বাড়ি জোড়া সাঁকোয়ে নিয়ে এসেছেন। যক্ষা রোগে আক্রান্ত রানী বাড়ির ছাদে চারদিক খোলা কাচের ঘর তৈরি করে শেষ শয্যা পাতা হল রানীর। পারিবারিক বন্ধু চিত্তরঞ্জন দাসের ভগিনী অমলা আসতেন রোজ সকালে রানীর সেবা যত্ন করতে, ফিরতেন রাতে ঘুম পাড়িয়ে। রাত্রি জেগে রোগিণীর সেবা করতেন পিতা নিজে, কোনো বিষণ্ন চিত্তে নয়, হতাশায় হার মেনেও নয়। মাঝে মাঝে রাত্রে বাইরে এসে দাঁড়ান একা, আকাশে লক্ষ লক্ষ তারা জ্বলছে, শান্ত নগরী সুষুপ্ত, রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি, বাহিরে দাঁড়ানো এসে ক্ষণেকের লাগি। রোগ যখন প্রথম ধরা পড়েছিল, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ রানীকে সঙ্গে করে নিয়ে বারান্দার এক কোণে উপনিষদের মন্ত্র ওং পিতা নোহসি পড়ে শোনাতেন, শেষ দিনের জন্য মেয়ের মনকে তৈরি করে দিতে। আর তাই যেদিন প্রতীক্ষার প্রহর গোনা শেষ হল, শেষ লগ্নটি এলো, বাবার হাত চেপে ধরে রানী বললে, বাবা পিতা নোহসি বলো। বাবাই যে তাকে হাতে ধরে প্রস্তুত করেছিলেন শেষ যাত্রার জন্য। পরে কতবার, কত কারণে, কত গ্রীষ্মে, বর্ষায়, শীতে, বসন্তে, শান্তিনিকেতনে তরুচ্ছায় আন্দোলিত প্রাঙ্গণে রবীন্দ্রনাথ পিতা নহসি মন্ত্রের বন্দনা করেছেন। কত বর্ষণ মন্দ্রিত অন্ধকার রাত্রে কোনো প্রতীক্ষার প্রহর গুণে নয়, স্নেহসিক্ত পিতা যখন তখন শুনতে পেতেন তার পথ হারানো মেয়ের শেষের সেই প্রার্থনা, বাবা পিতা নহসি বলো। আন্তরিক শুভেচ্ছায় গৌরী ঘোষ, নিউটাউন।

এবারে জয়দীপ ভট্টাচার্যের লেখা, আপনি লিখেছেন শ্যাওড়া ফুলি, হুগলি থেকে। গাজনের সন্ন্যাসীদের দলের সঙ্গে আসা এক ঢাকিকে বাবার ভারী পছন্দ হয়েছিল সেবার। তামাটে চাবুকের মতো ছিপছিপে মানুষটার কাঁধের ক্লান্তিহীন ঢাকটা চৈত্রশেষের গনগনে দুপুরে আমাদের উঠোনে সেদিন যেন কথা বলছিল। সুদূর কোন অচিন গান।

0: এর অজানা এক ঢাকি সেদিন জয় করে নিয়েছিলেন আমার মন। প্রতি বছর প্রতীক্ষা করে থাকতাম গাজনের দলের, চারুচন্দ্র দাসের ঢাকের মন মাতানো বাজনার। বেশ কিছু বছর পরের কথা, সেদিন মহাচতুর্থী, বাড়ি যাব, পুজো বলে নয়, সেবার আমাদের পুজোয় কোনো সুর নেই, তাল নেই, বাবা ভালো নেই। করাল রোগের সঙ্গে শেষ যুদ্ধ চলছে তখন। শিয়ালদায় সেদিন শত শত ঢাকি বাজনদারের ভিড়। সেই ভিড় থেকে অনেকটা দূরে বসে আছেন এক বৃদ্ধ ঢাকি, কোটরগত ঘোলাটে চোখ দুটো ভাষাহীন, হতাশ, উদাস, সঙ্গে আট দশ বছরের একটা বাচ্চা ছেলে, বোধহয় বৃদ্ধের নাতি। অপেক্ষার প্রহর গুনে চলেছে এরা দুজনে। কেমন যেন চেনা চেনা মনে হল। আমাকে পায়ে পায়ে এগিয়ে আসতে দেখেই বৃদ্ধ শশব্যস্ত হয়ে তার হাতের কাঠি দুটো ঢাকের ক্যানভাসে বুলোতে শুরু করলেন। আর তো কোনো সন্দেহ থাকে না, বড় চেনা ঢাকের এই বোল। চারুকাকা, তুমি এখানে? বৃদ্ধ থামলেন। আপনি কে বাবা, আমাকে চিনেন নাকি? খুব চিনি, গাজনের দলের সঙ্গে যেতে আমাদের বাড়িতে, রামদাদা বলে ডাকতে আমার বাবাকে, সেই যে গো মুর্শিদাবাদে, মনে নেই? চারুকাকার চোখ দুটো ভারী উজ্জ্বল হয়ে উঠেই আবার যেন নিভে গেল। আর সেই কদর নাই গো, কেউ আর আমাকে বাজাতে ডাকে না, ঘুরে ঘুরে কাজ খুঁজতে হয় এখন। দাদাকে বলো আমার কথা, ভালো আছে তো রামদাদা? বাবা ভালো নেই চারুকাকা, একটুও ভালো নেই। কাল বাড়ি যাচ্ছি, বাবাকে বলবো তোমার কথা। পরদিন বাড়ি পৌঁছলাম। বাবা তখন লড়াই ছেড়ে দূর থেকে যেন আরও দূরে চলে যাচ্ছেন। অবশেষে বিজয়া দশমীর সন্ধ্যায় ভাসান শেষে জলঙ্গির বুকে একে একে বিলীন হয়ে যাচ্ছে অপরূপ সব দুর্গা প্রতিমা। ঠিক তখনই বাবাও কোথায় যেন হারিয়ে গেলেন, অসীমের পথে। বিজয়ার এই ক্ষণটির জন্যই যেন প্রতীক্ষা করছিলেন বাবা। চারুকাকার কথা বাবাকে আমার আর বলা হল না। জয়দীপ ভট্টাচার্য। আপনার লেখা পড়লাম। ঠিকানা শেওড়াফুলি, হুগলি।
1: হাতে দমদম কলকাতা থেকে আম্রপালি চন্দ্রের চিঠি, সুহৃদ প্রাত্যহিকে। আমাদের পুরনো কাঠের আলমারির গায়ে সেঁটে দাঁড়াতাম একসময়। প্রথম দিকে জন্মবার্ষিকীগুলোতে বাবা পেন্সিল দিয়ে দাগ কেটে দিতেন। আমি মাসের পর মাস ব্যাকুল হয়ে থাকতাম সেই দাগ ছাপিয়ে যাওয়ার উৎকণ্ঠায়। পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে ডিঙি মেরে শরীর টান টান করে দাঁড়াতাম। ঠাম্মাকে শুধাতাম মাথাটা দাগের ওপরে পৌঁছল কি না। ভাবতাম কবে আলমারির ওপরে তাকটার নাগাল পাব। চাবির গোছা, হরেক রঙের কালির দোয়াত আর ফাউন্টেন পেনের আড়ালে সে এক রহস্যময় রত্নাকর। বড় হওয়ার এক অদ্ভুত প্রতীক্ষায় প্রতিনিয়ত ডানা মেলা আমার। শৈশবের মায়াবী দৈত্যতায় কখনো ফড়িং, প্রজাপতিদের সঙ্গে নাচা, কখনো বা দিদিদের চলন্ত সাইকেল দেখে ভাবা বড় হওয়া মানেই এক আকাশ স্বাধীনতা, বাবার জুতোয় পা গলিয়ে ফটফট শব্দের রোমাঞ্চ, কিংবা ঠাকুমার চশমা চোখে এঁটে কানে ফাউন্টেন পেন গুঁজে ধোঁয়াটে দিগন্তকে রূপকথার মোড়কে দেখা, বড় হওয়ার নিঃশব্দ ও নির্মম রূপান্তরে হাত অনায়াসে পৌঁছল আলমারির মাথায়। তাকে তখন সবাই আছে, কিন্তু রহস্যরা কর্পূরের মতো বেগিয়ে পর্যবসিত হয়েছে প্রতিদিনের একঘেয়ে দায়িত্বে। অনেকটা জীবন পিছনে ফেলে চোখে পড়ে যায় বিশ্বকবির পরশ পাথর কবিতার পঙ্ক্তিগুলি। সন্ন্যাসী চমকি ওঠে।

0: শিকল সোনার বটে, লোহা সে হয়েছে সোনা জানে না কখন। একদা ছোটবেলাকে অবহেলা করে বড় হওয়ার প্রতীক্ষায় উদ্গ্রীব থেকেছি, আজ জীবন কুষ্টিপাথর জানান, জাদুকরি পরশ পাথরের শৈশব আমার নাই, আর নাই। ইচ্ছে করে আবার সেই পেন্সিল দাগটার নিচে গিয়ে দাঁড়াই, সমস্ত শক্তি জড়ো করে আকাশের দিকে হাত বাড়াই, জীবনের জটিলতা এড়িয়ে সে ছোট্ট আমিতে ফিরতে চাই। লাভ ক্ষতির খেরোর খাতা ভরে যায়, মনের গভীরে রয়ে যায় অকৃত্রিম প্রতীক্ষা, প্রতীক্ষা ফেলে আসা শৈশবে ফিরে যাওয়ার। সবকিছুই শুভ হোক সবার। ইতি প্রতীক্ষাতুর আম্রপালি চন্দ্র, দমদম, কলকাতা।
1: পার্থ হালদার লিখেছেন খড়দহ কল্যাণনগর উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রতীক্ষা করতে করতেই লিখে উঠতে দেরি হয়ে গেল প্রাত্যহিকী, ভেবেই উঠতে পারছিলাম না কোন প্রতীক্ষার প্রখরকে সামনে রাখব, কোনটা দিয়ে শব্দ বাঁধব। কারণ জীবনের প্রতিটি পদেই তো প্রতীক্ষা করতেই থাকি, কিছু না কিছুর আশার আলো দেখতে চাই, কিন্তু প্রতীক্ষা আর অপেক্ষার মধ্যে সূক্ষ্ম পারাক আছে। খুব সহজভাবে বলতে গেলে প্রতীক্ষা হৃদয়ের ও অপেক্ষা হৃদপিণ্ডের। আমরা যারা নিজেদের ইচ্ছা, ভালোবাসা, ভালো লাগাকে পেটের দায়ে, সমাজের দায়ে, পরিবারের দায়ে এক প্রকার বিসর্জন দিয়েছি, তারা হয়তো এই প্রতীক্ষা ও অপেক্ষার মানে বুঝতে পারব। আমি ছিলাম এক থিয়েটার কর্মী, হ্যাঁ ছিলাম, এখন একজন থিয়েটারের শুভাকাঙ্ক্ষী হয়ে আছি মাত্র। যদি কোনোদিন সময় পাই, যদি কোনোদিন জীবনটাকে একটু সমঝে নিতে পারি, যদি কোনোদিন আর্থিক স্থিতিশীলতা আসে, তাহলে হয়তো আবার ফিরে যাব। আমাদের মতো এরকম হাজারো মানুষ নিজেদের মনোবাসনাকে দূরে ঠেলে দিয়েছেন, ত্যাগ করেছেন কিছু বৃহত্তর স্বার্থে, সেটা বাঁচার স্বার্থ। মনে পড়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী গল্পটি। ওই গল্পটি ব্যাখ্যা করতে গিয়ে আমার এক অধ্যাপক বলেছিলেন, খালি পেটে শিল্প হয় না। বড্ড কঠিন সত্য। আজকের এই দ্রুততার যুগে মানুষের প্রত্যাশার শেষ নেই, দুনিয়া হাতের মুঠোয়, মানুষের দেখনদারি জীবন খোলা পাতা, ফলে ওই প্রত্যাশা পূরণের জন্য আবার কত মানুষ অপেক্ষা করতে থাকে। এইখানে প্রতীক্ষা ও অপেক্ষা বদলে যায়, বস্তুগত চাহিদা পূরণ ও মনের চাহিদা পূরণ, এটাই গুণগত ফারাক। তাই আজও প্রতীক্ষার প্রখর গুনতে থাকি, যদি এই ইঁদুর দৌড় থেকে কোনোদিন রেহাই পাই, তাহলে একটু মঞ্চের ধুলোয় লুটোপুটি খেতে পারি, একটু ত্যাগ তিতিক্ষা সয়ে আপন মনের ক্ষুধা নিবারণ করতে পারি। জানি বড্ড কঠিন ও প্রায় অবাস্তব এক স্বপ্ন, কিন্তু রক্তে মাংসে মানুষ তো, একদিনে নয়, একদিন হবেই। এই ভেবেই দিন চলে যায়। লিখলেন পার্থ হালদার, খড়দহ, কল্যাণনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: প্রিয় প্রাত্যহিকী, লিখেছেন কানাইলাল জানা, প্রগতি পার্ক, ব্রহ্মপুর, কলকাতা থেকে। প্রত্যেক মানুষেরই প্রতীক্ষার প্রহর গোনা চলতে থাকে আমৃত্যু। সে প্রতীক্ষার প্রহর হতে পারে অল্প সময়ের জন্য কিংবা অনন্ত সময়ের। প্রতীক্ষার প্রহরে থাকে প্রত্যাশা, পূরণ হতে পারে নাও হতে পারে। গ্রামে যখন স্কুলে নিচু ক্লাসে পড়ি, প্রতীক্ষার প্রহর গুনতাম কবে বাৎসরিক পরীক্ষা শেষ হবে। শীতকালে সকালে রোদ পোহাতে পোহাতে রাঙা আলু পোড়া খাওয়া, তারপর বেরিয়ে পড়া দক্ষিণ মাঠে। ধানবিলে বর্ষার জল প্রায় শুকিয়ে যায়, পুটি, ট্যাংরা, চিংড়ি, জলের থেকেও বেশি মাছ দেখা যায়। সহজেই ধরা দিত তারা খালি হাতে অথবা ছাকনি জালে। বাড়ি ফিরতাম ঝাঁকা ভর্তি মাছ নিয়ে, আর অর্জুন গাছের কোটরে লুকিয়ে রাখতাম নুন, লঙ্কা, কাগজি লেবু দিয়ে সেই চাট খেতে হতাম মাতোয়ারা। এক গ্রীষ্মের বিকেলে শুনি স্কুল বোর্ডিং থেকে ফেরার সময় পাড়ার স্বপনদা খেজুর গাছ চাপা পড়ে ভীষণ জখম। স্বয়ং ডাক্তারবাবু আশা করতে বারণ করেন।

পরেশ কাকাকে। প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে একদিন তিনি সেরে ওঠেন আর সব আশঙ্কা দূর হয়ে যায়। অবলারাও গুনে প্রতীক্ষার প্রহর। যখন বেড়াতে যাই, বাড়ির অতি প্রিয় পুটু পুল্লু ঝিলমিল ভোম্বল সমস্ত মার্জার বাহিনী গভীর চোখে তাকিয়ে থাকে কবে ফিরব। কিন্তু ৬০ বছর আগে মেজদা সেজদাকে কলকাতা

0: ভাবে যদি কোনোদিন ফিরে আসে মেজদা। শুভেচ্ছাসহ কানাইলাল জানা, ব্রহ্মপুর, কলকাতা থেকে।
1: চলে আসব আকাশ বাতাসের খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ কোথাও কোথাও মেঘলা থাকবে, বিকেল অথবা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত চব্বিশ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 62%। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে 40.5 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাঁদের পরবর্তী চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে সমুদ্রযাত্রায় নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর জানিয়ে দিলাম। আজকের প্রাত্যহিক শেষ করবার সময় হল। আজ আপনাদের সঙ্গে ছিলাম
0: আমি মিতালী ভট্টাচার্য,
1: আর আমি চন্দ্রজিৎ প্রামাণিক। সবাই খুব ভালো থাকুন। আজকের সারাটা দিন সকলের খুব ভালো কাটুক।

0: শুনলেন প্রাত্যহিকে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিম এশিয়া সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনী 60 বছরের প্রতিষ্ঠা বর্ষে সীমান্তরক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফ এর কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক প্রশাসন এবং জনগণের ওপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্মার্ট বর্ডার প্রকল্পের আওতায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
2: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट বর্ডার সুরক্ষা কে প্রজেক্ট কে তহত হম লে রহে।
1: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্যারক্রিক ও হার্মিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের মাধ্যমে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি মন্দির ও সুজাতা মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন। সেখান থেকে বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের

0: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
1: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our Prime Minister, and where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
0: বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডা স্মরণে প্রকাশিত হবে স্মারক ডাকটিকিট। নাগরিক কল্যাণে বিশেষ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পরে উপরাষ্ট্রপতি গোয়ায় সিএসআইআর সমুদ্র বিজ্ঞানের জাতীয় প্রতিষ্ঠান ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ বা ডিএলআই প্রকল্প উৎসাহব্যঞ্জক ফলাফল তুলে ধরেছে। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেন, নেত্রাসেমি নামে তিরুবনন্তপুরম ভিত্তিক সেমিকন্ডাক্টর স্টার্ট আপ দেশের ফার্স্ট এজ এআই সিস্টেম অন চিপ নেত্রা A2000 তৈরি করেছে। এই চিপটি নির্মিত হয়েছে উন্নত 12 ন্যানোমিটার প্রযুক্তি নোট ব্যবহার করে। মন্ত্রী জানান, বাণিজ্যিক স্তরে এই চিপের ব্যবহার শুরু হলে নজরদারি ব্যবস্থা, অটোমোবাইল, রোবোটিক্স এবং ড্রোনের মতো বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ভিশন অ্যাপ্লিকেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগকে ছাড়িয়ে এই রূপান্তরমূলক প্রকল্প নাগরিকদের বিদ্যুতের উপভোক্তা থেকে বিদ্যুৎ উৎপাদক হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এই প্রকল্পের ফলে কমেছে বিদ্যুতের খরচ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযানের বাস্তবায়ন ও বরাদ্দ মঞ্জুরের বিষয়ে এক বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করেছেন। সমগ্র শিক্ষার তৃতীয় পর্বকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান বলেন, চলতি বছর থেকে সমগ্র শিক্ষা অভিযান SSA, PM পোষণ, উল্লাস, PM শ্রী এবং অন্য ফ্ল্যাগশিপ কর্মসূচি সহ নানা প্রধান উদ্যোগগুলি সমন্বয়ের মাধ্যমে এক সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। এই উদ্যোগ বিদ্যালয় শিক্ষার পরিমণ্ডলে আরও বৃহৎ সহযোগিতা এবং বিস্তৃত প্রভাব সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026 আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং LPG পর্যাপ্ত মজুত রয়েছে।
2: सरकार सभी घरों तक LPG सिलेंडर्स की उपलब्धता और डिलीवरी सुनिश्चित कराने के लिए हर संभव प्रयास कर रही है। इसके साथ सरकार सभी पेट्रोल पंप पर पेट्रोल और डीजल की आपूर्ति सुनिश्चित करने के लिए भी प्रयासरत है। इसलिए अफवाहों पर ध्यान न दें और अपने दैनिक उपयोग में ऊर्जा को बचाने का हर संभव प्रयत्न करें। बल्क और इंडस्ट्रियल कंज्यूमर्स से अपील है कि वो ऑथराइज प्रोक्योरमेंट चैनल से ही डीजल की खरीद करें।
0: ওয়াশিংটনে দুদেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার মধ্যে ইসরায়েলি সেনা লেবাননে তাদের আক্রমণ জোরদার করেছে। গতকাল মারজুয়ানের কাছে দক্ষিণ লেবানিজ গ্রাম দিব্বিনে ঢুকে পড়ে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হানায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে লেবানন সেনা 6 সদস্যের প্রতিনিধি দল পেন্টাগনে ইসরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে

এক দশকের মধ্যেই প্রথমবার দুই পক্ষ সামনাসামনি আলোচনায় বসল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন সংঘাত অবসান হওয়ার দিকে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে রাশিয়া থেকে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে HPV টিকাকরণ কর্মসূচি। বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। 7 লক্ষের বেশি ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার তা কাজে লাগায়নি। পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পুরুলিয়ায় 3 জন, এছাড়াও কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে 2 জন করে এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে দেয়। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপ, 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি আজ শুরু হতে চলেছে। বিধাননগর মহকুমা হাসপাতালের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রিসভা আগামী সোমবার সম্প্রসারিত হবে। পশ্চিমবঙ্গে আগামী পয়লা আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। শহরাঞ্চলকে জঞ্জালমুক্ত করতে রাজ্যে আজ চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। জিটি এর মাধ্যমে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কালবৈশাখীর তাণ্ডবে গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছি বিস্তারিত খবরে। জরায়ুমুখ ক্যান্সার এবং যৌনরোগ প্রতিরোধে রাজ্য সরকার টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন। উল্লেখ্য, কর্মসূচির আওতায় 14 বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে HPV টিকা দেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেন। 7 লক্ষের বেশি HPV ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার টিকাকরণ চালু করেনি। অন্যান্য রাজ্যে টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা এখনও শুরু হয়নি। এদিকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার আজ রাজ্যে এসে এই সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবেন। এছাড়া স্বচ্ছ ভারত মিশন প্রকল্প চালুর জন্য স্বচ্ছ ভারত অ্যাপেরও তিনি সূচনা করবেন বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যে সরকার গঠনের 1 মাস পূর্ণ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী সোমবার 1 জুন মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন। ওইদিন সকাল 11টায় লোকভবনে হবে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন বলে নবানে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এবারের সম্প্রসারণে 33 থেকে 35 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। উল্লেখ্য, গত 4 মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। তারপর থেকে গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই ছিল মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। রাজ্যে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, এই কাজ হবে 2 দফায়। প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর

0: ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনুমারেশনের কাজ চলবে। এদিকে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণনার সময় প্রয়োজনীয় নথিপত্র তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে যারা ভারতীয় নাগরিক নন অথচ সীমান্তবর্তী এলাকায় বসবাস করছেন তাদের সমস্যা হবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই সংক্রান্ত তথ্য অভাব অভিযোগ জানানোর জন্য দেশজুড়ে চালু হয়েছে 24 ঘন্টার টোল ফ্রি নম্বর 1855। পশ্চিমবঙ্গে জনগণনা পরিচালন দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিস্তারিত তথ্য। এর ল্যান্ডলাইন নম্বর হল 0332335953। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনিউমারেশনের সুযোগ। ডক্টর কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28শে ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 2027-এর 1 মার্চ। রাজ্যের শহরাঞ্চলগুলিকে দ্রুত জঞ্জালমুক্ত করতে আজ চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যত্রতত্র জমে থাকা জঞ্জালের ছবি তুলে পাঠালে এই অ্যাপের মাধ্যমে তা জানা যাবে এবং যত শীঘ্র সম্ভব সেগুলি পরিষ্কার করার ব্যবস্থা করবে পুরসভা।
1: একটি অ্যাপ লঞ্চ করছি, যে অ্যাপটির নাম হচ্ছে স্বচ্ছ। এই স্বচ্ছ আমরা অ্যাপ স্টোরে গিয়ে পেয়ে যাব এবং আমরা 10টা মিউনিসিপ্যালিটি দিয়ে পাইলট করে আগামী দিন বর্ষাকালে যখন জল জমে থাকবে কোনো জায়গাতে, সেটাও আমরা চেষ্টা করছি আপনারা ছবি তুলে পাঠাবেন। এই 10টা মিউনিসিপ্যালিটি পাইলট প্রজেক্ট আমরা শুরু করছি। হ্যাঁ, একই টেকনোলজি নিয়ে মহিলাদের জন্য আমরা খুব শীঘ্রই একটা অ্যাপ লঞ্চ করবো, যে জিও ট্যাগিং নিয়ে যেখানেই মহিলা বিপদে পড়বেন অটোমেটিকলি সব থেকে কাছের পুলিশ স্টেশনে খবর যাবে এবং স্টেশন পিপল উইল বি দেয়ার উইথ ইউ।
0: তিনি আরও বলেন, আসানসোল, শিলিগুড়ি, তমলুক ও নবদ্বীপে 4টি নতুন স্মার্ট সিটি এবং উত্তরবঙ্গে আরও 4টি অত্যাধুনিক শহর নির্মাণের পরিকল্পনা করছে সরকার। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল আজ রাজ্যে আসছেন, তার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিজেপি বাংলায় শিল্পায়নের লক্ষ্যে টাটা সংস্থাকে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। কলকাতায় গত সন্ধ্যায় বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এক সম্বর্ধনা অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, বাংলার উন্নয়নের একমাত্র পথ শিল্পায়ন। তিনি অভিযোগ করেন, 2008 সালে 3রা অক্টোবর টাটা গোষ্ঠী বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল। প্রয়াত শিল্পপতি রতন টাটা অনেক আক্ষেপ নিয়ে বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন, বাংলার মানুষ আজও সেই ক্ষত ভুলে পারেননি। টাটা ফিরলে বাংলায় শিল্প কর্মসংস্থান ফিরবে এবং পশ্চিমবঙ্গ আবারও এগিয়ে যাবে বলে শ্রী ভট্টাচার্য আশা প্রকাশ করেন। দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল রাজ্যে 650 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ওই টাকায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি প্ল্যান্ট তৈরি করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে দৈনিক 11 লক্ষ লিটার দুধ বিক্রি হয়। নতুন এই প্ল্যান্ট তৈরি হলে দুগ্ধ প্রক্রিয়াকরণের পাশাপাশি দৈনিক 10 লক্ষ কেজি দই উৎপাদনও সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য সরকার গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটি এর মাধ্যমে পাহাড়ের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের ব্যাপারে উদ্যোগী হয়েছে। নবান্নে গতকাল পাহাড় নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে হওয়া শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় রাজ্য সরকার আর বাধা হয়ে দাঁড়াবে না। তার দাবি, জিটি এর অধীনে 400-এরও বেশি শিক্ষক পদে অবৈধ নিয়োগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়, কিন্তু তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তদন্তের উপর স্থগিতাদেশ আনায় তদন্ত কার্যত থমকে যায়।
2: কিছু অভিযোগ আমাদের আছে জিটিএ নিয়ে। একটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, সেই টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে প্রায় 400 বেশি টিচারকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে

0: মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আমি মাননীয় সিএস মনোজ আগরওয়ালজিকে বলেছি যে আমরা এই মামলা থেকে এক্সিট করে যাব, রাজ্য সরকার বেরিয়ে আসবে, তাহলে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের যে অর্ডার সিবিআই ইনভেস্টিগেশন সেটা চালু হয়ে যাবে।
1: মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ তাকে অব্যাহতি দেয়নি। বিচারপতি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এই মামলা শুনানি হবে এবং ইডিকে উপযুক্ত নথিপত্র পেশ করতে হবে আদালতে। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ 30 জন কাউন্সিলর পদত্যাগ করায় পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পুর নিগমের 33টি ওয়ার্ডের মধ্যে 31টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং 2টিতে সিপিআইএম। মেয়র সহ 30টি ওয়ার্ডের কাউন্সিলর গণ ইস্তফা দেন। এদিকে ভদ্রেশ্বর পুরসভার উপ পৌর প্রধান ফিরোজ খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। কি কারণে এই গ্রেপ্তার তা অবশ্য স্পষ্ট নয়, তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। পৌর প্রধান সহ 9 জন কাউন্সিলর পদত্যাগ করায় সেখানেও বোর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার বাড়ুইপুর পূর্ব বিধানসভার নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েতে সরকারি ত্রাণ সামগ্রী মজুদ ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন প্রধান অশোক সাহা, তার ভাই রথীন সাহা এবং 2 সদস্য চন্দ্রিমা ঘোষ ও সীমা ঘোষকে। পুলিশ ঘটনার তদন্ত করছে। উত্তর চব্বিশ পরগনার টিটাগড় পুরসভার ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন পুর প্রধান সহ 6 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। গতকাল তারা মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র পেশ করেন। রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সুরজিৎ নাথ মিত্র। রাজ্যের তরফে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যপাল আর এন রবি সুরজিৎ বাবুকে নতুন অ্যাডভোকেট জেনারেল বা মুখ্য আইনি পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকালের ঝড়বৃষ্টিতে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমেছে। আলিপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 4.2 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গতকাল কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কুশনি সোরেন।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনি সোরেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জানা অজানা,
2: জানা অজানা অনুষ্ঠানে পরপর দুদিনের ধারাবাহিক কথিকা তামাকে তুমুল বিপদের আজ দ্বিতীয় পর্ব শুনবেন, বলছেন কৃষাণু ভট্টাচার্য।
3: ২০২৫ সালে সারা পৃথিবীতে ৮০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ ছিল ধূমপান। ২৫ বছর আগে এই সংখ্যাটা কিরকম? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সংখ্যাটা ছিল ২৫ লক্ষ বা তার সামান্য বেশি। গত বছর আমাদের দেশের প্রায় ১০ লক্ষের বেশি মানুষ ধূমপানজনিত কারণে মারা গেছেন। বলিউডের নায়ক কিংবা ক্ষুরধার বুদ্ধির গোয়েন্দাকে অনুসরণ করে কোনো জাতীয় বা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীর স্টাইলকে নকল করে বন্ধুমহলে নিজেকে একটু কুল প্রমাণ করবার জন্য প্যাকেট থেকে বার করলেন একটা সিগারেট। তাকে আরেকবার ভাবতে অনুরোধ করব। অর্থের অপব্যয় ছাড়াও আপনি এই ধূমপানের মধ্য দিয়ে কোনো একটা দীর্ঘস্থায়ী সমস্যাকে ডেকে আনছেন না তো? ৮০ লক্ষ মানুষ পৃথিবীতে ধূমপানজনিত সমস্যার কারণে মারা গেছেন বলছিলাম। বিস্ময়ের হলো সত্যি যে তাদের মধ্যে ১০.৫ লক্ষ মানুষ ধূমপান করেনি না, তারা মারা গেছেন কেবলমাত্র অন্য ধূমপায়ীদের ছাড়া ধোঁয়ায় আক্রান্ত হয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সমীক্ষা চালিয়েছে, তাতে দেখা গিয়েছে নানা ধরনের প্রচারের কারণে পৃথিবীতে একটু হলেও ধূমপানের প্রবণতা কমছে। একটা সময় ধূমপানে আসক্ত ছিলেন যে মানুষটা, শারীরিক নানা সমস্যার কারণে তিনি ধূমপান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখছেন। সবচেয়ে বড় সমস্যা অবশ্যই শ্বাসকষ্ট এবং হৃদরোগ। এই দুটি সমস্যা খুব দ্রুত যে কোনো মানুষকে শারীরিকভাবে দুর্বল করে দিতে পারে, তাই বুঝে শুনে অভ্যাস বদল করছেন ধূমপায়ী। ২০১০ সাল থেকে সারা পৃথিবীতে ধূমপান নিয়ন্ত্রণের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ফলে আনুমানিক প্রায় ১২ কোটি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন, কিন্তু তারই পাশাপাশি নতুন প্রজন্মের অনেকেই ধূমপানে আসক্ত হয়ে পড়ছেন। এই পৃথিবীতে সারা পৃথিবীতে আনুমানিক প্রায় ২০ কোটির বেশি মানুষ নিয়মিত ধূমপান করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইছেন ২০৩১-এর মধ্যে এই সংখ্যাটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে। বাস্তবে কাজটা অত্যন্ত কঠিন। একটি সিগারেট মানে প্রায় ৪ থেকে ৭ হাজারের মতো রাসায়নিক পদার্থ। এর মধ্যে প্রথমেই রয়েছে নিকোটিন। মূলত এই নিকোটিনই সিগারেটের প্রতি মানুষকে আসক্ত করে, কিন্তু এরই পাশাপাশি অ্যামোনিয়া, বেনজিল, ফরমালডিহাইডের মতো যৌগ, ক্যাডমিয়াম, আর্সেনিক, পোলোনিয়ামের মতো মৌল সিগারেটের ধোঁয়ার সঙ্গে সঙ্গে আমাদের রক্তের সঙ্গে মিশতে শুরু করে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন এবং হেক্সামিন, রয়েছে কার্বন মনোঅক্সাইড। শুনলে অবাক হবেন, ইঁদুর মারা বিশেষ সমতুল্য যৌগ সিগারেটের মধ্যে দিয়ে আমাদের দেহের মধ্যে পৌঁছে যায়, ফলে ক্যান্সার আমাদের দেহের মধ্যে ছড়িয়ে পড়ছে। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই রোগটি এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের কাছে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ। ধূমপানের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে সেই ভয়ঙ্কর জিনিসটাকেই আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেই বলবেন, ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারছি না যে। বেশ, একবার পারেননি, আরেকবার চেষ্টা করুন। একটা নির্দিষ্ট দিন ঠিক করুন, এটা হতে পারে আপনার জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ দিন। ঠিক করুন ওই দিন থেকে বাড়িতে হাতের কাছে কোনো সিগারেট বা সিগারেট জ্বালাবার মতো লাইটার বা দেশলাই রাখবেন না। যে সমস্ত বন্ধুবান্ধব নিজেরাই আপনাকে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দেয়, তাদেরকে সম্ভব হলে একটু দূরে সরিয়ে রাখুন। যে জায়গায় গেলে একটু সিগারেট খেতে ইচ্ছে করে সেই জায়গাগুলোতে যাওয়াটা একটু বন্ধ করে দিন। যে যে সময়গুলোতে সিগারেট খেতে ইচ্ছে করে, যেমন ধরুন অফিসে টিফিনের পর চা খাওয়ার অবসরে, কিংবা বিকেলবেলায়, কিংবা সকালে, সে সময়টায় অন্য কোনো ধরনের কাজে নিজেকে একটু ব্যস্ত রাখুন। দেখবেন একদিনে পুরোটা সম্ভব না হলেও অনেকটাই কমিয়ে ফেলতে পেরেছেন ধূমপান। বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিয়ে দেহে বিষ ঢোকা বন্ধ করুন। যাদের ঘন ঘন ধূমপানের অভ্যাস তৈরি হয়ে গেছে তার একটু চিকিৎসকের পরামর্শ নিন। আজকাল নানা ধরনের নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি চালু হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সঙ্গে আমাদের দেশেও, তা অত্যন্ত সহজলভ্য। এর প্রয়োগে অনেক মানুষ ক্রনিক ধূমপান ছেড়ে দিয়েছেন। তবুও যদি কখনো কখনো নিয়মের ব্যতিক্রম ঘটে, ঠোঁটের কোণায় জ্বলে ওঠে একটা সিগারেট, মোটেও নিজেকে তিরস্কার করবেন না, ভাবুন এটাই শেষ, এরপরে আর নয়।
2: জানাও জানা অনুষ্ঠানে পরপর দুদিনের ধারাবাহিক কথিকা তামাকে তুমুল বিপদের আজ দ্বিতীয় পর্ব বললেন কৃষাণু ভট্টাচার্য।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: তুবড়ি শুনবেন কৌতুক নাটিকা আতার পায়েস, কাহিনী পরশুরাম, বেদান নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। কৌতুক নাটিকা আতার পায়েস।
4: হ্যাঁ, সমবেত ভদ্রজন, বুঝলেন, এই চুরির জন্যেই যে চুরি তাতে একটা অনির্বচনীয় আনন্দ পাওয়া যায়। যে চুরি অহেতুক, যা অকারণ পুলকে করা হয়, তা নিষ্কাম ও সাত্বিক, অনাবিল আনন্দ তাতেই মেলে। মাস্টার প্রবোধ ভট্টাচার্য একবারে এই রকম একটা চুরিতে জড়িয়ে পড়েছিল। প্রবোধ মাস্টারের বয়স 30, আমোদের লোক, ছাত্ররা তাকে খুব ভালোবাসে। পুজোর বন্ধের দিন কতক আগে কয়েকটি ছেলে মেয়ে তার কাছে এলো। তাদের মুখপাত্র বলবো নামটা, তাদের মুখপাত্রের নাম সুধীর।
5: স্যার, স্যার, স্যার, মহা মুশকিলে পড়েছি স্যার।
6: কেন, ব্যাপারটা কি?
5: গেল বছর আমার বর্দার বিয়ে হয়ে গেল, জানেন তো আপনি স্যার।
6: হ্যাঁ জানি।
5: তার শ্বশুর ভৈরব বাবু গণেশ মুন্ডায় তার একটা চমৎকার বাড়ি আছে স্যার।
6: কোথায়?
5: দেওঘরের কাছে, দেওঘরের কাছে। বৌদি বলেছে সে বাড়ি এখন খালি, পুজোর ছুটিতে আমরা জনকত স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি।
6: ভালো খবর তো, আমার মুশকিল কি হলো?
5: স্যার ভৈরব বাবু বলেছেন যে আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবে আমাদের সেখানে থাকতে দেবেন।
6: তা ভালো, তো তোমার বর্দা তার বউকে নিয়ে যাও না।
5: তা হবার জো নেই স্যার।
6: কেন?
5: ওরা স্যার মাইসোর যাচ্ছে।
6: ও,
5: আপনি আমাদের সঙ্গে চলুন না স্যার।
6: আমি?
5: স্যার শুনুন না স্যার, স্যার আমি, নিমাই, নরেন, সুরেন আর পিউ, আমরা এই কয়েকজন যাবো, আপনার কোনো অসুবিধা হবে না স্যার।
6: সঙ্গে চাকর যাবে তো?
5: কোনো দরকার নেই স্যার, সেখানে দারোয়ানার মালি আছে, তারা সবাই সব কাজ করে দেবে। খাবারের জন্য আপনি একদম ভাববেন না স্যার, আমরা সঙ্গে স্টোভ নেব, কারি পাউডার নেব, ওখানে সস্তায় মুরগি পাওয়া যায়। বৌদি কারি রান্না শিখিয়ে দিয়েছে আমাকে, ওখানকার দারোয়ান মারেজি, ভাত রুটি যা হয় বানিয়ে দেবে স্যার, আমরা নিজেরা দুবেলা ফাউল কারি রাঁধব, তাতে হবে না স্যার?
6: হ্যাঁ সব তো বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন বলো তো? শোনো, মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না?
5: কিচ্ছু ব্যাঘাত হবে না, আপনি সেরকম মানুষই নন স্যার। আপনি সঙ্গে থাকলে না আমাদের তিন গুণ ফুর্তি হবে স্যার।
7: হবেই তো, হবেই তো স্যার। চলুন চলুন চলুন চলুন চলুন স্যার।
6: বেশ, তোমরা বলছো যখন এত করে, তাহলে যাওয়াই যাক।
5: দেখুন, ওই দেখুন স্যার, উফ কত বড়, কত রকম ফলের গাছ,
7: এই আতা ধরেছে রে, কয়েকটা একেবারে তৈরি পেড়ে খেলেই হয়।
6: ভারী আশ্চর্য তো, ভৈরব বাবুর দারোয়ানার মালি দেখছি অতি সাধু পুরুষ।
5: মনেও ভাববেন না তা স্যার, মনে ভাববেন না, দারোয়ান মেহি পাড়ে আর মালি ছেদি মাহাতো, এদের মধ্যে স্যার ভীষণ ঝগড়া। হ্যাঁ, দুজনে দুজনের উপর কড়া নজর রাখে, তাই এই পর্যন্ত কেউ চুরি করবার সুবিধেটুকু পায়।
6: হ্যাঁ, আত্মকলহের ফলই হলো এই। পাড়ে আর মাহাতো যদি একমত হতো তবে স্বচ্ছন্দে আতা বেচে দিয়ে লাভটা ভাগাভাগি করে নিতে পারত।
7: কিন্তু আমি ভাবছি দু তিন সের দুধ যদি জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারবে। আমি তৈরি করা দেখেছি, খুব সহজ।
5: বেশ তো, তো তৈরি করে দিস।
7: দেও তো, দেও তো।
5: ও পাড়েজি, ও পাড়েজি, পাড়েজি, পাড়েজি, এদিকে এদিকে এদিকে। কোনো শোনো, তুমি কাল সকালে তিন সের খাঁটি দুধ আনতে পারবে?
8: হ্যাঁ জরুর পারবে হুজুর।
5: ও যা পারে করুক, আমরা বাবা স্নান খাওয়াটা সেরে নিই। চলুন স্যার, চলুন,
6: চলো চলো চলো,
5: বিকেলে বেড়াতে যাবো সবাই মিলে। চলুন স্যার,
6: চলো।
5: দেখুন স্যার, বাড়িটা কি সুন্দর, ভীমসেন ভিলা। গেটের উপর কি চমৎকার ঠোকা ঠোকা বলতে ফুল ফুটেছে।
7: ওই ওই একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল,
5: দেখুন কি ভয়ানক পেয়ারা ফুলেছে। ও বাবা রে, কি বড় কাশির পেয়ারার চাইতে বড় বড়। নিশ্চয় বাড়ির দারোয়ানের মালির মধ্যে ঝগড়া আছে, তাই চুরি করা যায়নি।
6: ফটোকেও দেখছো, ফটোকেও কোনো তালা নেই কিন্তু।
5: তুই কি আছে ভেতরে? এক মিনিট স্যার, এক মিনিট, এক মিনিট। কাউকে তো দেখছি না। দারোয়ান, ও দারোয়ানজি, আরো ভাই মালি।
7: না রে, কোনো সাড়া নেই। ফটোকের পাল্লাটা ভিজিয়ে দিই, চল
5: চল চল চল।
7: বলছিলাম কি
6: স্যার,
7: একটা পেয়ারা পারবো?
6: দেখো পিউ, বাজারে প্রচুর পেয়ারা আমি দেখেছি, হ্যাঁ নিশ্চয়ই খুব সস্তা, খেতে চাও তো কিনে কেউ। বিনা অনুমতিতে পরে দ্রব্য নিলে চুরি করা হয় তা জানো না?
7: জানি স্যার, চুরি করবো না।
6: তাহলে কি করবে?
7: শুধু একটা চেখে দেখবো, কাশির পেয়ারা চাইতে ভালো কি মন্দ, ব্যাস চেখে দেখবো। ও স্যার, কিছু বলছেন না কেন? ও দেখে ঘুরে দাঁড়িয়ে বললেন যে আমি কাটা পেরে নি। বলাই আমার চাইতে মিষ্টি।
5: আরে স্যারকে একটা দে।
7: এইটা ধরুন স্যার, এই যে বেশ বড় সাইজের, একটু চেখে দেখো, চমৎকার।
6: এটা তো সত্যি বেশ বড় সাইজের, খুব ভালো পেয়ারা। শোনো, তোমরা আর বেশি পেরো না কিন্তু, তাহলে ভারী অন্যায় হবে। লোভ সংবরণ করতে শেখো।
5: শুনতে পাচ্ছিস না বুঝি? স্যার রাগ করছেন তো? নেমে আয় না বাবা চট করে, আর এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে।
8: হুকুম দেন তো, নেমে খবর দিয়ে আসি।
9: খুব হয়েছে, খুব হয়েছে, ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে, তুমি বেহুশ হয়ে ঘুমোচ্ছিলে। তারপর মজাইদের কোথ থেকে আগমন হলো? হ্যাঁ, এরা তো দেখছি ছোকরা, এসব করবারই বয়স। কিন্তু তুমি তো বাপু খোকা নও, হ্যাঁ তুমি বুঝি দলের সর্দার।
6: মহা অপরাধ হয়ে গেছে স্যার। এই পিউ, পিউ সব পেয়ারা দরোয়ানজির জিম্মা করে
7: দিচ্ছি স্যার। দিয়ে দিয়ে
5: দিয়ে,
6: আমরা বেশি খাইনি স্যার, মাত্র দু তিনটে চেখে দেখেছি, অতি উৎকৃষ্ট
9: পেয়ারা। শুনে তার তো হলুম, এরা বোধ হয় স্টুডেন্ট। তোমার কি করা হয়, নাম কি?
6: আগে আমার নাম প্রবোধ চন্দ্র ভট্টাচার্য, মানে মানিকতলা কলেজের মাস্টার। এরা সব স্যার আমার ছাত্রছাত্রী, এই পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে।
9: খাসা অভিভাবক কি পেয়েছ, খুব খুব নীতিশিক্ষা হচ্ছে। আমাকে চেনো?
6: না।
9: চেনো আমাকে?
6: না না।
9: ভীমচন্দ্র সেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি। বাবা, তোমার কলেজের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার স্টুডেন্টসদের চুরি বিদ্যা শেখাচ্ছে, কেমন হয়?
6: স্যার যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার, তবে একটা কথা নিবেদন করছি, মানে কেউ অভাবে পড়ে চুরি করে, কেউ বিলাসিতার লোভে করে, কেউ আবার বড় লোক হওয়ার জন্য করে, কিন্তু কেউ কেউ বিশেষত যাদের ওই এদের মতো বয়স কম, নিচক ফুর্তির জন্যই করে। এটা ঠিক, আমি অবশ্য ছেলে মানুষ নই, কিন্তু এই ছেলে মেয়েদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমার একটু বালকত্ব এসে পড়েছে।
9: বালকত্ব? আরে নবীন, আরে আমার কাঁচা, উচ্চটি তোর উচ্চা তুলে নাচা, রবি ঠাকুর একদম তোমাদের মাথা খেয়ে গেছেন। বিয়ে করেছ?
6: আগে
9: বলছি, বিয়ে করেছ?
6: হ্যাঁ করেছি স্যার।
9: তবে পূজোর ছুটিতে বউকে ফেলে এখানে এসেছো কি করতে, বনে না বুঝি?
6: না না না না না, খুবই বনে স্যার, কিন্তু তিনি তার বড়লোক দিদি আর জামাইবাবুর সঙ্গে শিলং গেলেন, আমি এই ছেলেদের আবদার ঠেলতে পারলুম না, তাই এখানে এসেছি। স্যার, স্যার যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু একটু উদার ভাবে করুন। মানে আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি, ছেলে মানুষই ফুর্তির বহু ঊর্ধ্বে উঠে গেছেন।
10: ঊর্ধ্বে উঠে গেছি? ঊর্ধ্বে উঠে গেছি কে বললে? হ্যাঁ
6: আমি বলছি।
10: আমাকে জড়দ্গব ঘিধর ঠাউরেছ নাকি?
6: না না,
7: তাহলে
6: আশা করতে পারি যে আপনি আমাদের ক্ষমা করলেন, মানে আমরা এবার যেতে পারি কি?
10: পেয়ারা গুলো সঙ্গে নিয়ে যাও, চোরাই মাল আমি স্পর্শ করি না। যাও যেতে পারো এবার, এবারকার মতন মাফ করা গেল।
7: আরে কি বিয়া খেলে মানুষ, এরা তোমার এজলাসের আসামি নাকি? তুমি এদের মাফ করবে কে গো? তোমাকে কে মাফ করবে শুনি? বাবা বাচ্চারা বসো বসো মা, বসো মা, এই বারান্দায় একটু বসো, একটু বসো, আমি বলছি, আমি বলছি, বসো বসো না,
10: বসো
6: বসো বসো।
10: এদের খাওয়াবে নাকি? তোমার ভাঁড়ার তো ঢুডু।
7: সেটা তোমাকে ভাবতে হবে না, যা আছে তাই দেবো। হ্যাঁ দশ মিনিট সবুর করতে হবে বাবা না। হ্যাঁ বসো মা বসো, আমি আসছি, তোমরা বসো, চলে যাবে না কিন্তু।
10: উনি কিন্তু ভীষণ চটে গেছে, না খাইয়ে ছাড়বেন না। অগত্যা অগত্যা ততক্ষণ এই এজলাসেই তোমরা আটক থাকো।
6: দোষ আছে?
10: না দোষ তেমন কিছু নেই, তোমরা উঠানে উঠেছ এত ভাবিনি।
7: কেন ভূতে পাওয়া বাড়ি নাকি?
10: ভূত কোন বাড়িতে নেই, এ বাড়িতেও আছে। ও পাড়াটাই বড্ড চোরের।
7: এই দেখি দেখি দেখি কোথায় শুনছো গো,
10: পাড়া চাইতেও বেশি।
7: এসো এসো এসো এসো সব এসো।
10: ছেলেমেয়েরা
7: মিষ্টি মুখ করুক, কি বলো?
6: আমি কিন্তু ছেলেদের মতো করি।
10: সবটাই নিয়ে এসেছো?
7: হ্যাঁ গো হ্যাঁ সবটাই নিয়ে এসেছি। তুমি একদম লোক করো না বাপু, ছেলেরা যা পেয়ারা পেরেছে তাই না হয় একটা খেও, চিবুতে না পারে তো আমি সেদ্ধ করে দেবো।
5: স্যার স্যার আপনাকে বলছিলাম যে ওই আমাদের ওখানে না বিস্তর আতা পড়েছে, কাল সকালে না পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব।
10: না না না অমন কাজটি করো না বাবা, ওই আতা আমার সয় না, তোমরা পেট ভরে খাও, তাতেই আমার গিন্নি।
7: কি গাছের বড় বড় আতাগুলো গেল
5: কোথায়?
8: আরে কি কবো হুজুর, বহুত ঝামেলা হয়ে গেছে।
7: কি হলো?
8: এক মোটা সা বুড়া বাবু আর এক দুবলা সা বুড়ি মা এসেছিল। বাবু ফটফট সব আতা ছিঁড়ে নিলে, আমি মানা করে খাপা হয়ে গেলে বলে চপড়া হলু।
7: দত্তর চড়ে চড়ে গল্পের চাইতে মজার।
6: আমরা কিন্তু ঠকিনি, আতার পায়েস খেয়েছি, পেয়ারাও পেয়েছি, কিন্তু ভীমচন্দ্র সেন মশাইয়ের জন্য দুঃখ হচ্ছে।
7: কেন?
6: তার গিন্নি তাকে বঞ্চিত করেছে।
7: ভাববেন না স্যার, দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে, তখন পায়েস করে ভীমসেন মশাই আর তার গিন্নিকে খাওয়াবো।
5: ব্যাস।
1: শুনলেন কৌতুক নাটিকা আতার পায়েস, কাহিনী পরশুরাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূত্রধার সুরঞ্জনা দাশগুপ্ত, সুধীর চন্দন মজুমদার, পিউ শর্মিষ্ঠা সরকার, প্রবোধ রানা বসু, পাড়ে এবং জব্বু সিং ডক্টর মানুষ প্রতিম দাস, ভীমসেন কৌশিক সেন এবং ভীমসেনের স্ত্রী সুকৃতি লহরী, শব্দগ্রহণ দুর্বাদে, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী চন্দন মজুমদার।

শুনলেন নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আহির ভৈরব রাগে বাঁশি, শিল্পী পাঞ্চজন নদী, তবলা সঙ্গতে সমীর নন্দী।

0: শুনলেন আহির ভৈরব রাগে বাঁশি, শিল্পী পাঞ্চজন্য দে, তবলা সঙ্গতে ছিলেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: হ্যালো
2: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
1: আবার
2: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
3: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: স্যার অত কোথায় পাবো?
3: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
1: স্যার 2 লাখ?
4: কি হয়েছে বাবা?
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
2: আরে
1: কেটে দিল।
4: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
4: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
1: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে শুনবেন আরাধনা ছবির গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে আশা ভোঁসলে এবং কিশোর কুমার। গানগুলির কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর শচীন দেব বর্মন, দ্বৈত কণ্ঠে কিশোর কুমার এবং আশা ভোঁসলে।

শুনছেন আরাধনা ছবির গান। গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে দ্বৈত কণ্ঠে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে জরায়ুমু ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি আজ শুরু হতে চলেছে। বিধাননগর মহকুমা হাসপাতালের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওড়িশায় আজ এসআইআর এর কাজ চালু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। হংকংয়ে এশিয়া অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদকে জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলেছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা গড়ে তুলতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজির উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
1: Regarding the efforts of the government to keep the price stable, Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies ko work out karne ke liye kaha hai ki LPG ka jo reserve hai, that should be minimum 30 days with them. And they are working on it. And similarly for crude also we are working.
0: বিদেশ মন্ত্রকের উপসাগরীয় বিষয়ক অতিরিক্ত সচিব অসীম মহাজন জানিয়েছেন, সরকার পশ্চিম এশিয়া ও উপসাগরীয় এলাকায় উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখছে। দেশের নাগরিকদের সময় মতো সহায়তায় ভারতীয় দূতাবাস এবং কনসুলেটগুলো 24 ঘন্টার হেল্পলাইন চালু করেছে। সার্বিকভাবে উড়ান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক, ভারতীয় মিশন এবং সামুদ্রিক ক্ষেত্রের সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। তিনি জানান, নিসোস কেরোস নামে একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3রা জুন এটির বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা। জাহাজটির প্রায় 2,70,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য 60 দিনের একটি খসড়া সমঝোতা স্মারকপত্র পর্যালোচনা করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জানিয়েছেন, একটি প্রাথমিক চুক্তি খুব দ্রুত সম্পাদিত হবে, যদিও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন এখনও বাকি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে

0: ইউক্রেন সংঘাত অবসান হওয়ার দিকে এগোচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। এতে মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত ষষ্ঠ এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে হয়েছে 90.6%। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার 2 অপরিবর্তিত রয়েছে। সমীক্ষায় দেখা গেছে, 12 থেকে 23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96% বেশি। জরায়ুমুখ ক্যান্সার এবং যৌনরোগ প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকার আজ টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন। উল্লেখ্য, ওই কর্মসূচির আওতায় 14 বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে HPV টিকা দেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেন। 7 লক্ষের বেশি HPV ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার টিকাকরণ চালু করেনি। অন্যান্য রাজ্যে টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা এখনও শুরু হয়নি। এদিকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার আজ রাজ্যে এসে এই সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR-এর কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যে 3 কোটি 33 লক্ষের বেশি ভোটদাতা এই SIR কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক BLO নিয়োগ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5 জুলাই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে 6 সেপ্টেম্বর। কর্ণাটকে বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দলের নতুন নেতা নির্বাচনের জন্য আজ বিকেল 4টায় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। ডক্টর কে শিবকুমার পরবর্তী নেতা হিসেবে উঠে আসছেন। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তাকে তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটি হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি মন্দির ও সুজাতা মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন। সেখান থেকে বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তার বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর তাদের আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতির সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
1: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our Prime Minister where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how we can, the two countries can together strengthen their economic ties as well.
0: কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল বলেছেন, 2047 সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তর অর্থনীতি হিসেবে ভারতকে উঠে আসতে হলে তৃণমূল স্তরে প্রতিটি ব্যক্তির ক্ষমতায়ন আবশ্যিক। গুয়াহাটিতে গতকাল পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে সেবা সে সমৃদ্ধি শীর্ষক পরিষেবা প্রদান বিষয়ে এক

0: অধিবেশনে তিনি ভাষণ দিচ্ছিলেন। গোয়ার আজ 40তম প্রতিষ্ঠা দিবস। 1987 সালের আজকের দিনে গোয়া পূর্ণ রাষ্ট্রের মর্যাদা লাভ করে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে গোয়ার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা দিয়েছেন গোয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, বিদর্ভ এবং ছত্তিশগড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হংকংয়ে এশীয় অনূর্ধ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে তারা পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষের। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বহু প্রতীক্ষিত কালবৈশাখীর দেখা নেই। জেলার একাধিক খাল, বিল ও পুকুর শুকিয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন গ্রীষ্মকালীন সবজি চাষিরা। জমিতে সেচের জল না থাকায় চাষাবাদে প্রভাব পড়ছে। অন্যদিকে সাধারণ মানুষও তীব্র গরমে কার্যত অতিষ্ঠ। গ্রামের চায়ের দোকান থেকে বাজার সবখানেই এখন একটাই আলোচনা, কবে নামবে বৃষ্টি। চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছেন জেলার মানুষ। এই আবহেই দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত এনে দিল ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ফলাফল। প্রত্যাশিতভাবেই বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। তবে জয়ের ব্যবধান এবং ভোটের অঙ্ক রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে হওয়া ভোট গণনায় শুরু থেকেই এগিয়েছিলেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। 19টি টেবিলে মোট 22 রাউন্ডে গণনা চলে। প্রতিটি রাউন্ড গড়ানোর সঙ্গে সঙ্গে তার জয়ের ব্যবধান বাড়তে থাকে। শেষ পর্যন্ত তিনি 1,49,666 ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। দ্বিতীয় স্থানে উঠে আসেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তাঁর প্রাপ্ত ভোট 40,645। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা পান 10,084 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র 7,783 ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন এবং তার জামানত বাজেয়াপ্ত হয়। ফলতা কেন্দ্রের এই ফলাফলকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ শুধু একটি নির্বাচনী জয় হিসেবে দেখছেন না, বরং দক্ষিণ চব্বিশ পরগনার বৃহত্তর রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই ব্যাখ্যা করছেন। বিরোধীদের দাবি, ফলতার রায় সেই রাজনৈতিক কাঠামোকেই বড় ধাক্কা দিয়েছে। জয়ের পর বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এই জয়কে ফলতার মানুষের জয় বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, মানুষ ভয়হীনভাবে ভোট দিয়েছেন। ফলতার মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করাই এখন তাঁদের লক্ষ্য। তার বক্তব্যে স্পষ্ট, নির্বাচনী সাফল্যকে রাজনৈতিক পরিবর্তনের বার্তা হিসেবেই তুলে ধরতে চাইছে বিজেপি। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীর বক্তব্যেও উঠে এসেছে সন্ত্রাস ও রাজনৈতিক চাপে প্রচারের অভিযোগ। তাঁর দাবি, ফলতায় সন্ত্রাসের পরিবেশ থাকায় খুব কম সময়ে প্রচার করা গেছে, তবু মানুষ হিংসা ও সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছেন। আগামী দিনে তাঁরা আরও সংগঠিতভাবে লড়বেন। ভোট গণনার দিন সকাল থেকেই গণনা কেন্দ্রের বাইরে উৎসবের আবহ তৈরি হয়েছিল বিজেপি শিবিরে। এদিকে নির্বাচন পরবর্তী প্রশাসনিক কর্মকাণ্ডেও বদলের ইঙ্গিত স্পষ্ট। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার থেকেই প্রথম জেলা প্রশাসনিক বৈঠক করেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

0: বৈঠকে পুলিশের সংস্কার ও প্রশাসনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে সুন্দরবন এলাকার নদী ও সমুদ্র বাঁধ সংস্কার, ভাঙন প্রতিরোধ এবং অবকাঠামো উন্নয়ন নিয়েও সক্রিয়তা বেড়েছে। জেলার বিজেপি বিধায়কদের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠকে দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্মীয়মান গঙ্গাসাগর সেতুর অগ্রগতি নিয়েও কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে বৈঠক হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় এখন একদিকে দাবদাহে জর্জরিত জনজীবন ও প্রকৃতির দাক্ষিণ্যের প্রতীক্ষা, অন্যদিকে ভোটের ফলাফল ঘিরে নতুন রাজনৈতিক বার্তা এবং প্রশাসনিক পুনর্গঠনের জোর প্রস্তুতি। আগামী দিনে এই দুই স্রোত জেলার ভবিষ্যৎ রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। জেলা চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোন রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। গল্পে উল্লিখিত ক্রাইমের বিবরণ, ঘটনা বিন্যাস, ড্রাগের উল্লেখ কিংবা মাদকের উল্লেখ সম্পূর্ণভাবে শিল্প সৃষ্টি।

এখন গানে গানের দ্বিতীয় পর্ব। ছবির নাম অনুসন্ধান। দ্বৈতকণ্ঠে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব।

0: ওরে ধর কে লোকে ওরে বাটা ধর পালালো পালালো বাটা ল্যাজ গুটিয়া পালালো পাগল ওরে বাগরটা ল্যাজ গুটিয়া পালালো লক্ষ্মী ছাড়া।
1: এবারে গুরু দক্ষিণা ছবির গান শিল্পী কে

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

কয়েকদিন আগেই এই কথাটি বলেছি যে একটা সময় পদাবলী গান কলকাতার শিক্ষিত সমাজে অপাঙ্কতেও ছিল। তখনকার যে একটা সমাজ, সেই সমাজের বা ইঙ্গবঙ্গ সমাজ যদি বলি তাহলে আর একটু বুঝতে সুবিধা হয় যে সেই সমাজের একটা নজর ছিল পাশ্চাত্য দেশের দিকে। বিদেশি সঙ্গীতের যে রস তারা গ্রহণ করবে তার জন্য যে পর্যাপ্ত চর্চা সেই সঙ্গীতের প্রতি, সেই বিদেশি সঙ্গীতের প্রতি, সেটা কিন্তু তাদের ছিল না। কিন্তু তবু সেই পাশ্চাত্যের গান তাদের সব কিছুই একটা ভালো বলে একটা ঘোষণা করে দেওয়া, এটার একটা প্রবণতা সেই সময়কার আমাদের এই সমাজের মধ্যে ছিল। সেই রকম সময়ে রবীন্দ্রনাথ পদাবলী সঙ্গীতকে তুলে ধরতে চাইলেন সবার সামনে তার নিজের মনের মাধুরী মিশিয়ে। সেই একেবারে যে মধ্যযুগ, সেই সময় বৈষ্ণব পদাবলীর যে একটা লালিত্য, তার যে সৌন্দর্য, তাকে সেই সৌন্দর্য বজায় রেখেও, তার লালিত্য বজায় রেখেও যে তাকে আবার নতুনভাবে উপস্থাপিত করা যায়, এ কথা রবীন্দ্রনাথই আবার প্রমাণ করলেন। এবং সেই কাজেই তিনি লিখেছিলেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী। পরীক্ষার দিক থেকে তা সার্থক, সে তো বলেইছেন গবেষকরা, কিন্তু গভীর একটা রসবোধের প্রয়োজন ছিল। তখন এই জায়গাটায় একটা অভাব কোথাও বোধ করলেন রবীন্দ্রনাথ নিজে। তিনি বললেনও যে আমি শুধু নকল নবিশই রয়ে গেলুম। রবীন্দ্রনাথ তারপরেও তিনি বলেছেন যে হ্যাঁ, তিনি নকল নবিশই করেছেন, কিন্তু ইচ্ছে করেই তিনি নকল নবিশ হয়েছেন। শুধুমাত্র পদাবলীর যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে তিনি নিজের মধ্যে বুঝে নিয়েছেন।

দিতে চাইছিলেন এবং সেই পর্বে তিনি বেশ কিছু গান আমাদের উপহার দিয়েছেন, তারই একটি সোনালো সোনালো বালিকা। এই গানটি আমরা আজ শুরু করলাম, এ দিয়েই শুরু হলো আমাদের আজকের গানের বেলা। শুনলাম শ্রাবণী সেনের কণ্ঠে। এবারে আমরা আরও একটি একেবারে অন্য গানে চলে যাব, পদাবলিতে আর নাইবা থাকলাম। আজ একটু চেষ্টা আছে যে খুব বেশি সংখ্যক গান যতটা বেশি শুনে নিতে পারি। দেখুন, টপ্পা গানের প্রসঙ্গ আমরা আগেও উল্লেখ করেছি, হয়তো আগামী দিনেও আরও আরও অনুষ্ঠানে উল্লেখ করব, কিন্তু একেবারে সাম্প্রতিক একটি দুটি সপ্তাহের মধ্যেও আমরা একটি দুটি বা তিনটি সপ্তাহ আগে আমরা টপ্পা গানের কথা বলেছি, যে এই টপ্পা গানের সুর নিয়ে রবীন্দ্রনাথ চর্চা করেছেন। বাংলাদেশেও টপ্পা সেই সময় খুব বিখ্যাত ছিল, নিধুবাবুর টপ্পা। রবীন্দ্রনাথ শরীর টপ্পার ঢঙ্কে আলাদা করে তার মন জুড়েছিল, এবং এই যে টপ্পায় যে ওই দীর্ঘ তান, সেই তান সেভাবে ছিল না, সেটাই কবিকে বেশি আকৃষ্ট করেছিল। একটা মসৃণ সুর, চিকন সুর সেই শরীর টপ্পায় ছিল। রবীন্দ্রনাথ এই জায়গায় কোথাও কোথাও প্রকাশ করেছেন যে ঠিক এই জায়গা থেকেই যে নিধুবাবুর টপ্পার প্রতি আগ্রহী না হয়ে তিনি শরীর টপ্পার প্রতি বেশি আগ্রহী হয়েছিলেন, এবং এই সুরে তার বহু গান আছে। তেমনি বেশ কয়েকটি গান এই মুহূর্তে আমার কাছে, প্রথম একটি গানই শুনি আমরা, আসুন এই গানটি শুনি সৌনক চট্টোপাধ্যায়ের কণ্ঠে। যদি সুযোগ হয় আমরা আবারও ফিরে আসব এই শরীর টপ্পার অনুসরণে কবির যে গান সে গানে। এবারের গান সৌনক চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

রসের কোনো ধারাকেই তিনি বাদ দেননি তার গান নির্মাণের ক্ষেত্রে। আসলে রসিক মানুষ আদ্যন্ত, রসিক বললেই আমাদের যে কথাটা মনে হয় অর্থাৎ হাস্যরসের কথা। না, আমি রসিক অর্থে শুধু হাস্যরসের কথা বলতে চাইছি না, হাস্যরসের কথা তো রবীন্দ্র কাব্য রবীন্দ্রসঙ্গীত প্রসঙ্গে বলতেই হয়, কিন্তু আমি রস বলতে সর্ব অর্থেই বলতে চেয়েছি। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে আমি হাস্যরসের কথা একটু আলাদা করে বলবো, কারণ কবিতার গানেও আমাদের হাস্যরসের উপাদান জুগিয়েছেন, তেমনি গান বেশ কিছু আমরা তার কাছ থেকে পেয়েছি, তার কিছু আমরা ইতিমধ্যে শুনেছি, আর আজ একটি গান শুনব অলোক রায়চৌধুরীর কণ্ঠে।

আমরা গত 16 মে তারিখের যে অনুষ্ঠান আমরা এই রবীন্দ্রসঙ্গীতে করেছিলাম সেখানে একটি অংশ আমি শুনিয়েছিলাম, আজ আবারও সেই অংশে একটু ফিরে যাব। এটি সৌমেন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেখানে তিনি রবীন্দ্রসঙ্গীত প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে একটি প্রচলিত ধারণা আছে রবীন্দ্রসঙ্গীত বড্ড বেশি কোমল এবং নরম, সেখানে শুধু আছে চাঁদের আলো আর দক্ষিণ হাওয়ার কথা, নেই সত্যিকারের জোর। এ কথায় সায় দেবার আগে বোঝা দরকার কাকে জোর বলে। ফুল তো বড্ড বেশি নরম এবং কোমল, অন্যদিকে হাতি একটি বিশেষ জোরালো জীব, কিন্তু ফুলের জন্য প্রাণ দেবার লোকের অভাব হবে না। অথচ হাতির জন্য কেউ কখনো প্রাণ দিয়েছে কিংবা দেবে কিনা জানি না। ফুলের কি অসীম শক্তি! এই শক্তি কিন্তু তার দৈহিক জোরের প্রকাশে নয়, তার সৌন্দর্যের প্রকাশে। যে গান প্রাণের রসে পরিপূর্ণ এবং যে গানে সব রস প্রকাশিত কথা ও সুরের মিলিত ব্যঞ্জনায়, সেই গান

এই আছে আসল জোর। প্রকাশের পরিপূর্ণতা রবীন্দ্রনাথের গান ছাড়া আর কোন গানে এমন সার্থকতা লাভ করেছে? হৃদয়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম এমন কোনো অনুভূতি আছে যাকে তিনি অপরূপ রূপে প্রকাশ করেননি তার গানের মধ্য দিয়ে? বীর্যের গানও বাদ যায়নি তার সৃষ্টি থেকে। তার গান গেয়ে আমাদের দেশের ছেলেরা ফাঁসি কাঠে ঝুলেছে, বন্দির মুষড়ে পড়া মন চাঙ্গা হয়ে উঠেছে এই সব গানে, বলেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। এবারে সেই পর্বের একটি গান আমরা শুনব শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

গতদিনের অনুষ্ঠানে আরও একটি বিষয়ের কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। গতদিন অর্থাৎ 23 মে যে অনুষ্ঠান করেছিলাম, যে তিনি শুধুমাত্র প্রচলিত শুদ্ধ সুরের কৌলিন্যই ভাঙেননি, তিনি প্রচলিত নির্দিষ্ট সুর ভেঙে নতুন সুর সৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচলিত যে তালের বন্ধন তাকেও কাটিয়ে উঠে নতুন তালের প্রচলন করেছেন। আসলে যে ছন্দ আবহমান কাল ধরে রয়েছে, সেই ছন্দের বন্ধনে কথা চিরকাল অচল হয়ে থাকবে, এটা স্রষ্টা, প্রকৃত স্রষ্টা যিনি, তার পক্ষে কখনো মেনে নেওয়া সম্ভব হয়নি। যার ফলে যে তিনি তো কবি বললে কম বলা হয়, বিশ্বকবি বা মহাকবিও যদি আমরা বলি, সেই মহাকবির বিপ্লবী মন প্রচলিত ছন্দের বাঁধুনি ভেঙে একেবারে জাদুকরের মতন কত কি না করে ফেলেছেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে। যে ওই যে প্রচলিত তালের একটা যে শৃঙ্খলের বন্ধন তাকে তিনি দূর করতে চেয়েছেন, সেই শৃঙ্খল, সেই বেড়ি মুক্ত করতে চেয়েছেন। বাংলা কবিতায় একটা নতুন জোয়ার এসেছে, একটা অন্যরকম প্রাণ এসেছে, গম্ভীর থেকে হালকা, চটুল থেকে যে কত রকম ভাবের সাবলীল প্রকাশ তিনি তার এই নতুন তাল সৃষ্টির মাধ্যমে করতে পেরেছেন। এবং কবিতার ছন্দে যেমন করেছেন, সুরের ছন্দেও তিনি একেবারে বিপ্লব ঘটিয়ে দিয়েছেন এই বিষয়ে। এবারে আমরা গতদিন এই কথাগুলো বলেছিলাম, যেমন তিনি রূপকরা আট মাত্রার তার 3-2-3 ছন্দে তিনি গান রচনা করেছেন। একটি গান আমরা সেদিন শুনেছিলাম, কিন্তু এই পর্বের দুটি গান শোনাবো ভেবেও শোনানো সম্ভব হয়নি সময়ের টানাটানিতে। আজকে সেই রকম দুটি গান আমরা পরপর শুনব। প্রথম গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, আর পরের গানের শিল্পী শর্মিষ্ঠা সিংহ। আসুন শুনি।

এবারে আমরা এমন একটি প্রসঙ্গে যাব যে প্রসঙ্গে আমরা স্বাভাবিকভাবেই গতদিনেও ছিলাম। কবি প্রচলিত পাঁচ মাত্রার যে দুই তিন ছন্দ তাকে একটু পাল্টে দিয়েছিলেন, দুই তিন ছন্দকে তিনি পাল্টে করে দিয়েছিলেন তিন দুই ছন্দ। এই পর্বে আমরা একটি গান শুনেছিলাম যেতে যেতে একলা পথে। আবার তিনি একটু অন্যরকমও করেছিলেন যে গানের মানে বাণীর দ্বিতীয় অক্ষরে তিনি ঝোঁক দিয়ে কিছু গান বাঁধলেন। সেই পর্বেও আমরা একটি গান শুনেছিলাম পূর্ণচাঁদের মায়ায়। আজ আবার একটু শুনতে চাইছি সেই পর্বের গান। অন্তত তিনটি গান আমার হাতে এই মুহূর্তে আছে, বুঝতে পারছি না সময় কতটা সঙ্গ দেবে। হ্যাঁ, এই তিনটি গান আমরা শুনে নিতে পারবো, কিন্তু তাহলে আর অন্য প্রসঙ্গে কতটা যাওয়া সম্ভব হবে বুঝে উঠতে পারছি না। তাই অন্তত প্রথম গানটি শুনি, তারপরে বাকিটুকু দেখছি। প্রথম গান শশী ভানু সরকারের কণ্ঠে।

একেবারে শেষ পর্বে, শেষ পর্বে মানে যে পর্বটা ছুঁয়ে যেতে চাইছিলাম আজকের অনুষ্ঠানের শেষে, সেই পর্বে আমরা আছি। কবিতা থেকে গান, বেশ কিছু কবিতা যা কবি পরবর্তীকালে সুর

দিয়েছিলেন এবং এর পিছনেও তার একটা তাগিদ অনুভব করেছিলেন যে কবিতা তো তিনি মনের ভাব অনুযায়ী তিনি লিখে গিয়েছেন। এবারে তার মনে হলো একটা সময় যে এই পরীক্ষাটা তিনি করতে চাইলেন যে কবিতায় যে বাণী আছে, যে কথা আছে, সেই কথার ভাব অনুসারী সুর কীভাবে তৈরি করা যায়। এই পরীক্ষা, এই নিরীক্ষার ভাবনা থেকেই তিনি তৈরি করেছিলেন কবিতা থেকে গান। পরপর তিনটি গান আমরা শুনে যেতে চেষ্টা করি, শুনে নিতে চেষ্টা করি এই পর্বে। প্রথমে অর্ঘ্য সেন, পরে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিজেন মুখোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে, সবশেষে সাগর সেন।

0: শহর জুড়ে এখন স্বস্তির বৃষ্টি, আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে শহরবাসী। এবং সেই স্বস্তির দিনে আজকে তোমার সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি আমি অর্ণব, আর আমার সঙ্গে সায়নী, আর সঙ্গে নিয়ে তোমাদের প্রিয়, তোমাদের পছন্দের, যেটার জন্য তোমরা অনেকগুলো দিন অপেক্ষা করে থাকতে পারো।
1: মানে এটা আমি দেখেছি যে যখনই কোনো কমেন্টস আমাদের কাছে আসে তখন কিন্তু এই বিষয়টা মানে হাইলাইট করা থাকে, যেটা আমাদের চাই,
0: এইটি আমার চাই। এবং আজ বলতে পারবে যে এই যেটি তোমার চাই সেটা তুমি পেয়েও গিয়েছো। আজকে তোমাদের সঙ্গে আমরা দুজন নিয়ে হাজির YB Originals।
1: একদম।
0: আর YB Originals মানেই জানো নতুন কিছুর স্বাদ তোমরা পাবে, আর সেই স্বাদ আস্বাদন আমরাও করব, তোমরাও করবে। কি করবে না না সেটা তোমরা মোটামুটি অনেক আন্দাজ পেয়ে গেছো আমাদের সোশ্যাল মিডিয়া পেজ দেখে, আর যারা জানো না তাহলে তাদেরকে বলি সবুরে মেওয়া ফলে, একটু ওয়েট করা যাক, একটু অপেক্ষা করলে বোধ হয় অপেক্ষার ফলটা আরেকটু মিষ্টি হবে। তবে যেটা বলবো যে একটা বিশেষ উপহার তোমাদের জন্য যখন রেখেছি আমরা, সেই উপহার তোমাদের কেমন লাগলো বা পরবর্তীকালে কি উপহার তোমরা চাও YB Originals-এ, সে কথা কিন্তু আমাদেরকে তোমরা জানাতে পারো। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332-131342 নম্বর, কিংবা
1: আমাদের এই যে আজকের পোস্টার সেখানেও কিন্তু তোমরা তোমাদের বাকি আবদারগুলো জানিয়ে ফেলতেই পারো।
0: একদম, আর সেই সমস্ত আবদার মেটানোর জন্য আমরা এখানে বসে থাকি। তাই এই যে রেডিওর এপার আর ওপারের সম্পর্ক আরো দৃঢ় হবে যখন তোমরা তোমাদের আবদারের কথা মন খুলে আমাদের বলবে, আর আমরাও
1: অবশ্যই
0: আমরা অন্তত যথাসাধ্য চেষ্টা করব সেই আবদারটা মানে মেটানো, যতটা সম্ভব মেটানোর। তো তোমরাও ঝটপট করে চলে এসো, আর যারা জানো না তারা গেস করো আজকে কি অপেক্ষা করছে তোমাদের জন্য। তবে তার আগে সেই উপহারটা দেওয়ার আগে মোডটা সেট করার জন্য একটা দারুণ গান দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠানটা,
1: মানে শনিবারের সকাল এবং এই উইকেন্ডে শুরু,
0: এবং এই উইকেন্ডটা এত বেশি স্পেশাল যে উইকেন্ডটা শুরুর মুখেই, হ্যাঁ ঝড় বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো অবশ্যই অভিপ্রেত নয়, কিন্তু তবুও ওই যে স্বস্তির একটা আশ্বাস তো পাওয়া গেছে এই চূড়ান্ত দাবদাহের পরে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কি আসে আমাদের প্রাণে স্বস্তি,
1: যেখানে হয়তো আজকে প্রচন্ড রোদ উঠেছে সেখানকার মানুষজন কিন্তু অন্যকে মানে
0: না না না না আজকে প্রচন্ড রোদ উঠলেও কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সুতরাং একটু অপেক্ষা, ওই যে বললাম অপেক্ষার ফল মিষ্টি হয়, তো বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করব, আর সেই বিশেষ উপহারের জন্য অপেক্ষা করব সবাই মিলে, যেটা YB Originals-এ আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য থাকবে। তবে ওই যে বললাম নাও দ্য টাইম ফর দ্য মুড সেটিং, আর সেই জন্য থাকছে একটা দারুণ গান কার কণ্ঠে, দেবরাজ ভট্টাচার্য কণ্ঠে। সো এই গানটা শোনো এবং ভালোবাসায় ভরিয়ে মনটাকে নিয়ে ফিরে এসো আমাদের কাছে, কারণ রয়েছে আরও একটা বিশেষ উপহার। ফিরছি এক্ষুনি, কোথাও যেও না, YB Originals নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর সায়নী, আর এই মুহূর্তে দুহাতে মুঠো ভরে রইল তোমার জন্য।

0: দুহাতে মুঠো ভরে ভালোবাসা যদি দাও কাউকে প্রাণ ভরে, তাহলে যেটা হবে ভালোবাসা ফেরত পাবে। আর যেমনটা বললাম, ভালোবাসা আমাদের দিকে যদি বাড়াও তাহলে সে ভালোবাসা আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব।
1: অবশ্যই।
0: আর যেটা বললাম যে তোমাদের আবদার, তোমাদের ভালো লাগা খারাপ লাগা, সেটাও আমরা শুনবো। 03221313342 এই হচ্ছে আমাদের ফোন নম্বর, যা শুধুমাত্র তোমাদের জন্য খোলা। তো তোমরা সেখানে ফোন করো, আমাদের কমেন্ট করো, আমাদের ফেসবুক পেজে আমাদের পোস্টার রয়েছে সেখানে দেওয়া, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। আর সায়নী,
1: হ্যাঁ,
0: এবার আমাদের কি করা উচিত বলো তো?
1: এই যে আমরা এতক্ষণ ধরে বন্ধুদেরকে অপেক্ষা করিয়ে রেখেছি, হ্যাঁ, মানে আজকে দেখো মে মাসের শেষ শনিবার, এবং আজকেই কিন্তু আমরা এই দীর্ঘ অপেক্ষার পর ওয়াইফি অরিজিনালস নিয়ে এসেছি
0: একেবারে। এবং মজার বিষয় হচ্ছে শেষ শনিবার তো বটেই, এবং শেষ শনিবার শুধু নয়, পঞ্চম শনিবার, মানে অপেক্ষা কতটা দীর্ঘ হয়, প্রতি মাসে পঞ্চম শনিবার আসে না, এর ফলে তো প্রতি মাসে ওয়াইফি অরিজিনালস আসে না। অবশ্যই আমরা আরেকটু প্রিপেয়ার হওয়ার সুযোগ পাই, তৈরি হওয়ার সুযোগ পাই, যেটা তোমাদের জন্য মানে তৈরি করে নিয়ে আসব, তার জন্য একটু সময় লাগে। তোমরা বারবার কমেন্ট করো, যুববাণীতে নতুন নাটক শুনতে পাচ্ছি না কেন, কবে শুনতে পাবো, ওয়াইভি অরিজিনালসে নতুন কিছু কবে আসছে, তো সেই অপেক্ষা আমাদেরও করতে হয়, আমাদেরও মন চায় আরও বেশি বেশি করে নিয়ে আসি। তবে ওই যে বললাম প্রস্তুতির একটু সময় লাগে, সে সময় আমরা নিয়ে থাকি, যাতে সেই যে প্রস্তুতির পরে তৈরি করা যে ফসলটা সেটা তোমাদের ভালো লাগে,
1: মিষ্টি হয়। হ্যাঁ, যেরকম সবুরে মেওয়া ফলে একটু আগে তুমি বলছিলে, ঠিক সেরকম ভাবে মেওয়াটা ফলছে
0: একদমই। এবং কি মজার বিষয় দেখো, আজকে যে প্রোডাকশনটা তোমাদেরকে শোনাবো, যেটা প্রস্তুত করা হয়েছে, সেটা অবশ্যই প্রস্তুত করেছে ব্রতদীপ, তোমাদের বন্ধু, আমাদের বন্ধু ব্রতদীপ।

0: এবং অভিনয় করেছে আমি অর্ণব, সায়নী, প্রিয়সমা এবং ব্রতদীপ নিজে। সেই যে প্রোডাকশনটা, তার সঙ্গে এই যে দুদিনের ওয়েদারের কথা আমরা বলছিলাম এবং এই যে গানটা শোনালাম, সবকিছুর মূলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ভালোবাসা। এই প্রোডাকশনটাতে তোমরা ভালোবাসার গল্পই শুনবে এবং মে মাস বিভিন্ন কারণে স্পেশাল, আমরা জানি অবশ্যই কাজী নজরুলের জন্মদিন, সত্যজিৎ রায়ের জন্মদিন, কিন্তু সবচেয়ে বড় যে উৎসবটা মে মাসে আমাদের,
1: আমাদের বাঙালিদের বড় দিন বলতে আমরা যেটা বুঝি,
0: হ্যাঁ, সবচেয়ে বড় উৎসব মে মাসে সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তো কবিগুরুকে স্মরণ না করলে কি করে চলে? যদি মে মাসে ওয়াইভি অরিজিনালস করতে হয়, আমরা সেটাই করেছি এবং সেটা করে কি করেছি, তার লেখা একটি বিখ্যাত ছোট গল্প, অত্যন্ত প্রিয়, আমার তো বটেই, আমি জানি আমার মতো তোমাদেরও অনেকের প্রিয় একটি গল্প, যে গল্পটা পড়ার পরে বা শোনার পরে বা তার কোনো ভিজুয়াল দেখার পরে মনের ভেতরে অনেকক্ষণ ধরে বা বেশ কয়েকদিন ধরে একটা রেশ থেকে যায়, তেমন একটি গল্প নিয়ে আজকে কাজ হয়েছে।
1: হ্যাঁ, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যাতে দর্শকরা এই গল্পটাকে আরেকটু ভালোবাসতে পারেন এবং আমরা নিজেদের মতন করে সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা।
0: একদমই। তো আর কথা নয়, এবার শোনাবো ব্রতদীপের প্রযোজনায় আজকের বিশেষ নিবেদন, ওয়াইভি অরিজিনালস এর বিশেষ নিবেদন, মাল্যদান। তবে সেই সূচনাটুকু আমি তোমাদের শোনাবো না, সবটুকু শোনাবে ব্রতদীপ নিজেই। তো শোনো, আর অবশ্যই এটা এই যে সময়টা জুড়ে তোমরা শুনবে, আমরাও শুনবো, ফিরে এসে কিন্তু আমরা অপেক্ষা করব তোমাদের জন্য, তোমাদের কেমন লাগলো, ভালো না খারাপ, কি সাজেশন এবং এরপরে কি শুনতে চাও, সেটা কিন্তু আমরা শুনবো ফোন লাইনে 0332131342 নম্বরে কিংবা আমাদের কমেন্ট বক্সে। তো এবার সময় সেই বিশেষ উপহারের তোমাদের জন্য, মন দিয়ে শোনো আর অবশ্যই জানিও কেমন লাগলো।
2: আজ যুববাণী অরিজিনালসে তোমরা শুনবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মাল্যদান অবলম্বনে নাটক মাল্যদান, প্রযোজনায় ব্রতদীপ মুখোপাধ্যায়, অভিনয় অর্ণব চক্রবর্তী, সায়নী মজুমদার, প্রিয়সমা গঙ্গোপাধ্যায় এবং ব্রতদীপ মুখোপাধ্যায়, আবহে ব্রতদীপ মুখোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান।
3: সকালের শীত শীত ভাবটা কেটে ফাল্গুনের দুপুর হতেই দক্ষিণ দিক থেকে একটা হালকা গরম বাতাস বইতে শুরু করেছে। বালির এক নির্জন বাগান বাড়ির ছায়াময় বারান্দায় বসে আছেন সদ্য ডাক্তারি পাস করা যতীন। সামনের শূন্য মাঠ রোদে ধুধু করছে।
4: কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবছো বুঝি?
5: কেন বটল, আমি কি এমনই হতভাগা যে কিছু ভাবতে গেলেই পূর্বজন্ম টেনে এনে টান পারতে হবে?
4: আর মিছে বড়াই করতে হবে না মশাই, তোমার ইহজন্মের সব খবরই তো রাখি। ছিছি, এত বয়স হলো তবু একটা সামান্য বউও ঘরে আনতে পারলে না? আমাদের ওই যে ধনামালিটা, ওরও একটা বউ আছে, তার সঙ্গে দুই বেলা ঝগড়া করে সে পাড়া শুদ্ধ লোককে জানিয়ে দেয় যে বউ আছে বটে। আর তুমি, তুমি যে মাঠের দিকে তাকিয়ে ভান করছো যেন কার চাঁদ মুখ ধ্যান করতে বসেছ, এ সমস্ত চালাকি আমি বুঝি না ভেবেছ? ও কেবল লোক দেখানোর ভরং মাত্র।
5: পটল, তুমি ধনামালির সঙ্গে আমার তুলনা করছো? হ্যাঁ
4: দেখো যতীন, চেনা বামুনের না পৈতের দরকার হয় না। আমাদের ওই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতো করে মাঠের দিকে এমন তাকিয়ে থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিরানি হাতে ওকে দিন কাটাতে দেখেছি, কিন্তু ওর চোখে তো এমন ঘোর ঘোর ভাব দেখিনি। আর তুমি মশাই, সাত জন্ম বউয়ের মুখ দেখলে না, কেবল হাসপাতালে মরা কেটে আর পড়া মুখস্থ করে বয়স পার করে দিলে, তুমি অমনতর দুপুরবেলা আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে থাকো কেন? না না না না, এ সমস্ত বাজে চালাকি আমার মোটেও ভালো লাগে না, আমার গা জ্বালা করে।
5: থাক থাক, আর নয় বাবা, আমাকে আর লজ্জা দিও না, তোমাদের ধনাই ধন্য, ওরই আদর্শে আমি চলতে চেষ্টা করব। আর কোনো কথা নয়, কাল সকালে উঠে যে কাঠকুড়ানি মেয়ের মুখ দেখব তারই গলায় মালা দেব, এই ধিক্কার আমার সহ্য হচ্ছে না।
4: বলছো, তবে এই কথাই রইল তো?
5: হ্যাঁ রইল।
4: তবে এসো আমার সাথে।
5: কোথায় যাব?
4: এসোই না।
5: আরে না না না না, একটা কি দুষ্টুমি তোমার মাথায় এসেছে, আমি এখন নড়ছি না।
4: আচ্ছা তবে এখানেই বসো।
3: পটল আর যতীনের বয়সের তফাত মাত্র একদিনের, ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলো করলেও যতীন তাকে কোনোদিন দিদি বলে ডাকেনি। পটল তার চঞ্চল ও হাসিখুশি স্বভাব দিয়ে সব পরিবেশ একেবারে মাতিয়ে রাখে। এবারে সে এক নতুন উপদ্রব নিয়ে হাজির হলো।
4: ও কুরানি, কে দিদি? আমার এই ভাইটি কেমন দেখ দেখি।
3: মেয়েটি কোনো সংকোচ ছাড়াই এক দৃষ্টিতে যতীনকে দেখতে লাগল।
4: কেমন, ভালো দেখতে না?
6: হ্যাঁ ভালো।
5: আহ পটল, কি ছেলে মানুষই করছো বলো তো।
4: আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছপাথর নেই?
5: অসহ্য, আমি যাচ্ছি এখান থেকে।
4: ও যতীন, তোমার ভয় নেই, তোমার ভয় নেই। এখনই তোমার মালা দিতে হবে না, ফাল্গুন চৈত্রে লগ্ন নেই, এখনো হাতে অনেক সময় আছে।
3: পটল যাকে কুরানি বলে ডাকে সেই ষোলো বছরের মেয়েটি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার বুদ্ধির বিকাশ হয়তো পুরোপুরি হয়নি, কিন্তু তার হরিণের মতো চোখ দুটিতে এক অসামান্য বিশিষ্টতা ছিল।

0: দুর্ভিক্ষের দিনে আমরা একটি মেয়েকে নিয়ে মানুষ করেছি। পটল তাকে কুরানি বলে ডাকে। আসলে ওর বাপ মা আর ও আমাদের বাংলোর কাছেই একটা গাছতলায় পড়েছিল। তো যখন খবর পেয়ে গেলাম, দেখি ওর বাপ মা তো মরে গিয়েছে, মেয়েটির প্রাণটুকুই শুধু আছে। তা পটল তাকে অনেক যত্নে বাঁচিয়েছে, বুঝলে।
1: আচ্ছা, হরকুমার বাবু ওর পরিচয় কিছু জানা গেছে?
0: না, ওর জাতের কথা কেউ জানে না। তা নিয়ে কেউ যদি আপত্তি করে তো ব্যাস, পটল বলে ও তো দ্বিজ, একবার মরে এবার আমাদের ঘরে জন্মেছে। ওর সাবেক জাত কোথায় ঘুচে গেছে? আসলে জানো, প্রথমে মেয়েটি পটলকে মা বলে ডাকতে শুরু করেছিল। পটল ধমক দিয়ে বলল, খবরদার, আমাকে মা বলিস নে, আমাকে দিদি বলিস। পটল বলে, অত বড় মেয়ে মা বললে নিজেকে বুড়ি বলে মনে হবে যে।
1: তা ওর সমস্যাটা ঠিক কি হচ্ছে?
0: বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসে বা আর কোনো কারণে ওর শুল ব্যথার মতো হয় আর কি। তা ব্যাপারখানা যে কি তা তোমাকে ভালো করে পরীক্ষা

0: তুমি ওকে নারী বলে ভ্রম করো না, ও বনের হরিণী।
1: কই দেখি কুরানি, শরীরের ভিতরে কোনো বিকার বা রোগ তো বোঝা গেল না হরকুমার বাবু?
2: হৃদযন্ত্রেরও কোনো বিকার ঘটেনি, তার পরীক্ষা দেখতে চাও? ও কুরানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে?
3: হ্যাঁ।
2: আমার ভাইকে তুই বিয়ে করবি?
1: পটল, তুমি বাড়াবাড়ি করছো, ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি পটলকে না বড় বেশি প্রশ্রয় দিয়ে থাকেন।
0: নইলে আমিও যে ওর কাছে প্রশ্রয় প্রত্যাশা করতে পারি না যতীন। কিন্তু কুরানিকে তুমি জানো না বলেই অত ব্যস্ত হচ্ছ। তুমি লজ্জা পেয়ে কুরানিকে শুদ্ধ লজ্জা করতে শেখাবে দেখছি। ওকে জ্ঞান বৃক্ষের ফল তুমি খাইও না, সকলে ওকে নিয়ে কৌতুক করেছে, তার মাঝে তুমি যদি ওকে গাম্ভীর্য দেখাও তবে সেটা ওর পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হবে, বুঝলে?
2: ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালই বলল না। ছেলেবেলা থেকে কে বলি ঝগড়া চলছে, ও না বড় গম্ভীর।
0: তা ঝগড়া করাটা বুঝি এমনি করে একেবারে অভ্যাস হয়ে গেছে? হ্যাঁ, তা ভাই তো সরে পড়েছেন এখন।
2: ফের মিথ্যা কথা, তোমার সঙ্গে না ঝগড়া করে কোনো সুখ নেই, আমিও আর চেষ্টা করি না।
0: না না না, আমি তো গোড়াতেই হার মেনে যাই।
2: বড় কর্মই করো, গোড়ায় হার না মেনে শেষে হার মানলে আমি কত খুশি হতাম। ধুর।
1: যে মেয়ে নিজের বাপ মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে তার জীবনের উপর কি ভীষণ ছায়া পড়েছে। এই নিদারুণ ব্যাপারে সে কত

0: বড় হয়ে উঠেছে, তাকে নিয়ে কি কৌতুক করা যায়? বিধাতা দয়া করে তার বুদ্ধিবৃত্তির উপরে একটা আবরণ ফেলে দিয়েছেন। এই আবরণ যদি উঠে যায় তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হয়ে পড়ে। আজ মধ্যাহ্নে সোনালী কোহলিকার অন্তরালে যে কঠিন বাস্তব লুকিয়েছিল, এই বুদ্ধিহীন বালিকা তার হরিণের মতো চোখ দুটি নিয়ে সেই আবরণ অপসারিত করে দিল।
1: যতীন, যতীন জলদি এসো, কুরানির আবার সেই ব্যথা ধরেছে।
0: কষ্টে কুরানির হাতে পায়ে খিল ধরছে, শরীর আরো, আমি ওষুধ আনতে পাঠাচ্ছি, তোমরা বোতলে করে গরম জল নিয়ে এসো।
1: ভারী মস্ত ডাক্তার হয়েছো, তা পায়ে একটু গরম তেল মালিশ করে দাও না, দেখছো না পায়ের তলাটা কেমন হিম হয়ে গেছে।
0: আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি আমি দিচ্ছি। হরকুমার বাবু বাইরে ছটফট করছেন, সন্ধ্যেবেলায় কাজ থেকে ফিরে পটলের অভাবে তার অবস্থা অচল হয়ে পড়েছে। তুমি এবার যাও পটল,
1: পরের দোহাই দেবে বই কি, ছটফট কে করছে তা আমি ভালোই বুঝেছি, আমি গেলেই তো এখন তুমি বাঁচো। এদিকে কথায় কথায় লজ্জায় চোখ মুখ একেবারে লাল হয়ে ওঠে, তা তোমার পেটে পেটে যে এত ছিল তাকে বুঝবে।
0: আচ্ছা দোহাই তোমার, তুমি এখানেই থাকো, রক্ষা করো, হ্যাঁ তোমার মুখ বন্ধ হলে আমি বাঁচি। আমি ভুল বুঝেছিলাম, হরকুমার বাবু বোধ হয় না শান্তিতেই আছেন, এরকম সুযোগ তার সর্বদা ঘটে না।
2: গভীর রাতে কুরানি একটু আরাম পেয়ে চোখ মেলল।
1: তোর চোখ খোলানোর জন্য তোর বর্জে আজ অনেকক্ষণ ধরে তোকে পায়ে ধরে সেধেছে রে, আজ তাই বুঝি এত দেরি করলি? ছিছি, যা আগে, ওর পায়ের ধুলো নেই।
2: কুরানি কর্তব্য বোধে তৎক্ষণাৎ গম্ভীর ভাবে যতীনের পায়ের ধুলো নিল এবং যতীন দ্রুত পদে ঘর থেকে চলে গেল।
0: থাক থাক কুরানি, কাজ নেই, পাখাটা রাখো।
2: কুরানি এই নিষেধে বিস্মিত হয়ে মুখ ফিরিয়ে পেছনের ঘরের দিকে একবার তাকাল, তারপর আবার পুনশ্চ পাখা দোলাতে লাগলো।
0: পটল, তুমি যদি এমন করে আমাকে জ্বালাও তবে আমি খাবো না, আমি এই উঠলাম।
3: বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র ব্যথার রেখা, পুরানি যে কিছু বুঝে না, ব্যথা বোধ করে না, এ কথা আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম। আজ হঠাৎ করেই দেখলাম সকল নিয়মেরই ব্যতিক্রম হচ্ছে। চায়ের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যেন একটু ইতস্তত করছে। ওর ওই হরিণের মতো চোখে একটা সকরুণ ভয়, চা নিয়ে এলে আমি বিরক্ত হব কিনা, ও যেন বুঝতে পারছে না। যাই হোক,
0: দাও কুরানি, পেয়ালাটি আমার হাতে দাও। এই মানব জন্মের হরিণ শিশুটিকে তুচ্ছ কারণে কি ব্যথা দেওয়া যায়?
1: কেমন কেমন ধরা পড়েছো ভাইটি আমার?
0: ফুলের গন্ধটা তো বড্ড সুন্দর। এ কি কুরানি, বকুলের মালা হাতে ঘরের মধ্যে ঢুকলে যে?
3: বড়ই বাড়াবাড়ি হচ্ছে, পটলের এই নিষ্ঠুর আমোদে আর প্রশ্রয় দেওয়া উচিত হয় না।
0: ছি ছি কুরানি, তোমাকে নিয়ে তোমার দিদি যে আমোদ করছেন তুমি কি বুঝ

0: দেখি তোমার মালা দেখি।
1: তা রাখতে পারলে না তো গাম্ভীর্য?
0: না, পটলের এই উপদ্রব থেকে বাঁচতে আমাকে পালাতেই হবে।
2: পরদিন সকালে পটল যতীনের ঘরে গিয়ে দেখে ঘর শূন্য। একখানি কাগজে কেবল লেখা আছে, পালাইলাম শ্রী যতীন।
1: ওকুরানি, তোর বর যে পালালো, তাকে রাখতে পারলি নে? আমি চললাম এখন ঘর কন্যার কাজে।
2: কথাটা বুঝতে কুরানির একটু সময় গেল। সে ছবির মতো দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে যতীনের খালি ঘরে এসে দেখল, তার পূর্ব সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের উপর অবহেলায় পড়ে আছে। পৃথিবীর এই কোণে প্রাণের আনন্দ ফুটেছিল, কিন্তু তারই মাঝখানে ওই বুদ্ধিহীন বালিকা তার চারিদিকের কোনো অর্থ বুঝে উঠতে পারছিল না। সব কিছুই যেন তার কাছে কঠিন প্রহেলিকা।
1: ও কি হচ্ছে কুরানি, তুই অমন খাটের খুড়া ধরে মাটিতে অমন করে পড়ে আছিস কেন? শূন্য বিছানাটা যেন পায়ে ধরে সাধছিস। ও কি রে, কি হয়েছে তোর?
3: দাদাবাবু, দাদাবাবু কেন চলে গেল?
1: অপরার মুখী, সর্বনাশ করেছিস যে, মরেছিস। কি বিপদ ঘটল গো, তুমি কি করছিলে? তুমি আমাকে কেন?

0: যদি ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে তুমি এ খেলা কেন খেলতে দিলে? লক্ষ্মী বোন আমার, তোর কি বলার আছে আমাকে খুলে বল, বল বোন। তোর দিদি বড় দুষ্ট, কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করবি তা সে কখনো মনেও করেনি। তার কথা তো কেউ বিশ্বাস করে না কখনো। তুই এমন ভুল কেন করলি কুরানি? একবার মুখ তুলে তোর দিদির মুখের দিকে তাকা, তাকে ক্ষমা কর, তাকে ক্ষমা কর।
1: কিন্তু কুরানির মন তখন বিমুখ হয়ে গিয়েছিল। সে কোনো মতেই পটলের মুখের দিকে চাইল না। সে ভালো করে সমস্ত কথা না বুঝেও মূঢ়ভাবে পটলের প্রতি রাগ করে রইল। পটল জানালার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল। পরদিন কুরানির আর দেখা পাওয়া গেল না। তার বহুকাল সঞ্চিত বসনভূষণ, হাতের বালাচুড়ি, নাকের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে মেঝের ওপর খুলে রেখে চলে গেছে। হরকুমারবাবু পুলিশে খবর দিয়েও প্লেগের বিভীষিকার কারণে কোনো সন্ধান পেলেন না। এদিকে আবার যতীন প্লেগ হাসপাতালে ডাক্তারি পদ গ্রহণ করেছে।
2: সিস্টার, এই স্ত্রী বিভাগের নতুন রোগিণীটিকে কোত্থেকে আনা হলো?
3: পুলিশ একে পথ থেকে কুড়িয়ে এনেছে ডাক্তারবাবু। নারীতে বেশি জ্বর নেই, কিন্তু দুর্বলতা অত্যন্ত।
2: দেখি মুখের চাদরটা সরাও তো। দেখি এই যে কুরানি, ঈশ্বর!
1: ইতিমধ্যে পটলের কাছ থেকে যতীন কুরানির সমস্ত বিবরণ জেনেছিল। আজ কুরানির রোগ নিমিলিত চোখের শীর্ণ দশা দেখে যতীনের বুকের ভিতরটা হঠাৎ যেন কেউ চেপে ধরল।
2: কুরানি, কুরানি, একটু চোখ খোলো, এই দুধটুকু খাও।
3: দাদাবাবু?
2: হ্যাঁ কুরানি, আমি। এই দুধটুকু শেষ করে ফেলো তো।
1: কুরানি যতীনের মুখে স্থির দৃষ্টিতে চেয়ে দুধটুকু ধীরে ধীরে খেয়ে ফেলল। অন্যত্র কর্তব্য সারার জন্য যতীন যখন উঠল, তখন কুরানির চোখ দুটি ব্যাকুল হয়ে পড়ল।
2: আমি আবার এখনই আসবো কুরানি, তোমার কোনো ভয় নেই।
1: বিশেষ অনুমতি নিয়ে যতীন কুরানিকে অন্য প্লেগ রোগীদের থেকে আলাদা করে নিজের বাড়িতে নিয়ে গেল এবং পটলকে একটা চিঠি লিখে দিল।

0: কুরানি তাড়াতাড়ি কাপড়টা টেনে তা ঢাকার চেষ্টা করল। যতীন দেখল সে একগাছি শুকনো বকুলের মালা। কুরানি মৃগ শিশু থেকে কখন যে হৃদয় ভারাতুর যুবতী নারী হয়ে উঠেছে, যতীন তা চুপ করে বসে ভাবতে লাগল।
1: এত রাত্রে
2: যতীন, তোমার চিঠি পেয়ে কাল সকালে আসব বলে বিছানায় শুয়েছিলাম, কিন্তু অর্ধেক রাত্রে

0: থেকে মালা খুলে যতীনের গলায় পরিয়ে দিল।
1: কুড়ানি, কি দিদি, আমার উপর তোর কোনো রাগ নেই তো বোন?
2: না দিদি।
1: যতীন, একবার তুমি ও ঘরে যাও ভাই।
0: যতীন পাশের ঘরে গেলে পটল পরম যত্নে কুড়ানির মলিন বস্ত্রের উপর একখানি লাল বেনারসি শাড়ি ও গয়নাবালা পরিয়ে সাজিয়ে দিল। তারপর যতীনকে ডেকে তার হাতে কুড়ানির সোনার হার দিল। যতীন সেই হারটি আস্তে আস্তে কুড়ানির গলায় পরিয়ে দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের উপর এসে পড়ল, তখন সে আলো আর দেখল না। সে যেন একটি অতল স্পর্শ সুখ স্বপ্নের মধ্যে নিমগ্ন হয়ে গেছে।
1: বোন, তোর ভাগ্যটা ভালো রে, জীবনের চেয়ে তোর মরণ অনেক সুখের, অনেক সুখের।
3: যাহার দহন তিনি নিলেন, আমাকেও বঞ্চিত করলেন না।

0: কুড়ানি।
1: কি দাদাবাবু?
0: কুড়ানি, তোমার এই তোমার এই মালাটি আমার গলায় পরিয়ে দাও।
1: কি হবে দাদাবাবু?
0: আমি আমি তোমাকে ভালোবাসি কুড়ানি।
2: কুড়ানির দুই চোখ দিয়ে অজস্র জল পড়তে লাগলো। যতীন বিছানার পাশে হাঁটু গেড়ে বসল। কুড়ানি গলা

0: এতক্ষণ যুববাণী অরিজিনালসে তোমরা শুনছিলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মাল্যদান অবলম্বনে নাটক মাল্যদান, প্রযোজনায় ব্রতদীপ মুখোপাধ্যায়, অভিনয় অর্ণব চক্রবর্তী, সায়নী মজুমদার, প্রিয়সমা গঙ্গোপাধ্যায় এবং ব্রতদীপ মুখোপাধ্যায়, আবহে ব্রতদীপ মুখোপাধ্যায়।
1: এইবার আমাদের কাজটি ফুরলো আর তোমার কাজটি শুরু হলো,
2: আর বলতে বলতেই কিন্তু মানে ফোন আসা শুরু হয়ে গেছে,
1: অনলাইন অনেকক্ষণ ব্লিঙ্ক করছে। আমি মানে শুরুতেই বলে গিয়েছি যে ভালোবাসায় মোড়া একটি উপহার তোমাদের জন্য আমরা তৈরি করেছে মূলত ব্রতদীপ, আমরা তাকে সামান্য সাহায্য করেছি মাত্র, কিন্তু সেই উপহার তোমাদের কেমন লাগলো এমন জানি, রোদ ফাটার পরে বিকেলের দিকে বৃষ্টি ভেজা দিনে, তো সে কথা তোমাদের থেকে শুনবো। 03322131342 নম্বরে সেই উত্তর, সেই আবেগ, সেই ভালোবাসা কিংবা ভালো লাগা, কিংবা ভালো লাগা নয় যেটাই হোক, সেটা শোনার জন্য অপেক্ষা করছি অর্ণব আর সায়নী। আর বেশি দেরি করাবো না, অনেকের থেকে শোনার ইচ্ছে রয়েছে। প্রথম কলার কে রয়েছে আমাদের সঙ্গে শুনবো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: নমস্কার, সুপ্রভাত দাদা, আমি পূর্ববর্ধমান জেলার গোচিতানা অন্তর্গত কৈতারা গ্রাম থেকে প্রফুল্লদা বলছি। দারুণ, অবিস্মরণীয় অবিস্মরণীয়, মানে অন্তরের মধ্যে এমন ভাবে নাটকটা গেঁথে গেল যে নাটকটা হতে হতে না আমার চোখের সামনে সেই দৃশ্যগুলো যেন ফেসে উঠলো। আমি 100% আপনাদের নাম্বার দিলাম, খুশি হলাম, ভালো থাকবেন,
1: ধন্যবাদ,
3: নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ। মানে বন্ধুদের থেকে এমন কথা শোনার জন্যই তো এই কাজগুলো করা যায়। আর যদি মানে তোমাদের এরপরে আরো কিছু শোনার ইচ্ছে থাকে সেটাও আমাদের জানাতে পারো আজকে, কারণ ওয়াইভি অরিজিনালস মানেই হচ্ছে গিয়ে মন খুলে আড্ডা দেওয়ার সময়। তো আজকে আড্ডা দেবো, তার কারণ একটা স্পেশাল উপহার তোমাদের দেওয়া ছিল, সেটা দেওয়া হয়ে গেছে।
2: এবার আচ্ছা, ফোন লাইন আরো একটা কেমন লাগলো সেটা
1: শুনবো, ফোন লাইনে আরো এক বন্ধু শুনবো, কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো?
4: নমস্কার,
1: নমস্কার,
2: কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা।
1: হ্যাঁ সায়ন বলো,
4: কি বলি বলো তো, কিছুই বললাম নেই, যে গল্পটা যখন প্রথম শুনি তখন আমার 22 কি 23 বছর বয়স।
1: আচ্ছা,
4: 23 বছরের যুবকের মনে ঝড় তুলেছিল এই গল্প, এই ঝড় তোলার জন্য ধন্যবাদ প্রত্যেকে, প্রত্যেকে খুব সুন্দর অভিনয় করেছো, বিশেষ করে কোরআনি বা পটল, পটল বোধ হয় আমাদের সাথেই বসে রয়েছে, তাই তো?
1: স্বয়ং পটল আমাদের সাথে বসে রয়েছে,
4: আর খুব ভালো হয়েছে। পটলের উপরে কেউ রাগ হচ্ছিল, কিন্তু কৌতুকটা যে কতটা, কৌতুকটা যে কতটা একজন ছোট্ট বালিকার মনে দেখাপাত করতে পারে সেই শিক্ষা রবীন্দ্রনাথ দিয়েছে। তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো, তোমরা সমাপ্তি নিয়ে কাজ করো, সমাপ্তি
1: নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সায়ন, তোমাকে, তোমার যে ভালো লেগেছে এটা শুনে আমরা খুশি হলাম, এবং যাদের ভালো লেগেছে তারা কিন্তু আবারও আমাদেরকে বলছি জানাতে পারো 03322131342 নম্বরে। আর এই মুহূর্তে আরও একটা উপহার, ওই যে যদি বলি উপহারের আফটার ইফেক্ট এটা বলা যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমরা এই মুহূর্তে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা সেখান থেকে লাইভেও রয়েছি, তো তোমরা কিন্তু আমাদেরকে সেখানেও কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো তোমাদের। আর মানে আরও একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে অপূর্ণ ভালোবাসা, বহু জায়গায় শুনি এ কথা বলা হয় যে সায়নী নিশ্চয় শুনেছো যে একতরফা, ওই যে বলে না যে একতরফা পেয়ার কা অক, মতলব কে বলে, খেলতে কে বলতে হবে, তাকাতে কুর চর হে, একতরফা পেয়ার কা তাকাতে কুর চর হে, তো এরকম মানে
2: একতরফা পেয়ার নিয়ে এত অবসেসড হয়ে গেছে যে তুলেও গেছে।
1: বিষয়টা হচ্ছে তোমাদের কি মনে হয়, তোমাদের ভিউটা কি সেটাও জানাতে পারো, আর আমার মনে হয় এই গল্পটা পরে সেটা নিয়ে একটু কথা বলা যেতেই পারে। শুনবো তোমাদের থেকে, ফোন লাইনে আরো একজন বন্ধু শুনবো, কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো?
5: নমস্কার অর্ণব।
1: নমস্কার,
5: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
1: হ্যাঁ
2: বলো,

0: আজকে ওনার একটা অসাধারণ হয়েছে, আর আমাদের যেটা পটল তো সামনে বসে রয়েছে, অসাধারণ। আর বিশেষ করে হ্যাঁ একদম হ্যাঁ সায়নীর বিশেষ করে প্রিয় সুমার অভিনয়টা ভীষণ ভালো লাগলো, আর এরকম এরকম নাটক আরো আরো চাইবো, দারুণ হয়েছে। নমস্কার,
1: থ্যাংক ইউ তোমাকে জানাই শঙ্করকে। আমাদের লাইভে কমেন্ট আসছে অনেকগুলো, লাইভে আমরা দেখতে পাচ্ছি রিমো মুখোপাধ্যায় রিট্টু, সে বলছে গুড মর্নিং, অর্ঘ্য বিশ্বাস বলছে গুড মর্নিং, প্রবাল মহাপাত্র বলছে আমার নাটকটা খুব ভালো লেগেছে, নাটক আমি তোমাদের কাছ থেকে আরও শুনলে বকুলের গলাটা বেশ সুন্দর লেগেছে আমার। আচ্ছা, তোমার আমার থেকে শুনতে ভালোবাসেন তিনি নাটক এবং বকুলের গলা বেশ ভালো লেগেছে। বকুল আমি বোধহয় ধরতে পারলাম না, বকুল এই মুহূর্তে কাকে বলা হচ্ছে, ঠিক আছে
2: থাক।
1: হ্যাঁ ঠিক আছে, তুমি যদি পরে আমাদের কমেন্ট করে জানাতে পারো আমরা নিশ্চয়ই শুনব। তবে যেটা বলছিলাম যে ভালোবাসার একটা এত সুন্দর প্রোডাকশন তোমাদের শোনালাম যাতে ভালোবাসার কথা রয়েছে, তারপরে একটা অসাধারণ গান শুনলাম শ্রীকান্ত আচার্যর কণ্ঠে, এবং যেটা শুনে মানে এই গল্পটা যেন আরও বেশি এনরিচ হয়ে গেল, এই নাটকটা যেন আরও একটা মানে প্রাণের একটা নতুন পরশ পেল।
2: হ্যাঁ মানে আমাদের দেখবে যে গান এমন একটা জিনিস যে কোথাও না কোথাও মনের মধ্যে যে কথাগুলো আমাদের লুকিয়ে থাকে সেগুলো তো ওই গানে গানেই বেরিয়ে আসে,
1: একেবারেই তাই।
2: এবং গান তোমার সেই কষ্টটা কোথাও গিয়ে হয়তো যেরকম হয়তো কোথাও মনে হচ্ছে যে একটু বাড়িয়ে দিল, আমরা কোথাও গিয়ে জানো ওই গানের মধ্যে দিয়ে কষ্টটা একটু লঘু হয়ে গেল।
1: আমি বলছিলাম না যে এমন একটি প্রোডাকশন, এমন একটি উপহার নিয়ে আসছি আমরা, সেখানে কিন্তু সেই প্রোডাকশনটা হয়তো শেষ হয়ে যাবে একটা সময়ের পরে, কিন্তু তার রেশ মনের মধ্যে থেকে যাবে, আর দুঃখের রেশ যদি সে দুঃখ মনে দাগ কাটতে পারে, আমরা যদি কানেক্ট করতে পারি অনেকদিন সে রেশ থাকে। তো আশা করব তোমাদেরকে এই প্রোডাকশন এই কাজটা তোমাদের নাড়া দিতে পারবে বা পেরেছে, সে কথা শুনবো তোমাদের থেকে। রয়েছি অর্ণব আর সায়নী ওয়াইফাই অরিজিনালস নিয়ে, আর এই মুহূর্তে থাকবে একটা দারুণ গান, ভালোবাসার গল্প হচ্ছে আজ, তাহলে ভালোবাসার গানই থাক আরও একবার, থাকবে এবার পরশ পাথরের পক্ষ থেকে। কিছুক্ষণই তোমাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, তো কোথাও যেও না, তোমাদের কেমন লাগলো সে কথা জানাও কমেন্টে কিংবা আমাদের ফোন লাইন 03322131342 নম্বরে।

0: ভালোবাসার মানে খোঁজা এ সারা জীবনের কম্ম, এই পাঁচ মিনিট গান শুনে বোঝাটা বোধ হয় সম্ভব নয়। কিন্তু তবু ভালোবাসার মানে খানিক বোঝানোর চেষ্টা করলো পরশ পাথর, আর ভালোবাসার মানে বোধ হয় বোঝানোর চেষ্টা করলো মাল্যদানে কুরানি। সে বোঝার চেষ্টা আমরা করেছি এবং কতটা তোমাদের সেই মানে তোমাদের মন পর্যন্ত শুয়েছে তা তোমরা জানাচ্ছ, এবং আমি জানাতে অনুরোধ করবো আরও অল্প সময় আমরা রয়েছি তোমাদের সঙ্গে 0332231342 নম্বরে।
1: এবং বন্ধুরা কিন্তু ফোন লাইনের সঙ্গে সঙ্গে এবং লাইভের সঙ্গে সঙ্গে আমাদের কমেন্ট বক্সেও চলে এসেছে, তাই না?
0: একেবারে আমাদের কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো একটু পড়তেই হবে। দেখতে পাচ্ছি সুপর্ণা অধিকারী বলছে, ছোটবেলায় একবার নাটক করেছিলাম সিঁদুর খেলা নিয়ে, থ্যাংক ইউ। শঙ্কর দাস বলেছেন নাটকটি দারুণ লেগেছে শুনতে। শাশ্বতী দত্ত বলছেন অপূর্ব লাগলো,
1: রোদ্দুরেও বৃষ্টি নেমেছে দুই চোখে।
0: আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।
1: শিল্পী ভান্ডারী তিনি বলেছেন শুনছি, ভালো লাগছে শুনতে। তিনি বলছেন যে আমি নদিয়া জেলার ফুলিয়া থেকে বলছি, নাটকটা শুনে আমার মন প্রাণ জুড়িয়ে গেল, চোখ জুড়লো না, কারণ চোখে তো দেখতে পেলাম না, দেখতে পেলে চোখও জুড়িয়ে যাবে।
0: একেবারে আরো অনেকে কমেন্ট করেছো, তাদের কমেন্টও পড়বো, তবে তার আগে আমাদের ফোন লাইন কিন্তু ক্রমাগত ব্লিঙ্ক করছে, তো শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে। কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
2: আমি কৃষ্ণনগর থেকে আর্য সিং বলছি।
0: আর্য বলো। দেখতে পাচ্ছি নিকু দালাল, মিন্টু দালালের প্রোফাইল থেকে কমেন্ট করছেন বোধ হয়, বলছেন যে লিখছি খুব ভালো লাগছে। বসুয়া থেকে লিখেছেন। সুমিতা রায় বলছে সত্যি বৃষ্টিতে একটু ঠান্ডা হলে বলো বন্ধু, ঠান্ডা হলো বলো বন্ধু, নাটকটা শুনে। আচ্ছা, বিশ্বজিৎ গুইন বলছেন, গাইন বলছেন খুব সুন্দর। বিষ্ণুপদ দাস বলছেন সত্যি নাটকটা খুব ভালো লাগলো, আর স্পেস ছাড়া অনেকটা কমেন্ট, সেটা আমাকে ইমোশনাল করে দিল, অনেক কষ্ট হলো আমার পড়তে এটা, কিন্তু আপনাকে ইমোশনাল করতে পেরেছে একটা ইমোশনাল কাজ, ইমোশনে ভরা কাজ, সেটা শুনে আমাদের ভালো লাগলো। আমাদের ফোন লাইনে আবারও ব্লিঙ্ক করছে, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। কে রয়েছে 0332231342 নম্বরে?
3: নমস্কার, আমি

0: মহারাষ্ট্র থেকে সানলি বলছি, তানিশা মল্লিক বলছি। আমি গরমের ছুটিতে বাড়ি এসেছি আর জোবানি থেকে এত সুন্দর একটা উপহার পেয়ে সত্যিই মনটা ভরে গেল, খুব ভালো। আর অগস্ট আর অক্টোবর এরকম পঞ্চম শনিবার আছে, এরকমই নাটক চাই, একটু বড় নাটক চাই এবার।
1: ঠিক আছে, তুমি কিসে পড়ো?
0: আমি চাকরি করি।
1: চাকরি করো? আচ্ছা আচ্ছা। তোমার শুনে মনে হলো তুমি শিক্ষার্থী, এবং তোমরা এই যে বিভিন্ন তোমাদের কাজের ফাঁকে কেউ স্কুলের ওই যে বলছিল গরমের ছুটিতে, গরমের ছুটি শুনে আমি আরো জিজ্ঞেস করলাম কিসে পড়ো, কিন্তু তার মানে এটা বোঝা গেল যে শুধুমাত্র গরমের ছুটিতে ছাত্র ছাত্রীরা যে আমাদের অনুষ্ঠান শুনছে তাদের ভালো লাগছে এমনটা নয়, তাদের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু শুনছে। তো ভালো লাগলো, সকলের ভালো লাগছে, এটা জেনে আমাদের ভালো লাগে। আর ওই যে বলছিলাম যে অপূর্ণতা, আমাদের অপূর্ণতা কি জানো তো, এই যে আড্ডা শুরু হয় তা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অনেক কথা বলার থাকে যে কথা বলা হয়ে ওঠে না।
2: মানে এটা কি তুমি বলতে চাইছো যে এই অপূর্ণ ভালোবাসা একতরফা হয়ে যাচ্ছে এদিকটা?
1: তা ঠিক নয়,
2: একটু সময়টা কম পড়ে যাচ্ছে। আর একটু সময় যদি আমরা বন্ধুদের সঙ্গে থাকতে পারতাম, কথা বলতে পারতাম, তাহলে মনে হয় আরেকটু ভালো লাগে।
1: একেবারেই। আমাদের পোস্টারে কমেন্টে কিন্তু দেখতে পাচ্ছি সেরকমই কমেন্ট, পোস্টারে দেখতে পাচ্ছি। সুমিতা রায় বলছে দারুণ লাগছে গল্প শুনতে, সে যখন শুনছিল তখন লিখেছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। সৌমেন দাস বলছে নাটক শুনছি ভালো লাগছে, শুনেছেন তিনি হরিহর নৃত্য মন্দির, কমেন্ট করেছেন বলছেন শুনছি মন খারাপ, ঝড় জলে জল ঝরে পটলো পটল, আচ্ছা পটল লিখতে চেয়েছেন, পটল শশা ঢেঁড়স সব শেষ, মাচা পড়ে গেছে বিঘের পর বিঘে গতকাল ঝড়ের, এটা এটা আমাদের খুব মন খারাপ করার কথা। সত্যি প্রথমে বলছিলাম কিছু ক্ষয়ক্ষতি হয়েছে চারিদিকে বেশ কিছু, সেগুলো অনভিপ্রেত, সেগুলো না হলেই ভালো হয়। ঝড় স্বস্তি দেয় কিন্তু কোথাও কোথাও গিয়ে বিপর্যয় সৃষ্টি করে, বিপর্যয়টা আমরা চাই না। আমাদের লাইভে দেখতে পাচ্ছি কমেন্ট আসছে, সাধন মুখার্জি বলছেন খুব ভালো লাগলো নাটক, বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়, থ্যাংক ইউ সো মাচ। সুভাষ মাইতি, নাটক খুবই সুন্দর লেগেছে, সবার অভিনয় দারুণ হয়েছে। রিমো মুখোপাধ্যায় রিটু বলছেন খুব সুন্দর। আচ্ছা, তারপরে কমেন্টটা পড়া যাচ্ছে না, তুমি কি লিখলে আরেকবার যদি লেখো আমাদের সুবিধা হবে।
2: আর এদিকে ফোন লাইন আবার ব্লিঙ্ক করছে, দেখা যাক বন্ধু কি বলছে।
1: একদম শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো?
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
3: হ্যাঁ, তোমার নাটকটা খুব সুন্দর লাগলো,
1: থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা? না বন্ধু, তার নাম বলেনি, নাম না বললেও মনের কথা বলে গেছেন যে ভালো লেগেছে, কিন্তু আমি তোমাদের বলবো তোমাদের নামটা এসে জানিও, তাহলে বুঝবো কার ভালো লাগলো। আর যদি ভালো না লাগে তাও জানিও, তাহলে বুঝবো কার ভালো লাগলো না, তার জন্য আরেকটু ভালো করার চেষ্টা করা যাবে।
2: হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছিলাম,
1: ভালো করার চেষ্টাটাই আসল, আমরা চেষ্টাটাই করি। ফোন লাইন আবারও ব্লিঙ্ক করছে, খুব অল্প সময় আমাদের হাতে, তাই শুনে নেবো কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো?
4: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার,
4: কারণ সেই যে সুন্দর ভাবে পরিচালনা করেছে
1: ঠিক
4: সেটা আমার মুগ্ধ করেছে। আর সমস্ত মানে যারা সহযাত্রীরা ছিল
1: কিন্তু আমাদের মন খারাপের একটা কারণও হবে বটে, সেটা হচ্ছে গিয়ে ওই অপূর্ণতা যে গল্প আড্ডা শেষ হলো না, কারণ সময়টা শেষ হয়ে আসলো। এবার আমাদের বিদায় নিতে হবে আজকে ওয়াইভি অরিজিনালস নিয়ে, তোমাদের সঙ্গে অর্ণব আর সায়নী এতক্ষণ ছিলাম, এবং ব্রতদীপ একটা অসাধারণ উপহার সাজিয়ে রেখেছিল, যে উপহার আমরা পেয়েছি তোমরাও পেয়েছো, এবং তোমাদের ভালো লাগলো ওই যে বলেছি এতক্ষণ কমেন্ট করলে, ফোনে জানালে, এবার মেল করে জানাও। আজকের মতো তাহলে বিদায় নিই সায়নী, টাটা বলতে হবে, এবং ওই যে বলছিলাম শুরুতে বললাম বৃষ্টির কথা, স্বস্তির বৃষ্টি, সেই বৃষ্টির কথা নিয়ে আজকের মতো টাটা নিচ্ছি। রিমঝিমে ধারাতে যাতে মন ভালো করে যায় তেমনই একটি গান শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে, সেটা শুনিয়ে আজকের মতো বলছি টাটা। সবাই দারুণ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই ভালোবাসায় থেকো।

0: শেষ হল যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনা করলেন অর্ণব চক্রবর্তী এবং সায়নী মজুমদার।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে বাংলার মুখ।

আজকের অনুষ্ঠানে যে গ্রামটির কথা জানবেন তার নামটি কিন্তু বেশ ঘোষালের আবাদ। যদিও নামের কারণ সম্পর্কে সঠিকভাবে কিছু জানা

0: গেল না। উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের অন্তর্গত দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন ঘোষালের আবাদ গ্রামের নিকটবর্তী রেলওয়ে স্টেশন লেবুতলা। বিদ্যাধরী নদীর একটি শাখা এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। প্রচুর জলাশয় আর সবুজের সমারোহে গ্রামটিকে দেখতে বেশ ভালো লাগে। যদিও আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ জনপদ বলতে যা বোঝায় ঘোষালের আবাদ কিন্তু তা নয়। তবে ধীরে ধীরে এই গ্রাম যে উন্নতির দিকে এগিয়ে চলেছে তা খুব স্পষ্ট। চলুন আর কথা না বাড়িয়ে এই গ্রামের বিষয়ে বিশদভাবে জানতে কথা বলে নি কিছু গ্রামবাসীর সঙ্গে। পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামেই যান না কেন, আজও মানুষের প্রধান জীবিকা কৃষিকার্য। এই ঘোষালের আবাদও তার ব্যতিক্রম নয়। এই নিয়ে কথা হলো ভুবন প্রামাণিকের সঙ্গে।
1: চাষ বলতে আমাদের আগে বর্ষার চাষটা হতো, বিল জমি শালি জমি ধান চাষই হতো বর্ষায়। বর্ষার চাষটা এখন আর হয় না, এখন ওই গরমের চাষটা হয়, শুধু ধান এক দেড়শো বিঘে এরকম চাষ হয়। বর্ষার সময় জলে পরিপূর্ণ হয়ে যায় তো, বন্যা টাইপে হয়ে যায়, ধান গাছ সব ডুবে যায়, যার কারণে আর ওই চাষটা করা হয় না। কিছু সাদা মাছ থাকে, এই তেলাপিয়া পোনা মাছ এইসবগুলো থাকে, কিছু জলা জমি আছে, ডুবে যাওয়ার দরুন ধান গাছগুলো মরে যায় বলে ওই চাষটা করা হয় না। অন্যের জমিও কেউ করে, নিজের জমিও আছে, দু এক বিয়ে দশ কাটা পাঁচ কাটা এরকম। ধান বিক্রি আমাদের এখানে বলতে আমাদের বেলেঘাটা হাট আছে, দেগঙ্গা হাট আছে, ওইদিকে তো যায় না, যা হয় নিজেদের খরাকির মধ্যেই থেকে যায়, বেচা কেনা খুব কম, দু এক বস্তা দশ বস্তা সেই ধান কি আর বেচার মতো হয়, সেগুলো নিজেদের আহারের জন্যই রাখা হয়, বেচা কেনা তেমন নেই, কোনো সবজি চাষ হয় না। নিজস্ব বাড়িতে কেউ যদি কোনো গাছ লাগায় সেই চাষের কোনো গল্প নেই।
2: আপনাদের নিত্য প্রয়োজনীয় সবজি বাজার করতে কোথায় যেতে হয়?
1: পাশে গোবর্ধনপুর হাট আছে, তেলিয়া হাট আছে, খাড়ুপালা হাট আছে, দেগঙ্গা বাজার বেলাঘাট এইদিকে যেতে হয়। আর পাড়ায় এখন মাঝে মাঝে দু একজন আসে ভ্যান নিয়ে সবাই কেনে।
2: এখানে চাষের যে জল সেই জলটা কিভাবে পায়?
1: নদীর জল আছে, ছেঁচে নিয়ে নেয় মেশিন দিয়ে, সেলা বসানোর মতো ক্ষমতা কারণ নেই, মোটরও নেই, কোনোরকমে নদীর জলেই চাষ হয়। আর সাইডের ডোবার থেকে জল কেউ যদি সঞ্চয় করে রাখে কোনো পুকুর থেকে খালের থেকে ছেঁচে চাষ, তেমন তো দু পাঁচশো বিঘে তো নয়, এই চাষ না বললেই চলে, বন জঙ্গল বাংলা কথায় বলতে গেলে।
0: ভুবনবাবু এলাকায় ভুবন বাউল নামেই পরিচিত। আসলে প্রথমে নেশা পরে পেশা হিসেবে গানটাকে বেছে নিয়েছেন তিনি।
1: গান বাজনা ছোটবেলা থেকেই করছি, বাপ ঠাকুর দাদার আমল থেকে, বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারা আজকের আর নেই, তাদের থেকেই এই বৈঠকে গান, গ্রামের মন্দিরে বসে গান, এইসব শেখার মতো মাস্টারমশাই আমাদের এখানে ছিল না, সেই হিসেবে সেইভাবে গান আমরা শিখতে পারিনি। যে গান শিখতে গেলে একটা মাস্টারমশাই দরকার, রাগ তাল নিয়ে যে মাস্টারমশাই তালিম দিতে, তেমন কোনো ছিল না। আর এখান থেকে যেতে গেলে অনেক দূরে ছিল, আমাদের হাঁটা পথ ছিল, যাওয়ারও কোনো সুবিধা ছিল না, যার কারণে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শুনে শুনে যতটা হয়েছে ততটুকুই। আমার বাবা গানে ছিলেন না, আমার কাকা ছিলেন গানে, বাবা ছিলেন নদীতে, আগে ভটভটি নৌকা চলতো, সুন্দরবনের দিকে যেত মাছ ধরতে, সেই বোটের মাছই করতো আমার বাবা। আর আমার বাপ ঠাকুর দাদার পরিবেশের মধ্যে আমার পো ঠাকুর দাদা ছিলেন, টুকটাক বৈঠকে গান করতো, গ্রামের বয়োজ্যেষ্ঠ ছিল, তানারা গান করতেন, দোলের গান যেটা কল্যাণী ঘোষ পাড়াতে হয়, দোলের গান, হরি নামযজ্ঞ, নামযজ্ঞের গান, অধিবাস গান, এই শ্যামাসঙ্গীত, রামপ্রসাদী, ভাটিয়ালি, ভাওয়াইয়া এইসব গান করতো, সেই থেকে আমাদেরই শেখা টুকটাক তাদের থেকে নিয়ে। গ্রাম থেকে তো শুরু, আগেই তো গ্রামে, গ্রামের কারো বাড়িতে একটু কালী পুজো হলো, কারো বাড়িতে একটু হরিনাম দিল, সেখানে এককভাবে কোনো মাইক নেই খালি গলায়, এবার স্কুলে ধর একটা অনুষ্ঠান হলো বাৎসরিক, সেখানে একটু মাইক থাকলো, তখনকার দিনে অনেক দিন আগে, তখন আমি ক্লাস ফাইভে পড়ি, দশ বারো বছর বয়স, তখন এককভাবে স্কুলের একটা অনুষ্ঠানে গান করা হয়েছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, তারপর থেকে প্রোগ্রাম করি, আকাশবাণীতে প্রোগ্রামও করেছি।
2: তো আপনি গান করতে আপনি কোথায় গেছেন?
1: বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আমি তো বিভিন্ন ধরনের গান করি, কীর্তনটা করি, পদাবলী, রামায়ণ গানটা টুকটাক, করছি, লোকগীতি পল্লীগীতি ভাতিয়ালি ভাওয়াই।

0: সুন্দরবন, ঝড়খালি, গোসাবা, রাঙ্গাবেলি, জটিরামপুর, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সব জায়গাতে করি। আমার পেশা নেশা বলতে এইটাই, এর উপরে সব জীবিকা। নিজস্ব দল আছে, সরকারি একটা ভাতা সেটাও পাচ্ছি আমরা, রাজ্য সরকারের যেটা যেটা শিল্পী ভাতা দিচ্ছে সেটাই। তথ্য সংস্কৃতি দপ্তরের যে অনুষ্ঠানগুলো আগে মাসে তিনটে চারটে করে পেতাম, সেগুলো তো এখন কমে গেছে, আবার হবার হয়তো নতুন করে চালু হবে।
1: আপনি কি বুঝছেন আপনার পরের প্রজন্ম তারা কি আসছে গানে?
0: বাউল কীর্তনে বেশি চাপ, মানে নতুন প্রজন্ম যারা আসছে অনেক, মানে সে গুনে গেতে কুল করা যাবে না, এখন সবাই গানের দিকটা ঝোঁক আছে বেশি। প্রচুর পরিমাণে ছেলে মেয়ে গান করছে, ছোটোর থেকে বয়স্ক পর্যন্ত। তা আগামী দিনে আশা করা যায় আমার গ্রাম থেকে অনেক শিল্পী আসবে।
2: গানও শোনালেন ভুবন প্রামাণিক, অর্থাৎ ভুবন বাউল।

খেপা সবই দেখা যায়, আর বাউল খেপা যোগ সাধনায় দেহের ভিতর দেখতে পায়। কামিনী কাঞ্চন ত্যাগী অনুরাগী বাউল গাছটা।

বাউলনাথে বাইর খবর কাঙাল ফকির চাঁদে বাউলের পথে সফর পথে যে ঘর দেখি রে সাদা বাউলনাথে বাইর খবর কাঙাল ফকির চাঁদে বাউলের পথে সফর পথে যে ঘর দেখি রে সদা ও বাউল একটা রাতার সঙ্গে করে সদা।

0: ঘোষালের আবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক সুভাষ পাঁড়ুই অনেকদিন ধরেই শিক্ষকতার সঙ্গে যুক্ত তিনি। ওর সঙ্গে কথা বলে এ গ্রামের শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে অনেক কিছু জানা গেল।
1: আমাদের বর্তমান স্কুলে মিড ডে মিল রেগুলারই হয়, ছাত্র প্রেজেন্টের হার খুব ভালো। আমাদের এই গ্রামটা তিনটে পাড়া আছে, একটা পাড়া ঘোষালাবাদ পাঁড়ুই পাড়া, ঘোষালাবাদ খাঁপাড়া, ঘোষালাবাদ সর্দারপাড়া। সর্দারপাড়ার বাচ্চাটা গোবিন্দপাতা স্কুলে যায়, খাঁপাড়ার বাচ্চা দুটো ভাগ হয়, একটা পাঁড়ুই পাড়ায় আছে, একটা গোবিন্দপুর স্কুলে যায়। সেই কারণে হয়তো একটু কম বাচ্চা, না তো 200 উপরে বাচ্চা, তো 148 ওয়ান থেকে ফোর পর্যন্ত 5 বাচ্চা আমাদের এখানে ছিল, এখন নেই। বর্তমান মাস্টারের সংখ্যা কমের জন্য আমরা 5টা রাখিনি, তো মাস্টারের সংখ্যা বাড়লে আমরা 5টাও রাখার চেষ্টা করবো। অশিক্ষা কর্মচারী কেউ নেই, আমরা শিক্ষকই সব রকম মিলে কাজ করতে হয়।
2: আপনার কি মনে হয় মিড ডে মিল হওয়ার পরে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে?
1: হ্যাঁ, অবশ্যই মিড ডে মিলে চলে বলে তো ছাত্র প্রেজেন্টের হারটা বেশি, যদি না চলে তাহলে হারটা দেখা যাচ্ছে আরও 50% নেমে যাবে। গ্রাম এলাকা খুবই গরিব এলাকা, অনেক বাচ্চা আছে, তারা দুপুরে খাবারটা হলে তাদের খুব উপকার হয়, মানে বাবা মা

0: আমার শিক্ষার মান ততটা ভালো না, কিন্তু বাচ্চা কাচ্চা দুটো মিড ডে মিলে আসায় বাচ্চা আসে বলে প্রেজেন্টের হারটা বেশি। মিড ডে মিল চালু থাকাটাই ভালো।
1: পড়াশোনা আপনাদের কোনো ক্ষতি হয় না?
0: পড়াশোনা আমার যেটা মিড ডে মিল দেয় সেটা হচ্ছে টিফিন টাইম, 11টা থেকে 1:30 পর্যন্ত বাচ্চাদের পড়াশোনা করানো হয়। করানোর পরে 1:30 থেকে তাদেরকে মিড ডে মিল দেওয়া হয়, যেহেতু আধ ঘন্টায় কভার হয় না, তার জন্য আরও 10-15 মিনিট এক্সট্রা নিতে হয়। তারপরে আবার যথারীতি খেলা শুরু হয়। 3:30টার মধ্যে আমরা স্কুল ছাড়ি।
1: আপনাদের এখানে যে ছেলেমেয়েরা আসে তাদের বাড়ির সেরকম পরিবেশটাই নেই?
0: হ্যাঁ, যে সমস্ত বাচ্চা স্কুলে আছে, যেহেতু 5 বছর প্লাস, তারা স্কুলে আসার আগে ন্যূনতম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ABCD এগুলো শিখে আসা দরকার। কিন্তু স্কুলে এসে শেখাতে গেলে খুবই সমস্যা, কেননা স্কুলে 30 জন বাচ্চা ভর্তি হলে 30 রকম, কোনো বাচ্চা 5টা শিখে আসছে, কোনো শিখে আসছে না, তখন পড়াতে গেলে খুবই সমস্যা হয়। ওই কারণে বাচ্চা গার্জেন সচেতন হলে আরও খুব ভালো হয় বাচ্চাদের পড়াশোনার দিক থেকে। গার্জেনরাই তো সচেতন না, ওই কারণে সমস্যাটা বেশি। আর্থিক অবস্থার দিক থেকে একটু খারাপ বলে হয়তো মা বাবা কাজকর্মে ব্যস্ত থাকে বলে বাচ্চাদের অতটা সময় দিতে পারে না, যেটুকু সময় আছে স্কুলে এসে পড়াশোনা করে। যারা একটু সময় দিতে পারে তাদের বাচ্চা একটু অন্য থেকে বেটার।
1: যারা 5-এ উঠে যাবে তারা কোথায় যাবে?
0: 5-এ উঠে যাবে বাচ্চা চলে যাবে কলিযুগের শান্তিনিকেতন স্কুলে আছে, ওটা হচ্ছে হাই স্কুল। আর একটা আছে গোবিন্দপুর জুনিয়র হাই স্কুল আছে, এখান থেকে 4 কিলোমিটার মতো হবে, সেখানেই ভর্তি হবে বাচ্চাগুলো। বাই সাইকেল, বাই অটো, বাই টোটো এইভাবে যায়। যত সময় সাইকেলে বেশি, হেঁটে যায় বাচ্চা বেশি। যাদের পয়সা আছে তারা টোটো টোটো যায়, যারা গরিব বাচ্চা তারা হেঁটেই যায়। এখানে অনেক কলেজ আছে, ব্রাহ্মসভা আছে, শহীদুল্লাহ কলেজ আছে, তারপরে আমাদের মেন রোড হচ্ছে ট্রেন লাইন থেকে সব জায়গায় সুবিধা, বারাসাত, বসিরহাট।
1: পড়াশোনার দিকে মানুষের উৎসাহ কি আগের থেকে বেশি বলে মনে হয়?
0: পড়াশুনো উৎসাহ এইটা একটা বলা কঠিন, কারণ বাচ্চা স্কুলে যা আসছে দেখছি পড়ার মানটা একটু কমে গেছে। মানে বাচ্চা আগে যেভাবে পড়ার মানটা ছিল ভালো, সেই মানটা একটু কমে গেছে। তবে আগের থেকে একটু, মানে একটু সামান্য, একেবারে ভালো বলতে খুব ভালো না, একটু ভালো হয়েছে।
1: কোন অনুষ্ঠান আপনি স্কুলের মাধ্যমে হয়?
0: হ্যাঁ, এখানে অনুষ্ঠান হয়, যে সমস্ত মনীষী আছে, যেমন আমাদের এখানে পালন করা গান্ধীজি পালন করা হয়, নেতাজি সুভাষচন্দ্র যে 23শে জানুয়ারি ওটাও একটু বড় মতো করা হয়, আর স্বাধীনতা দিবস পালন হয়, যেটা আমরা সচেতনতা শিবির আমরা 1 সপ্তাহ ধরি করি। যেমন হচ্ছে ডেঙ্গু প্রচার নিয়ে আমরা 1 সপ্তাহ স্কুলে প্রচার হয়, স্কুল চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এবং রাস্তা থেকে আমরা স্টুডেন্টদের নিয়ে র্যালি করি, সেটা হচ্ছে মুসলিম পাড়া থেকে হিন্দু পাড়া, টোটাল 1 সপ্তাহ ধরে হয়। একদিন কি 2 দিন রাস্তায় প্রচার হয়, ওটা হয়। আর স্বচ্ছতা, পায়খানা বাথরুম যেটা আমাদের সচেতনতা, সেটা আমাদের প্রচার করা হয় ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে, যে মাঠে ঘাটে পায়খানা, মৃত্যুর পর অনেক বিভিন্ন রকম আমাদের ব্যানারে জীবন উল্লেখ থাকে, কিন্তু যেন প্রত্যেকের বাড়ি যেন শৌচালয় হয় সেটা আমরা এটাও প্রচার করি, যেন কেউ মাঠে ঘাটে পায়খানা করছে, পায়খানা থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়, বাচ্চারা সেটাকে আমরা সচেতন করি এবং আমরা তাদের নিয়ে প্রচারও করি। তাদেরকে বাড়িতেও গার্জেনকে আসলে বলি যে এটা করবেন না, সবসময় শৌচালয় করবেন, বললে স্বাস্থ্যের পক্ষে উপকার, সমাজের পক্ষে উপকার, এটা আমাদের বাচ্চাদের শেখানো হয়। বছরে এটা 2 টাইম পালন করা হয় স্বাস্থ্য সচেতন নিয়ে। সচেতনতা বাড়ছে, যেন এই মুহূর্তে যখন ডেঙ্গুর প্রভাব খুব ছিল এলাকা দেওয়া 2 নম্বর অঞ্চলে ভালোই ছিল, কিন্তু সেই তুলনায় আমাদের গ্রামে ডেঙ্গু নেই বললেই চলে। মানে 2-1টা খুব সিম্পল, তাও না ডেঙ্গুর দিক থেকে আমাদের এখানে কোনো ইয়ে নেই, ডেঙ্গুর দিক থেকে সচেতন আছে।
2: মাটির গানে বর্তমান প্রজন্মের মন্দিরা প্রামাণিক। কৃষ্ণ

বঙ্গনারীদের সকাল সন্ধ্যায় গুরুবন্দনার রেওয়াজ আজও একইভাবে চলে আসছে। স্থানীয় গৃহবধূ গীতা প্রামাণিকের কণ্ঠে শুনে নি গুরুবন্দনা।

0: ঘোষালের আবাদ গ্রামের বাবলু পাড়ুই ওর সঙ্গে কথা বলে অনেক কিছুই জানা গেল।
1: বর্তমানে এখানে প্রায় 1200 থেকে 1400 লোক বসবাস করে, বেশিরভাগ দিনমজুর। কিছু শতাংশ মানুষ চাষবাসের উপর নির্ভর করে, মানে ধান চাষ, আর কিছু সংখ্যক মানুষ এই যে পুকুর ডোবা নদীতে মাছ ধরা এইসব জীবিকার উপর নির্ভরশীল। চাকরিজীবী একদম খুবই কম, কারণ কি, যেহেতু দেওয়াঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে একদম প্রান্তিক গ্রাম ঘোষালের আবাদ। এখানে বিগত দিনে আমাদের যারা পূর্বপুরুষরা ছিল, সচেতনতার অভাব ছিল, যারা সচেতন ছিল তাদের মাধ্যমে আজকের বর্তমানে কিছু কিছু পরিবারের ছেলেরা আস্তে আস্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ স্তরের পড়াশোনা করে একটা ভালো জায়গায় আসছে, এবং তার থেকে কিছু সংখ্যক মানুষ যেরকম শিক্ষক।

0: অভিজ্ঞতা করছে, কেউ আশা কাজ করছে, কেউ ভিআরপির কাজ করছে, এরকম সবে শুরু। আমরা এখন সূচনার পথে, যেহেতু পিছিয়ে পড়া গ্রাম, এখানে 100% এসসি মানুষ বসবাস করে। আর পিছিয়ে পড়া গ্রামের একটাই মাত্র মেন রোড আছে। গ্রামের ভিতরে যে সমস্ত রাস্তাঘাট অনেকটা পরিবর্তন হয়েছে। আমাদের এখানে 2005 সালে প্রথম বিদ্যুৎ আসে, তখন যেভাবে আমরা সার্ভিস পেতাম তার থেকে এখন অনেকটা পরিবর্তন। স্বাস্থ্যের দিক থেকে গ্রামের মানুষ অনেকটা পিছিয়ে আছে, কেন এখান থেকে স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা হলে বিশ্বনাথপুর প্রাথমিক যে হাসপাতাল আছে এখান থেকে প্রায় 12-13 কিলোমিটার রাস্তা। কোনো রকম এমার্জেন্সি সমস্যা হলে যেতে হবে ওখানে, আর না হলে যারা গর্ভবতী মায়েরা আছে এখান থেকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে গেলে প্রায় 3 কিলোমিটার রাস্তা যেতে হবে। বর্তমানে এই গ্রামে শুধু সম্পদ হিসেবে প্রাইমারি স্কুল এবং ICDS স্কুল, আর আদারওয়াইজ হাই স্কুল, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে অন্তত 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে আমাদের যেতে হয়।
1: মানুষ যদি খুব অসুস্থ হয়ে পড়ে কিভাবে যাবে তারা?
0: যাওয়ার জন্য আমাদের সব বর্তমান যে সরকারি যান আছে সেগুলো আসতে অনেক সময় সাপেক্ষ, ওই জন্য পার্শ্ববর্তী গ্রামে কিংবা নিজেদের গ্রামে যে সমস্ত প্রাইভেট গাড়িগুলি আছে সেই গাড়ির মাধ্যমে আমরা এমার্জেন্সি পেশেন্টগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করি।
1: পানীয় জল কিভাবে পায় তারা?
0: সরকারিভাবে যে সমস্ত ডিপ টিউবওয়েল 500 ফুট, 1000 ফুট এবং পাবলিক কিছু টিউবওয়েল বসিয়ে রেখেছে, সেই পানীয় জলটা পরিশোধিত পানীয় জল হিসেবে ব্যবহার করেন, এবং কিছু কিছু আর্সেনিক মুক্ত যে জলটা বসানো হয়েছে সেই জলটা গ্রামের মানুষ এখন বর্তমানে ব্যবহার করছে। এই যে জল জীবন মিশন, এই যে মিশনটা আসছে, এই মিশনের প্রকল্পটা এসে গেলে আশা করি মনে হয় সমস্ত পরিবার পানীয় জল হিসেবে উপকৃত হবে।
1: যানবাহন ব্যবস্থাটা কীরকম?
0: যানবাহন ব্যবস্থা ঘোষালাবাদ গ্রাম থেকে অটো যোগাযোগ একটা যানবাহন হচ্ছে, এখান থেকে 5 কিলোমিটার দূরে ইন্টারন্যাশনাল রোড লেবুতলা রেল স্টেশন, আর তাছাড়া এখান থেকে 10 কিলোমিটার দূরে টাকি রোড রাজ্য সড়ক নম্বর 2, সেই টাকি রোড দিয়ে আমরা যাওয়া আসা করি। বিদ্যাধরী নদী তার শাখা নদী আমাদের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, একটা চলে গেছে বোয়ালঘাটা খড়িবাড়ির দিকে, আর একটা চলে এসছে আমাদের বেলিয়াঘাটা এদিকে আপনার রাউতরাকলা বেলিয়াঘাটার দিকে চলে গেছে। টাকি রোড থেকে যে থানা আছে, যে থানা ওখান থেকে উত্তর কালিয়ানা থেকে দক্ষিণ তেলিয়া পর্যন্ত যে 9.5 কিলোমিটার রাস্তা আছে, ওই শেষ প্রান্তে একটা ত্রিমুখী নদী আছে, হাড়ার দিক থেকে আসছে, বোয়ালঘাটার দিক থেকে বেলিয়াঘাটা থেকে গিয়ে খাড়ুবালা বলে ওই জায়গাটা, 3টে নদীর মুখ আছে, ওই জায়গায় যদি একটা ব্রিজ হয় তাহলে 3-4টা থানা একত্রিত হবে এবং প্রচুর মানুষ যাতায়াত করবে। আমাদের এই যে ঘুরে কলকাতায় যেতে যা সময় লাগে তার 50% সময় কম লাগবে, যদি আমরা এখান থেকে লাউহাটি রোডটা ধরে ওখান থেকে সিধা আমরা চলে যেতে পারব। গ্রামের যে সমস্ত সামাজিক চাহিদাগুলি আছে সেগুলো এখনও কিছু ঘাটতি আছে, অবশ্যই আগামী দিনে সেই ঘাটতিগুলো পূরণ হবে।
2: ভুবন বাউলের ভাটিয়ালি গানে প্রবহমান নদীর মতো বয়ে গেলাম আমরা।

0: পাটিয়ালে গাঙের নাইয়া।
1: ঘোষালের আবাদ গ্রামে রয়েছে নানা রকম প্রতিকূলতা, তবু এখানকার মানুষ একে অপরের সঙ্গে অদ্ভুত এক ভালোবাসার বন্ধনে বেঁধে রয়েছেন। গ্রামীণ সংস্কৃতি ও লোকাচারকে বজায় রেখে আরও উন্নতি করুক ঘোষালের আবাদ, এই কামনাই করি। শেষ করছি আজকের বাংলার মুখ। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা, এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর মহকুমা হাসপাতালে এই অনুষ্ঠানে টিকাকরণের সূচনা করে দুই কিশোরী উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার 7,72,650 ডোজ টিকা দিয়েছে রাজ্যকে। রাজ্যজুড়ে সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে মোট 881টি কেন্দ্রে বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। বেসরকারি জায়গায় এই টিকার একটি ডোজের দাম প্রায় 4,000 টাকা।
2: মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি।
1: এই অনুষ্ঠানে SSKM হাসপাতালের অতিরিক্ত 100টি শয্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে উডবার্ন ব্লকের মহিলা ওয়ার্ডে 25টি, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে 25টি এবং পুলিশ হাসপাতালে 50টি অতিরিক্ত বেডের

0: ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বদলিসহ সব বিষয় রাজনৈতিক নির্দেশে চলত, এই ধারাকে বদলানো হবে। নতুন রাজ্য সরকারকে কোনো রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করবে না, কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য নয়, রাজ্য সরকার সব মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি জানান। নদিয়ার কল্যাণী এইমসে আজ এই টিকাকরণ কর্মসূচির অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস প্রমুখ। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিধাননগর মহকুমা হাসপাতালে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যেই স্বাস্থ্য সচিব ও মুখ্যসচিব স্তরে প্রয়োজনীয় চিঠিপত্র আদান প্রদান সম্পন্ন হয়েছে। রাজ্যের 1,36,00,000 পরিবার তথা 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। এর ফলে উপভোক্তারা বছরে 5,00,000 টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। নির্বাচনের আগের প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে ক্যাম্প করে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু হয়েছে। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের এই ফর্ম দিচ্ছেন, ফর্ম পূরণে সহযোগিতাও করছেন তারা। জেলার মেমারির রসুলপুর অনাথ সমিতি কেজি স্কুলে আয়োজিত ক্যাম্পে মহিলাদের হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তুলে দেন বিধায়ক মানব গুহ। মুর্শিদাবাদের গঙ্গা ভাগীরথী এবং পদ্মার ভাঙন রোধে প্রায় 7 কোটি টাকার কাজ শুরু হচ্ছে। জঙ্গিপুরের রাধাকৃষ্ণপুরে 1,050 মিটার ভাঙন রোধে 1,66,00,000 টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। 15 জুনের মধ্যে তার টেন্ডারও ডাকা হয়েছে। গত বছর লালগোলা তারানগরের পাশাপাশি রাধাকৃষ্ণপুরে ভয়াবহ পদ্মা ভাঙন দেখা দেয়, সেখানেও শুরু হয়েছে কাজ। সাগরদিঘির দস্তুরহাটে 2 ভাগে 500 মিটার করে মোট 1 কিলোমিটার ভাগীরথীর ভাঙন রোধে টেন্ডার হয়েছে 4,14,00,000 টাকার। একইভাবে শামশেরগঞ্জের বোগদাতনগর, নতুন শিবপুর, ধুলিয়ান পুরসভার 18 নম্বর ওয়ার্ডের লালপুর ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে। আগামী 14 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি থাকলেও দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার রামগঙ্গা ঘাট সংলগ্ন এলাকায় গভীর রাতে ট্রলার ভর্তি মাছ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন খবরের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা মাছ বোঝাই ট্রলারটিকে আটক করেন। ব্যান পিরিয়ড চলাকালীন এত বিপুল পরিমাণে মাছ কোথা থেকে এলো তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। উদ্দেশ্যে মাছ ধরা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। পাথর প্রতিমা থানার পুলিশ ট্রলারের মাঝি সহ 2 ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গঙ্গার জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় মাছের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নদিয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে গঙ্গায় জাতীয় মৎস্য সঞ্চার কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠান। নমামি গঙ্গে প্রকল্পে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 50,000 মাছের পোনা গঙ্গায় ছাড়া হয়। রুই, কাতলা, মৃগেলের পাশাপাশি স্থানীয় প্রজাতির মাছও ছাড়া হয়। নদিয়ার মোহনপুরের মন্ডৌরিতে সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্রে গতকাল ফল বৈচিত্র্য মেলা ও আম উৎসবের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন ফলের সংরক্ষণ ও চাষে উৎসাহ বৃদ্ধির জন্যই এই উৎসবের আয়োজন। এর উদ্বোধন করেন গবেষণা প্রকল্পের সমন্বয়কারী ডক্টর প্রকাশ পাতিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে মঙ্গলবার থেকে হিমালয় সন্নিহিত 5 জেলায় আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও তিনি জানিয়েছেন। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গতকাল দুপুরের পর কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে পুরুলিয়ায় 3, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে 2 জন করে এবং ঝাড়গ্রামে 1 জন প্রাণ হারিয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির 2 একটি জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কোনো কোনো অংশে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা।

আপনারা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত এবং অতুল প্রসাদের গানের অনুষ্ঠান। প্রথমে শুনুন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী শ্রীকান্ত আচার্য।

মাফ করবেন, দ্বিজেন্দ্র গীতি রজনীকান্ত এবং অতুল প্রসাদের গানের অনুষ্ঠানের প্রথমেই শুনুন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। হংকংয়ে এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। গয়ার বেশ কিছু বুদ্ধ মন্দিরও যান তিনি। এদিকে গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কও। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পুনের খড়কওয়ালসায় ন্যাশনাল ডিফেন্স একাডেমির 150তম কোর্সের পাসিং আউট প্যারেডে তিনি বলেন, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভুলভাবে এবং দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, অপারেশন সিন্দুর দেশের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে, দেশের 3 সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়কে তুলে ধরেছে। তিনি নবনিযুক্ত সেনা আধিকারিকদের পেশাদারিত্ব, নেতৃত্ব এবং দেশ সেবার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রী চৌহান বলেন, দেশের নিরাপত্তায় অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনা প্রস্তুত। প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেনা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। রাজা সুব্রমণি তাঁর স্থলাভিষিক্ত হবেন। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

0: অতিরিক্ত তেল মজুত ক্ষমতা গড়ে তুলতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে।
1: Regarding the efforts of the government to keep the price stable, Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies ko work out karne ke liye kaha hai ki LPG ka jo reserve hai, that should be minimum 30 days with them. And they are working on it. And similarly for crude also we are working.
0: শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 প্রকাশ করেছে। এতে মা ও শিশুর ক্ষেত্রে পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে 90.6% হয়েছে। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার দুই অপরিবর্তিত আছে। সমীক্ষায় দেখা গেছে, 12-23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96% বেশি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মিশন পরিবার বিকাশ সহ জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির লাগাতার প্রভাবের কারণেই এই অগ্রগতি। বিহার জুড়ে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গয়ায় 3 জন ও ঔরঙ্গাবাদে 2 জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এছাড়া সারন এবং খাগড়িয়া জেলা থেকে 1 জন করে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরের কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় এই কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যের 3,33,00,000 বেশি ভোটদাতা এসআইআরের কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক বিএলও নিয়োগ করা হয়েছে। বাড়ি গিয়ে যাঁদের পাওয়া যাবে না, তারা দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত পোলিং বুথে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই জুলাই। তারপর 1 মাস সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে 6ই সেপ্টেম্বর। ওড়িশায় চলতি তাপপ্রবাহের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সকালে ও সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের কাজ চালাতে বলেছেন। দুপুর থেকে বিকেল 3টে পর্যন্ত কোনোরকম আউটডোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আজ বিকেল 4টে বেঙ্গালুরুতে কর্ণাটক কংগ্রেস লেজিসলেচার পার্টির সদস্যরা এক বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে রাজ্যপাল তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। প্রসঙ্গত, কংগ্রেসের ডি কে শিবকুমার পরিষদীয় দলের পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য শান্তিচুক্তির বিষয়ে আলোচনা করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিতে হবে তাদের, পাশাপাশি সে দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে হবে। এদিকে ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র অসামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন পুনরায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরিলা ডায়ালগে হেক্সেথ বলেন, এই ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চল এবং সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার মজুত রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। হজযাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য

অধ্যক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণ করে আজ শ্রীলঙ্কায় ভেসাক পোয়া দিবস উদযাপিত হচ্ছে। মাতারার ঐতিহাসিক মিডলেওয়ালা পুরানা বিহারে সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব এর ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে 2000-এরও বেশি বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র দানশালার আয়োজন করা হয়েছে। হংকংয়ে অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আইপিএল ক্রিকেটে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অংলাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুর 2.0 জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়া সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এরাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে 880টি কেন্দ্রে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন ও দালাল রাজ বন্ধ করতে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। রাজ্যে 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এ বিষয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের 2008 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এরাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির আজ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর মহকুমা হাসপাতালে এই অনুষ্ঠানে দুই কিশোরী উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টি কেন্দ্রে বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকার এই টিকা দেবে। বেসরকারি জায়গায় এই টিকার একটি ডোজের দাম প্রায় 4,000 টাকা।
1: মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি।
0: উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 বছর বয়সী কিশোরীদের জন্য HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। বাঘাযতীন হাসপাতালে শুরু হয়েছে HPV ভ্যাকসিন দেওয়ার কাজ। যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে আজ প্রথম টিকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে 14 বছরের নিচে কিশোরীদের এই টিকা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান বিধায়ক। নদিয়ার কল্যাণী এইমসে আজ টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস প্রমুখ। মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা সুদীপ্ত ভাদুরী প্রমুখ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 5 কিশোরীকে টিকা দেওয়া হয়। অন্যদিকে বিধাননগর মহকুমা হাসপাতালের অনুষ্ঠানে SSKM হাসপাতালের অতিরিক্ত 100 শয্যার নতুন ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন ও দালাল রাজ বন্ধ করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। হাসপাতালগুলির ওপর স্বাস্থ্য ভবন থেকে সরাসরি নজরদারি চালানো হবে। হাসপাতালে দালাল

0: চক্র চলছে কিনা, রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা, মুমূর্ষু রোগীকে রেফার করা হচ্ছে কিনা, হাসপাতালে পরিচ্ছন্নতা বজায় রয়েছে কিনা তা দেখা হবে। এজন্য রাজ্য সরকার একটি কন্ট্রোল রুম চালু করছে, সেখানেও হাসপাতাল পরিষেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী জানান, কয়েকদিন আগে কলকাতা মেডিকেল কলেজে এক মুমূর্ষু রোগীকে রেফার করার জন্য MSVP কে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যের কোনো মুমূর্ষু রোগীকে যাতে হাসপাতাল থেকে রেফার না করা হয় তার জন্য সুসংহত পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বিভিন্ন সময় যেসব বেসরকারি হাসপাতাল রাজ্য সরকারের কাছ থেকে এক টাকায় জমি নিয়েছে তাদের 15% বেড সাধারণ মানুষ ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য বরাদ্দ রাখতে হবে। এছাড়া সরকারি হাসপাতালে অতিরিক্ত চাপ তৈরি হলে সেখান থেকে ওইসব বেসরকারি হাসপাতালে রোগীদের পাঠানো হলে বিনামূল্যে তাদের চিকিৎসা করতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্য সরকার মেধার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে আরও ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য জায়গা খোঁজার কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বদলি সহ সব বিষয়ে রাজনৈতিক নির্দেশে চলত, এই ধারাকে বদলানো হবে। নতুন রাজ্য সরকারকে কোনো রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করবে না, কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য নয়, রাজ্য সরকার সব মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি জানান। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিধাননগর মহকুমা হাসপাতালে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যেই স্বাস্থ্য সচিব ও মুখ্যসচিব স্তরে প্রয়োজনীয় চিঠিপত্র আদান প্রদান সম্পন্ন হয়েছে। রাজ্যের 1,36,00,000 পরিবার তথা 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। এর ফলে উপভোক্তারা বছরে 5,00,000 টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। দেশের যে কোনো প্রান্তে এই প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালে চিকিৎসা করানো যাবে।
1: আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন। NHM ন্যাশনাল হেলথ মিশন পশ্চিমবঙ্গে আমরা এবছর কার্যকর করছি। 2,103 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ভারত সরকার, যার মধ্যে ইতিমধ্যে 527 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছে। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1,000 টাকা ওষুধ কেনায় খরচ হয় আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব।
0: ভেলরের CMC, মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতাল, বিভিন্ন এইমস সহ দেশের বড় বড় স্বাস্থ্য প্রতিষ্ঠানে আয়ুষ্মান ভারতের আওতায় চিকিৎসার সুযোগ পাবেন বাংলার মানুষ। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, ইতোমধ্যেই প্রকল্পের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে সরাসরি পাঠানো হবে। এ ব্যাপারে সকলকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের বাড়িতে সরকারের পক্ষ থেকে কর্মীরা পৌঁছে যাবেন, তারা ফর্ম পূরণে সাহায্য করবেন এবং আবেদনপত্র জমা দেওয়ারও ব্যবস্থা করবেন।
1: আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা যে নাম নথিভুক্তকরণ শুরু করেছি তার প্রথম পর্যায়ে আমরা 3,000 টাকা করে ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশের বকেয়া মহার্গ ভাতা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের DA বাবদ যে বকেয়া রয়েছে সেই টাকাই আপাতত দেওয়া হচ্ছে। এর আগে চলতি বছরের মার্চ মাসের মধ্যে প্রথম কিস্তিতে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত সব কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া DA মিটিয়ে দেওয়া হয়েছিল। যদিও সরকার পোষিত সংস্থাগুলির কর্মী এবং পেনশন প্রাপকরা দুটি পর্যায়ের কোনোটিতেই মহার্ঘ ভাতার টাকা পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী DA নিয়ে আগামী 1 জুন সরকারি কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। আপাতত সেই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। বিধানসভায় সৈজাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে হরিশ মুখার্জির বাড়িতে

0: পৌঁছেছে সিআইডি। নোটিশ দেওয়ার জন্য সিআইডি উপস্থিত হলেও প্রায় 30 মিনিট কেউ দরজা খোলেনি। এরপর বাড়ির পরিচারক বেরিয়ে জানান অভিষেক ব্যানার্জি বাড়িতে নেই, এখনও বাড়ির বাইরে অপেক্ষায় রয়েছেন সিআইডি আধিকারিকরা। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের উস্তিতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সদস্য জয়ন্ত মাইতিকে আবাস যোজনা ও 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আবাস যোজনার টাকা দেওয়ার নামে উৎকোচ গ্রহণ, সাধারণ মানুষের জব কার্ডের অ্যাকাউন্টের টাকা নয় ছয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নিখোঁজ কোচবিহারের মারুগঞ্জের তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক তথা তুফানগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রীর বাড়ি সিল করে দিয়েছে পুলিশ। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তার খোঁজ চলছিল। দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডে মাছ চুরির অভিযোগে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বরুণ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকার একটি মাছের ভেড়ি থেকে আজ ভোররাতে বিনা অনুমতিতে মাছ তোলার অভিযোগে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান, পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে মঙ্গলবার থেকে হিমালয় সন্নিহিত 5 জেলায় আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও তিনি জানান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এ রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
3: বলুন,
2: KYC আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
3: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় KYC আপডেট করিয়ে নেওয়া উচিত।
2: সেটা কিভাবে হবে?
3: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা ATM-এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
2: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
3: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে KYC আপডেট করিয়ে নিতে পারেন।
2: ব্যাস বুঝে গেছি।
3: আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: RBI এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক।

মহিলা মহলে স্বাগত বন্ধু। আজকে তো রং বিলান্তি, হ্যাঁ, তবে আজকে রং বিলান্তি সাজানো কিন্তু আপনাদের রঙিন চিঠি নিয়ে, কারণ বেশ কয়েকটি চিঠি কিন্তু মাসের শেষে চলে এসেছে আমার কাছে, নিয়ে এসেছি সেগুলো পড়ব বলে। না, আজকে তো মহিলা মহলের সময় কম, তাই কথা নয়, সরাসরি চিঠির পাতায়। গোপা সরকার, প্রতুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, থানা কোকোভেন, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমার

কলমের কোলাহল পেরিয়ে এ বিষয় নিয়ে কি লিখেছেন দেখি। প্রিয় আমার কলম, কোলাহলের ভিড়ে মানুষ সবচেয়ে বেশি একা হয়ে যায়। চারপাশে এত শব্দ, নিজের কণ্ঠই যেন শোনা যায় না। তর্ক বিতর্ক ব্যস্ততার ভান এই ভিড়ের মধ্যে চাপা পড়ে নীরব দীর্ঘশ্বাস, দমবন্ধ করে হাঁসফাঁস জীবন একদিন কোলাহল পেরিয়ে বেরিয়ে পড়ে নীরবতার খোঁজে। সবুজ ধানের শাড়ি, কচি কচি ধান শিশের হাতছানি মিঠু আলপথ জীবনের সজীবতাকে ফিরিয়ে আনে। গুনগুন করে ওঠে কণ্ঠ, শুনতে পাই নিজের কথা, পাখিদের কূজন, শাল তমালের বৃক্ষ শাখে কত নাম না জানা পাখির উচ্ছ্বাস, সেগুন গাছের ডালে কপোত কপোতের আলিঙ্গন, মা শালিকের ঠোঁট দিয়ে বাচ্চা শালিকের যত্ন কোলাহলের ভিড়ে হারিয়ে যায়। কোলাহল পেরিয়ে কৃষ্ণচূড়ার শাড়ি পথ, মাঝে মাঝে সাইকেলের টিংটাং শব্দ, গরুর গাড়ির ঝুনঝুন আওয়াজ, হুশ করে পাশ দিয়ে ছুটে চলে যায় মিঠো বালক। এক অন্তরঙ্গ নির্জনতা যেন প্রাণ জুড়িয়ে যায়। রং ঝলা আকাঙ্ক্ষা, জলছাপ স্বপ্ন, ডুবন্ত আশা, অন্ধকারের আর্তনাদ, দুঃখ পোকার গান, অভাবের বাতাস, মন খারাপের কোলাহল, বেদনার আলিঙ্গনের ভিড়ের ভারে নিত্য বহমান। তাই তো নির্জন প্রান্তরে ভোরের বাউল, শিশির ভেজাল পথ, ডোবা ভর্তি হাঁসের কিচিরমিচির এক নৈসর্গিক বিহবলতা ধারণ করে। কোলাহল পেরিয়ে বোঝা যায় নীরবতার প্রয়োজনীয়তা। গোপা সরকার, প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, থানা কোকোভিন থেকে লিখেছে।

শ্রীদেবী বন্দ্যোপাধ্যায় দিগপার বাঁকুড়া থেকে এবারে চিঠি। প্রিয় মহিলা মহল, গভীর জঙ্গলের মাঝে ছোট গ্রাম কাটুল, মূলত সবাই আদিবাসী জমি চাষ করে বনের ফলমূল খায়। কারণ ছাতু ছত্রাক খুব সুস্বাদু, বেশি দামে বিক্রি হয়। জয়পুর শহর বনের বুক চিরে পায়ে হাঁটা রাস্তায় 7 কিলোমিটার। ওখানে আমার এক কৃষক বন্ধুর ঘরে দুদিন ছিলামও। কোনো কোলাহল নেই, পাখির ডাক আর বন মোরগের ডাক, প্রকৃতির এক সুন্দর সাজানো পরিবেশ, শাল মহুয়ার জঙ্গলে এক স্বর্গীয় অনুভূতি, কোলাহল পেরিয়ে এক শান্তির পরিবেশ। শ্রীদেবী বন্দ্যোপাধ্যায় দিগপার বাঁকুড়া থেকে। বনানী বিশ্বাস, অভিষিক্তা দুই, কালিকাপুর, কলকাতা 78 থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, শুধু একবার নয়, বারবার মন যেতে চায়। আসলে মে মাস মাতৃদিবসের মাস, তোমার বিষয় ভাবনা যে ভীষণ প্রাসঙ্গিক। তাই ঘরে বাইরে প্রাত্যহিক ব্যস্ততা কোলাহল পেরিয়ে উদাসী মন আমার গর্ভধারিণী মায়ের কাছে যেতে চায়। সামাজিক সাংসারিক সকল দায় দায়িত্ব যথাসাধ্য পালন করে থাকি, কিন্তু মাকে যথেষ্ট সময় দেওয়া হয় না আমার। মায়ের কোল পিঠ ঘেঁষে স্নেহ আদর ভালোবাসায় এখনো ভরে থাকতে চায় আমার মন। মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, তাই না? সেখানে কোনো চাওয়া পাওয়া নেই, মান অভিমান নেই, নেই কোলাহল, শুধুই স্নেহ ভালোবাসা। সূচিশিল্পে মা আমার বয়সের ভারে নুপ্চ, খাওয়া ধাওয়া চলন শক্তি ধীরে ধীরে সবই নিম্নগামী, মন বড় ব্যাকুল হয়। তাই তো সকল কোলাহল ছাড়িয়ে তোমার কাছে যে যেতে চাই মা। মা, এই ছোট্ট শব্দটি যে সন্তানের গোটা পৃথিবী। আমার কোলাহল ছাড়িয়ে যদি কোনো জায়গা থাকে তো সেটা বয়স্ক অসহায় আমার মায়ের কোল। মা গো, তোমার বাহুবন্ধনে কোলে পিঠে কাছে থেকে নিজেকে পুনরায় যে চার্জ করে নিতে পারি, আমার সকল আমার মনের সকল দ্বিধা দ্বন্দ্ব কোলাহল, মা গো তোমার স্নেহের পরশে যে গলে হয় জল। ভালো থেকো মা। লিখেছেন বনানী বিশ্বাস, অভিষিক্তা দুই, কালিকাপুর, কলকাতা 78 থেকে। ছন্দা পাহাড়ি, দক্ষিণ ইমকি মোহার, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন এবারে চিঠি। শান্তিকামী মহিলা মহল, মানুষের জীবন

যেন এক অবিরাম কোলাহল ও ব্যস্ততার মধ্য দিয়ে চলা। শুধু বাহ্যিক নয়, মানসিক দুশ্চিন্তার কোলাহলও মানুষকে পথভ্রষ্ট করে। তাই আজকের আধুনিক জীবনে মানুষের খুব প্রয়োজন সমস্ত কোলাহল পেরিয়ে শুধু নিজের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটানো, যার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত সুখ ও প্রশান্তির সন্ধান। আর আমার মন যখন সকল ক্লান্তি ভুলে যান্ত্রিক জীবনের তাড়না থেকে দূরে গিয়ে নিজের সত্তায় বিলীন হতে চায়, তখন আমি ছুটে যাই বেলুড় মঠের নির্বাক পরিবেশে। গঙ্গার তীরে অবস্থিত এই পবিত্র স্থানে মন খুঁজে পায় এক অনির্বচনীয় শান্তি। সেখানকার বাতাসে ভাসমান গঙ্গার স্নিগ্ধতা আর চারপাশে ছড়িয়ে থাকা অদ্ভুত নীরবতা আমার নিজেদের অস্তিত্বকে যেন নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। তাই কোলাহল পেরিয়ে বেলুড় মঠে গিয়ে যে প্রশান্তি অনুভূত হয় তা চোখে দেখা নয়, হৃদয়ের গভীরে অনুভব করা এক নির্মল শান্তি। যে শান্তির খোঁজে আমার মন বারবার ছুটে যেতে চায় সেই মনোরম ভেলুরে। ছন্দা পাহাড়ি দক্ষিণ ইমকি মহার সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন।

পরে চিঠি তপতি বর্মন হিন্দ মোটর থেকে। প্রিয় মহিলা মহল, আমি একানুপতি পরিবারের প্রথম কন্যা। মা বাবা ঠাকুমা ঠাকুরদা কাকু সবার প্রিয় আদরে বড় হয়েছে। পরবর্তীতে বিবাহ সূত্রে যে বাড়িতে যায় সেটা একানুবর্তী পরিবার, তাই প্রথম ও দ্বিতীয় জীবনের কোলাহল কিরূপ হতে পারে নিশ্চয় বুঝতে পারছো বন্ধু। তারপর নিজ সন্তানকে বড় করা, তাদের যথাযোগ্য স্থানে প্রতিষ্ঠিত করা, এসব করে স্থিত হলাম ঠিক। এবার নিজের মতো বই পড়া, সেলাই বোনা সব শুরু করি, সাথে একটু গানের চর্চা চলতে থাকে। হ্যাঁ, কিন্তু হায়, সংসার যেন পিছু ছাড়ে না। সংসারের কিছু সদস্যদের মধ্যে মনোমালিন্য হওয়ার কারণে শান্তির জন্য চলে আসি নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে। প্রায় 2-3 বছর খুব কষ্টের মধ্যে থাকার পর ছোট ফ্ল্যাট কেনা হয়। এখন আমরা দুজনে বয়স্ক মানুষ আছি নিরিবিলি শান্ত স্নিগ্ধ সবুজের চির শান্তি নিবাসে। এখন নিজের মনের মতো করে সবকিছু করতে পারছি। লিখেছেন তপতি বর্মন, হিন্দ মোটর থেকে।

পরের চিঠি কাকুলি সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, প্রিয় আমার কলম, সেদিন সরলা মাসি কাজে আসেনি, তাই মা তার দুটি কাজের দায়িত্ব দিল আমাদের দুই বোনের ওপর। স্কুলে যাবার আগে মাঠে কৃষকদের জল খাবার পৌঁছে দিতে হবে আর বিকেলে স্কুল থেকে ফিরে জমি থেকে সবজি তুলে আনতে হবে। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদ, ওর পাড়ির আমাদের সবজি ক্ষেত। বিকেলে মাঠে গিয়ে দিদি যখন ছিঙে পটল উচ্ছে বেগুন তুলতে ব্যস্ত, আমি তখন দ্বারকেশ্বরের তীরে গাছের তলায় বসে নির্জনে দোয়েল কোকিলের কণ্ঠস্বরে সুর মিলিয়ে শেষ দিচ্ছি। তারপর তার হাঁটু জলে নেমে ঝিনুক ছোট কুড়ি কুড়িয়ে জামার পকেটে ভর্তি করতে করতে দেখি ওপারে এক মানুষ লম্বা শন গাছগুলোর মাথায় হলুদ ফুল ও সবুজ ফল নিয়ে বাতাসে দোল খাচ্ছে, আর ফলের মধ্যে থাকা বীজগুলো যত নড়ছে রুনুঝুনু করে একটা মিষ্টি শব্দ উঠছে। ওদিকে বিকেলে ফোটা ঝিঙে ফুলের ওপর ভ্রমর বসে গুনগুনিয়ে উঠছে। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে পশ্চিমের আকাশ লাল করে অসংখ্য পাখির ব্যস্ত ডাকাডাকির মধ্যে সূর্য অস্ত গেল খেয়াল করিনি। আজ সংসারের কোলাহল পেরিয়ে নির্জনে বসে সেই মনোরম দৃশ্য দেখতে বড় যে সাধ হয়, কিন্তু মধ্যবিত্ত বাঙালি পরিবারের মহিলাদের সাধ আর সাধ্যের মধ্যে চিরকালের আড়ি। তবু মন যেতে চায় একবার, শুধু একবার মন যেতে চায় ছোট্টবেলার সেই ছোট্ট গায়ে। কাকুলি সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর। আরও বেশ কয়েকটা চিঠি আছে বন্ধু, যেমন নাসিমা বেগম বুলু পান্ডুয়া হুগলি জয়পুর রোড থেকে, হিরণময়ী সাহু গোদালিপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে, সর্বমঙ্গলা গিরি পশ্চিম মাহমুদপুর হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা থেকে, কৃষ্ণাচন্দ্র বাজার ভিতর পোস্ট করবেতা পশ্চিম মেদিনীপুর থেকে, চৈতালি মণ্ডল গ্রাম পোস্ট দয়াপুর থানা সুন্দরবন কোস্টাল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, অঙ্কিতা সরকার গ্রাম পোস্ট ইন্দাস জেলা বাঁকুড়া, বেগম নুরবানু খাতুন পাইকপাড়া নলহাটি বীরভূম, এবং এক কলমে দুই নারী চিঠি শুভ্রা সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। বন্ধু, যাদের চিঠি পড়া হলো না তাদেরকে বলি, না মন খারাপ নয়, আপনারা একটু তাড়াতাড়ি চিঠি লিখুন, তাহলে আর প্রাপ্তি স্বীকার করতে হবে না, আপনাদের চিঠি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পড়তে পারব। তাই চেষ্টা করুন জুন মাসের চিঠি আপনারা একটু তাড়াতাড়ি লেখার। আজকের মতো মহিলা মহল এ পর্যন্ত, সবাই ভালো থাকুন বন্ধু, নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক। আকাশবাণী মৈত্রী, একটু পরে বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন এই নাম্বারে 9830910676 98309106 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700082। আমরা আপনার চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক পথ। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন যশোদানন্দ গোস্বামী, বলাগড় হুগলি থেকে। আমরা ধন্যবাদ দিই যশোদানন্দ বাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। ঘড়িতে রাত প্রায় 11টা বাজে। গৌরীদেবীর ছেলে ভাস্কর কিছুক্ষণ আগে টিউশনি থেকে ফিরল। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে গৌরীদেবী বিরক্ত স্বরে বললেন,
1: আমার হয়েছে যত মরণ, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর খেয়ে দে একটু সকাল সকাল যে শোব, তার কি আর উপায় আছে? দিন রাত কেবল কলুর বলদের মতো খেটেই যাও সংসারে।
2: মা, আজকে ডিনারে তুমি কি রান্না করেছ বলো না মা।
1: মেনু, আমার মাথা আর তোর বাবার, আজ আজ আসুক বাড়িতে, একটা হেস্তনেস্ত করেই ছাড়বো।
2: মা, এইরম করছো কেন? আমার তো খিদে পেয়েছে, খেয়ে আবার তাড়াতাড়ি কলেজের পড়া নিয়ে বসতে হবে।
1: ঠিক আছে, তোকে দিয়ে দিচ্ছি, তুই খেয়ে নে, আমি না হয় আর কিছুক্ষণ দেখি। খেয়ে নিলেই তো বলবে তুমি খেয়ে নিয়েছ, ভেবেছিলাম একসঙ্গে খাবো। সৌভাগ্য তো একসঙ্গে খাবো, তুই খেয়ে নে, আমি দেখছি।
3: আমি এসেছি বধু হে।
1: হ্যাঁ মরণ, বুড়ো বয়সে যত ভীমরতি, সমস্ত ছেলের সামনে।
3: গিনে, তুই এখনো জেগে আছিস বাবু? যা যা, খেদে শুয়ে পড়, সোনা।
2: তুমি খেদে চুপচাপ শুয়ে পড়ো না, আমার এখনো অনেক পড়া বাকি আছে।
1: নাও, আস্তে আস্তে সোফায় বসে তেঁতুলের জলটা খেয়ে আমায় উদ্ধার করো।
3: যাও যাও গিন্নি যাও।
0: রাত প্রায় 12টা। অতসীর স্বামী পরাণ এখনো পর্যন্ত ফেরেনি, নেশা করলেও 11টার মধ্যেই চলে আসে মানুষটা। অতসী ঘর বাইর করছে, ছেলে প্রত্যয় বাবা না এলে খেতেও চায়।

0: দেখবে কেমন যেন ভয় ভয় লাগছে অতসীর। ছেলেকে ডেকে বলে,
1: বলি ও পুতু, ঘুমলি নাকি বাবা?
2: না না, কেন মা, বাবা ফিরেছে?
1: সেটাই তো ভাবছি বাবা, এখনো পর্যন্ত ফিরল না মানুষটা। চল না সামনের গলিটায় গিয়ে একটু দেখি। ও ওই তো এসে গেছে।
3: সবার খাওয়া হয়ে গেছে?
1: না না, আমরা তো একসঙ্গেই খাই।
3: হাজার দিন বলেছি, পটু আমার একমাত্র ছেলে, ওকে সময় মতো খাইয়ে দেবে, কিছুতেই শুনবে না। আমার একমাত্র ছেলে, কত কষ্ট রাত জেগে বসে থাকতে।
1: তো এতই যদি ছেলের ওপর মায়া, তবে ওই মাতাল বন্ধুদের সঙ্গে ছাই পাশ না গেলে একটু সকাল সকাল বাড়িতে তো আসতে পারো। কারখানায় তো ছুটির ভো বাজে বিকেল সেই পাঁচটায়।
3: কি হয়েছে, দেরি করেছি? বেশ করেছি।
1: এই এই তুমি আমার হাতের থেকে গরম খুন্তিটা ছিনিয়ে নিচ্ছ কেন? বাবারে, তুমি তুমি তুমি আমায় গরম খুন্তির ছেঁকা দিলে।
3: বেশ করেছি,
1: মাগো জ্বলে গেল।
3: দেরি করে ফিরবো, বেশ করবো। কারখানার ভো যখন খুশি বাজু, তোর তাতে কি? তোর দেখছি আমার ওপর খবরদারি খুব বেড়েছে। নে নে দেখি দেখি তোকে কে বাঁচায় আজ।
1: আমাকে বাঁচা বাবা, বাঁচা।
0: দুই পরিবারের দুই ছেলে বন্ধু, প্রত্যয় ও ভাস্কর। কলেজ ক্যান্টিনে ক্লাসের পর তাদের কথোপকথন।
4: আচ্ছা ব্রো, লাস্ট ক্লাসে তুই এত সহজ প্রশ্নের উত্তরটাও দিতে পারলি না, স্যার কি ভাবলেন বলতো?
5: বুঝলি ব্রো, কদিন ধরে তোকে একটা কথা বলবো বলে ভাবছি। বাড়িতে রাত্রেবেলা রোজ ঝামেলা, পড়াশোনা করতেই পারছি না।
4: কেন মাই ডিয়ার ফ্রেন্ড, কি অসুবিধা বস?
5: কারণটা খুবই লজ্জাজনক।
4: আমাকে বল না ব্রো, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বল না বল না, প্লিজ বল না রে।
5: আচ্ছা তবে শোন, আমার বাবা রোজ রাত্রে নেশা করে বাড়ি ফেরে, বাড়িতে ঢুকেই ঠাকুমা দাদু আমার মাকে গালমন্দ শুরু করে, মাঝে মধ্যে গায়েও হাত তোলে। তুই বল ব্রো, এই পরিবেশে কি পড়াশোনা হয়? আচ্ছা তুইও তো দেখি মাঝে মাঝে এই ম্যাথ ক্লাসে।
4: তোর মতো আমারও একই সমস্যা, আমার বাবাও প্রায় একই কাণ্ড ঘটায়, বাড়িতে পড়াশোনার পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমার ছোট বোনটাও বাবা মায়ের এই সমস্ত কাণ্ড দেখে কান্নাকাটি শুরু করে দেয়।
6: কে আসছে? আসছে, এ ভর দুপুরে কে এলো আবার? আরে সীমা, অতসী, তোমরা ভেতরে এসো।
0: দিদি আর তো পারা যাচ্ছে না, কাল রাতে অতসীর বরের কাণ্ড দেখো। দেখা না, দেখা দিদিকে, দেখা পিঠের পোড়ার দাগটা দেখা।
1: বড় লজ্জার কথা দিদি, কাউকে কাউকে বলতে ইচ্ছা করে না। হাজার হোক আমি তো, দেখো দেখো আমার পিঠটা দেখো কিভাবে পুড়িয়ে দিয়েছে।
6: ওরে বাপরে, এত সাংঘাতিক, গরম খুনতে দিয়ে ছেঁকা, তাই তো?
1: হ্যাঁ।
6: তা তোমার শ্বশুর শাশুড়ি কিছু বলেনি?
1: হ্যাঁ, ওনার ছেলেকে যা নয় তাই বলেছে, আর আর আমাকে বলেছে কয়েকদিন বাপের বাড়ি ঘুরে আসতে।
6: ও সবে লাভ হবে না, তোমাদের একটা

0: গোপন কথা বলি, পাঁচ কান করো না, কিন্তু আজ রাতেই একটা কাজ করতে হবে, একদম চুপিসারে। তোমাদের মতো আরো কয়েকজন ভুক্তভোগীকে বাড়ি বাড়ি গিয়ে বলো, আজই কিন্তু প্রত্যেকে তাদের বাড়ির সদর দরজা রাত 9টার পর ভিতর থেকে বন্ধ করে দেবে, যাতে মাতাল স্বামীরা সারা রাত বাড়ির বাইরে রাত কাটায়। যতই চেঁচাক, যতই যাই করুক না কেন, দরজা কিন্তু খোলা যাবে না।
1: কিন্তু ওদের চিৎকারে পাড়ার লোকের ঘুম ভেঙে যাবে যে।
0: ওটাই তো চাই, সকলে জানুক। আমরা কেমন মানুষ নিয়ে ঘর করি সকলে জানুক সেটা। আমিও তোমাদের সঙ্গে আছি, বাকি ব্যাপারটা আমি সামলে নেব। সারা জীবন তো এইভাবে এইভাবে কাটানো সম্ভব নয়, কি বলো? একটা ফেসলা তো হওয়া দরকার।
2: ঠিক
1: ঠিকই
2: ঠিক বলেছ দিদি।
1: হ্যাঁ, তাহলে ওদিকটা দেখি।
3: রাত প্রায় 10টা, বেশিরভাগ বাড়ির সদর দরজাই ভিতর থেকে বন্ধ। মাঝে মাঝেই পাড়ার বিভিন্ন বাড়ির দরজায় ধাক্কা মারার আওয়াজ, সঙ্গে নেশাগ্রস্ত গলায় চিৎকার, গৌরীদেবীর বাড়িতেও। কিন্তু ভিতর থেকে কেউ কোনো সাড়া দিচ্ছে না।
4: দরজা
5: খোলো না,
4: খোলো না
5: প্লিজ,
4: দরজা খোলো,
5: দরজা খোলো,
4: তাড়াতাড়ি দরজা খোলো,
5: খোলো।
4: গৌরী, দরজা খোলো প্লিজ, আর কোনোদিনও এমন হবে না, দরজা খোলো, মশা কামড়ে সব রক্ত চুষে নিচ্ছে।
5: এই নাক মলছি, আর কোনোদিনও নেশা করব না, আর আর কান মলছি, তোমার গায়েও হাত তুলো না। এই তোমার দিবি, তোমার দিবি বলছি, আচ্ছা ঠিক আছে, এই এই এই আমার ছেলে দিবি, ঠিক আছে, খোলো না সোনা, দরজাটা খোলো, নর্দমার পচা গন্ধে টেকা যাচ্ছে না, খোলো।
3: তিন দিন পর পর এমন চলার পর নেশা করার মানুষগুলো ধীরে ধীরে ভুল বুঝতে পারে, নেশা করা ছেড়ে দেয়, কারণ আশেপাশের বাড়িরা কেউ তাদের প্রশ্রয় দেয় না। রাতের পর রাত খাবার না খেয়ে মশার কামড়ে নর্দমার পাঁকের জলের গন্ধে তাদের কাটাতে হয়। আস্তে আস্তে তারা নিজেদের পরিবর্তন শুরু করে, তারপর বাড়িতে স্ত্রী পুত্র কন্যার সঙ্গে সময় কাটাতে থাকে। কয়েকজনের অবশ্য স্বাভাবিক অবস্থায় আসতে সময় লাগে। ভাস্কর, প্রত্যয়, ওরা আজ খুব খুশি, খুশি ওদের মায়েরাও। পাড়ার সকলে এখন নিশ্চিন্তে ঘুমায়। প্রতি পাড়ায় কমপক্ষে এমন একজন গৌরীদেবী থাকা খুবই জরুরি। শুনলেন যশোদানন্দ গোস্বামীর লেখা নাটক পথ।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: This is Akashvani Kolkata. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Hailstorms occurred at one or two places over Orissa. A squall passed over Alipur and Domdom, Gangetic, West Bengal area from northwesterly direction around 14:45 p.m. over Malda around 2 p.m. over Paradip in Orissa around 1858. Moderate to very high rainfall occurred many places. Yesterday's highest maximum temperature of 43.1 degrees Celsius was recorded at Bolangir, Orissa in the plains of the region and 27 degrees Celsius at Kalimpong in Sabimala and West Bengal and in the hills of the region. Chief amount of rainfall received at 8:30 a.m. today in the Gangetic, West Bengal area, Phulbaria in Purulia 7 cm, Amta in Howrah and others 3 cm each, Uluberia in Howrah and others 2 cm and each. Sabhimal, West Bengal and Sikkim area, Balurghat and others 1 cm each. In Bihar area, Motihari in East Champaran 12 cm, Vaishali and others 4 cm each. In Jharkhand area, Maithon DVC 6 cm, Messenger in Dumka and others 3 cm each. In Orissa area, Gadarpur in Kendrapara 7 cm, Bhubaneswar, Aero and others 2 cm each. Weather forecast for today, light to moderate rain or thundershower very likely to occur at most places over Andaman and Nicobar Islands, light to moderate rain thundershower very likely to occur at most places over Jharkhand, East Midnapur, West Midnapur, Purulia, Bakura, East Bardhaman, West Bardhaman, district of Gangetic, West Bengal and Sikkim, and also at a few places over Sabimala and West Bengal and the rest of the districts of Gangetic, West Bengal, Bihar, Jharkhand, Orissa. Temperature forecast, no large change in day temperature during the next 24 hours, thereafter gradual rise by 2 to 3 degrees Celsius during the subsequent 6 days over Bihar, Jharkhand, Orissa and all of the districts of Gangetic, West Bengal. No large change in day temperature for the next 7 days over all of the districts of Sabhimala and West Bengal. Weather warning for today, hailstorm very likely to occur at 1 or 2 places over Orissa, heavy rainfall that is 7 to 11 cm likely to occur at 1 or 2 places over Bihar, Orissa, Andaman and Nicobar Islands, thunderstorm with gusty wind 60 to 70 km per hour and lightning very likely to occur at 1 or 2 places over Jharkhand, Jharkhand, East Midnapur, West Midnapur, Purulia, Bakura, East Bardhaman, West Bardhaman district of Gangetic, West Bengal, thunderstorm with gusty wind speed reaching 40 to 50 km per hour and lightning very likely to occur at 1 or 2 places over Andaman and Nicobar Islands, Malda, North Dinajpur, South Dinajpur, Jalpaiguri, Darjeeling district of Sabhimala and West Bengal and South 24 Paragana, Hooghly, Birbhum and Murshidabad district of Gangetic, West Bengal. Weather forecast for Kolkata neighborhood for today and tomorrow. Partly cloudy sky with possibility of moderate rain or thunderstorm. Maximum and minimum temperature most likely to be around 32 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for fishermen of Andaman and Nicobar coast valid for the next 5 days commencing from the noon of 30th of May 2026. Due to squally wind with speed reaching 40 to 50 km per hour, occasionally gusting up to 60 km per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast on 30th May to 2nd June 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 30th May to 2nd June 2026. Swell waves in the range of 17 to 19 sec period with 1.0 to 1.5 meter height are forecasted up to 30 hours on 30th May 2026. It is advised there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. With that, we come to an end of midday weather bulletin.
0: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত 24 ঘন্টায় শিলাবৃষ্টি হয়েছে উড়িষ্যার দু একটি জায়গাতে, দমকা হাওয়া বয়ে গেছে আলিপুর এবং দমদমের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে। আলিপুরের উপর দিয়ে গতিবেগ ছিল হাওয়ার ঘন্টায় 88 কিলোমিটার এবং দমদমের উপর বয়ে যাওয়া দমকা হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় 74 কিলোমিটার। মালদার উপর দিয়েও একটি দমকা হাওয়া বয়ে গেছে ঘন্টায় 44 কিলোমিটার বেগে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিহারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে, উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতলে। উড়িষ্যার বোলাঙ্গিরে তাপমাত্রা ছিল 43.1 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ে কালিম্পংয়ে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ফুলবেড়িয়া, আসানসোল 7 সেন্টিমিটার, খরিদ্বার, সিমুলা, সিউড়ি 5 সেন্টিমিটার, লালগড়, কংসাবতী ড্যাম 5 সেন্টিমিটার, বাগাটি 5 সেন্টিমিটার, হেতমপুর 5 সেন্টিমিটার, মেদিনীপুরে 4 সেন্টিমিটার, রামপুরহাট 4 সেন্টিমিটার, বাঁকুড়া 3 সেন্টিমিটার। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নানকৌড়িতে 1 সেন্টিমিটার, বিহারের মতিহারিতে 12 সেন্টিমিটার, কসবাতে 4 সেন্টিমিটার। ঝাড়খণ্ডে মাইথন ডিভিসিতে 6 সেন্টিমিটার, উড়িষ্যার গারাদাপুরে কেন্দ্রপাড়াতে 7 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ অন্যান্য জায়গাতে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিহারে, ঝাড়খণ্ডে এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে। পরবর্তী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য সর্বোচ্চ তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, তবে তারপর তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার বেশ কয়েকটি অঞ্চলে, ভারী বৃষ্টি অর্থাৎ 7-11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের 2-1 জায়গাতে, উড়িষ্যার কোথাও কোথাও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া, ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে উড়িষ্যার 2-1 অঞ্চলে, ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের 2-1 জায়গাতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার বেশ কিছু অঞ্চলে। এইসব অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 40-50 কিলোমিটার। রবিবার ভারী বৃষ্টি অর্থাৎ 7-11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার 2-1 অঞ্চলে, ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার 2-1 জায়গাতে, ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, আন্দামান এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অঞ্চলে। কলকাতা এবং আশেপাশের অঞ্চলে পরবর্তী 48 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যারা পশ্চিমবঙ্গের নদী বা সমুদ্র উপকূলে মাছ ধরতে যান তাদের জন্য আপাতত কোনো আবহাওয়ার সতর্কবার্তা নেই, তবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জানানো হয়েছে সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটারও হতে পারে, এর জন্য সমুদ্র উত্তাল থাকবে। ওইসব অঞ্চলের যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে চান তাদেরকে 30 মে 2026 থেকে 2 জুন 2026 পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। এখন সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুডুই গেটুডে তুডুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবে না তেহিয়া মাজান বেড়া রিয়ার সান্তারি আখড়া তেহিন দো নুহুম মাহা মাজান বেড়া লাই ফোন ইন আখড়া উচ্ছেন রিয়া নেটা মাহা আর তেহিয়া নোয়া আখড়ারে যাহা সাতাম বাবদ গালমাটা হইওয়া ওনা দো হইও কানা আমন হুড়ো চাষ বাবদতে হাসাতিয়ার হই আমন হুড়ো চাষ বাবদতে হাসাতিয়ার আর নোয়া বাবদ লিয়াবন লাগি নন্ডে স্টুডিওরে সেটের মেনা আঁকা দিয়া WBCADC কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনামুখী বাঁকুড়া জেলারেন বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষারেন আধিকারিক মানতান ডক্টর সুপা শাস্তা গমকে সান্তারি আখড়া পাটাখন দে জোহার।
1: হ্যাঁ জোহার।
0: আর হই আপে আজমিয়া কহ নোয়া সাতাম বাবদ আপিয়া জাহান কুকলি আর বাং পরামর্শ পে হাতাও দাঁড়িয়া গমকে ঠেনখন আর ওনা লাগি আপে সরাসরি ফোন দাঁড়িয়ে আপে নোয়া নম্বরে ফোন নম্বর দো 03322131342 দোহরাতে ফোন নম্বর লিয়ে কনা 03322131342 হই আদো নিয়ালতে ঝেট বঙ্গা রিয়ার তালা মালারে বন সেটের গড় আকানা লেই গানোয়া আষাঁড় বঙ্গা সেট বন বই বইতে বন লাহাই দিক কানা আদো আষাঁড় বঙ্গা খানগে লেই গানোয়া দাঁত জাপুট অক্ত আর দাঁত জাপুট অক্তে চাষ কামি লেই লেখান হুড়ো চাষকে বাড়তি কায়তে সানাম পাহটারেগে নিয়াল জামগোয়া আদো নিয়ে অক্তে হুড়ো লেইতে আমন হুড়ো কে কো চাষা আদম আদম টঠা করে পাশে তোলা কহ কো গিডি গড় আকাদা আদো ভাগে ফলন নাম লাগি হাসা তেয়ার দো মিট মারাং হাটিং কানা নোয়া চাষ কামিরে আদো আমন হুড়ো লাগি ওকালেখানা হাসা তেয়ার হইও আ চেদ চেদ সার কো লাগা আ তিনেক গান লাগা আ আর দাঁত পাটান ব্যবস্থাগে বা ওকালেখা দহ হইও আ আর বাং ইতেগে বা ওকালেখাতে বাছা হইও আ নোয়া কো ইতি কাতেট গে তেহিয়া নোয়া গালমারা হইও আ আদো গমকে নোডে এতহব রেগে লিয়াবন মে জাহান চাষ কামি রেগে হাসা তেয়ার দো তিনেক গান লাগতিয়া আর চিতা
1: একালগি আবু নেলাকাদা যাহা ইতে সে যাহা হাসা চাষাবাদ রেনা মূল ভিত্তি গে কানা ইতে এবং নোয়া ইতে চিতান রেগে নির্ভর কাতে যাহা তেনা ফসল আর যা সে উৎপাদন হইও কানা ওনা উৎপাদন দো ইতে চিতান রেগে নির্ভর দায় আর ভাগে হাসা যদি তাহান খান ওনা ভাগে হাসা না দাঁড়ে গি ওনা পরবর্তী প্রজন্ম যাহা ইতে তেয়ার কানা সে উৎপাদন হইও কানা তো ভাগে জায়গার তেয়ার নোয়া মানাং মিটেন কাথিন লিয়া যাহা দো কানা যাহা যাহা ওই বর্ষা দিন সেটেরক কানা জেগেত জাকাত রে সে আবো ভারত দেশম সে পশ্চিম বাংলা রে 80% জায়গা রে গি বর্ষার না দাগ ব্যবহার কাতেন আবো হুড়ো বন চাষ তা এবং নোয়া হুড়ো

0: আগাছা অর্থাৎ ঘাসও জানাম দাঁড়িয়া এবং ওনা 4 সেন্টিমিটার দা দহ তল দহ না মূল কারণ হয়ে ওখানা যাহা আগাছা ওটা হেনা ওনা কো শিয়া এবং শিয়া লেনখান যে ওনা সার হিসাব তো জৈব সার হিসাব তো কেমি ব্যবহার কেন পরবর্তী পর্যায়ে যখন ফাইনাল ল্যান্ড প্রিপারেশন হয়ে ওখানা অর্থাৎ লসফোর্ড দাবন ক্ষেত হুড়ু রহয় জন্যতে তখন তো 1.5 থেকে 2 সেন্টিমিটার দা তল দহলে এখান গিয়ে হইও
1: ওনা তো তাইমতে
0: ওনা তাইমতে যখন রহয় সময় কারণ আবন ইয়ার কাছে যদি বেশি দা তাহা না তখন গুছি যাহা বন বইসে ওদা সে খেদরে তোলা তোলা তোলা না যাহা গুছি আর কি খেদরে যখন বইসে বেশি দা তাহলে কান তো ডমল রাখাবা আর কি ওনা জন্যতে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 সেন্টিমিটার দা তাহলে এখান গিয়ে যথেষ্ট কানা
1: নয় নৌকা লেখাতে দাগ পাটান ব্যবস্থা হো দহয় হই আদ গমকে নটে লিয়াবন মে যে নয় যে হাসা তেয়ার না দাগ পাটান ব্যবস্থা হো ওকা লেখা নিয়ে অক্তে দহ লেখ কানা আদ নয় যে ইতে কো এরা আদ ইতে দো ওকা লেখানা হই লেখ কানা ওকা লেখাতে কো বাছাওয়া যে নাপাই ইতে দো ওকা কানা ওকা লেখারে ওনা ইতে খন ভাগে ফলন জামোয়া
0: ঠিক ঠিক আদি দামান কুকলি গমকে আবুন বড়ে সনাম কোগে ᱡᱟᱦᱟᱛᱤᱱᱟᱹ ᱯᱷᱚᱥᱚᱞ ᱵᱚᱱ ᱟᱨᱡᱟᱣᱫᱟ ᱡᱟᱦᱟᱛᱤᱱᱟᱹ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱜᱮ ᱯᱷᱚᱥᱚᱞ ᱟᱨᱡᱟᱜ ᱠᱟᱱᱟ ᱤᱛᱟᱹ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱢᱩᱞ ᱪᱟᱵᱤᱠᱟᱹᱴᱤ ᱚᱨᱛᱷᱟᱛ ᱡᱟᱦᱟᱸ ᱩᱛᱯᱟᱫᱚᱱ ᱡᱩᱫᱤ ᱵᱷᱟᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱵᱷᱟᱜᱮ ᱜᱩᱱ ᱥᱚᱢᱯᱚᱱᱱᱚ ᱡᱩᱫᱤ ᱤᱛᱟᱹ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟ ᱛᱚᱵᱮ ᱠᱤᱱᱛᱩ ᱪᱟᱹᱥᱤ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱞᱟᱵᱷ ᱦᱟᱛᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱞᱮ ᱢᱤᱫᱴᱤᱱ ᱪᱟᱹᱥᱤ ᱪᱤᱠᱟᱹ ᱫᱤ ᱵᱩᱡ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱤᱫᱴᱟᱱ ᱦᱩᱲᱩ ᱤᱛᱟᱹ ᱚᱱᱟ ᱵᱷᱟᱜᱮ ᱜᱩᱱ ᱪᱮᱫ ᱠᱟᱱᱟ ᱡᱩᱫᱤᱧ ᱞᱟᱹᱭᱟ MTU 7029 ᱞᱟᱞ ᱥᱚᱱᱱᱚ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱨᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱞᱮᱠᱟᱱ ᱞᱳᱠᱟᱞ ᱧᱩᱛᱩᱢ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱞᱮ ᱚᱱᱟᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱢᱤᱫᱴᱤᱱ ᱞᱮᱱᱛᱷ ᱵᱨᱮᱫ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱮ ᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱤᱱ ᱳᱡᱚᱱ ᱱᱤᱨᱫᱤᱥᱴᱚ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱤᱱ ᱫᱤᱠ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱨᱚᱝ ᱢᱤᱫᱴᱤᱱ ᱠᱟᱱᱟ ᱮᱵᱚᱝ ᱚᱱᱟ ᱤᱛᱟᱹ ᱥᱟᱶᱛᱮ ᱚᱱᱱᱚ ᱤᱛᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱥᱮᱞ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱴᱷᱤᱠ ᱟᱪᱷᱮ ᱮᱵᱚᱝ ᱚᱸᱰᱮ ᱠᱳᱱᱳ ᱨᱚᱠᱚᱢ ᱤᱛᱟᱹ ᱨᱮ ᱨᱟᱹᱯᱩᱫ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱᱟ ᱥᱮ ᱚᱱᱟ ᱤᱛᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱱᱤᱨᱫᱤᱥᱴᱚ ᱳᱡᱚᱱ ᱡᱟᱦᱟᱸᱧ ᱞᱟᱹᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱫ ᱚᱸᱰᱮ ᱴᱮᱲᱟ ᱵᱟᱠᱟ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱠᱳᱱᱳ ᱨᱚᱠᱚᱢ ᱦᱮᱸᱫᱮ ᱥᱯᱚᱴ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱵᱚ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱵᱩᱡ ᱠᱮᱫᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱪᱟᱹᱥᱤ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱥᱟᱶᱛᱮ ᱥᱚᱨᱠᱟᱨ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱤᱛᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱜᱩᱱᱟᱜᱩᱱ ᱡᱩᱫᱤ ᱥᱚᱴᱷᱤᱠ ᱛᱟᱦᱮᱱ ᱢᱟ ᱥᱤᱰ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱤᱠᱮᱥᱚᱱ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱥᱮ ᱥᱤᱰ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱤᱠᱮᱥᱚᱱ ᱮᱡᱮᱱᱥᱤ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱠᱟᱨᱰ ᱠᱚ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱟ ᱤᱛᱟᱹ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱᱛᱚ ᱯᱩᱱ ᱫᱷᱚᱨᱚᱱ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱵᱤᱰᱟᱨ ᱯᱷᱟᱣᱩᱱᱰᱮᱥᱚᱱ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱟᱭᱤᱰ ᱮᱵᱚᱝ ᱴᱤᱭᱮᱞ ᱡᱚᱠᱷᱚᱱ ᱪᱟᱹᱥᱤ ᱴᱷᱮᱱ ᱡᱟᱦᱟᱸ ᱤᱛᱟᱹ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱟᱭᱤᱰ ᱠᱤᱢᱵᱟ ᱴᱤᱭᱮᱞ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱟᱭᱤᱰ ᱤᱛᱟᱹ ᱚᱱᱟ ᱨᱮᱫᱚ ᱵᱞᱩ ᱠᱟᱨᱰ ᱚᱨᱛᱷᱟᱛ ᱱᱤᱞ ᱠᱟᱨᱰ ᱚᱞ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱟᱦᱟᱸᱱᱟᱜ ᱡᱟᱨᱢᱤᱱᱮᱥᱚᱱ ᱯᱟᱨᱥᱮᱱᱴᱮᱡᱽ ᱫᱚ ᱮᱵᱷᱟᱵᱷ 90% ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨ ᱯᱤᱭᱩᱨᱤᱴᱤ ᱯᱟᱨᱥᱮᱱᱴᱮᱡᱽ ᱛᱟᱦᱮᱱᱟ 98% ᱮᱱᱰ ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱟ ᱠᱟᱨᱰ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱪᱟᱹᱥᱤ ᱵᱷᱟᱭ ᱵᱩᱡᱽ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱟᱭᱤᱰ ᱤᱛᱟᱹ ᱠᱟᱱᱟ ᱮᱵᱚᱝ ᱤᱧᱤᱧ ᱞᱟᱹᱭᱟ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱟᱵᱚ ᱪᱟᱥᱟᱵᱟᱫ ᱥᱟᱶᱛᱮ ᱡᱚᱯᱲᱟᱣ ᱦᱮᱱᱟᱜ ᱵᱚᱱ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱟᱭᱤᱰ ᱤᱛᱟᱹ ᱛᱮᱭᱟᱨᱚᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱮᱡᱮᱱᱥᱤ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨᱫᱟ ᱮᱵᱚᱝ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱟᱭᱤᱝ ᱮᱡᱮᱱᱥᱤ ᱫᱟᱨᱟᱭ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱟᱭᱤᱰ ᱤᱛᱟᱹ ᱜᱮ ᱡᱮᱱᱚ ᱵᱚᱱ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱢᱟ ᱠᱟᱨᱚᱱ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱟᱭᱤᱰ ᱤᱛᱟᱹ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱮᱵᱚᱝ ᱫᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱟᱱᱟᱴ ᱦᱩᱭ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱡᱮ ᱴᱮᱠᱟᱣ ᱫᱟᱨᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱠᱷᱚᱢᱚᱛᱟ ᱚᱱᱟ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱚᱱᱟ ᱤᱛᱟᱹ
0: ᱨᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱮᱵᱚᱝ ᱚᱱᱟ ᱯᱷᱚᱞᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱤᱱ ᱯᱚᱵᱚᱱᱚᱛᱟ ᱛᱟᱦᱮᱱᱟ ᱥᱮ ᱦᱚᱭᱛᱚ ᱫᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱟᱱᱟᱴ ᱦᱩᱭᱱᱟ 10 ᱫᱤᱱ ᱠᱤ 15 ᱫᱤᱱ ᱵᱟ ᱥᱮᱨᱢᱟ ᱡᱩᱲᱤ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱦᱚᱭᱛᱚ ᱛᱚᱠᱷᱚᱱ ᱵᱟᱦᱟ ᱟᱠᱟᱱᱟ ᱛᱚᱠᱷᱚᱱ ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱤᱛᱟᱹ ᱨᱮ ᱥᱟᱦᱟᱣ ᱠᱷᱚᱢᱚᱛᱟ ᱦᱮᱱᱟᱜ 10-15 ᱫᱤᱱ ᱫᱚᱭ ᱩᱱᱤ ᱴᱮᱠᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱚᱱᱱᱚᱨᱚᱠᱚᱢ ᱤᱛᱟᱹ ᱡᱩᱫᱤ ᱡᱟᱦᱟᱸᱭ ᱦᱚᱭᱛᱚ ᱴᱤᱭᱮᱞ ᱥᱮ ᱮᱢᱱᱤ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱤᱛᱟᱹᱭ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱠᱮᱫᱟ ᱛᱟᱦᱞᱮ ᱚᱸᱰᱮ ᱯᱷᱚᱥᱚᱞ ᱩᱛᱯᱟᱫᱚᱱ ᱠᱚᱢ ᱧᱟᱢ ᱫᱟᱭ ᱠᱟᱨᱚᱱ ᱟᱡ ᱛᱚ ᱥᱮᱭ ᱥᱚᱢᱚᱥᱛᱚ ᱨᱚᱠᱚᱢ ᱠᱷᱚᱨᱪᱟ ᱜᱮ ᱮᱢ ᱞᱟᱜᱟᱣ ᱠᱟᱱᱟ ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱚᱨᱪᱟ ᱡᱮᱦᱮᱛᱩᱧ ᱮᱢ ᱫᱟ ᱥᱟᱢᱟᱱᱱᱚ ᱤᱛᱟᱹ ᱪᱮᱫᱟᱜ ᱵᱟᱹᱧ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱟ ᱠᱤᱱᱛᱩ ᱤᱛᱟᱹ ᱤᱧ ᱯᱨᱚᱛᱷᱚᱢᱤᱧ ᱞᱟᱹᱭᱟ ᱤᱛᱟᱹ ᱡᱮᱱᱚ ᱯᱨᱚᱛᱮᱠ ᱵᱚᱪᱷᱚᱨ ᱱᱟᱣᱟ ᱠᱟᱨᱛᱮ ᱱᱟᱣᱟ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱟᱭᱤᱰ ᱤᱛᱟᱹ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱟᱵᱚ ᱞᱚᱵᱷᱟᱝᱥ ᱵᱚᱱ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
1: ᱛᱟᱦᱞᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱟᱢ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱟᱥᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱢ ᱠᱷᱟᱴᱟᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱦᱟᱥᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱛᱮᱭᱟᱨᱮᱫᱟ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟᱛᱮᱜᱮ ᱤᱛᱟᱹ ᱦᱚᱸ ᱵᱟᱪᱷᱟᱣ ᱱᱤᱦᱟᱹᱛ
0: ᱱᱤᱦᱟᱹᱛ ᱫᱚᱨᱠᱟᱨ
1: ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸᱢ ᱠᱷᱟᱴᱟᱣᱮᱱᱟ ᱚᱱᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱟᱢᱮᱢ ᱠᱷᱚᱡ ᱞᱮᱫᱟ ᱯᱷᱚᱞᱚᱱ ᱤᱧ ᱧᱟᱢᱟ ᱚᱱᱟ ᱯᱷᱚᱞᱚᱱ ᱯᱟᱥᱮᱡ ᱵᱟᱢ ᱧᱟᱢᱟ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱛᱷᱟ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱛᱟᱢ ᱟᱢᱚᱱ ᱦᱩᱲᱩ ᱪᱟᱥ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱦᱟᱥᱟ ᱛᱮᱭᱟᱨ ᱱᱚᱣᱟ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱱᱚᱰᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱟᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱟᱯᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱟᱨ ᱵᱟᱝ ᱯᱚᱨᱟᱢᱚᱨᱥᱚ ᱯᱮ ᱦᱟᱛᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱱᱚᱢᱵᱚᱨ ᱨᱮ ᱥᱚᱨᱟᱥᱚᱨᱤ ᱯᱷᱳᱱ ᱠᱟᱛᱮᱫ ᱯᱷᱳᱱ ᱱᱚᱢᱵᱚᱨ ᱫᱚ 0332213-1342 ᱫᱚᱦᱲᱟᱛᱮ ᱯᱷᱳᱱ ᱱᱚᱢᱵᱚᱨ ᱞᱟᱹᱭᱚᱜ ᱠᱟᱱᱟ 0332213 1342 ᱦᱳᱭ ᱜᱚᱢᱠᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱛᱷᱟᱢ ᱞᱟᱹᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭ ᱮᱱᱟ ᱡᱮ ᱦᱟᱥᱟ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱮᱭᱟᱨ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱫᱟᱜ ᱯᱟᱴᱟᱱ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱨᱮ ᱫᱚᱦᱚᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱱᱟᱯᱟᱭ ᱦᱩᱲᱩ ᱤᱛᱟᱹ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱟᱪᱷᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱟᱛᱷᱟᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱟᱫᱚ ᱟᱢ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱜᱮᱢ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫᱟ ᱡᱮ ᱪᱟᱥ ᱦᱟᱥᱟ ᱛᱮᱭᱟᱨᱮ ᱡᱩᱫᱤ ᱱᱮᱛᱟᱨ ᱢᱟ ᱱᱮᱵᱮᱛᱟᱨ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱪᱟᱥ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱦᱚᱸ ᱱᱟᱦᱟᱜ ᱴᱮᱠᱱᱳᱞᱚᱡᱤ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱦᱟᱥᱟ ᱯᱚᱨᱤᱠᱠᱷᱟ ᱚᱱᱟ ᱯᱚᱨᱤᱠᱠᱷᱟ ᱫᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱥᱮ ᱚᱠᱟ ᱠᱷᱚᱱ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱵᱟᱰᱟᱭ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱭ ᱟᱵᱚᱱ ᱢᱮ
0: ᱴᱷᱤᱠ ᱟᱹᱰᱤ ᱫᱟᱢᱟᱱ ᱠᱩᱠᱞᱤ ᱠᱟᱨᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱝ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱛᱟᱦᱮᱸ ᱠᱤᱪᱷᱩᱠᱷᱚᱱ ᱢᱟᱲᱟᱝ ᱜᱮ ᱦᱟᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱜᱩᱱᱟᱜᱩᱱ ᱥᱮ ᱪᱤᱠᱟᱹᱛᱮᱢ ᱵᱩᱡᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱡᱮᱨᱚᱠᱚᱢ ᱢᱟᱹᱱᱢᱤᱭᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱡᱮᱨᱚᱠᱚᱢ ᱢᱟᱭᱟᱝ ᱴᱮᱥᱴ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱮᱛᱷᱳᱞᱚᱡᱤ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱥᱮ ᱯᱮᱛᱷᱳᱞᱚᱡᱤ ᱵᱚᱱ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱱ ᱚᱱᱠᱟᱜᱮ ᱱᱚᱣᱟ ᱦᱟᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱸ ᱞᱮᱵᱚᱨᱮᱴᱚᱨᱤ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱴᱮᱥᱴ ᱞᱮᱵᱚᱨᱮᱴᱚᱨᱤ ᱡᱮᱢᱚᱱ ᱵᱤᱫᱷᱟᱱ ᱪᱚᱱᱫᱨᱚ ᱠᱤᱥᱤ ᱵᱤᱥᱥᱚ ᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭ ᱟᱵᱚ ᱯᱚᱥᱪᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱤᱥᱤ ᱵᱤᱥᱥᱚ ᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱳᱦᱚᱱᱯᱩᱨ ᱱᱚᱫᱤᱭᱟ ᱟᱨ ᱛᱟᱪᱷᱟᱲᱟ ᱦᱚᱸ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱵᱞᱚᱠ ᱨᱮᱜᱮ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱠᱷᱚᱱ ᱵᱞᱚᱠ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱚᱯᱷᱤᱥ ᱮᱰᱤᱭᱟ ᱚᱯᱷᱤᱥ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱸᱰᱮ ᱮᱵᱚᱝ ᱯᱨᱚᱛᱤᱴᱤ ᱡᱮᱞᱟ ᱨᱮᱜᱮ ᱠᱤᱥᱤ ᱵᱤᱜᱽᱜᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱚ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱚᱢ ᱵᱮᱥᱤ ᱠᱤᱥᱤ ᱵᱤᱜᱽᱜᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱚ ᱨᱮᱜᱮ ᱦᱟᱥᱟ ᱯᱚᱨᱤᱠᱠᱷᱟ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱱᱤᱥᱩᱞᱠᱚ ᱚᱨᱛᱷᱟᱛ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱡᱮᱠᱳᱱᱳ ᱪᱟᱹᱥᱤ ᱜᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱦᱟᱥᱟᱭ ᱤᱫᱤᱭᱟ ᱮᱵᱚᱝ ᱦᱟᱥᱟ ᱠᱟᱞᱮᱠᱥᱮᱱ ᱢᱤᱫᱴᱮᱱ ᱯᱚᱫᱽᱫᱷᱚᱛᱤ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱪᱟᱹᱥᱤ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱥᱤᱡᱤᱱ ᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱫᱚᱨᱠᱟᱨ ᱛᱟᱠᱚᱣᱟ ᱟᱨ ᱠᱤ ᱯᱨᱚᱥᱤᱠᱠᱷᱚᱱ ᱛᱟᱞᱟᱛᱮ ᱩᱱᱠᱩ ᱥᱮᱬᱟ ᱟᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱪᱤᱠᱟᱹ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱦᱟᱥᱟᱢ ᱠᱟᱞᱮᱠᱥᱮᱱ ᱟᱹᱜᱩᱭᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱤᱥᱤ ᱵᱤᱜᱽᱜᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱚ ᱨᱮ ᱟᱹᱜᱩ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱦᱟᱥᱟ ᱩᱱᱤ ᱵᱤᱱᱟᱹ ᱠᱷᱚᱨᱚᱪᱛᱮ ᱟᱡᱮ ᱵᱩᱡᱽ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱤᱱᱟᱹᱜ ᱡᱮ 17ᱴᱤ ᱠᱷᱟᱫᱽᱫᱚ ᱩᱯᱟᱫᱟᱱ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱟᱥᱟᱨᱮ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱡᱮᱢᱚᱱ ᱱᱟᱭᱴᱨᱳᱡᱮᱱ ᱯᱷᱚᱥᱯᱷᱮᱴ ᱯᱚᱴᱟᱥ ᱢᱳᱞᱤᱵᱰᱮᱱᱟᱢ ᱥᱟᱞᱯᱷᱟᱨ ᱠᱮᱞᱥᱤᱭᱟᱢ ᱵᱳᱨᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱱᱚᱝᱠᱟ ᱮᱢᱟᱱ ᱯᱚᱨᱯᱚᱨᱟ ᱨᱚ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨᱠᱤ 17 ᱨᱚᱠᱚᱢᱟᱜ ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱟᱭᱴᱨᱳᱡᱮᱱ ᱯᱷᱚᱥᱯᱷᱮᱴ ᱮᱵᱚᱝ ᱯᱚᱴᱟᱥ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱢᱩᱠᱷᱚ ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱵᱳᱨᱚᱱ ᱮᱵᱚᱝ ᱥᱟᱞᱯᱷᱟᱨ ᱡᱟᱦᱟᱸᱧ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱮᱝᱜᱟᱱᱤᱡ ᱢᱳᱞᱤᱵᱰᱮᱱᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱚᱞᱯᱚ ᱞᱮᱠᱟ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱟᱨᱠᱤ ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱟᱭᱴᱨᱳᱡᱮᱱ ᱯᱷᱚᱥᱯᱷᱮᱴ ᱮᱵᱚᱝ ᱯᱚᱴᱟᱥ ᱨᱮᱱᱟᱜ ᱡᱩᱫᱤ ᱜᱷᱟᱹᱴᱛᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱸᱰᱮ ᱢᱮᱡᱚᱨ ᱮᱠᱴᱟ ᱰᱤᱵᱷᱟᱥᱮᱴᱤᱝ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱩᱛᱯᱟᱫᱚᱱ ᱨᱮ ᱛᱟᱨ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱟᱭᱠᱨᱳᱱᱤᱭᱩᱴᱨᱮᱱ ᱚᱨᱛᱷᱟᱛ ᱜᱳᱱᱚ ᱠᱷᱟᱫᱽᱫᱚ ᱩᱯᱟᱫᱟᱱ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱮᱞᱥᱤᱭᱟᱢ ᱵᱳᱨᱚᱱ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱦᱚᱸ ᱴᱮᱥᱴ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚᱨᱠᱟᱨ
1: ᱠᱟᱱᱟ
0: ᱛᱚ ᱠᱤᱥᱤ ᱵᱤᱜᱽᱜᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱚ ᱠᱤᱢᱵᱟ ᱵᱤᱫᱷᱟᱱ ᱪᱚᱱᱫᱨᱚ ᱠᱤᱥᱤ ᱵᱤᱥᱥᱚᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱛᱛᱤᱠᱟ ᱵᱤᱵᱷᱟᱜ ᱚᱨᱛᱷᱟᱛ ᱥᱚᱭᱮᱞ ᱥᱟᱭᱮᱱᱥ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱸᱰᱮ ᱱᱚᱣᱟ ᱰᱤᱴᱮᱞᱥ ᱛᱚᱛᱛᱷᱚ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱟᱵᱚ ᱡᱮᱨᱚᱠᱚᱢ ᱢᱟᱭᱟᱝ ᱵᱚᱱ ᱴᱮᱥᱴ ᱞᱮᱫ ᱠᱷᱟᱱ ᱟᱵᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱚᱛᱛᱷᱚ ᱵᱚᱱ ᱧᱟᱢᱫᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱟᱜᱚᱡᱽ ᱛᱟᱞᱟᱛᱮ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱥᱚᱭᱮᱞ ᱦᱮᱞᱛᱷ ᱠᱟᱨᱰ ᱠᱚᱢᱚᱜᱼᱟ
1: ᱛᱟᱦᱚᱞᱮ ᱦᱟᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱭᱮᱞ ᱦᱮᱞᱛᱷ ᱠᱟᱨᱰ
0: ᱟᱪᱪᱷᱟ ᱮᱵᱚᱝ ᱚᱱᱟ ᱥᱚᱭᱮᱞ ᱦᱮᱞᱛᱷ ᱠᱟᱨᱰ ᱯᱮ ᱵᱚᱪᱷᱚᱨ ᱛᱷᱮᱠᱮ ᱯᱩᱱ ᱵᱚᱪᱷᱚᱨ ᱞᱟᱦᱟᱛᱮ ᱵᱟᱹᱧ ᱞᱟᱹᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱟᱞᱳᱪᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱝ ᱞᱟᱝ ᱰᱤᱥᱠᱟᱥ ᱮᱱᱟ ᱛᱟᱦᱮᱸ ᱚᱱᱟ ᱢᱟᱲᱟᱝ ᱡᱮ ᱯᱮ ᱛᱷᱮᱠᱮ ᱯᱩᱱ ᱵᱚᱪᱷᱚᱨ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱮᱱ ᱵᱷᱮᱞᱤᱰᱤᱴᱤ ᱛᱟᱦᱮᱱᱟ ᱱᱚᱣᱟ ᱦᱟᱥᱟ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱡᱚᱢᱤ ᱨᱮᱱᱟᱜ ᱚᱵᱚᱥᱛᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱫᱟ ᱛᱟᱨ ᱠᱷᱮᱛ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱚᱵᱚᱥᱛᱷᱟᱱ ᱩᱸᱪᱩ ᱢᱟᱡᱷᱟᱨᱤ ᱮᱵᱚᱝ ᱱᱤᱪᱩ ᱚᱱᱠᱟᱜᱮ ᱦᱟᱥᱟ ᱦᱚᱸ ᱮᱴᱮᱞ ᱫᱳᱣᱟᱥ ᱵᱮᱞᱮ ᱵᱮᱞᱮ ᱫᱳᱣᱟᱥ ᱮᱴᱮᱞ ᱫᱳᱣᱟᱥ ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱝᱠᱟᱱ ᱵᱮᱯᱟᱨ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱨᱮᱱᱟᱜ ᱪᱚᱨᱤᱛᱨᱚ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱵᱩᱡᱽ ᱠᱟᱛᱮᱫ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱥᱟᱨ ᱚᱸᱰᱮ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱚᱸᱰᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱤᱥᱮᱥᱚᱜᱜᱚᱭ ᱛᱟᱦᱮᱱᱟ ᱩᱱᱤ ᱨᱮᱠᱚᱢᱮᱱᱰ ᱟᱭᱟᱭ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱡᱮ ᱱᱩᱱᱟᱹᱜ ᱪᱩᱱ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱦᱚᱭᱛᱚ 10 ᱠᱮᱡᱤ ᱪᱩᱱ ᱞᱟᱜᱟᱣ ᱮᱱᱟ 20 ᱠᱮᱡᱤ ᱱᱟᱭᱴᱨᱳᱡᱮᱱ ᱮᱢᱟᱫᱟ 5 ᱠᱮᱡᱤ ᱯᱷᱚᱥᱯᱷᱮᱴ ᱮᱢᱟᱫᱟ ᱟᱨ 5 ᱠᱮᱡᱤ ᱯᱚᱴᱟᱥ ᱮᱢᱟᱫᱟ ᱦᱚᱭᱛᱚ ᱠᱮᱞᱥᱤᱭᱟᱢ
1: ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱟᱥᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟ
0: ᱪᱮᱛᱟᱱ ᱨᱮᱜᱮ ᱱᱤᱨᱵᱷᱚᱨ ᱫᱟᱭ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱡᱟᱭᱜᱟᱨᱮ ᱟᱵᱚ ᱵᱟᱝ ᱵᱟᱲᱟᱭ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱦᱳᱠ ᱡᱮ ᱦᱟᱥᱟ ᱪᱮᱫ ᱮᱢ ᱯᱚᱨᱤᱠᱠᱷᱟᱭᱟ ᱱᱚᱝᱠᱟ ᱢᱚᱱᱮ ᱠᱟᱛᱮ ᱦᱳᱠ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱪᱟᱥᱟᱵᱟᱫ ᱥᱟᱶᱛᱮ ᱡᱚᱯᱲᱟᱣ ᱦᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱩᱱᱟᱹᱜ ᱜᱩᱨᱩᱛᱛᱚᱯᱩᱨᱱᱚ ᱠᱟᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱤᱧ ᱢᱚᱱᱮᱭᱟ ᱱᱚᱣᱟ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱵᱮᱥᱤ ᱱᱚᱡᱚᱨ ᱮᱢ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱠᱟᱨᱚᱱ ᱦᱟᱥᱟ ᱟᱨ ᱤᱛᱟᱹ ᱤᱛᱟᱹ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱩᱫᱤ ᱢᱤᱫ ᱱᱚᱢᱵᱚᱨ ᱛᱟᱦᱚᱞᱮ ᱥᱮᱠᱮᱱᱰ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱦᱟᱥᱟ ᱦᱟᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱶᱟᱨ ᱚᱨᱛᱷᱟᱛ ᱦᱮᱞᱛᱷ ᱡᱩᱫᱤ ᱵᱷᱟᱞᱮ ᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱩᱛᱯᱟᱫᱚᱱ ᱚᱨᱛᱷᱟᱛ ᱪᱟᱹᱥᱤᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱩᱛᱯᱟᱫᱚᱱ ᱥᱮ ᱞᱚᱵᱷᱟᱝᱥᱚ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱜᱮ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱵᱚᱱ ᱵᱩᱡᱽ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱮ ᱟᱵᱚ ᱯᱨᱚᱛᱮᱠᱴᱤ ᱵᱞᱚᱠ ᱨᱮᱜᱮ ᱮᱰᱤᱭᱟ ᱚᱯᱷᱤᱥ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱰᱤᱭᱟ ᱚᱯᱷᱤᱥ ᱥᱟᱶᱛᱮ ᱵᱚᱱ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱤᱢᱵᱟ ᱯᱨᱚᱛᱤᱴᱟ ᱰᱤᱥᱴᱨᱤᱠ ᱨᱮ ᱠᱤᱥᱤ ᱵᱤᱜᱽᱜᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱚ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱤᱥᱤ ᱵᱤᱜᱽᱜᱟᱱ ᱠᱮᱱᱫᱨᱚ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱦᱟᱥᱟ ᱥᱚᱝᱠᱨᱟᱱᱛᱚ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱯᱚᱨᱤᱠᱠᱷᱟ ᱱᱤᱨᱤᱠᱠᱷᱟ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱯᱟᱨ ᱦᱮᱱᱟᱜᱼᱟ
2: ᱤᱱᱟᱹ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱨᱦᱚᱸ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱥᱟᱨ ᱠᱷᱳᱞ ᱠᱚᱨᱮᱱᱟᱜ

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:01 হয়ে 15 সেকেন্ড।

দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:15। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

0: 处理。
1: IPL এ রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে আরসিবির মুখোমুখি জিটি। অন্যদিকে ব্যর্থতা দায় নিয়ে লখনউ সুপার জায়ান্টের অধিনায়কের পদ থেকে সরে গেলেন ঋষভ পন্থ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ মুখোমুখি PSG আর্সেনাল FC। ইউনিটি কাপে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি জিম্বাবুয়ে। আজ ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের দলের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হতে চলেছে। এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে পারবেন অলিম্পিয়ান কুস্তিগির ভিনেস ফোগাট। CIB আয়োজিত অনূর্ধ্ব 18 আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ধমান। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর বিস্তারিত খেলার খবর শুনবেন আতশ কাছের তলায় বিভাগে। এছাড়াও রয়েছে ফুটবল বিশ্বকাপের কাউন্টডাউন। এছাড়াও আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের মধ্যে হতে চলেছে IPL 2026-এর শিরোপার লড়াইয়ের শেষ অর্থাৎ ফাইনাল। এর উপর রয়েছে একটি বিশেষ বেতার প্রতিবেদন।

0: আতস কাঁচের তলায়।
1: চলে যাবো আতস কাঁচের তলে বিস্তারিত খেলার খবর। আইপিএল 2026 দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্স দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। মুলানপুরে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম ব্যাট করে রাজস্থান 20 ওভারে 214 রান করে 6 উইকেটের বিনিময়ে।

দলের হয়ে মাত্র 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী 47 বলে 96 রানের ঝোড়ো ইনিংস খেলেন, খেললেও 17 রান থেকে বঞ্চিত হন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাটের অধিনায়ক সুবমান গিল 53 বলে 104 রানের অসাধারণ 17 রান করেন। তাকে দারুণ সঙ্গ দেন সাই সুদর্শন, যিনি 32 বলে 58 রানের ইনিংস খেলেন। দুজনের 167 রানের প্রারম্ভিক জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং গুজরাট 18.4 ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে। এই জয়ের ফলে জিটি তাদের ইতিহাসের তৃতীয়বারের মতো আইপিএল ফাইনালে উঠল। আগামীকাল ফাইনালে তারা আরসিবির মুখোমুখি হবে। চলে অন্য খবরে, ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে পিএসজি ও আর্সেনাল এফসি। দীর্ঘ এক মরশুমের লড়াই, উত্তেজনা ও নাটকীয়তার পর শেষ পর্যন্ত এই দুই দলই পৌঁছেছে মহারণের মঞ্চে। পিএসজির কাছে এই ম্যাচ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। গত কয়েক বছর পরে, মানে গত কয়েক বছরে ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা ফরাসি দলটি আবারও প্রমাণ করতে চায় যে তারা মহাদেশের সেরা। আক্রমণ ভাগে তাদের গতি, সৃজনশীলতা এবং অভিজ্ঞতা প্রতিপক্ষের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। অন্যদিকে আর্সেনালের সামনে ইতিহাস গড়ার সুযোগ, বহু বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফিরে আসার লন্ডনে ক্লাবটি প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জয়ের স্বপ্ন দেখছে। পুরো মরশুম জুড়ে শৃঙ্খলাবদ্ধ ফুটবল, শক্তিশালী রক্ষণ ভাগ এবং দ্রুত আক্রমণের উপর ভর করে তারা ফাইনালে টিকিট নিশ্চিত করেছে। ফুটবল বিশ্বের নজর এখন এই ম্যাচে। 90 মিনিটের লড়াইয়ে শেষ কার হাতে উঠবে ইউরোপার সবচেয়ে কাঙ্ক্ষিত ক্লাব ট্রফি, সে উত্তর মিলবে আজ রাতেই। তবে একটা বিষয় নিশ্চিত, পিএসজি আর্সেনালের এই ফাইনাল আধুনিক ইউরোপ ফুটবলের দুটি ভিন্ন দর্শনের এক রোমাঞ্চকর সংঘর্ষ হয়ে উঠতে চলেছে।

ওয়ার্ল্ড কাপ কাউন্টডাউন। আজ গ্রুপ এইচ পর্বের দলগুলির কথা। 2026 ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচ ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ইউরোপের শক্তিশালী স্পেন ন্যাশনাল ফুটবল টিম, দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিম, এশিয়ার চমকপ্রদ সৌদি আরবিয়া ন্যাশনাল ফুটবল টিম এবং আফ্রিকার উদীয়মান শক্তি কেপ ভার্দে ন্যাশনাল ফুটবল টিম, এই চার দলকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং আক্রমণাত্মক ফুটবলের মিশেলে এই গ্রুপ বিশ্বকাপের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ হতে চলেছে। নতুন প্রজন্মের সোনালী স্বপ্ন স্পেন ন্যাশনাল ফুটবল টিম গত বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি। 2022 কাতার বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। তবে সেই ব্যর্থতার পর দলটি নতুনভাবে নিজেদের গড়ে তুলেছে। তরুণ ফুটবলারদের নিয়ে গড়ে ওঠা বর্তমান স্প্যানিশ দলকে অনেকেই ভবিষ্যতের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন। বর্তমান স্প্যানিশ দলের সবচেয়ে বড় শক্তি মিডফিল্ড, পেড্রি, গাভি এবং রড্রি মিলে এমনকি ত্রয়ী তৈরি করেছেন যারা ম্যাচের গতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস উইং থেকে প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে দিতে সক্ষম। মাত্র অল্প বয়সে ইয়ামাল ইতিমধ্যে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে উঠেছেন। রক্ষণভাগে পাও কুবারসি এবং রবিন লি নরম্যান্ড স্পেনকে স্থিতিশীলতা দিচ্ছেন। গোলরক্ষক উনাই সিমন বড় ম্যাচে নির্ভরযোগ্য পারফর্মার হিসাবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে এই

গ্রুপে স্পেনই সবচেয়ে বড় ফেভারিট। দলটি যদি নিজেদের স্বাভাবিক পাসিং ও পজিশন ভিত্তিক ফুটবল খেলতে পারে তাহলে শুধু গ্রুপ নয় পুরো টুর্নামেন্টেই বড় প্রভাব ফেলতে পারবে। হ্যাঁ, উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিম 2000

ছিল বিয়েলসার তার অধীনে উরুগুয়ে নতুন রূপে ফিরে এসেছে। বর্তমান উরুগুয়ের সবচেয়ে বড় তারকা ফেডেরিকো ভালভার্দে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার দলেরও আক্রমণ রক্ষণ দুই দিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও নুনেজের কথা যদি বলে, তিনি অনিয়মিত হলেও ডারউইন নুনেজ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার গতি এবং শারীরিক শক্তি প্রতিপক্ষের জন্য বড় হুমকি। রক্ষণে রোনাল্ড আরাউজো দলের অন্যতম স্তম্ভ, পাশাপাশি ম্যানুয়েল উগার্তে মিডফিল্ডে বল পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তরুণ পেলিস্ত্রি উইংয়ে গতির ঝড় তুলতে পারেন। উরুগুয়ের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা, তবে দলটি যদি নিজেদের সেরা ফুটবল খেলতে পারে তাহলে স্পেনকে টক্কর দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সামর্থ্য তাদের রয়েছে।

সৌদি আরব। সৌদি আরব ন্যাশনাল ফুটবল টিম 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে পুরো বিশ্বকে অবাক করেছিল, যদিও পরে তারা নকআউট পর্বে উঠতে পারেনি। তবুও সেই জয় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়। বর্তমানে সৌদি দলের প্রাণভোমা সালাম আল দাউসারি বড় ম্যাচে গোল করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। তাছাড়াও বুড়া ইরান আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারেন। রক্ষণে আলী বুলাহি এবং গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইজ অভিজ্ঞতার ভরসা দিচ্ছেন। এই দলের বড় শক্তি হল দ্রুত কাউন্টার অ্যাটাক। তার রক্ষণে সংগঠিত থেকে সুযোগ পেলেই দ্রুত আক্রমণে ওঠে। তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বড় দলগুলির বিরুদ্ধে ধারাবাহিকতা ধরে রাখা এখনও চ্যালেঞ্জ। যদিও ফুটবল বিশ্ব জানে সৌদি আরবকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, তারা আবারও বড় অঘটন ঘটাতেই পারে।

কেপ ভার্দে ন্যাশনাল ফুটবল টিম। এবারে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে আফ্রিকান বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অভিজ্ঞ রায়ান মেন্ডিস দলের নেতৃত্ব দিচ্ছেন, বেবে তার শক্তিশালী শট এবং দূরপাল্লার গোলের জন্য পরিচিত। রক্ষণে লগান কোস্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মিডফিল্ডে জেমিরো মেন্টিরো সৃজনশীলতা আনেন। তরুণ ডেলন রচে লিভ্রামেন্টোকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। দ্রুত গতি এবং আক্রমণাত্মক মানসিকতার কারণে তিনি এই বিশ্বকাপে চমক দিতে পারেন। কাগজ কলমে কেপ ভার্দে গ্রুপের সবচেয়ে দুর্বল দল, এটা ঠিক, কিন্তু প্রথম বিশ্বকাপ খেলতে নামা দলগুলির মধ্যে আলাদা আবেগ কাজ করে, সেই আবেগই তাদের বিপজ্জনক প্রতিপক্ষ বানাতে পারে। বিশ্লেষকদের মতে স্পেন ও উরুগুয়ে নকআউট পর্বে ওঠার দৌড়ে সবচেয়ে এগিয়ে, তবে সৌদি আরব যদি আবার কোনো অঘটন ঘটাতে পারে তাহলে গ্রুপের সমীকরণ কিন্তু পুরো বদলে যেতে পারে।

চলে যাব আতশ কাছের তলায়। আবারও বিস্তারিত খেলার খবর। ইউনিটি কাপের প্রথম সেমিফাইনালে জামাইকার বিরুদ্ধে 0-2 হেরে ধাক্কা খেয়েছে ভারত। অন্য সেমিফাইনালে প্রতিযোগিতার ফেভারিট নাইজেরিয়ার কাছে জিম্বাবুয়েও 0-2 ব্যবধানে হারে। শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে ভারতের মুখোমুখি জিম্বাবুয়ে। লন্ডনের দ্য ভ্যালি স্টেডিয়ামে ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। ফিফা ক্রমতালিকায় 65 ধাপ এগিয়ে থাকা জামাইকার সঙ্গে পাল্লা দিতে পারেনি খালিদ জামিলের দল। তবে জিম্বাবুয়ে থেকে মাত্র 6 ধাপ পিছিয়ে ভারত। শক্তির বিচারে প্রায় কাছাকাছি অবস্থান করছে এই দুই দল। যদিও ভারত আক্রমণ ভাগের প্রধান অস্ত্র রায়ান উইলিয়ামসকে ছাড়াই আজ নামবে, কারণ জামাইকার বিরুদ্ধে ম্যাচে তিনি চোট পান।

নরওয়ে দাবায় চতুর্থ রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন দম্বারাজু গোকেশকে হারালেন বিশ্বের এক নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেন। আগের রাউন্ডেই কার্লসেন হেরেছিলেন প্রজ্ঞানন্দের কাছে। চতুর্থ রাউন্ডে প্রজ্ঞা আবার জয়ী ভিনসেন্ট কেইমারের বিরুদ্ধে।

0: শ্রোতা বন্ধুরা, আদর্শ কাছেতলা বিস্তারিত খেলার খবরে আমরা থাকবো। তার আগে চলে যাবো একটি বিশেষ প্রতিবেদনে। আগামীকাল রবিবার ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি 31 মে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2026-এর মহারণ, অর্থাৎ ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ লিগ পর্ব, উত্তেজনাপূর্ণ প্লে অফ এবং ধারাবাহিক পারফরমেন্সের উপর এই দুই শক্তিশালী দল পৌঁছেছে শিরোপার লড়াইয়ে। এবার ফাইনালে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্ব কিন্তু তুঙ্গে উত্তেজনায় এবারের ফাইনাল নিয়ে। 2026 মরশুমে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল বেঙ্গালুরু। অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্য ক্রিকেট খেলেছে দলটি। লিগ পর্বে একাধিক গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা পাকা করে নেয়। বিশেষ করে বিরাট কোহলির ধারাবাহিক রান, ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞ বোলিং দলকে বাড়তি শক্তি জুগিয়েছে। প্লে অফে আরও শক্তিশালী রূপে দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। কোয়ালিফায়ার ওয়ানে ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তারা রেকর্ড 254 রান তোলে, যা আইপিএল প্লে অফের ইতিহাসে অন্যতম বড় স্কোর। গুজরাট টাইটান্সও এবারে আইপিএলের অন্যতম ধারাবাহিক শুভমান গিলের নেতৃত্বে দলটি শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। ওপেনিং জুটিতে সাই সুদর্শনের সঙ্গে গিলের বোঝাপড়া এবারে টুর্নামেন্টের অন্যতম বড় শক্তি হয়ে ওঠে। গুজরাটের বোলিং বিভাগও অভিজ্ঞতা গতিতে ভরপুর। যদিও কোয়ালিফায়ার ওয়ানে বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হারতে হলেও দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে রাজস্থান রয়্যালসকে দাপটের সঙ্গে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে টাইটান্স। বিরাট কোহলির অভিজ্ঞতা, রজত পাতিদারের নেতৃত্ব, বেঙ্গালুরুর শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং বড় ফ্যাক্টর হতে পারে। আসুন আমরা শুনে নেব আসন্ন আইপিএলের ফাইনালের ওপর একটি বিশেষ বেতার প্রতিবেদন। আগামীকাল রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে 19তম আইপিএল এর ফাইনাল, মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুটো দলের কাছে দ্বিতীয়বার ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ। আরসিবি জিতলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এর মতো পরপর দুবার ট্রফি জয়ের স্বাদ পাবে। গুজরাটও 2022 সালের পরে ট্রফি জিততে চাইবে। লড়াইটা কোথাও কি বিরাট কোহলি আর শুভমান গিলের মধ্যেও? আমরা জেনে নিতে চেষ্টা করেছিলাম ক্রিকেট বিশেষজ্ঞদের থেকে, প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির স্কুল কমিটির চেয়ারম্যান শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় জানালেন,
1: দুটো খুব ইনফর্ম টিমের খেলা হচ্ছে। আমরা দেখেছি আরসিবি ওভারঅল খুব সারা মানে সিজনটাই যদি আমরা দেখি খুব কনসিস্টেন্টলি পারফর্ম করে চলেছিল। ইনিশিয়ালি গুজরাট একটু এ করলেও পরে ওরা কিন্তু রিকভার করে ওরা দারুণ খেলছে। এখন একদম ভালো মোমেন্টামে ওরা আছে। শুভমান গিল দারুণ ব্যাট করছে, কালকে তো অসাধারণ ব্যাটিং করেছে। এবং দুটো টিমেরই ব্যালেন্স খুব ভালো, যেটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দুটো টিমের বোলিং ব্যাটিং সব দিক থেকে দুটো টিম খুব ওয়েল ব্যালেন্সড। খুব একটা হাড্ডাহাড্ডি একটা ভালো খেলা দেখার আমাদের সুযোগ হবে।
2: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা, এখানে গুজরাটে কি একটু বেশি সমর্থন পাবে?
1: তা তো ডেফিনেটলি পাবে, যেহেতু গুজরাট টাইটান্স এর খেলা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, অ্যাডভান্টেজ একটু তো সাপোর্টার অ্যাডভান্টেজ তো একটু খানি হলেও পাবে। বাট বিরাট কোহলি আছে তো ওই সাপোর্টটা অনেকখানি আবার বিরাট কোহলির দিকেও চলে যাবে আরসিবির দিকে।
2: আর যদি ব্যাটিং এবং বোলিং দুটো দলে, তুমি
1: দুটো টিমেরই ব্যাটিং বোলিং খুবই স্ট্রং। আর টি টোয়েন্টি ক্রিকেটে এটা এমন একটা খেলা যেখানে দিন যে কোনো প্লেয়ার মার খেয়ে যেতে পারে, আবার তার পরের দিনই কাম ব্যাক করে দেখবে 3-4 উইকেট নিয়ে নিতে পারে। তো সেই জন্যে মানে ওইটাকে আমি খুব একটা প্রাধান্য দিই নাকি আজকে মার খেয়ে গেছে বা কিছু, কিন্তু দুটো টিমেরই বোলিং অ্যাটাক খুব ভালো।

0: তো ব্যাটিং অ্যাটাকে খুব ভালো থাকে না। আমি এই দুটো টিমের মধ্যে কাউকেই ফেভারিট রাখবো না, দুটো টিমেরই মানে আমি ইকুয়াল জায়গায় রাখবো।
1: আর আরসিবি যদি পরপর দুবার ট্রফি পাও, না
0: বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার আরসিবি যদি পরপর দুবার জেতে। এবং টিমও ওদের খুব ভালো না, মানে ওই টিমটা রাজীব পাটিদারের আন্ডারে খুব ভালো খেলছে। বিরাট কোহলিকে সে ফ্রিডামটা পেয়ে গেছে, যেহেতু আর ক্যাপ্টেন নয়, ও খেলার নিজের ব্যাটিং এর উপর কনসেন্ট্রেট করতে পারে। যদিও বিরাট কোহলি খুব ইনভলভ খেলার মধ্যে, কিন্তু সেই প্রেশারটা নেই, এটা ক্যাপ্টেন হলে যা প্রেশারটা থাকে সেই প্রেশারটা নেই, এখন খুব ফ্রিলি খেলতে পারছে মাইন্ড ওকে। তো তাই জন্য আরসিবি জিতলে বিরাট ব্যাপার, বিরাট কোহলি দুবার চ্যাম্পিয়ন হয়ে যাবে, তো এটা তো খুব ভালো, মানে বিরাট কোহলির জন্য এবং আরসিবি দলটার জন্য খুব ভালো, একটা ফ্র্যাঞ্চাইজির জন্য খুব ভালো।
2: মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব বন্দ্যোপাধ্যায় বলেছেন আহমেদাবাদের পিচ ফাইনালে বড় ভূমিকা নেবে।
3: এখন ব্যাপারটা হচ্ছে বিরাট যে ফর্মে আছে এবং ভালো ফর্মে আছে, কিন্তু মায়াসাজে কি হচ্ছে, মায়াসাজে কয়েকটা মানে সিলি মিস্টেক করার পরে ওকে উইকেট খোয়াতে হচ্ছে, যেমন অফ স্ট্যাম্পের বল মারতে গিয়ে ব্যাটের এজ লেগে উইকেট ভেঙে দেওয়া, ই করা, এইটা কিন্তু মানে বিরাট আউট হলে পুরো প্রেশারটা ব্যাঙ্গালোরের মিডল অর্ডারে রজত পাটিদারের উপর পড়ে। এখন সবসময় যে ব্যাটসম্যান সব জায়গায় সাকসেসফুল হবে তার কোনো মানে নেই, মানে গুজরাটের খেলা, গুজরাটের এগেনস্টে খেলা, গুজরাটের মাঠে খেলা, সেখানে পিচ একটা ভাইটাল ফ্যাক্টর হবে গুজরাটের পক্ষে। গুজরাট নিজের মতো যাই হোক ফাইনাল তো, সে লোকে তো বলে না পিচটা তো ইন্ডিপেন্ডেন্ট হয়, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কখনো হয় না, যে যেখানকার হোস্ট সেখানকার মতো পিচ সে বানায় এবং সেই পিচটাকে কি করে রিয়াক্ট করবে আর বিরাট কোহলিরা সেটাকে রিয়াক্ট কিভাবে নেবে সেটা হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক, আমার তো মনে হচ্ছে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, কালকে ম্যাচটা যেমন হাড্ডাহাড্ডি ছিল, কেন কালকে ম্যাচটা গুজরাটের পক্ষে ডু অ্যান্ড ডাই ছিল যদি ফাইনাল খেলার জন্য, 215 রান চেস করা ইজ নট এ ম্যাটার অফ জোক, 3 উইকেট খুইয়ে 215 রান করা, সেরকম যদি পিচ হয় তাহলে বিরাট কোহলিরা কিন্তু যদি যে আগে ব্যাটিং করবে গুজরাটে সেই পাবে প্রেফারেন্স, কারণ পিচটা থাকে ইনট্যাক্ট, সেখানে যদি ব্যাটিং পিচ হয় খুবই ভালো। তারপরে তারপরে কি আর সন্ধ্যা ইভিনিং যে স্লটে হয় সেটা ডিউ ফর্ম থাকে, ডিউর জন্য বল অতটা মানে যেভাবে আসার কথা সেভাবে আসে না এবং অনেক ফ্যাক্টর আরো থাকে, এর জন্য ম্যাচটার পক্ষে হচ্ছে যে প্রথমে টস জিতবে হিল গো ফর ব্যাটিং। আর গুজরাটের গ্রাউন্ডটা বড় কম্পিটিটিভ টু আদার গ্রাউন্ড,
4: দুটো দলের
3: ফ্যাক্টর হতে গেলে একটা বিরাট কোহলি একটা সুয়ে, ওখানে গুজরাট যদি তার নিজের মতো করে টার্নিং পিচ যদি হয় রশিদ খানের ফ্যাক্টর, আর এখানকার আপনার ইসের মধ্যে ব্যাঙ্গালোরের মধ্যে হচ্ছে ভুবনেশ্বর কুমার, কেন ব্যাপার হচ্ছে ভুবনেশ্বর কুমারের পক্ষে এখন আর কিছু না, ওকে তো ইন্ডিয়া খেলার জন্য আর কিছু প্রমাণ দেখানোর নেই, হিল বি ওয়ান অফ দ্য ফ্যাক্টর। মানে আপনার ব্যাঙ্গালোরের পক্ষে 4টে প্লেয়ার ইজ ইম্পর্টেন্ট, ওয়ান হচ্ছে বিরাট কোহলি তো আছেই হয়তো, আর আপনার রজত পাটিদার আছে, ভুবনেশ্বর কুমার, আর আপনার গুজরাটের পক্ষে হচ্ছে সাই সুদর্শন, কিন্তু সাই সুদর্শন এত সুন্দর খেলে যেভাবে বাচ্চাদের মতো ব্যাট মারতে গিয়ে হিট উইকেট হচ্ছে, এটা নিয়ে একটা চিন্তার বিষয়, কোন কোচ একই জিনিস কালকেও হলো আবার।
2: এতক্ষণ শুনলেন আইপিএল ফাইনাল নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। প্রতিবেদনটি এখানেই শেষ হলো, আর সেই সঙ্গে আজকের মতো গীতাঞ্জলি ক্রাঙ্গন এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

নমস্কার, শিল্প ভারতীর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি আবার আরেকটি নতুন পর্ব নিয়ে। আমাদের সঙ্গে আজ যিনি অতিথি রয়েছেন, উনি

0: রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন ডোকরা শিল্পী গীতা কর্মকার। দিদি, স্বাগত জানাই আপনাকে আমাদের স্টুডিওতে।
1: নমস্কার, আমার নাম গীতা কর্মকার, আমি বাঁকুড়া বিঘ্নাস শিল্পডাঙ্গা থেকে এসেছি।
0: ডোকরা এখন আমাদের ঘরে ঘরে একটা অতি পরিচিত নাম, আর সেটা আমাদের রাজ্যেই হোক বা দেশে হোক বা সারা বিশ্বে এর একটি আমরা চাহিদা দেখতে পাচ্ছি। আপনি এই শিল্পের সঙ্গে কতদিন ধরে যুক্ত রয়েছেন?
1: আমি এই ডোকরা শিল্পর সাথে 87-88 সাল থেকে যুক্ত আছি, বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে।
0: আচ্ছা, একটু শুরুর দিনগুলো একটু বলুন, কারণ প্রথম থেকে আপনি ছোটবেলা থেকে তো এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন?
1: না, ছোটবেলায় ছিলাম, আমার বাঁকুড়াতেই বাড়ি, বিয়ে হয়েছে বাঁকুড়ায়, শ্বশুরবাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আমি বাপের বাড়িতে যখন থাকতাম, আমাদের চাষবাসের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা চাষবাস করতাম, সব কিছু চাষবাসের যেটুকু কাজকর্ম বাড়িতে সেই সবই করতাম। তারপরে বিয়ের পর শ্বশুরবাড়ি এসে আমি এই স্বামীর কাছ থেকে ডোকরা শিল্পর কাজ শিখি।
0: বা যখন আপনি জানলেন যে আপনার স্বামী কি করেন, তার কাজে আপনিও আগ্রহী হলেন, সেই দিনগুলো কিরকম ছিল? এবং প্রথম যে জিনিসটি আপনি নিজের হাতে তৈরি করলেন, সেই জিনিসটি কি আপনার মনে পড়ে?
1: হ্যাঁ, সেটা আমার মনে পড়ে। আমার শ্বশুরবাড়ি এসে দেখলাম যখন আমার স্বামী কাজ করছে এই ডোকরা শিল্পে, তারপরে আরও সব শিল্পীরা সব এই কাজই করছে, আমি এরকম শিল্পের কাজ করতাম, যেমন সোয়েটার বোনা, কার্পেট বোনা, বাপের বাড়িতে এইসব করতাম, কিন্তু শ্বশুরবাড়িতে এসে যে এই ডোকরার কাজটা, এটা আমার শেখার একটা আগ্রহ এলো। আসার পরে আমি বললাম এটা শিখবো, ঠিক আছে শেখো। আস্তে আস্তে আস্তে আস্তে এরকম ভাঙা গোড়া করে শিখতে শিখতে মাসখানা কেটে গেল। তারপরে আমি আমাদের যে সমিতি ছিল বাঁকুড়ার ডোকরা সবাই সমিতি ছিল, ওখানে একজন ম্যানেজার ছিলেন, উনি অর্ডার দিলেন আমাকে কিছু অ্যাস্টে, ওই অ্যাস্টে তৈরি করলাম, 25 পিস অর্ডার দিয়েছিলেন, ওটা আমি দিলাম, তৈরি করে অফিসে জমা দিলাম, ওটা মঞ্জুসাই সাপ্লাই হলো।
0: আচ্ছা, অ্যাস্টে কেন, এইটা কি তৈরি করা একটু সহজ?
1: তখন আমার সহজ উপায় ওটাই এসেছিল আর কি। আমি এখন তখন জন্তু জানোয়ার ঘোড়া হাতি দেবদেবীর মূর্তি এগুলো আমি তৈরি করতে পারতাম না তখন, সেই কাজ শিখা শুরু করেছি।
0: আচ্ছা, তো সেই আপনার পথ চলা শুরু হলো
1: তখন থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে সেই শিল্পের প্রতি পথ চলা শুরু।
0: আচ্ছা, এটা কোন সাল?
1: এটা মোটামুটি আপনার ওই 88 সাল।
0: প্রথম অ্যাস্ট্রে দিয়ে শুরু হলো, আর আজ কিছুক্ষণ আগে দেখছিলাম আপনার ফোনে অপূর্ব সব ছবি, যে মূর্তিগুলো আপনি তৈরি করেছেন, একটি দীর্ঘ যাত্রাপথ যেটা আপনি পেরিয়ে এসেছেন। হ্যাঁ, কিরকম ছিল এই পথ চলাটা?
1: পথ চলাটা প্রথম প্রথম যখন আমি ডোকরা শিল্পটা শিখি তখন এতটা ডোকরার চাহিদা ছিল না, আস্তে আস্তে আস্তে একটু চাহিদা হলো। আমি বলতাম, মনে মনে করতাম যে আমি কোথায় এই জিনিস এত তৈরি করব, বসে বসে কোথায় বিক্রি করব, কোথায় ইয়ে করব, এটা একটা মনের মধ্যে ধান্দা আসতো। তারপরে হঠাৎ করে DIC থেকে একটা রেজিস্ট্রেশন বার করলাম, সরকারি দপ্তরে গিয়ে বললো বাইরে যেতে গেলে রেজিস্ট্রেশন চাই। তখন DIC যে GM এর সাথে দেখা করলাম, বলার পরে বললেন ঠিক আছে আপনি পাবেন রেজিস্ট্রেশন, আপনাকে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। আমি নিয়ে গেলাম ভোটার কার্ড, রেশন কার্ড, তখন আধার কার্ড ছিল না, এই সবগুলো নিয়ে যাওয়ার পর আমার রেজিস্ট্রেশন বার করে দিলেন। দিয়ে বার করে দেওয়ার পর আমি ওটা কাজ শিখার পরে পুরো দিয়ে তখন আমি পেলাম একটা প্রোগ্রাম, পেলাম মেলা দিল্লি হাট।
0: আচ্ছা,
1: 96 সালে
0: বাঁকুড়া থেকে সুদূর দিল্লি?
1: হ্যাঁ, বাঁকুড়া থেকে শুরু হলো আমার সোজা, প্রথম কলকাতা দেখি না, প্রথম একদম দিল্লি,
0: দিল্লির হাটে, রাজধানীতে।
1: হ্যাঁ, দিল্লির হাটে আমি আবার ওই মঞ্জুসা থেকে আমাকে দিয়েছিলেন ওনারা সরকার থেকে আমাদের ভাড়া থাকা খাওয়া খরচ সব কিছু দিতেন।
0: আচ্ছা,
1: ওখানে গিয়ে 15 দিনের মেলা ছিল, ওখানে মেলা করে আমি ফিরে এলাম, দিয়ে বাড়িতে আবার মাসকান্নাক থাকি, থাকার পরে আবার কলকাতা হস্তশিল্প শুরু হয়।
0: আচ্ছা,
1: ভিক্টোরিয়ায় তখন হস্তশিল্প হতো।
0: আচ্ছা, আমরা কথা তো বলছি ডোকরা শিল্প নিয়ে, এবার একটুখানি আমরা শ্রোতা বন্ধুদেরকে জানাতে পারি যে কতটা পুরনো এর ইতিহাস, কতটা পুরনো এর পদ্ধতি, এবং যা আমি যতটুকু পড়েছি শুনেছি জানতে পারা যায় যে এটা নাকি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময় থেকে চলে আসছে, এবং খুব একটা যে বেশি এদিক ওদিক হয়েছে পদ্ধতিতে সেটা কিন্তু হয়নি। আপনি একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে জানান, একটু ইতিহাস সম্বন্ধে জানবো।
1: ইতিহাস সম্বন্ধে বলতে আমরা যেটা শুনে এসেছি, আমরা তো এই দানের মানুষ, আমরা যেটা শুনছি ডোকরাটা 4000 বছর আগেকারের পুরনো, হরপ্পা মহেঞ্জোদারো থেকেই তৈরি, কিন্তু আগেকারের যারা শিল্পী ছিলেন বয়স্ক, আগে ঘুঙুর বানাতো, তারপরে লক্ষ্মী সাজ বানাতো, ওই চাল মাপা শের কোনা এসব বানাতো, তারপরে আস্তে আস্তে দেবদেবীর মূর্তি হতে হতে এখন যে জায়গায় এসে পৌঁছেছে ডোকরা।

0: চাহিদাও বেড়েছে, যে জায়গায় এসে পৌঁছেছে দেবদেবীর বড় বড় মূর্তি, তারপরে ব্যবহার করার জিনিস যেমন স্ট্রে, ডোর হ্যান্ডেল, তারপরে হ্যাঙ্গার, তারপরে গয়না, জুয়েলারি, এগুলো সব এখন ইয়ে হচ্ছে। আরও নতুন যেটা যার সেটা আমরা আরও কি উন্নত ধরনের কি করা যায়, যেমন স্টে, কাঠের টের মধ্যে দুদিকে হ্যান্ডেল লাগানো, একটা কোনো কাঠের সৌন্দর্য জিনিস টেবিলে রাখার মধ্যে তার পাশে একজন সাইডে একজন মহিলা বসে বসে কিছু না চুল বানছে, কেউ বই পড়ছে, ঝুড়ি বুনছে, এরকমভাবে একটা সাজানো হচ্ছে। তারপরে জুয়েলারি বাক্স কাঠের মধ্যে ছোটো ছোটো ছোটো ছোটো প্লেট করে তার গায়ে লাগানো হচ্ছে, এরকম ডোগরারও নতুন ধরনের জুয়েলারি বাক্স করা হচ্ছে, জক করা হচ্ছে, জলের জক, এইসব বানানো হচ্ছে নতুন ধরনের এখন। আর কাজটাও আগের থেকে এখন অনেক উন্নত মানের হয়েছে, চাহিদাটাও বাজারে অনেক এসছে।
1: আচ্ছা, কিভাবে হয় এই একটু প্রসেসটা যদি একটু বলেন, প্রথমে কিভাবে আপনারা কি ধাতু এখানে আপনারা প্রয়োগ করছেন, কিভাবে পুরো একটা সারা দিন কিভাবে কেটে যায় একটা নতুন একটা দ্রব্য তৈরি করতে?
0: হ্যাঁ, আমাদের প্রথম যে দ্রব্যটা হচ্ছে আমাদের যেটা মোম দিয়ে কাজ হয়, শুরু মোমের একটা ফিগার যেটা হয় সেটা শুধু মোম দিয়েই হয়, ওটা মাটির প্রথম লাগে না কিচ্ছু। তারপরে আমাদের যেটা মাটির ছাঁচ হয় সেটা আমরা একটা দুর্গামূর্তি করব, সিঙ্গেল দুর্গা করব, আগে মাটির ছাঁচ করলাম হাতে করে, আমাদের কোনো ডাইস নেই, সব কিছু হাতে, মাটির ছাঁচটা করলাম, মাটির ছাঁচটা করে ওটা শুকনো করতে দিলাম, ওটা শুকনো হলে তারপরে মাথা দিলাম, মাথা দিয়ে পুরোটা ছাঁচ শুকনো হয়ে গেল। আমরা হাত কিন্তু মাটির দিই না, বড় খুব বড় হলে মাটির হাত দেওয়া হয়, ছোটোর মধ্যে মাটির হাত হয় না, মোটামুটি 15 ইঞ্চি হলেও মাটির হাত হয় না ওটা দিয়ে। তারপর শুকনো করে আমরা আস্তে আস্তে ওটা ধুনো, সরষার তেল আর শালগাছের আঠা যেটা বলে ওইটা দিয়ে আমরা একটা গালা তৈরি করে নিই, নিয়ে পাত্রে জল রেখে সুতির কাপড় দিয়ে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে ওটা আস্তে আস্তে ঠান্ডায় বসে গেল। আর আমরা সামনে আগুন ধরাই, কাঠকয়লার আগুন ধরিয়ে এরপরে ওটা শুকনো আস্তে আস্তে তুলে আমরা ওটা আগুনে আবার সেঁকে সেঁকে নরম করে করে পরিমাণ মতো যেরকম আমাদের কাজে লাগবে সেই মতো তৈরি করে নিলাম, নিয়ে ওটাকে আস্তে আস্তে আস্তে আস্তে ধুনা দিয়ে ওটা ঝোড়ালাম, জড়িয়ে আগুনে সেঁকে সেঁকে সেঁকে সেঁকে পুরো বিট বিট থেকে যায়, ওগুলোকে সব মেটে মেটে মেটে মেটে মেটে হাসতে করে টিপে টিপে টিপে টিপে ওটাকে একদম লেভেল করে দিলাম। দিয়ে আমরা যেটা করি এখন, এবারে মধুমুখী মোম ওটাও ধুনা সরষার তেল দিয়ে আমরা তৈরি করি, দিয়ে ওটাও পাত্রে কাপড় দিয়ে ছেঁকে নিই জল দিয়ে, ছাঁকার পরে ওটা শক্ত হয়ে যায়, আমরা জল থেকে ছাঁকলাম, ছেঁকে তুলে ওটাকে আবার আমরা আবার রোদে দিয়েও গরম করি, আবার আগুনেও গরম করি আস্তে আস্তে। এখন যে চাউমিন মেশিনগুলো আছে ওই মেশিনের দ্বারাই আমরা ইয়ে করি, মোমটা নরম করে দিয়ে ওতে সুঁত বের করে সরু সরু যে গায়ের ডিজাইনের কাজগুলো হয় আমরা ওই সুঁত দিয়ে ডিজাইনটা বানাই।
1: আচ্ছা, এই যে আমরা দেখি একটা পেতলের রঙের যে সরু নুডলসের মতন সুতো, সুতোর কাজ সেটা এইভাবে আপনারা ওই চাউমিন মেশিন দিয়ে আপনারা
0: ওই সুতোগুলো বের করে নিয়ে নিয়ে করে সুতোটা একটা একটা করে নিয়ে নিয়ে কাজ করা হয়। আর ওটা কাজ করা হলো, ওটা ডিজাইন হয়ে গেল পুরো, ওর মধ্যে একটা কাপড় চালা মাটি আমরা যেটা ওটা ডিজাইনটা ধরে রাখে, ওই কাপড় চালা মাটিটা ভালো করে গোবর দিয়ে মেখে মাটিটা যাতে নিয়ে হয় টপ করে ডিজাইন থেকে ছেড়ে যায়, দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে ওটাই হচ্ছে আমাদের ছাঁচ ওই মাটিটায়। আমরা তো ওটা বানালাম, ডিজাইনটা হয়ে গেল, আগুনে দিলে তো ডিজাইনটা গলে যাবে, আমরা যে উপরে ডিজাইনটা ধরে রাখার জন্য যে মাটিটা দিই ওটা আমরা নীলা মাটি বলি, ওই মাটিটা দিয়ে পুরো ডিজাইনটাকে চেপে চেপে চেপে চেপে চেপে চেপে পুরোটা মাটি দিয়ে দিলাম, দিয়ে ওটা শুকনো হয়ে গেল, শুকনো করতে দিয়ে দিই, শুকনো করতে দিয়ে তারপরে ওটা শুকিয়ে যাওয়ার পর আমরা একটা পিতল যাওয়ার রাস্তা দিলাম, পিতল যাওয়ার রাস্তা করে দিয়ে ওর উপরে একটা মাটি দিই, ওটা হচ্ছে চিটাটা এক ভাগ, বালিটা তিন ভাগ, দিয়ে ওটা পুরো আবার কাভার করে দেওয়া হয়, কাভার করে দিয়ে তারপরে একটা চোঙার মতো করা হয়, চোঙার মতো করে জিনিস শুকনো হয়ে গেলে এরকম করে আমরা কয়েকটা জিনিসই শুকনো করে নিই। ধরুন আমরা 15 দিন এক মাস মাল বানালাম,
1: শুনে বোঝাই যাচ্ছে যে এটা একজনের কাজ তো
0: না, একজনের কাজ, আমাদের পুরো ফ্যামিলি লাগে।
1: আচ্ছা, তো সবাই আপনাদের এই কাজের মধ্যে ধাপে ধাপে
0: সব কাজ করে
1: সবাই যোগদান
0: দেয়? এবারে একার হাতে হয় না, না একজনের হাতে হবে, ওটা দেরি হয় যখন প্রচুর অর্ডার পাওয়া যায়, তখন তো আর একার হাতে হয় না, তখন
1: নিশ্চয়ই
0: লোক লাগে,
1: ভাগ করে নিতে হয়। আচ্ছা, আপনার পরিবারে কতজন এই কাজটি এখন করছে এই মুহূর্তে?
0: আমরা এখন পরিবারে মোটামুটি 5 জন কাজ করছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আরও কিছু লেবার টেবার অর্ডার যেরকম হয় সেরকম নেওয়া হয়।
1: আচ্ছা, আপনার গ্রামে এরকম নিশ্চয়ই একাধিক পরিবার রয়েছে?
0: হ্যাঁ, একাধিক পরিবার আমাদের।
1: আপনারা আপনাদের কি একটা সংগঠন মতন কিছু রয়েছে?
0: সংগঠন আছে আমাদের, কিন্তু তাও সবাই ব্যক্তিগত কাজ।
1: আচ্ছা, এবার ধরুন ব্যক্তিগতভাবে যে কাজটা আপনারা করছেন, এবার এটাকে আপনি যে যেটা একটা দুর্গামূর্তি বলুন বা কোনো একটা গহনা বলুন, সেটা যখন আপনি এবার বাজারে পৌঁছে দিতে যাচ্ছেন,

0: করছেন, এইটা আপনারা কিভাবে করছেন? কার মাঝখানে কি কোনো এনজিওর প্রবেশ হচ্ছে, না আপনারা নিজেরা ডাইরেক্টলি বাজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই প্রসেসটা নিয়ে যদি একটু কিছু
1: যেটা বলছেন এটা ঠিকই, আমাদের এনজিও আছে। এনজিও বলতে এরকম কোনো কাস্টমার আসছে, এসে যারা ব্যবসা করে তারা বেশ কিছু কিনে নিচ্ছে, আমরা বিক্রি করছি, কিনে নিজেও বিক্রি করছে, আর আমরা সরাসরি যেটা দিচ্ছি, আমরা সরাসরি দিই বলতে আমরা মঞ্জুসা দিই সরাসরি, এখন বিশ্ববাংলা হয়েছিল বিশ্ববাংলা দিতাম, কটেজ ইন্ডাস্ট্রি, রিপুজি হ্যান্ডিক্যাপস, এরকম অনেক দু
0: সরকারি সংস্থানগুলোতে
1: ওগুলো দিয়ে আমরা 12 মাসই নেই, এগুলো সরকারি সংস্থা, প্রাইভেট পার্টিও আছে, এখন প্রাইভেট পার্টি অনেকেই বেরোইছে, ওনারা ওগুলোও আমরা দিই, দিয়ে আমাদের এইভাবে এখন চলে যাচ্ছে। আবার বিদেশে যেটা হচ্ছে, বিদেশে তো আমরা একবার তাই করেছিলাম বিদেশে মাল ইয়ে করার জন্য, তো আমাদের পিতলের ভাগে বলছে সীসার ভাগটা বেশি থাকে, জানি না এখন বিদেশে কি হচ্ছে। আমরা আমি নিজে বিদেশ গেছি 2012-এ,
0: আচ্ছা,
1: লন্ডন পার্টিসিপেট করেছি,
0: আচ্ছা,
1: ওখানে তো কাজ দেখানোর জন্য পর্যটন দপ্তর ছিল, ওখানে আমি গেছি, গিয়ে কাজ দেখানোর জন্য আমি বললাম তো দেখুন এখান থেকে তো কাজ করে আগুন ছাড়া আমাদের কাজ হয় না, তো বলছে যতটুকু দেখানো যায়, আমি কিছু মোমের মডেল করে লিখেছিলাম মোম দিয়ে, যাতে সেগুলি না ভাঙে, লাগেজের মধ্যে দিয়েছিলাম, আর কিছু সুঁদ নিয়ে গিয়েছিলাম, যেগুলোর মডেলগুলো ছিল হাত টাত বানানো, যেমন কান টান বানানো, এগুলো হাত দিয়ে দিয়ে করে ওখানে গরম জল নিয়েছিলাম, গরম জল দিয়ে ওটা নরম করে করে যতটুকু দেখানোর আমি ততটুকু দেখিয়ে এসছি ওখানে।
0: এ তো বিশাল ব্যাপার। আমরা একজন এরকম আন্তর্জাতিক খ্যাতি শিল্পের সঙ্গে কথা বলছি, আমরা রয়েছি শিল্প ভারতী অনুষ্ঠানে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে হাতে তৈরি করা কাজ আর মেশিনের তৈরি করা, যদি বলতে পারি, কিভাবে একজন গ্রাহক বা একজন ক্রেতা বুঝতে পারবে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, কীভাবে পরখ করে নিতে পারবে?
1: আচ্ছা, যেটা বলছেন মেশিনটা আমাদের হয়, মেশিনের যেটা কাজ বলছে আমাদের সব কিছুটাই হাতে হয়, মেশিনে হয় না। মেশিন হয় বলতে যেটা আমরা আগে ফাইল দিয়ে ঘষতাম, তারের ব্রাশ দিয়ে মাটি কাস্টিংয়ের পর মাটি ছাড়াতাম, সেগুলো জাস্ট আমাদের এখন মেশিনে তারের ব্রাশ লাগিয়ে দিই গোল দিয়ে, ওতে মাটিগুলো উঠে পালিশটা করা হয়, এটাই আমাদের একটু তাড়াতাড়ি হয়। আর ডিজাইনের কাজটা যেটা মেশিনের, সেটা আমরা হাতে যে সুঁত বার করে ডিজাইনটা করতাম, সেটা এখন শৌখিনের যুগ এসছে, শৌখিন আমাদের তো চালাতে হবে, যেটা চলে, কেন এখন চায়না মার্কেটে অনেক কিছুই আসছে, তাতে আমাদেরকে তাদের সঙ্গে তাল মিলিয়ে শৌখিন যেতে হয়, সেই জন্য আমরা চাও মেশিনটা ব্যবহার করে সুঁতটা বের করে ওটা দিয়ে আমরা সরু সরু ডিজাইন করে চালাচ্ছি, কিন্তু ডোকরা যেটা হাতের কাজ সেটা হাতের কাজই আছে, আর কিছু পরিবর্তন হয় না, সুঁতটা বের করা হয় আর ওই ব্রাশটা যেটা ঘষা হয় সেটাই আমাদের খুব দেরি হত, হাতে করে করে ঘষা, অত বড় বড় জিনিস, অতগুলো জিনিস আমাদের খুব শরীরের পরিশ্রম, এখন এই মেশিনটার দ্বারা এটা আমাদের একটু তাড়াতাড়ি হয়,
0: সহজ হয়,
1: তাড়াতাড়ি হয়, এবারে বেশি অর্ডার হলেও একটু তাড়াতাড়ি কাজটা হয়, এই পর্যন্ত মেশিনের কিচ্ছু নেই।
0: আচ্ছা, মানে সেই ধরে নেওয়া যাক হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময়ে যেভাবে কাজ হতো, এখনো মোটামুটি পদ্ধতিটা প্রায় একই রয়ে গেছে। বেশ,
1: আমাদের যেটা ভাটি হতো, আগে আমরা ইঁটের ইঁট দিয়ে লম্বা লম্বা করে ভাটি করতাম, এখন কি করি, এখন আমরা গোল মতো উনান বানিয়ে নিয়ে ওখানে কি হয়, ওটা লম্বা ভাটিতে আমাদের 50 কিলো পিতল সারাদিনে গোলানো হতো, এখন আমাদের ওটা বেশি, যেরকম প্রোডাক্টস এখন অর্ডার পাওয়া যাচ্ছে সেই জন্য প্রোডাক্টটাও বেশি করতে হবে, সেই জন্য আমরা গোল মতো উনান বানিয়ে ওতে আমাদের 2 কুইন্টাল 2.5 কুইন্টালের কাজটা আমার একদিনে করা যায়।
0: আচ্ছা দিদি, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে আপনার কাছে এই ডোকরা শিল্পের সাংস্কৃতিক ও মানসিক গুরুত্ব কতটা?
1: আমার তো এটা ডোকরা শিল্পটাকে সাংস্কৃতিক মানসিক দুটোই আমার ভালো লাগে, এটা আমরা চাই যে আমাদের ছেলেরা যেন এই ডোকরাটাকে পূর্বপুরুষ ধরে রাখে, এটাই চাই, এটা আমারও ইচ্ছা, আমার ছেলেকেও এই ইচ্ছাই দিয়েছি যে যাতে এইটাই ধরে রাখে, এটা পূর্বপুরুষের আমাদের কাজ।
0: আচ্ছা, আপনি যেহেতু রাজ্যে দেশে বিদেশে নানান জায়গায় গেছেন, ডোকরা তো একমাত্র পশ্চিমবঙ্গে সীমিত নয়, উড়িষ্যায় আছে, বিহার, ছত্তিশগড়েও এই কাজ হয়, তো কি মানে পার্থক্যটা কি হয় আপনার চোখে, আপনি কিভাবে দেখেছেন আমরা একটু জানতে চাইব।
1: পার্থক্যটা বলতে যেগুলো বস্তার, ছত্তিশগড় বস্তার ওটা একটাই পড়ে, পুন্ডাগাঁও বলে, আর একটা আছে উড়িষ্যায় জিনিস হয়, ফোকের কাজ হয়, ছোট ছোট জিনিস হয়, আর বস্তার পুন্ডাগাঁও যেগুলো হয় ওগুলো একটু বড় বড় ধরে হয়, আর একটা ঢেঙ্কানান বলে জায়গা আছে ওখানে, ওখানে লণ্ঠন হারিকেন টারিকেন এগুলো তৈরি হয়, ওগুলো
0: বাংলার ডোকরার সঙ্গে এটা কিভাবে
1: বলছি, সব জায়গায় হয় কিন্তু ওদের কাজের ধরনটা একটু আলাদা, আর ডোকরাটা একটাই কিন্তু ওদের কাস্টিং করা আলাদা, ওদের কাজের যে বিভিন্ন রকম, আমরা যেরকম

0: ভিন্নটাই, এবার যেটা বলবে সেটাই করে দিতে পারি, কিন্তু ওখানে জিনিসটা একটু উল্টো, কাজকর্মটা একটু উল্টো আছে, আমাদের মতন এত বিভিন্ন ওই দিকের অত কাজ হয় না, বড় বড় জিনিসও হয়, কাজটা একই, কাস্টিংটা ওনাদের আলাদা, ওনাদের মোমেরই কাজ হয়, সবটা ঠিক হয়, আমাদের যেটা বিভিন্ন ধরনের, আমরা যেরকম মোডার্নের দুর্গা, এই যে দেখালাম স্পেশাল স্পেশাল আইটেমের দুর্গা, তারপরে ছোট থেকে বড় যে এত ভ্যারাইটিস, ওনাদেরও ছোট জিনিস হয়, হয় না তা না, কিন্তু কাজের ধরনটা আলাদা, ওদের কাস্টিংটাও আলাদা। ওর আমরা যেটা মাটি দিয়ে কয়লা দিয়ে ভাটি করি, ওনারা করে কাঠ দিয়ে এবং কুঁড়ো দিয়ে মাটিটাকে মালটাকে ঢেকে, সেই তুলনায় দেখতে গেলে আমাদের ডোকরাটা বেশি,
1: এবং একটা সময় সাপেক্ষ ব্যাপারও আপনাদের কাজটা।
0: আমাদের কাজটা সময় ব্যাপার, আমাদের কাজটা ধরুন যদি বলে আজকে এত পিস মাল লাগবে, আমরা সেখানে দশজন শিল্পী মিলে সেই মালটাকে আমরা ডেলিভারি দেবই, আমাদের এইটুকু আছে রাত দিন করে কাজ করে, যেমন ধরনেরই মাল হোক আমরা সেটা তৈরি করে দেবো। আমরা যে পারবো না এই কাজটা ছাড়া, এটা পারি না, এটা আমাদের মধ্যে নাই, কিন্তু ওনাদের এতটা ভ্যারাইটিস নেই ওখানে, আর কাজটা একটুকু অন্যরকম, ডিজাইনটা একটু অন্য, ওদের কাছে যেটা হয় ফিগারের কাজটা বেশি হয়, খালি বড় বড় ফিগার এইসবের ধরনের কাজটা বেশি হয়।
1: আচ্ছা আচ্ছা দিদি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এবার আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করছেন এবং নিজেদের কাজগুলোকে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা কিভাবে, এটার কোনো সোশ্যাল মিডিয়া পেজ আছে বা ডিজিটালি আপনারা কিভাবে এটাকে দেখছেন?
0: কাজটা আমরা করছি সোশ্যাল মিডিয়া বলতে, যাই যে যা যায় তারা ওখানে আমাদের গ্রামে গিয়ে ছবি টবি তুলে নিয়ে আসে, দেখে, তারাই সব পোস্ট করে। আমরা যেটা করি, আমরা কেউ অনলাইনে অর্ডার করলে আমরা সেগুলো সাপ্লাই করি।
1: আচ্ছা, এগুলো আমরা অনলাইন অর্ডার আপনারা
0: সাপ্লাই করি
1: করবেন? আচ্ছা,
0: করছি এখনও, যেগুলো অনলাইনে অর্ডার হয়, অনলাইন অর্ডার বলতে আমাদের অনলাইন এরকম খোলা হয়নি, আমরা এমনি অর্ডার করে এটা অমুক জায়গায় পাবে, হ্যাঁ আমরা পাঠাতে পারবো, একটা যে পাঞ্জাবে পাঠালাম মাল, দিল্লি পাঠানো হয়, বোম্বে পাঠানো হয়, এগুলো তো অনলাইন হিসাবেই যাচ্ছে।
1: গ্রামাঞ্চলে কি এর গ্রাহক কম আর শহরাঞ্চলে বেশি, এটা কি এখন একটা শিল্পকলা থেকে একটা লাইফস্টাইলের ব্যাপার হয়ে এসছে ডোকরাটা?
0: না, আমাদের গ্রাম অঞ্চলে বিক্রি হচ্ছে, এবং আমাদের, আমি এত জায়গা ঘুরেছি, ঘুরতে বাকি নেই দেশে বিদেশে, সেল আমাদের কলকাতায়,
1: তাই
0: সেল আমার কলকাতায়, আমি দিল্লিতে অনেকবার মেলা করে এসেছি, দিল্লির হাটে করে এসেছি, দিল্লি খিদবাই নগরে করে এসেছি, আরও বিভিন্ন জায়গায় করেছি, বোম্বেতে গিফট অ্যাক্সে করে এসেছি, এরকম মেলা করে এসেছি, তারপরে দেরাদুনে করে এসেছি, দেরাদুনে ওখানে ঠাকুর দেবতার মূর্তি চলে না, ওখানে খালি ফিগার ঘোড়া এইসবগুলো চলে, বিভিন্ন জায়গায় করেছি, তার মধ্যে আমার সেল আমি সব দিক থেকে ঘুরে ফিরে দেখে নিয়েছি, কলকাতার মতো সেল কোথাও হয় না ডোকরার যে সেল।
1: আচ্ছা, অনেক সময় অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়তো হতে হয়েছে, হ্যাঁ, এবার অর্থনৈতিক সংকট নিশ্চয়ই এসেছে, কিভাবে শিল্প চর্চাটা এই প্রতিকূলতার মধ্যেও আপনারা বহন করে নিয়ে চলেন?
0: শিল্পচর্চাটা আমাদের, যেটা আগে মহাজনের কাছ থেকেও টাকা নিয়ে কাজ করেছি, এখন যেটা মানুষ বুঝতে শিখেছে, বেরোতে শিখেছে, যেমন ব্যাংকে লোন নিয়েও আমরা কাজ করছি, ব্যাংকে লোন নিয়েছি আমরা 6 লাখ টাকা 5 লাখ টাকা, যার যেমন দরকার সে তেমন নিয়েছে, কেউ আবার লোন নেয় না, কাজই করে না, বাইরে বেরোয় না, আমরা যারা বাইরে বেরোয়, আমি তো কিন্তু বাইরে সাহস করে বেরিয়েছি, আমি এখন বাইরেতেই ঘুরি, তবে আমি এখন বিদেশে বাইরে মেলা টেলা করাগুলো এখন বন্ধ করেছি, 14 সাল থেকে বয়সও হচ্ছে, টানতে পারি না, ভারী জিনিস, বন্ডের লাইসেন্সের জন্য ব্যথাটাতেও আছে, আমি এখন এই বসে কলকাতাতেই মার্কেট করি, যেটা হচ্ছে মঞ্জুসা দেওয়া হয়, প্রাইভেট পার্টিকে দেওয়া হয়, রিপুজি হ্যান্ডিক্রাফটস দেওয়া হয়, আরও 2-4টে সব এরকম দোকান এখন পাবলিক অনেক তো খুলছে, তাদেরকে জিনিস দিয়ে আমার এইভাবেই চলে যাচ্ছে।
1: আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে নারীদের কি ভূমিকা রয়েছে?
0: নারীদের ভূমিকা বলতে আমাদের এই কাজটাই হচ্ছে ছেলে মেয়ে, যারা এবারে ধরো আমি যেরকম ছাঁচের থেকে ডিজাইন থেকে কাস্টিং করা থেকে মার্কেটিং করা থেকে সবটাই শিখেছি, সব মহিলারা কিন্তু সেটা করে না, আছে 2-3 জন আছে এরকম, তৈরি করতে পারে না, হয়তো মাটির কাজটা করলো, মাটিতে ধরো ডিজাইন করে ছেড়ে দিল, ওই যে মাটিটা টিপে টিপে দেওয়া ডিজাইনের মাটিতে, এটা প্রত্যেক মহিলাই করে, তার উপরে মোটা মাটি দেওয়া, চং করা, ভাটি হলো তার কাছে যে হেল্প করা, এমন হয় যে এই মালতে এই ভাটি পুড়ছে, এই ভাটিতে পিতল গোলা হচ্ছে, জিনিসটা বার করে এলো, বড় সাঁড়াশি আছে, সাঁড়াশিকে ধরে বার করলে এই ঘর থেকে ডাবুতের তুলে পিতলটা জলের মতন গলে যায়, দাবুই করে তুলে যখন পিতলটা ঢালা হয় তখন লিক হয়ে বেরিয়ে যায়, তখন মহিলারা ওই মাটিগুলো দিয়ে ইয়ে করে, তারপরে এই যে মাটিটা ঝাড়তে হয়, এগুলো সব মহিলাদের কাজ।
1: প্রশিক্ষণের বিষয় একটু আসি, কারণ এটা এত একটা ঐতিহাসিক একটা শিল্পকলা, এটাকে তো সংরক্ষণ করাটাও তো একটা দায়িত্ব। আর আপনাদের মতন যেসব শিল্পীরা রয়েছেন এখনো এই কাজটার সঙ্গে

0: যুক্ত রয়েছেন, তো প্রশিক্ষণটাও কি আপনারা দিচ্ছেন? এটার কি কোনো সংস্থান আছে যেখানে কেউ অন্য যারা ওই পারিবারিক সূত্রে হয়তো করছে না বা এমনি শিখতে চায় গ্রামে বা আশেপাশের মানুষরা, কিভাবে এটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার রাস্তাটা কি আপনারা তৈরি করে দিচ্ছেন?
1: কেউ যদি শিখতে চায় বাড়িতে গিয়েও শিখে, এবং কেউ যদি বলে না আমি বাড়িতে যেতে পারবো না, আমাদেরকে সে ট্রেনার দিয়ে শেখাতে হবে, সেটাও আমরা করি।
0: আচ্ছা, আপনি নিজে ট্রেন করেন?
1: হ্যাঁ, আমি করে এসেছি।
0: আচ্ছা, মূল্য ধারণ যে কোনো দ্রব্যের কিসের কিসের ওপর এটা নির্ভর করবে? কিভাবে একটা দ্রব্যের একটা মূল্য আপনারা ধারণ করে থাকেন?
1: ধরুন আমি এবার একটা 1 কিলো পিতলের আমি মাল করলাম, যেটাই 1 কিলো পিতল খাবে সেটা দ্রব্য ধারণ করে। ধরুন আমি 250 গ্রাম ধুনো, যেটা আমাদের ধুনোটা শালগাছের আঠাটা, ওটা 250 গ্রাম ধুনো ওর সঙ্গে তেল দিয়ে গালা করে কাজ করলে ওটা আমরা জানি যে এটা আর কিছু মোম থাকে, এটাতে আমাদের 10 কিলো পিতল লাগে। তাহলে 10 কিলো পিতলের আমাদের মোটামুটি ওখানে দাঁড়াবে ওটা 7 কিলো, ওটা গোলে গোলে খাদ হয়ে উড়ে যায়। এটা 7 কিলো পিতল দেখবো যে এই জিনিসটাই 1 কিলো পিতল খেয়েছে, ওটা 500 খেয়েছে। সেই মতো আমাদের নিজের যে নিজেদের পরিশ্রমের ধার, সেটা আমরা কোনোদিনই পাই না মূল্যটা। ওটা আমরা দেখলাম যে 1 কিলো পিতল খেয়েছে, 1 কিলো পিতলের তো ধরো তো 300 গ্রাম উড়েই গেল, থাকে 700 গ্রাম। এবারে তখন যেটা বাজার ছিল, তখন 50 টাকা কেজি ছিল, 40-50 টাকা 200 টাকা মাল বিক্রি করেছি। এখন কি হয়েছে, 1 কিলো পিতলের মাল কোনো রকমেতেই 2500-2600 নিচে আমরা বিক্রি করতে পারি না।
0: ঠিক,
1: তার মধ্যে কি হয়, পিতলটা শুধু তো আমাদের দেখলে হলো না, ওর সঙ্গে কয়লা থাকছে, লেবার থাকছে, কাঠ কয়লা থাকছে, ইলেকট্রিক থাকছে, ফ্যান দিয়ে পিতলটা তাড়াতাড়ি গোলান হয় সেটা লাগে, তারপরে সব কিছুই থাকছে, কাঠ দিতে হয় ধরানোর জন্যে, একটু কেরাসিন তেল লাগে ভাটি ধরানোর জন্যে, এইগুলো সব অ্যাড করে সেই যে খরচগুলো আমরা যুক্ত করি। তারপরে মাটি ছাড়ানো হয়, তারপরে তারের ব্রাশ দিয়ে একটা যে মেশিনে পালিশ করা হয়, তারও তো একটা দাম আছে, সেই সব হিসাব করতে গেলে আমরা এইটুকু যাই। এইটুকু মূল্য কাস্টমারের কাছে বোঝাতে গেলেও অনেক কাস্টমার জিজ্ঞাসা করে না, দাম যা বলে কিনেলে অনেক কাস্টমার কিন্তু কিনতুর করে আর একটু কম হবে না, আর একটু কম হবে না, আমাদের পারিশ্রমিকটা আমরা চাইছি না, মেটেরিয়াল খরচা আমাদের রুজি রোজগারের, ধরুন আমাদের একটা হয়তো 150-200 টাকা একটা বিষে না ডাকলে আমাদের চলবে কী করে রুজি রোজগার? এইভাবে কাস্টমারকে বুঝিয়ে আমরা বিক্রি করি।
0: বা আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই এসে গেছি, যেটা জানতে চাইবো দিদি আপনার কাছ থেকে, যে আপনি একজন উদ্যোক্তা এবং একজন শিল্পী, এই দুইয়ের মধ্যে কোন পরিচয়টি আপনার কাছে বেশি কাছের?
1: আমার শিল্পরে উদ্যোগটা আছে আমার, হ্যাঁ আমি করব এটা, তাহলে আমি শিল্পী, তাহলে আমি তৈরি করতে পারবই,
0: কিন্তু শিল্পী সত্তাটা আপনার মধ্যে
1: হ্যাঁ
0: বেশি।
1: এবার কি হয়, আমি একটা জিনিস তৈরি করছি, করতে করতে আমার আর একটা মাথায় আইডিয়া চলে এলো যে এটা এরকম করলে হয়। আমি যে পুরস্কারগুলো পেয়েছি, আমি এক একটা কাহিনী দিই। প্রথম যে পুরস্কার পেয়েছিলাম আমি 99 সালে, ওটা একটা লৌকার মধ্যে বেহুলা ভেসে যাচ্ছিল, লক্ষিন্দরের যেটা ওটা করেছিলাম। তারপরে একটা করেছিলাম মনসার ঘট।
0: আচ্ছা,
1: তারপরে করেছিলাম লক্ষ্মীর ঝাঁপি। তারপরে একটা করেছিলাম ফুলদানিতে 108টা দেবতা। এইরকম বিভিন্ন পুরস্কারেতে বিভিন্ন বিভিন্ন করেছিলাম। লাস্টে যেটা আমি দিল্লিতে পেলাম, ওইটা একটা লক্ষ্মীর ঘটই করেছিলাম, লক্ষ্মী পুজো থেকে, মানে লক্ষ্মী যে পুজো চালু হলো চণ্ডালের ঘরে গিয়েছিল, এটা পুরো কাহিনীটা দিয়ে ওটা করেছিলাম, ওটাতে আমি পেয়েছিলাম। জিনিসটা আমি রেখেছিলাম, আমার এটাই আফসোস, আমি একদিন কলকাতা এসেছি, ওর বাবা মারা গেছে, 2003 তো পুরস্কার পেয়েছি, 2002 ওর বাবা মারা গেছে, ছেলে আমার মালটা একজন বাইরের ফরেনার পার্টি এসছে, অনেক দাম বলেছে, ছেলে বিক্রি করে দিয়েছে, বাচ্চা ছিল তো তখন, ওর বাবা যখন মারা যায় তখন ছেলে আমার 12 বছর বয়স, এক মেয়ে এক ছেলে।
0: আচ্ছা,
1: বাকি পুরস্কারের জিনিসগুলো আমি হস্তশিল্প মেলাতে বিক্রি করে দিতাম, আমার ধরে রাখার মতো ক্ষমতা ছিল না তখন, তবে আমি এই জিনিসটা যেটা, এটা আমার বিক্রি করার ইচ্ছা ছিল না, এটা আমার ছিল, ছেলে দিয়েছে, এটাই আফসোস আর কিছু না। তবে এখন যেটা কাজ করতে যে জায়গায় পৌঁছেছি ব্যাংক থেকে লোন নিয়ে, এখন মার্কেটও ভালো আছে, ছেলেও বড় হয়েছে, এখন
0: ছেলেও কি এই ব্যবসার মধ্যে আছে, আপনার সঙ্গে কাজ করছে,
1: এইসবের মধ্যে আছে।
0: আচ্ছা, আমরা একদমই শেষের দিকে, শেষের মুখে শুধু জানতে চাইবো যে নতুন প্রজন্ম কি আগ্রহী, নতুন প্রজন্মের জন্য আপনি কি বার্তা দেবেন?
1: হ্যাঁ, নতুন প্রজন্ম তো আগ্রহী, নতুন প্রজন্ম মানে তো আমাদের ছেলে, তাদের ছেলেরা, আমরা তো চাইছি যে এটা পূর্বপুরুষেরটা ধরে রাখার জন্য, এটাই আমরা চাইছি, যেটা ছোট থেকে হয়ে আসছে, লেখাপড়া কেউ শিখতো না, পরস্পর কাজ শিখেই আসতো আমাদের কাছ থেকে। তারপরে তো আমার ইচ্ছা হলো আমার মেয়েকে একটু লেখাপড়া শিখাবো, মেয়েকে মাধ্যমিক পাস করাইছিলাম, ছেলেকে পারি না, এরকম আমাদের পাড়া।

0: এখন অনেক কিছু মাধ্যমিক পাশ হয়ে গেছে আগের থেকে। আমার মেয়ে প্রথম
1: মাধ্যমিক পাশ করেছে,
0: পাড়ার মধ্যে আমাদের মেয়ে প্রথম মাধ্যমিক পাশ করেছে। ছেলেকে লেখাপড়া বেশি শেখাতে পারি না, আমি চাইছি নাতিদিকে লেখাপড়া শিখাবো একটুখানি, পারি না তখন ওভাবে সংসারে, এখন চেষ্টা করছি, কিন্তু লেখাপড়া শিখুক তার সাইডে কাজটাও শিখুক।
1: আচ্ছা,
0: এটা চাইছি, এটাই সবাই হয়ে আসছে পরমেশন, লেখাপড়াও শিখছে কিন্তু সাইডে কাজটা ধরে রাখার জন্য,
1: কাজটাকে ধরে নিই।
0: আর আমাদের কোনো জমি জায়গা নেই, কোনো চাকরি বাকরি নেই, কোনো কিছু চাষবাস নেই, তাহলে আমাদের কাজটার উপরই নির্ভর, সবাই তো পরে পরস্পর এটা করে আসছে
1: একদম।
0: আচ্ছা, তবে এখনের যে মার্কেট হয়ে গেছে, যেটা বলি এখন যে মেটেরিয়ালসের দাম হয়ে গেছে, ডিসেম্বরের পর থেকে যে পিতল আমরা 500 থেকে 550 মধ্যে কিনছিলাম, সেই পিতল এখন 800-850 দাঁড়াইছে। এই নিয়ে আমাদের কাজের এখন একটু সমস্যা দাঁড়িয়ে গেছে, তাও সময়ে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে আমাদের এখন কাজের
1: একটুখানি
0: সমস্যা হচ্ছে,
1: সংকট।
0: এবারে এত টাকা পিতল কিনে আমি মালটা বিক্রি করব কত টাকায়, এটা নিয়ে আমাদের এখন মাথায় একটু টেনশন চলছে, কাজটা খুব ডাউন চলছে।
1: আশা করব যে ভবিষ্যৎ আমাদেরকে যে আমাদের পরিশ্রম সেটার একটা সঠিক পারিশ্রমিক আমাদের
0: দিবে, জানাইছি চিঠি করে
1: নিশ্চয়ই। আর এবং যেহেতু আপনারা আপনি আকাশবাণীতে এলেন, এবং নিশ্চয়ই অনেক শ্রোতা বন্ধুরা যারা আমাদেরকে আজকে শুনলেন, তারাও নিশ্চয়ই কিছু না কিছু পদক্ষেপ নেবেন, নিতেও পারেন, তাদের মধ্যে থেকে হয়তো কেউ আগ্রহী হতে পারে এই বিষয়ে। আমরা আশা রাখবো সরকারের প্রতি, আমরা আস্থা রাখবো মানুষের প্রতি, এবং আমরা আশা রাখবো ভবিষ্যতের প্রতি। এই বলে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি অনেকটা সময় আমাদেরকে দিলেন। আর আজকের মতো শিল্প ভারতীর অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা ও আশেপাশের অঞ্চলগুলিতে পরবর্তী 24 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে। বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং

26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 72%।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বের জীবনী, ভবতু সরেন, বিখ্যাত লেখক ও সমাজ সেবক, বলবেন মালিন্দা হাস্তা। পরে লোকগীতি, পরিবেশনায় প্রথমে গৌরী মাঝি ও সহশিল্পীরা, তারপর সতীশ রায় মুর্মু ও সহশিল্পীরা। 6:40 কৃষক ও তার পরিবার, রক্তাল্পতা কি ও কেন এই বিষয়ে ডাক্তার তুফানকান্তি দলুয়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর, আন্তর্জাতিক আলু দিবস কি ও কেন এই বিষয়ে অধ্যাপক আশিস চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম। উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 9:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কুশনি সরেন। 9:15 নজরুলগীতি, শিল্পী চন্দন মজুমদার। 9:30 কবিতার জন্য অংশগ্রহণে রজতেন্দ্র মুখোপাধ্যায়, অনুমিত্র রায় এবং রোশনারা মিশ্র। 10:00 অখিল ভারতীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী স্মিতা মোকাশি, ইন্দোর কেন্দ্রের নিবেদন। 11:00 আধুনিক গান, শিল্পী দেবারতী চট্টোপাধ্যায়। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 7:10 নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার, 7:30 দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8:00 ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 কাহাকাসা উপস্থাপনায় আফতাব আলম, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময়োপযোগী সঠিক নির্দেশনা প্রদানের উপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে উপযুক্ত সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন প্রকল্প ও সরকারি কর্মসূচির সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের প্রধান উদ্দেশ্য। ক্ষেত বাঁচাও অভিযান আগামী সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।

0: বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, ইতিমধ্যেই প্রকল্পের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে সরাসরি পাঠানো হবে। এ ব্যাপারে সকলকে শান্ত থাকার ও গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
1: আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা যে নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3,000 টাকা করে ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না।
0: কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগর মহকুমা হাসপাতালে 2 কিশোরী উপভোক্তার হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, এই কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টিতে নিয়ে যাওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকার এই টিকা দেবে। বেসরকারি জায়গায় এই টিকার একটি ডোজের দাম প্রায় 4,000 টাকা। এরাজ্যের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহরলাল বলেন, প্রধানমন্ত্রী বারবার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে, তবে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে বলে মন্তব্য করেন তিনি।
2: ইস অ্যাপ মে জনতা কো নাগরিকোঁ কো এক সুবিধা দি গই হ্যায় কি জাহাঁ ভি আপ গন্দগি দেখতে হ্যায় ওয়াহিঁ উসকা ফোটো খিঁচিয়ে অর উস ফোটো পর ইস অ্যাপ কে মাধ্যম সে আপলোড করিয়ে তুরন্ত ডিপার্টমেন্ট জো লোকাল মিউনিসিপ্যালিটি হ্যায় উসকে পাস ও জায়েগা। প্রধানমন্ত্রী জি নে লাল কিলা সে ইস বাত কা আহ্বান কিয়া থা কি হমকো হর শহর হর গাঁও ODF করনা হ্যায়, টয়লেট বনানে হ্যায়। পিছলে 10-12 সাল মে দেশ ভর মে জিতনা কাম হো গিয়া উতনা বঙ্গাল মে নহি হো পায়া, লেকিন জো ভি কমিয়া উস সময় রহি হ্যায় উইদিন শর্টেস্ট টাইম হম উসকো পুরা করেঙ্গে।
0: রাজ্যে ক্ষমতা বদলের পর দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বিভিন্ন পুরসভা থেকে কাউন্সিলররা পদত্যাগ করছেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার মোট 10 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আজ ইস্তফা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানও। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের ব্যক্তিগত গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে আজ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি ছাপ দেওয়া ত্রিপল কম্বলের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর উইকেট, হকি স্টিক, ক্রিকেট খেলার সরঞ্জাম, করোনাকালে ব্যবহৃত বিশেষ PPE কিট। এদিকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ও ব্যবসায়ী সমিতির অফিস থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও কম্বল উদ্ধার হয়েছে। সেগুলিতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের স্টিকার লাগানো হয়েছে। বিজেপির তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 7:50।
3: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েব 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাসহ অন্যান্য জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও।

0: পরবর্তী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রার উল্লেখযোগ্য হেরফের হবে না, তবে তারপর তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। রবিবার ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, রাম ভাই বলছি। দেখুন, আজকাল কিন্তু ভীষণ ভাবে আমরা খেয়াল করে থাকি যে আমাদের গ্রামে গঞ্জে কেন শহরের ক্ষেত্র দেখা যাচ্ছে যে বিশেষত আমাদের মা বোনেরা রক্তাল্পতায় ভীষণ ভাবে ভোগেন। অর্থাৎ অনেককেই দেখা যায় যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এতটাই কম যে তারা কিন্তু প্রায় ধুঁকছে, হাঁটা চলা করতে কষ্ট হচ্ছে, সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছে, কোনো কাজকর্ম করতে কষ্ট হচ্ছে। গ্রামে গঞ্জে কিন্তু এটা লক্ষ্য করা যায় যে মায়েরা বলে থাকেন যে আর করতে পারছি না, খুব পরিশ্রান্ত হয়ে পড়ছে। কিন্তু কেন? প্রশ্নটা হচ্ছে, একটু পরীক্ষা নিরীক্ষা করলে, অন্যান্য রোগবিধির কথা বাদ দিলে, এটা কিন্তু আকসার আমাদের ভারতীয় অবস্থায় দেখা যায় যে বিশেষত মহিলারা নানা কারণে রক্তাল্পতায় ভোগেন। কি করে আমরা তাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পারি এবং তাদের এই যে ক্লান্তি বা কষ্ট দূর করতে পারি, এটা যদি আমরা জানি বা তার সম্পর্কে যদি একটা সম্যক ধারণা আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু অনেকেই আমরা সুস্থভাবে বাঁচতে পারি। তা আসুন এ বিষয়ে আমরা আজকে একটু জেনে নেব যে রক্তাল্পতা বিষয়টা কি, রক্তাল্পতাটা কেন হয় আর কি করে আমরা তার থেকে পরিত্রাণ পেতে পারি, তাতে করে খাবার খাদ্য বা অন্যান্য যে সমস্ত উপাচার বিধি আমাদের মেনে চলতে হবে সেগুলো ঠিক কি রকম। তো এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের হ্যামাটোলজি বা রক্ত সম্পর্কিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তুফান কান্তি দলুই। ডাক্তার দলুই, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে ভারতীয় মহিলারা, তার মধ্যে আমাদের রাজ্য বিশেষ করে, আমরা কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পাব শুধু শহর নয়, গ্রামে গঞ্জে মায়েরা কিন্তু ভীষণভাবে বা মেয়েরা রক্তাল্পতায় ভোগেন তার নানা কারণের মধ্যে। একটু যদি আপনি ব্যাখ্যা করেন যে শুরুতে রক্তাল্পতা বিষয়টা কি।
2: প্রথমেই আসি যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া যেটাকে আমরা বলি, রক্তাল্পতা কেন হয় না, আমাদের রক্তে যদি দেখা যায় যে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের থেকে কমে যায় তাকে আমরা বলি রক্তাল্পতা। যদি দেখা যায় যে মায়েদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ 12 গ্রামের নিচে নামছে বা দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ 13 গ্রামের নিচে নামছে বা দেখা যাচ্ছে যে 6 বছরের নিচে যে শিশুটি আছে বা যারা প্রেগনেন্ট মায়েরা আছেন তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে হিমোগ্লোবিনের মাত্রা 11 গ্রামের নিচে আছে তাকে কিন্তু বলি আমরা রক্তাল্পতায় শিকার বা রক্তাল্পতায় ভুগছেন।

0: এই রক্তাল্পতার ভয়াবহতা কিন্তু স্বাভাবিক বা এবং মারাত্মক। স্বাভাবিকটা কেন বললাম, কারণ কি, আপনি যেটা আমাদের রামভাই একটু আগেই বললেন যে আমরা সচরাচর দেখতে পাচ্ছি, কিন্তু এর গভীরতাটা কিন্তু অনেক মারাত্মক। দেখা গেছে যে এই ভারতবর্ষের ক্ষেত্রে রিসেন্ট যে সমীক্ষাটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু আটকে ওঠার মতো।
1: আচ্ছা,
0: দেখা যাচ্ছে যে আমাদের যে মেয়েরা আছেন বা আমাদের যে মায়েরা আছেন বা শিশুরা আছেন, এদের ক্ষেত্রে দেখা যায় যে 60-70% ক্ষেত্রে কিন্তু এই রক্তাল্পতা অসুখে কিন্তু ভুগছেন। মানে চিন্তা করেছেন,
1: এটা তো একটা মানে বড় শতাংশের কথা আপনি উল্লেখ করলেন ডাক্তারবাবু, এবং সেটা চিন্তার বিষয়।
0: একদম সঠিক, কারণ কি, 60-70% মানে কিন্তু অনেকটাই বেশি, মানে 10 জনের মধ্যে 6 জন থেকে 7 জন কিন্তু এই মায়েরা বা শিশুরা কিন্তু রক্তাল্পতায় ভুগছেন। সুতরাং এর গভীরতাটা কিন্তু অনেকটাই। এবারে আসি যে এই রক্তাল্পতা কারণটা কি।
1: একদম,
0: দেখা যাচ্ছে যে এই যে রক্তাল্পতা হচ্ছে, যে মূলত কিন্তু দু ধরনের ভাবে কিন্তু আমরা বলে থাকি, যেটা কিনা প্রধান ভাগ সেটাকে আমরা বলি নিউট্রিশনাল অ্যানিমিয়া। মানে কি না, আমাদের শরীরে রক্ত তৈরি হওয়ার জন্য যে সমস্ত নিউট্রিশনগুলো দরকার,
1: মানে যে সমস্ত খাবার খেলে আমাদের শরীরে পুষ্টি বিধান হয়।
0: একদম ঠিক, যে সমস্ত খাবার খেলে আমাদের রক্ত তৈরি হয়, মানে আমাদের লোহিত রক্তকণিকা যাতে তৈরি হয়, আমাদের যাতে হিমোগ্লোবিন তৈরি হয় এবং যাতে আমাদের হিমোগ্লোবিনটা লাল থাকে, রক্ত যাতে লাল থাকে, সেই নিউট্রিশনের কথাই কিন্তু আমরা বলছি। এখানে মূলত দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মানে শরীরে লোহার মাত্রা কিন্তু অনেকটা কমে যাওয়া। ছাড়াও দেখা যায় যে ভিটামিন B12 বলে একটা ভিটামিন আছে, তার কিন্তু ঘাটতি দেখা যায়। অনেক সময় দেখা যায় যে ফোলিক অ্যাসিডের ঘাটতি দেখা যায়। এছাড়াও দেখা যায় যে অনেক সময় যেগুলো আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে তারও কিন্তু ঘাটতি দেখা যেতে পারে।
1: অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে যে খাদ্যগুলো আমাদের খুব কম পরিমাণে লাগে, যেমন লোহা, দস্তা,
0: একদম
1: তামা, এগুলোর কথা বলছি,
0: এগুলো কিন্তু যদি দেখা যায় যে কম হয়, ধরুন জিঙ্ক বা অন্যান্য যে সমস্ত প্রোটিন, সেগুলো কিন্তু যদি আমরা সঠিক পরিমাণে না খাই তাহলেও কিন্তু আমরা রক্তাল্পতার শিকার হতে পারি।
1: অর্থাৎ বন্ধুরা, একটু যদি বুঝিয়ে বলা যায় বিষয়টা এরকম, দেখুন আমরা পাতে বা তরকারিতে কিন্তু নুন খাই, নুন না থাকলে কিন্তু আমাদের খাবারটা ঠিক উপাদেয় লাগে না, অথচ নুনের পরিমাণটা কিন্তু খুব কম লাগে। ঠিক তেমনি অনুখাদ্য বা যে মাইক্রোনিউট্রিয়েন্টস এর কথা এখানে ডাক্তারবাবু বললেন, সেগুলো পরিমাণে কম লাগলেও আমাদের দেহের বা শারীরিক গঠনে সুস্থ থাকার জন্য তাদের ভূমিকা কিন্তু অপরিসীম, না হলে চলবে না।
0: একদম ঠিক, সুতরাং আমাদের যে এই অ্যানিমিয়ার যে প্রধান কারণ সেটা বললাম একটা নিউট্রিশনাল অ্যানিমিয়া। এছাড়াও দেখা যায় যে কোন কোন ক্ষেত্রে রক্ত ভেঙে যাচ্ছে, তাকে বলি আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া।
1: আবার ভেঙে যাচ্ছে বিষয়টা ঠিক বুঝলাম না ডাক্তারও,
0: রক্ত ভেঙে যাচ্ছে মানে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকাটি কিন্তু বিভিন্ন রকম ভাবে ভেঙে যেতে পারে। প্রধানত কি করে হয়, যদি দেখা যায় যে আমাদের শরীরে যে RBC আছে বা লোহিত রক্তকণিকা আছে, ওর যদি এগেনস্টে কোন অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, বা সোজা কথায় বলি ওর আমার একজন অ্যানিমিয়া হয়ে গেল, মানে কি না তার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, মানে ওর এনিমি এসে গেল, ওই এনিমি কিন্তু এই লোহিত রক্তকণিকাকে কিন্তু ভেঙে দিচ্ছে।
1: অর্থাৎ এনিমি বলতে এইখানে ডাক্তারবাবু কিন্তু বোঝাচ্ছেন এনিমিয়া নয়, বোঝাচ্ছেন যে রক্তটা ভেঙে দেওয়ার জন্য একটা শত্রু তৈরি হলো।
0: একদম সঠিক, তো ওই শত্রু কিন্তু রক্তটাকে ভেঙে দিচ্ছে, তাকে আমরা বলি হিমোলাইটিক অ্যানিমিয়া। এছাড়াও দেখা যায় যে রেয়ার ক্ষেত্রে আমাদের যে অস্থিমজ্জা আছে ওইখানে কিন্তু রক্ত তৈরি হয় না, তাকে কিনা আমরা বলি সংক্ষেপে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। বা অনেক সময় দেখা যায় যে আমাদের যে রক্ত তৈরি সঠিক হচ্ছে কিন্তু লিভারে গিয়ে বা স্প্লিনে গিয়ে কিন্তু ওই রক্তটা কিন্তু কনজাম্পশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু রক্তাল্পতা হতে পারে। এছাড়াও অনেক জেনেটিক ডিজিজ আছে, যেটাকে আমরা বলি আমাদের

0: সচরাচর খুবই দেখা যায় যে থ্যালাসেমিয়া, সেক্ষেত্রেও কিন্তু রক্তাল্পতা হতে পারে। সুতরাং এই যে চার থেকে পাঁচ ধরনের কারণ বললাম যেখানে কিনা রক্তাল্পতা হতে পারে, তার মধ্যে কিন্তু আমাদের মূল কারণ কিন্তু ওই নিউট্রিশনাল অ্যানিমিয়া, মানে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া।
1: তাহলে আপনি কি বলতে চাইছেন ডাক্তারবাবু, মানে আমাদের মা বোনেদের খাবার খাদ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত? কারণ আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমরা যখন ছোটবেলায়, যে মায়েরা কিন্তু খান শেষ পাতে, এখনো গ্রামে গঞ্জে তাই হয়। যারা শহরে ওয়ার্কিং লেডি তাদের কথা যদি বাদ দেওয়া হয়, তাহলে দেখা যায় যে মায়েরা সকলকে খাওয়ার দেওয়ার পরে যা কিছু বেঁচে থাকলো সেটা নিজেরা খান। তাতে করে কিন্তু যে পুষ্টি গুণের কথা এখানে বলা হচ্ছে সেটা সবসময় তারা পান না, তাই কি?
0: একদম সঠিক রাম ভাই, একদম সঠিক কথাই বলেছেন। সুতরাং আমাদের মায়েদের ক্ষেত্রে কি করতে হবে, না সঠিক পরিমাণে নিউট্রিশন নিতে হবে, খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু করতে হবে এবং খাওয়া দাওয়ার মাত্রাটা কিন্তু আমাদের বাড়াতে হবে। এটা তো গেল খাওয়া দাওয়ার বিষয়। আরেকটা যেটা বিষয়, খাওয়া দাওয়ার সাথে আরেকটা যেটা দিতে হবে সেটা কিন্তু আমাদের সুষম খাবারটা খেতে হবে। মানে আমি খাওয়া দাওয়ার খেলাম কিন্তু আমার ওই খাবারে সমস্ত ধরনের প্রোটিন, নিউট্রিয়েন্ট, যেটাকে বললাম মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, সবগুলো কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু আমাদের রক্তটা ভালো করে তৈরি হবে।
1: অর্থাৎ শুধুমাত্র বন্ধুরা খালি মাছ মাংস ডিম খেলে হবে না, তরি তরকারি শাক সবজি ডাল মাছ যা আমরা খাই সাধারণভাবে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে খেতে হবে। আমাদের গ্রামে গঞ্জে শাকসবজির কিন্তু কোন অভাব নেই ডাক্তারবাবু, একটু চেষ্টা করলে আমরা নিজেরা উৎপন্ন করে নিতে পারি, করেও থাকি।
0: একদম ঠিক। সুতরাং এই যে বিষয়টা বললাম একটা নিউট্রিশন, দ্বিতীয় যে বিষয়টা আসি যে অধিক পরিমাণে রক্তক্ষরণ হওয়া, কি দেখা যায়? না দেখা যায় যে বিশেষত ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে, বিশেষত ক্ষেত্রে টিনেজার্সের ক্ষেত্রে কি হয়, না অধিক পরিমাণে কিন্তু ঋতুস্রাব হয়। ওই অধিক পরিমাণে যদি দেখা যায় যে ঋতুস্রাব হয়, তখন কিন্তু শরীরে একটা রক্তাল্পতার ভাব তৈরি হয়। এছাড়াও কি হয়, না আমরা যারা গ্রামগঞ্জে আসি, আমরা দেখা যায় যে যখন আমরা পায়খানা করতে যাই বা আমরা শৌচালয়ে কর্ম করতে যাই, অনেক সময় কি হয় আমরা খালি পায়ে যাই, দেখা যাচ্ছে যে আমাদের এক ধরনের কৃমি আছে বা যেটাকে আমরা বলি কেঁচো বলি, ওই হুকওয়ার্ম কিন্তু আমাদের পায়ের ভিতর ঢুকে আমাদের কিন্তু ইন্টেস্টিন বা অন্ত্রে কিন্তু বাসা বাঁধতে পারে। এবং অন্ত্রে বাসা বেঁধে ও কি করে, না আমাদের সমস্ত যে সমস্ত নিউট্রিশন গুলো আছে, সমস্ত যেগুলো নিউট্রিয়েন্ট আমরা খাচ্ছি, যেগুলো আমাদের রক্তে বাহিত হচ্ছে, ওগুলোকে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু খেয়ে নিচ্ছে। তার ফলে কি হয়, না কৃমি কিন্তু আমাদের নিউট্রিশনটাকে খেয়ে নিল এবং আমাদের অন্ত্রে কিন্তু ক্ষত তৈরি করলো, যাতে কিনা চুয়ে চুয়ে কিন্তু রক্ত পড়তে পারে।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রেও কিন্তু একটা রক্তাল্পতার তৈরি হয়।
1: আবার ডাক্তারবাবু, এই যে আপনি চুয়ে চুয়ে রক্ত পড়ার কথা বললেন, তাহলে এতে তো অনেক সময় দেখা যায় আমরা বুঝব কি করে, মানে বিষয়টা কি এরকম যে অনেকের পায়খানার রঙের উপর সেটা একটা প্রভাব ফেলে বা পায়খানা দিয়ে রক্তক্ষরণ হতে পারে?
0: একদম রাম ভাই, একদম সঠিক কথা বলেছেন যে যদি দেখা যায় যে আমি পায়খানা করতে গেলাম, পায়খানার লাস্টে আমার রক্তক্ষরণ হলো, তখন কিন্তু আমরা বলি যে অর্শ আছে কিনা বা পাইলস আছে কিনা সেদিকে আমাদের নজর দিতে হবে। কারণ কি না, পায়খানার পরে কিন্তু কম পরিমাণে রক্ত যদি অনেক দিন ধরে পড়তে থাকে, তাহলেও কিন্তু আমরা রক্তাল্পতার শিকার হতে পারি। কিন্তু আরেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অকাল ব্লাড, মানে আপনি পায়খানা করছেন, রং কিন্তু স্বাভাবিক, কিন্তু আপনার এত কম পরিমাণে রক্ত যাচ্ছে সেটা কিন্তু আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি স্টুল পরীক্ষা করেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার স্টুলের মধ্যে রক্ত আছে কিনা। মানে কি, না খুব কম পরিমাণে রক্ত অনেক দিন ধরে যদি আমরা পায়খানার মাধ্যমে পাস করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা রক্তাল্পতায় ভুগি। অর্থাৎ এই যে রক্তাল্পতা হওয়ার যে কারণটা যেটা বললাম, একটা যেমন নিউট্রিশনের কথা বললাম, আর একটা হচ্ছে

0: অধিক পরিমাণে রক্তক্ষরণ। আরেকটা যেটা বলি, বিশেষত ক্ষেত্রে যারা শহরে থাকেন বা মফস্বলে থাকেন, বিশেষত ক্ষেত্রে যারা টিনেজার্স বা মেয়েরা, ওদের খাদ্যাভাসের ধরনও কিন্তু পাল্টে গেছে। কিরকম পাল্টে গেছে, যেটা রামভাই একটু আগে বলছিলেন যে আমাদের শাকসবজি খেতে হবে, তরি তরকারি খেতে হবে, প্রোটিন খেতে হবে, তাহলেই কিন্তু আমাদের সুষম খাদ্যটা আমরা পাব।
1: কিন্তু আজকে যে শহরে যে খাদ্যাভ্যাসের কথা আপনি বলছেন, নিশ্চয়ই সেগুলো ফাস্টফুডের কথা আপনি বলতে চাইছেন।
0: একদম সঠিক। সো আমরা এখন কি করছি না, চট জলদি খাবার খাচ্ছি। আমরা খুব পাঁচ মিনিটে ম্যাগি তৈরি করে খাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের ফাস্টফুড যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় চট জলদি খেয়ে নিচ্ছি, খেয়ে আমাদের পেটটা ভরিয়ে নিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে যে এই চট জলদি ফাস্টফুড খাওয়ারে কিন্তু আমাদের নিউট্রিশন, যেটা বলছিলাম যে আমাদের সুষম খাদ্য বা সুষম ডায়েট, সেটা কিন্তু থাকছে না। তার ফলে কি হয় না, আমাদের এই টিনেজার্স মেয়েরা কেন এক দিকে যেমন ওবেসিটিতে ভুগছেন, মোটা হয়ে যাচ্ছেন, ঠিক অন্যদিকে রক্তাল্পতার কিন্তু শিকার হচ্ছেন।
1: তাহলে মোদ্দা কথা হচ্ছে ডাক্তারবাবু, আপনি এটা খুব পরিষ্কার করে বলতে চাইছেন যে খাদ্যাভ্যাস আমাদের কিন্তু একদম ঠিকঠাক রাখা উচিত, যেটাকে আপনি সুষম কথা বলছেন, অর্থাৎ সেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট বা অন্যান্য যে সমস্ত মিনারেলস থাকা উচিত, ভিটামিনস থাকা উচিত, সেসব সমৃদ্ধ হওয়া উচিত এবং আমাদের গ্রামে গঞ্জে সেগুলো কিন্তু আমাদের ধারে কাছেই পাওয়া যায়। বিভিন্ন লতা পাতা মানে থেকে যে শাকসবজি আমরা যদি নিই বা নিজেরা যদি বাড়িতে উৎপাদন করে নিই, ঘরের চারপাশে সে ঘরের আঙিনায় যদি সেটাকে আপনারা নিউট্রিশন গার্ডেন বলেন আজকাল বলা হয়, বা যেটা হচ্ছে যে পুষ্টি বাগান, হ্যাঁ, ঘরের রান্নাঘরের পাশে এদিক ওদিক করে একটু যা কিছু হোক সবজি লাগালে সেগুলো কিন্তু নিয়ে আমরা নিজেদের খাবার খাদ্যের যে চাহিদাটা সেটা পূরণ করতে পারি। কিন্তু যে জিনিসটা ডাক্তারবাবু আরেকটা বললেন, মুখ্য কারণ রক্তের, সেটা রক্তাল্পতা, এটা হচ্ছে রক্ত কোনোভাবে শরীর থেকে বেরিয়ে যাওয়া, তাই তো? সেটাকে কিন্তু প্রতিহত করতে হবে। সেক্ষেত্রে চিকিৎসার কি ব্যবস্থা আছে?
0: সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আপনি কেন রক্তাল্পতায় ভুগছেন। প্রথমে আমাদের দেখতে হবে যে রক্ত টেস্ট করে, যেটাকে আমরা বলি কমপ্লিট হিমোগ্রাম, ওই রক্ত টেস্ট করে আমাদের দেখতে হবে যে আপনার এই রক্তাল্পতা কেন হলো। আমরা কিন্তু টেস্ট করে বুঝতে পারি যে আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে, না ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হচ্ছে, না ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হচ্ছে। তারপরে আমাদের টেস্ট করে বুঝতে হবে যে আপনার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে কিনা। যেটা বললাম যে মায়েদের ক্ষেত্রে অনেক সময় আমরা জিজ্ঞেস করলেই বুঝতে পারি অধিক পরিমাণে ঋতুস্রাব হচ্ছে কিনা, বা ছেলেদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে পাইলসের সাথে রক্ত যাচ্ছে কিনা, বা যদি দেখা যায় একটু বেশি বয়সের দিকে হয় তখন কিন্তু আমরা অকাল ব্লাড টেস্ট করে কিন্তু ধরতে পারি যে আপনার ইন্টেস্টিন থেকে চুয়ে চুয়ে রক্তাল্পতা হচ্ছে কিনা। এবং শিশুদের ক্ষেত্রে কি হয় না, এই যে বলছিলাম যে হুকওয়ার্ম ইনফেস্টেশন, এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায়। সুতরাং আমাদের টেস্ট করে বুঝে নিতে হবে যে এই রক্তাল্পতা বা অ্যানিমিয়াটা কেন হচ্ছে, সেই মতো করে কিন্তু আমাদের চিকিৎসা করতে হবে।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমরা বুঝলাম যে রক্তাল্পতা বিষয়টা কি এবং কেন রক্তাল্পতা হয় এবং তার থেকে কিভাবে আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। এবং ডাক্তারবাবু যে কথাটা বললেন যে আজকের দিনে আমাদের দেশে যে ধরনের রক্তাল্পতা দেখা যাচ্ছে, যত অধিক শতাংশে 70% মতো, 10 জনের মধ্যে 7 জন মহিলারা বা পুরুষ সমস্ত কিছু মিলিয়ে রক্তে বাচ্চারা ভুগছেন, এটা কিন্তু অ্যালার্মিং, সংকটজনক অবস্থা। তাই অবশ্যই আমাদের নজর দিতে হবে সুষম খাদ্যের উপর এবং প্রয়োজনে আমাদের কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতেই হবে। তাহলে আমাদের হাতে সময় আর আজকে একদম নেই বন্ধুরা। এতক্ষণ আমরা কথা বলছিলাম রক্তাল্পতা কি ও কেন, এ বিষয়ে আমাদের বুঝিয়ে বললেন নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের হ্যামাটোলজি অর্থাৎ রক্ত সম্পর্কিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তুফান কান্তি দলুই। ডাক্তার দলুইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা।

0: কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক উপস্থিত হয়ে গেছি আজকেও আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। বন্ধুরা কেমন আছেন সকলে? প্রথমে যদি আপনাদের সেই কথা জিজ্ঞেস করি, আর তার সাথে সাথে যে কথা আমি সবসময়ই বলে থাকি যে যেমনই অবস্থা হোক না কেন, ভালো কিন্তু আমাদের থাকতেই হবে। গরমটাও ভীষণ পড়েছে, আর এই গরমে মনে হচ্ছে আমার মা বোনেদের বিশেষ করে একেবারে খুব একটা বেশি রান্না বান্নার ঝামেলায় যাওয়ার ইচ্ছে হচ্ছে না। আর সেই সঙ্গে নিশ্চয়ই আমার যে কৃষক বন্ধুরা মাঠে ঘাটে চাষাবাদের কাজে ব্যস্ত থাকেন, তারাও কিন্তু এই সময়টা খাওয়া দাওয়াটা খুব ছিমছাম হলেই তাদের ভালো লাগে। আর সেক্ষেত্রে কি মনে পড়ে? একটু পাতলা ডাল ভাত, একটু আলু সেদ্ধ, আলু ভাজা, তাই তো? এটা হলেই, আর সাথে যদি একটু লেবু থাকে, এটা হলেই যেন মনে হয় যে গরমে যেন পরম পরম শান্তি, তাই না? আর সেই কারণে বন্ধুরা আজ কিন্তু কথা বলবো সেই রকমই একটি বিষয় নিয়ে। আজকের দিনটি কি জানেন? আজকের দিনটি হলো আন্তর্জাতিক আলু দিবস, আর সেই জন্যই আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক আলু দিবসের গুরুত্ব ও তাৎপর্য এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত আলু গবেষণা কেন্দ্রের অধ্যাপক ডক্টর আশিস চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
2: হ্যাঁ, নমস্কার।
1: তো যেমনটা বলছিলাম ডক্টর চক্রবর্তী, যে আন্তর্জাতিক আলু দিবস আজকের দিনটি সারা পৃথিবী জুড়ে পালন করা হচ্ছে, তো প্রথমেই আমরা জানতে চাইব আপনার কাছে যে কবে থেকে এই দিনটিকে আমরা চিহ্নিত করলাম এবং তার পেছনে কি কারণ বা তার তাৎপর্যটা, সেটা যদি একটু আমার শ্রোতা বন্ধুদের আপনি বলে দেন।
2: হ্যাঁ, আমরা জানি আলু আমাদের দৈনন্দিন জীবনের মানে অন্যতম একটা খাদ্য উপাদান। আমরা যদি দেখি তাহলে দেখব যে ধান, গম বা ভুট্টা এই জাতীয় দানাশস্য জাতীয় খাদ্যের ঠিক পরই হচ্ছে আলুর স্থান। কাজেই এই আলুর জন্যে একটা, যদি আমরা নির্দিষ্ট একটা দিন যদি আমরা স্থির করতে পারি, যেদিন আমরা এই চাষটার সম্বন্ধে আমরা আমাদের যে দেশের সমস্ত যারা আলু গ্রোয়ার বলুন বা আলু যারা করেন বা আলু চাষের সঙ্গে যুক্ত, তাদের যদি আমরা একটা দিন, নির্দিষ্ট দিন যদি আমরা সেই দিনটাকে উদযাপন করি যে আমাদের ভবিষ্যতে আলু চাষের কি টার্গেট বা আমাদের কি লক্ষ্যমাত্রা, সেটা যদি আমরা কোনো একটা নির্দিষ্ট দিনে বসে যদি স্থির করি তাহলে খুব ভালো হয়। এবং এই লক্ষ্যে 2023 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের যে আমাদের আন্তর্জাতিক খাদ্য এবং কৃষি সংস্থা আছে বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তারা স্থির করে যে 30 মে তারিখটাকে যদি আমরা আন্তর্জাতিক আলু দিবস হিসাবে আমরা উদযাপন করি। এবং তারপরে এটা ঠিক হওয়ার পরে প্রথম আন্তর্জাতিক আলু দিবসটা আমাদের হয়েছিল 2024 সালের 30 মে। স্বাভাবিকভাবেই এবছরও 30 মে আমাদের সেই আন্তর্জাতিক আলু দিবস হিসাবে পালন করা হচ্ছে আর কি, যেটা আজকে।
1: তো প্রত্যেকটি দিবসের পেছনে তো একটি প্রতিপাদ্য বা একটি থিম নির্দিষ্ট করা থাকে, তো সেক্ষেত্রে এবছরের থিমটি কি?
2: এবছরের আন্তর্জাতিক আলু দিবসের থিম বা প্রতিপাদ্য, মূল প্রতিপাদ্য যেটা হলো, সেটা হচ্ছে ইতিহাস গঠন এবং ভবিষ্যতের খাদ্য।
1: আচ্ছা,
2: যদি আমরা যদি ইংরেজিতে বলি সেটা হচ্ছে শেপিং দ্য হিস্ট্রি অ্যান্ড ফিডিং ফিউচার।
1: আচ্ছা, তো যখন ইতিহাসের কথা এসেই গেল, আলু যে কবে থেকে খাওয়া শুরু হয়েছিল বা আমাদের খাদ্যাভ্যাসের তালিকায় আলু কবে এরকম একটা প্রধান অঙ্গ হয়ে গেল, সেই ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে যদি একটু বলেন।
2: অ্যাকচুয়ালি আলু চাষ শুরু হয় প্রায় 7 থেকে 8 হাজার বছর আগে। এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা পাই। বলিভিয়া এবং পেরুর যে বর্ডার লাইন, সেখানে আন্দিজ যে পর্বতমালা আছে দক্ষিণ আমেরিকা, সেই আন্দিজ পর্বতমালাতে তিতিকাকা লেক বা হ্রদ আছে, তার পারিপার্শ্বিক বা সেই লেকটাকে ঘিরে যে তার আরো অন্য অন্য জায়গাগুলো আছে, সেখানে ইনকা বলে এক রকমের এক জাতীয় তারা ইয়ে ছিল, জাতি, একটা জাতিগোষ্ঠী। তারা প্রথমে ওই প্রথমে তো আলু তো এইভাবে তো চাষ হতো না, একটা বন্য উদ্ভিদ হিসাবেই ছিল, তাতে যে একটা খাদ্য গুণ আছে তারা প্রথমে সেটা

0: তাদের নজরে আসে, এবং শুধু যে তাদের নজরেই এলো তা না, তারা কিন্তু এই উপাদানটিকে বা আলুটাকে তাদের জীবন বা সংস্কৃতির সঙ্গে কিন্তু তারা ওতপ্রোতভাবে জড়িয়ে নিল।
1: আচ্ছা।
0: এবং তখনকার দিনে যে সমস্ত মাটির যে সমস্ত বস্তু তৈরি হতো, তারা সেখানে বিভিন্ন আলুর আকার দিয়ে সেগুলো তৈরি হতো।
1: আচ্ছা আচ্ছা।
0: তারপরে তখনকার দিনে তো আলুর এরকম সংরক্ষণ ব্যবস্থা ছিল না, তারা কিন্তু তখনও কিন্তু আলু যে সংরক্ষণ করা যায় ভবিষ্যতের প্রয়োজনে সেটা কিন্তু তারা করেছিল। তারা কি করত, আলুটাকে সারা রাত তারা কি করতো, আলুটাকে বিছিয়ে রেখে দিত। রেখে দিয়ে পরের দিন সকাল থেকে বা যখন খুব সূর্য উঠত, তখন তারা মহিলা বা ছোট ছোট বাচ্চারা খালি পায়ে সেই আলুগুলোকে তারা চাপা দিয়ে দিয়ে তার থেকে যে এক্সেস জল সেটা বার করে দিত। এবং এইভাবে চার পাঁচ দিন রাখার পরে কড়া সূর্যের আলোতে সেই আলুগুলো তখন ড্রাই হয়ে যেত, এবং সেই ড্রাই আলুটাকে কিন্তু তারা তখন তাদের ভবিষ্যতের প্রয়োজনে বা যখন দুর্ভিক্ষ হচ্ছে বা সে বছর কোনো খাদ্য নেই সেই প্রয়োজনে তারা কিন্তু তখন আলুটাকে রেখে দিত।
1: আচ্ছা।
0: এইভাবে কিন্তু তখনও আলু চাষে তারা তাদের সংস্কৃতির সঙ্গে তারা জুড়ে নিয়েছিল। শুধু তাই নয়, তখনকার দিনে যে আমাদের তো কোনো পরিমাপ করার কোনো ইউনিট ছিল না, তাদের ইউনিটটা তারা কি করে ঠিক করতো, যেমন আলু রান্না করতে কত সময় লাগছে সেটার উপরও বেস করে তারা সময়ের ইউনিট ঠিক করতো। তেমনি একটা পরিবারের আলু চাষ করতে কতটা জমি, জমিতে একটা পরিবারের জন্য আলু চাষ করছে সেটা থেকে ঠিক হতো মানে তার জমির কতটা ইউনিট হবে বা আকার হবে সেইটা, মানে তখন থেকে কিন্তু এটা চলছিল। তারপরে অ্যাকচুয়ালি ষোড়শ শতকে স্প্যানিশ ইনভেডাররা তারা পেরুতে যায় ইন সার্চ অফ বা স্বর্ণের সন্ধানে, সেখানে গিয়ে তারা কিন্তু ওই পেরুত থেকে আলু তাদের নিজের জায়গায় বা স্পেনে নিয়ে আসে।
1: আচ্ছা।
0: এবং ক্রমান্বয়ে ইউরোপিয়ান কান্ট্রিতে আলুর কিন্তু সূত্রপাত হয়, ইউরোপে কিন্তু প্রথমে আলু চাষ হতো না।
1: আচ্ছা।
0: এইবার ক্রমান্বয়ে 1585 বা 86 সাল নাগাদ সেই আলুটা গ্রেট ব্রিটেন বা আয়ারল্যান্ডে ঢোকে, তারপরে 1587 খ্রিস্টাব্দে আলু অস্ট্রিয়াতে তার এন্ট্রি হয় বা তার সূত্রপাত হয়। এইভাবে ধীরে ধীরে আলু কিন্তু সমগ্র ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু আস্তে আস্তে সূত্রপাত হলো এর। এবং আয়ারল্যান্ডে যেটা হলো, আয়ারল্যান্ডের লোক কিন্তু আলুটাকে মূল খাদ্য হিসেবে গ্রহণ করলেও 1845 সালে নাগাদ সেখানে ব্লাইটের উপদ্রব হয় এবং সেখানে টোটাল আলুটাকে, আলু চাষটাকে কিন্তু নষ্ট করে দেয়। এবং তার ফলে কি হয়, 2.5 লক্ষের বেশি লোক মারা যায় এবং 1 লক্ষ মতো লোক নর্থ আমেরিকাতে তারা কিন্তু মাইগ্রেট করে বা শিফট করে চলে যায়। এটা গেল ইউরোপিয়ান ইয়েতে, ইউরোপিয়ান আলু চাষ। তারপর তো জার্মানি, ফ্রান্স, ইতালি, বিভিন্ন জায়গাতে আলু গিয়ে
1: ভারতবর্ষে কবে থেকে,
0: ভারতবর্ষে আলুর সূত্রপাত কিন্তু হলো 1600-1700 শতকে।
1: আচ্ছা।
0: এবং মূলত পর্তুগিজদের হাত ধরে।
1: আচ্ছা।
0: পর্তুগিজরা প্রথমে আলুটাকে ভারতে আনে, কিন্তু অ্যাকচুয়ালি আলুর বিস্তার বা বিভিন্ন জায়গায় আলুর চাষটা কিন্তু হয় ব্রিটিশদের সূত্র ধরে। এইভাবে আলু শুরু হয় ভারতবর্ষে, কিন্তু প্রথমে ভারতবর্ষে কিন্তু নিজেদের কোনো আলুর জাত ছিল না। মূলত তখন আমাদের যে আলু যেটা চাষ হতো তার যে জাতগুলো ছিল সেগুলোকে বলতাম আমরা ফুলোয়া বলতাম বা গোলা বলা হতো, কিন্নর হোয়াইট একটা জাত ছিল, দার্জিলিং রেড রাউন্ড, এরকম কিছু কিছু ভ্যারাইটি বা জাত ছিল। তারপর অবশ্য কিছু ইউরোপিয়ান থেকে কিছু ভ্যারাইটি এসেছিল, যেমন ম্যাজিস্টিক, ম্যাগনাম বোনাম, এই ধরনের কিছু জাত কিন্তু আমাদের ইউরোপ থেকেও এসেছিল। কিন্তু দেখা গেল ইউরোপিয়ান আলুর একটা সমস্যা হতো, ইউরোপে আলু চাষ হতো প্রায় ওদের ডে লেন্থ আমাদের থেকে অনেক বড়, প্রায় 16-17 ঘন্টা তাদের ডে লেন্থ, তাদের শীতকালীন যে এটা সেটা অনেক দীর্ঘ, যার জন্য ইউরোপিয়ান ভ্যারাইটিগুলো প্রায় 160-170 দিনের ভ্যারাইটি তাদের হতো। কিন্তু আমাদের এখানে দিনের মাত্রা কম, 10-11 ঘন্টার বেশি শীতকাল আমরা দিনের পাই না, আমাদের এখানে 90 দিনের বেশি আমরা আলুর জন্য ডিউরেশন দিতে পারি না, এটা বিভিন্ন কারণে। তারপর আর একটা হলো ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, কারণ ইউরোপিয়ান ভ্যারাইটির আলুগুলো মূলত সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বরে উঠত, হারভেস্ট হতো, কিন্তু আমাদের এখানে আলুর সময়টা ছিল অক্টোবর নভেম্বর, সেই সময়ে ডরম্যান্সিগত কারণে সেই বীজগুলো কিন্তু আমাদের এখানে খুব একটা প্রচলিত হতো বা অসুবিধে ছিল, যার জন্য তখন প্রয়োজন দেখা দিল আমাদের নিজস্ব আলুর জাত। এবং এই লক্ষ্যে তখন আমাদের 1949 সালের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্রের স্থাপন হলো, সেটা পাটনাতে।
1: আচ্ছা।
0: এবং তারপরে সেখানে বেশ কয়েক বছর চলার পরে আরো অন্যান্য কিছু কারণে 1956 খ্রিস্টাব্দে এই সংস্থাটাকে সিমলাতে স্থানান্তরিত করা হলো, কারণ হিমাচল প্রদেশ বা সিমলাতে কি হয়,

পাহাড়ি অঞ্চল হওয়ার জন্য সেখানে আলুর গুণগত মান বা সেখানে আলুর জাত নির্বাচনের ক্ষেত্রে আদর্শ পরিবেশ থাকার জন্য আমরা সিমলাতে আলু কেন্দ্রীয় আলু গবেষণা সংস্থাকে স্থানান্তরিত করা হলো, এবং তারপর থেকে একটা ধারাবাহিকভাবে আলুর গবেষণা এবং তার আলুর চাষের নতুন নতুন দিক খুলতে শুরু করলো, বিভিন্ন জাত উৎপন্ন হতে শুরু করলো।

0: অন্ত আলুর জাত আছে, তার মধ্যে নটা হচ্ছে আমাদের প্রসেসিং প্রক্রিয়াকরণ জাত, দুটো হচ্ছে বা দুটো বা তারও বেশি কিছু আমাদের ওই হিট টলারেন্স বা তাপ সহ্য করতে পারে, এই ধরনের ভ্যারাইটি আমাদের দুটো তিনটে রয়েছে। এরকম ভাবে প্রচুর জাত তৈরি হলো, নতুন নতুন টেকনোলজি চাষ পদ্ধতি বৈজ্ঞানিক সম্বন্ধে শুরু হলো, তারপরে আলুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ রোগ হলো নাভি ধসা, তার সম্বন্ধে প্রচুর কাজ হলো, হলে সেই নাভি ধসা কি করে সময় আমরা কন্ট্রোল করব, নাভি ধসা রেজিস্ট্যান্ট জাত কি করে তৈরি হয়, এই সব করে তারপরে নতুন নতুন বীজ, আলুর বীজের গুণগত বীজ কিভাবে তৈরি হবে, এভাবে মানে প্রচুর গবেষণা তখন থেকে শুরু করে আজ পর্যন্ত হয়ে আসছে। এটা হচ্ছে আলুর মূলত
1: কিন্তু তার পাশাপাশি একথাও শোনা যায় যে আলু খেলে মানুষ মোটা হয়ে যায়, আলুর সেই অর্থে কোনো পুষ্টিগুণ নেই, কিন্তু বর্তমান বিজ্ঞানে সেটাকে অন্যরকম পরিভাষায় একটু সংযোজন করা হচ্ছে। তো আমি পরবর্তী প্রশ্ন আপনার কাছে এটাই রাখবো,
0: আমি একটুখানি আপনি যেটা বললেন সেটাই বলছি, আলু যে শুধু মানে আমাদের এখানে যে একটা মিসকনসেপশন আছে যে আলু সম্বন্ধে ভ্রান্ত ধারণা আছে আমাদের, শুধু আমাদের এখানে নয়, আলু যখন ইউরোপিয়ান কান্ট্রিতে যখন শুরু হলো তখন কিন্তু অত স্মুথলি কিন্তু আলু আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আসেনি, তখনও আলুটাকে ধরা হতো বিভিন্ন রোগের কারণ হিসাবে, এমনকি লেপ্রসি সেটারও কারণ হিসাবে আলুকে ধরা হতো। কিন্তু তারপরে দেখা গেল সেটা ঠিক নয়, আমাদের এখানেও মোটা হয়ে যাওয়ার পিছনে আলুর ভূমিকা আছে, আমাদের ডায়াবেটিক রোগের কারণ হিসাবে আলুকে ধরা হয়। কিন্তু বাস্তবে কিন্তু এই ধারণাটা যদি আমি একটু যদি আপনাকে বলি তাহলে ক্লিয়ার হবে, আলুতে যেটা হয় আলুতে কিন্তু যে ডায়াবেটিকের কোনো কারণ কিন্তু আলু নয় বা মোটা হওয়ার জন্য, কারণ মোটা আলু কিন্তু একটা লো এনার্জি ফুড
1: একদমই নয়, মানে মধুমেহ রোগের জন্য যে আলুকে আমরা অনেক সময় দায়ী করি সেটাও কিন্তু
0: না,
1: একেবারেই নয়,
0: সেই ধরনের নয়। যে আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের আলু হচ্ছে লো ক্যালোরি ফুড, মানে 69-70 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায় 100 গ্রাম বয়েলড আলু থেকে, এবং দেখা গেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটা গবেষণা আছে, একটা পূর্ণবয়স্ক বা 60 কেজি যার বডি ওয়েট সেরকম একটা লোকের যদি তার ওবেসিটি আসতে হয় বা মোটা যদি হতে হয় তাদের 2875 কিলো ক্যালোরির মতো তার এনার্জি দরকার হয়। সেই রেসপেক্টে আমি যদি বলি তাহলে প্রত্যেক দিন কত আলু খেতে হবে আমাকে, 4 কেজিরও বেশি, কিন্তু সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। কাজেই আলু খেলে যে মোটা হবো সেটা নয়। আর একটা কারণ হচ্ছে আলু কিন্তু লো ফ্যাট, আলুতে 0.1% বা তারও কম ফ্যাট আছে। কিন্তু যেটা কোনো মুশকিল হলো, আলু যখন ফ্রাই করা হয় ভাজা যখন হয় তেলে, আলু প্রচুর কিন্তু ফ্যাট কনজিউম করে, যেমন ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু 19% মতো ফ্যাট কনজিউম করে, এবং 100 গ্রাম এর থেকে 220 কিলো ক্যালোরির মতো এনার্জি সে সাপ্লাই দেয়। তেমনি আলু চিপস যেটা আমরা খুবই প্রিয় আমাদের সকলের ক্ষেত্রে, সেই চিপস কিন্তু যখন তেলে ভাজা হয় সে প্রায় 36% সে ফ্যাট কনজিউম করে, এবং সেখান থেকে প্রায় 500 ক্যালোরিরও কিলো ক্যালোরির উপর এনার্জি বা সাপ্লাই করে, কিলো ক্যালোরি এনার্জি সাপ্লাই করে। কাজে কালপ্রিটটা কিন্তু আলু নয়, আমরা বিভিন্ন যেভাবে আলু খাবো সেভাবেই কিন্তু ডিপেন্ড করবে
1: আলুর সঙ্গে যে আনুষাঙ্গিক জিনিসপত্র
0: সেগুলো হচ্ছে মেন কালপ্রিট।
1: ঠিক, তাহলে আলুর পুষ্টি গুণ কতটা সেটা যদি একটু বলেন।
0: আলু একটা সুষম খাদ্য, আলু সুষম খাদ্য, 100 গ্রাম আলুতে অন্তত প্রায় 80% বা তার কাছাকাছি বেশিটা হচ্ছে জল, বাকিটা যে অন্ত সেটা হচ্ছে শুষ্ক অংশ বা ড্রাই ম্যাটার বলি আমরা। এই শুষ্ক অংশের মধ্যে প্রায় 16-17% হচ্ছে শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট, 1% মতো আছে মিনারেল, ভিটামিন আছে 0.6%, আর ফ্যাট হচ্ছে আমি যেটুকু একটু আগেও যেটা বললাম 0.1% হচ্ছে ফ্যাট, এর সঙ্গে আছে ভিটামিন সি এবং অন্যান্য খাদ্য উপাদান। কাজেই দেখা যাচ্ছে আলু কিন্তু একটা আমাদের সুষম খাদ্য, এবং এর প্রোটিন হচ্ছে 2.5-3% প্রোটিন, এবং শুধু তাই নয় আমাদের হিউম্যান আমাদের মানুষের দেহে প্রায় 21টা রকমের অ্যামিনো অ্যাসিড প্রয়োজন হয়, তার মধ্যে 11টা অ্যামিনো অ্যাসিড মানুষ তার নিজের দেহে নিজে সিনথেসিস করতে পারে, কিন্তু বাকি যে 10টা অ্যামিনো অ্যাসিড সেটার জন্য তাকে বিভিন্ন উদ্ভিদজাত জিনিসের উপর তাদের ডিপেন্ড করতে হয়, এবং আলু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ। নট অনলি আলুতে কিন্তু লাইসিন বলে এক রকমের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়।

0: যেটা মানে খুবই উপকারী বা এনিমাল যে প্রোটিন তার সমতুল্য। কাজেই সেই হিসাবে আলু কিন্তু আমাদের একটা সুষম খাদ্য হিসেবে আমরা ধরে নেব।
1: এবার তাহলে ডক্টর চক্রবর্তী, যেটা আপনার কাছে জানতে চাইব যে আন্তর্জাতিক আলু দিবস আমরা পালন করছি, তাহলে বর্তমানে বিশ্বের আলুর উৎপাদন সম্পর্কেও যদি আমাদের একটু কিছু বলেন।
0: বিশ্বের আলু উৎপাদনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব 1961 সাল সেই সময়ে বিশ্ব আলু উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 270 মিলিয়ন টন মতো। কিন্তু আজকে যদি আমি দেখি সেই প্রোডাকশন বা উৎপাদনটা 2023 সালের যদি আমি হিসাব বলি, সেখানে আমরা দেখতে পাই 383 মিলিয়ন টন আলু কিন্তু বিশ্বে উৎপাদন হচ্ছে। এবং এই বিশ্বে এই যে 383 মিলিয়ন টন মতো আলু উৎপন্ন হচ্ছে, তো সেটাতে কিন্তু চীন কিন্তু বিশ্বে প্রথম উৎপাদনের দিক থেকে। চীনে 93.94 মিলিয়ন টন মতো চীনে আলু উৎপন্ন হয়। তারপরে কিন্তু আমাদের ভারতের স্থান, ভারতে আমাদের 60 মিলিয়ন টনের উপরে আমাদের আলু উৎপন্ন হচ্ছে এখন। তারপরে হচ্ছে ইউক্রেন, তারপরে হচ্ছে ইউএসএ, রাশিয়া এবং বাংলাদেশও কিন্তু এখন প্রায় 9.5 টনের মতো কাছাকাছি কিন্তু বাংলাদেশও কিন্তু একটা ভালো আলু উৎপাদনের দেশ বাংলাদেশ, সেখানেও কিন্তু প্রচুর ভালো উৎপন্ন হচ্ছে। আর যদি প্রোডাক্টিভিটি দেখি বা উৎপাদনশীলতা, বিশ্বে এখন আলু উৎপাদনশীলতার পরিমাণ হচ্ছে 21.1 টন পার হেক্টর।
1: তাহলে এই যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি ভারতবর্ষ, তো ভারতবর্ষে আলু চাষের অবস্থা মানে আগের থেকে এখন কীরকমভাবে প্রযুক্তিগত দিকটাও যদি একটু বলেন, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ কীরকম অবস্থানে রয়েছে সেটা যদি একটু বলেন।
0: বললাম যেহেতু ভারতে প্রায় 60 মিলিয়ন টনের উপরে আলু উৎপন্ন হচ্ছে গত হিসাবের মতো, কিন্তু আমার যদি 2050 বা 2030 আমি যদি টার্গেট বা লক্ষ্য যদি স্থির করি তখনকার রেসপেক্টে, 2030 সালেও যদি আমি ধরি সেখানে প্রায় 70 মিলিয়ন টন আলু উৎপাদনের দরকার হবে, এবং 2050 গিয়ে সেই উৎপাদনের পরিমাণ দাঁড়াবে গিয়ে 122 মিলিয়ন টন। কাজে সেই হিসাবটাকে আমি টার্গেটটাকে যদি দেখি তাহলে কিন্তু আমাদের মানে তৃপ্তির কিন্তু কোনো জায়গা কিন্তু নেই, সন্তুষ্টির কোনো অবকাশ কিন্তু এখন এই মুহূর্তে নেই।
1: আরো
0: অনেকটা আমাদের আলু উৎপাদনের কথা অনেকটা ভাবতে হবে। এবং সেই হিসাবে আমাদের যে 60 মিলিয়ন টন আলু উৎপন্ন হচ্ছে বর্তমানে, সেখানে উত্তরপ্রদেশে সেটা আলু উৎপাদন হচ্ছে প্রায় 20 মিলিয়ন টন, আর আমাদের পশ্চিমবঙ্গ 7 মিলিয়ন, এরপরে হচ্ছে বিহার, এরকম ভাবে বিভিন্ন ইয়েতে স্টেটে আমাদের আলু উৎপন্ন হচ্ছে। এবং আমি যদি স্বাধীনতা বা সেই সময়টার কথা চিন্তা করি তাহলে 1948-49 সালে আমাদের ভারতে কিন্তু আলু উৎপাদন হতো মাত্র 1.54 মিলিয়ন টন, এবং সেটা হতো 0.23 মিলিয়ন হেক্টর জমির থেকে। এবং তখনকার আলুর উৎপাদনশীলতা ছিল মাত্র 6.5 টন পার হেক্টর। কিন্তু আজকের দিনে যদি তাকাই সেখানে আমাদের 60 মিলিয়ন টন বললাম, এখন আমাদের বর্তমান আলুর উৎপাদনশীলতা প্রায় 4 গুণ বেড়েছে, মানে 6.5 টন পার হেক্টর ছিল সেটা এখন 25 টন পার হেক্টর। মানে প্রভূত উন্নতি কিন্তু আমাদের আলু উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমরা অর্জন করতে পেরেছি। এবং 2050-এ আশা করি আমরা সেই টার্গেটে রিচ করতে পারবো, যদিও আমাদের সামনে অনেক কিন্তু
1: পৃথিবীর প্রেক্ষিতে দ্বিতীয় স্থান অর্জন করে রয়েছে, পাশাপাশি তার রপ্তানির কথাটা কিন্তু সেই সঙ্গে উঠে আসে, তো আলু রপ্তানিতে ভারতের স্থান কি?
0: আলু যদি রপ্তানির কথা চিন্তা করি তাহলে উন্নতশীল দেশ যেগুলো তাদের তুলনায় কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। উন্নতশীল দেশ বলতে যেমন নেদারল্যান্ডস, সেখানে প্রায় 19.8 বা 19.8% আলু কিন্তু তারা এক্সপোর্ট করে বা রপ্তানি করে, এবং তার মূল্য যদি ধরি $1.2 বিলিয়ন। তারপরেই আসছে ফ্রান্স, তারাও কিন্তু 17% মতো তাদের কিন্তু তারা রপ্তানি করে, রপ্তানিযোগ্য আলু। এবং তারপরে হচ্ছে জার্মানি, জার্মানি কিন্তু প্রচুর আলু তারা, তাদের প্রায় 10% মতো আলু কিন্তু তারা রপ্তানি করে। সেইটা যদি আমি চিন্তা করি সেই তুলনাতে কিন্তু ভারতের আলু রপ্তানি কিন্তু অনেকটা পিছিয়ে আমরা, যদিও প্রায় 1.7% মতো আলু আমরা রপ্তানি করছি বর্তমানে। এর কারণ হচ্ছে আমরা রপ্তানি যেটা করব, অ্যাকচুয়ালি আমরা রপ্তানিটাকে ভাবি আমাদের যখন আলু প্রোডাকশন প্রচুর বেড়ে যায় তখন আমরা আলু রপ্তানির কথা ভাবি, কিন্তু সেইভাবে রপ্তানির কথা

0: চলবে না, আমাদের রপ্তানি করতে গেলে যে দেশে রপ্তানি করব তার কি ধরনের জাত তাদের পছন্দ, আমার এখানে যে আলু হচ্ছে এমন তো নয় সে বাইরে, বা আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথাও চিন্তা করি, আমাদের যে ধরনের আলু পছন্দ করি তাদের সেই ধরনের আলু পছন্দ নাও হতে পারে। কাজেই আমরা রপ্তানি করতে গেলে আগে দেখতে হবে আমাদের যে যে দেশে আমি আলু রপ্তানি করতে যাব তাদের কি ধরনের আলু পছন্দ, সেই গুণ সেই টার্গেট রেখে আমাদের এখানেও কিন্তু সেই ধরনের আলু যাতে চাষ করতে হবে,
1: এবং আন্তর্জাতিক বাজারটা সম্পর্কে আমাদের ধারণা করতে হবে।
0: শুধু তাই নয়, আমাদের দেখতে হবে যে আলু রপ্তানিটা যেন ছেদ না পড়ে। আমি হয়তো এই বছর আলু রপ্তানি করলাম, দেখা গেল সামনের বছর আমি দিতে পারলাম না, তাহলে আন্তর্জাতিক বাজারে কিন্তু নাম খারাপ হয়ে যাবে। আলু রপ্তানি যখন করব একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের যা রিকোয়ারমেন্ট সেইভাবে কিন্তু আলুর সাপ্লাই দিয়ে যেতে হবে, সেই দিকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস হয়, যাতে রেসিডুয়াল কোনো টক্সিসিটি যাতে না থাকে, কোনো কেমিক্যালস যাতে না থাকে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। কারণ অনেক রোগ আছে, সেই রোগগুলো থেকে ফ্রি রাখতে হবে আমার যে রপ্তানিযোগ্য আলুতে। যেমন আমাদের এখানে প্রচুর ব্যাকটেরিয়াল উল্ট হয়, পটাটো টিউবার মত, এইগুলো যদি থাকে আমরা এই ধরনের আলু কিন্তু বাজারে তারা নেবে না, এমনিতে তারা কনসাইনমেন্ট কিন্তু ব্যাক করিয়ে দেবে। কাজে আলু রপ্তানি করতে গেলে এই ধরনের কিছু জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তবেই সেখানে আমরা আলু রপ্তানি করতে পারবো।
1: এই রপ্তানির সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িয়েও রয়েছে যে অধিক ফলনের দিকে দৃষ্টি রাখা, সেটাও তো একটা পাশাপাশি দুটো একসঙ্গে চলে। কিন্তু এ কথাও তার সাথে শোনা যায় যে যখন অধিক ফলন হয় তখন কিন্তু কৃষক বন্ধুরা ভালো দাম পাচ্ছেন না। আমাদের তো দিনের শেষে দেখতে হবে যাতে কৃষক বন্ধুরা ভালোভাবে থাকতে পারেন, তাদের অর্থনৈতিক মান উন্নয়ন হতে পারে।
0: এখন সংরক্ষণ, আমাদের আলু সংরক্ষণের মেন হচ্ছে কোল্ড স্টোর বা হিমঘরের সংরক্ষণ। কিন্তু আমাদের রাজ্যেও বলি হিমঘর যতটা দরকার ছিল সেই অনুপাতে কিন্তু হিমঘরের সংখ্যা কম। বর্তমানে আমাদের 500 আশপাশে হতো হিমঘর, এবং সেখানে আমরা মূলত খুব বেশি হলে 8 মিলিয়ন টন মতো আলু রাখতে পারি, কিন্তু আমাদের অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে প্রায় 14 মিলিয়ন টন অ্যাভারেজ। তাহলে বাকি আলুটা আমি কোথায় নিয়ে যাব? সেজন্যে আমাদের কোল্ড স্টোরের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। আর একটা জিনিস যেটা করতে হবে সংরক্ষণের ক্ষেত্রে, যাতে আলু নষ্ট না হয়, তার জন্য আমাদের প্রক্রিয়াকরণ দিকে, আমাদের আলুর প্রক্রিয়াকরণ আমাদের কিন্তু ভালোভাবে করতে হবে, নাহলে এই নষ্টটা কিন্তু আমরা ঠেকাতে পারবো না। যে আলু তো শুধু সবজি হিসাবে খাওয়াই আমি বললাম আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়। আমাদের লক্ষ্য উচিত যে আমরা এই যে প্রচুর প্রোডাকশন হচ্ছে, এত প্রোডাকশন শুধু সবজির জন্য না খেয়ে আমরা যদি প্রক্রিয়াকরণ করি তাহলে সেটা যেমন আমাদের ওই সংরক্ষণের এটা সমস্যাটা মেটাবে, আমাদের অর্থনৈতিক মানও আমাদের অনেক উন্নত হবে, এবং প্রক্রিয়াকরণ ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি কম্পেয়ার টু বা তুলনামূলকভাবে উন্নত দেশের থেকে। আমাদের এখন বর্তমানে 7-8% মতো আলু আমরা প্রক্রিয়া সেক্টরে করছি, সে তুলনায় উন্নতশীল দেশে কিন্তু তারা 30-67% মতো কিন্তু তারা প্রক্রিয়াজাত করছে আলু। এই প্রক্রিয়াকরণের মূল যে উপাদানগুলো হলো সেটা আমরা চিপস ফর্মে করতে পারি, আলুর ফ্লেক্স হিসাবে করতে পারি, ফ্রেঞ্চ ফ্রাই হিসাবে আলুর প্রক্রিয়াকরণ হয়ে থাকে, এই বিভিন্ন। এবার হচ্ছে আলু সব জাত কিন্তু প্রক্রিয়াকরণ করা যায় না, তার জন্য বিশেষ কিছু জাত আছে বা বিশেষ কিছু গুণ সম্পন্ন হতে হয়। যেমন তার ড্রাই ম্যাটার বা শুষ্ক মাত্রা হতে হবে 20%-এর বেশি, আর সেখানে রিডিউসিং সুগার তার মাত্রা হবে লেস দ্যান বা 0.1%-এরও কম হতে হবে। সেই ধরনের আলুর জাতগুলোই কিন্তু প্রক্রিয়াকরণ করা হয়।
1: আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিবন্ধকতার কথা হচ্ছিল, তো এই প্রতিবন্ধকতার ক্ষেত্রে তো ভালো বীজ, আলুর সঠিক জাত নির্বাচন করা, সেই সব বিষয়গুলোও তো আসছে।
0: আলুর বীজ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, কারণ প্রায় 40% মতো আলুর যে খরচা হয় তার সেটা আলুর বীজেই চলে যায়। কাজেই বীজটা আমাদের যাতে অত দাম দিয়ে কৃষক বন্ধু যে তার বীজ কিনতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং তার জন্যে মূলত হচ্ছে আমাদের নিজেদের রাজ্যেই যাতে বীজ তৈরি হয়। কারণ এখন বর্তমানে বেশি বীজটাই আসে পাঞ্জাব অন্যান্য জায়গার থেকে, যার ফলে তার কষ্ট প্রচুর হয়ে যায়, কৃষক বন্ধুদের প্রচুর তার জন্য খরচা করতে হয়। সে তুলনায় আমরা যদি আমাদের রাজ্যে যদি আলু নিজেদের বীজ করতে পারি তাহলে সেখানে কৃষক বন্ধুদের কিন্তু খরচা কিন্তু অনেক কমে যাবে, এবং আলু চাষেরও খরচা অনেক কিন্তু কমে যাবে। জাতের মধ্যে যেটা আছে আলু আমাদের এখন বর্তমানে যেগুলো জাত করি আমরা, সে তুলনায় আমাদের লক্ষ্য রাখতে হবে, পরে তো আমাদের কি বলবো, আমাদের শীতের স্প্যান্ট অনেক কমে আসছে, হ্যাঁ সেই দিকে লক্ষ্য রেখে আমাদের যাতে আলুর তাপ সহনশীল জাত যদি আমরা করতে পারি বা আলু

0: জলের ক্রাইসিস আসবে ভবিষ্যতে, সেই জন্য ওয়াটার স্ট্রেস কন্ডিশনে যাতে আলু আমরা চাষ করতে পারি সেই দিকে তাকিয়ে আমাদের নতুন নতুন জাতের উদ্ভাবন করতে হবে। আর একটা জিনিস করতে হবে, আলু আমরা যে পুষ্টিগুণ যখন বলেছিলাম তখন যে পুষ্টির কথা বলেছিলাম, এখন নতুন যেটা আমাদের ধ্যান ধারণা আসছে যাতে আমরা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আলু, সেখানে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে, আয়রন, জিঙ্ক, এই সমস্ত যেটা আলু সেগুলো আমাদের অলরেডি তৈরি করা হয়েছে, যেমন কুফরি জামুনিয়া, কুফরি নীলকণ্ঠ, এরকম কিছু জাত কিন্তু এই ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ আলুর জাত, কাজে এইগুলো চাষি ভাইরা কিন্তু করতে পারেন।
1: তো আমাদের টার্গেট তো হচ্ছে 2050, সেই 2050-এর টার্গেটে পৌঁছতে গেলে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের আলু চাষীদের কি কি করণীয় একটু ছোট্ট করে বলে দিন।
0: একরকম হচ্ছে আমাদের জলবায়ু সহনশীল জাত আমাদের নির্বাচন করতে হবে, কারণ ভবিষ্যতে জলের ক্রাইসিস আসবে, গরমের মাত্রা আরো বাড়বে, সেই দিকে তাকিয়ে আমাদের জাত নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের বায়োটেকনোলজি, এই ধরনের টেকনোলজিক্যাল উদ্ভাবনী আমাদের দিকে যেতে হবে। আর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আলু চাষে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে, যেমন ড্রোন। ড্রোনের একটা বিশাল চাহিদা রয়েছে আলুর চাষে, বিশেষ করে কীটনাশক ছড়ানোর ক্ষেত্রে ড্রোনের একটা অ্যাপ্লিকেশন রয়েছে। তারপর আছে মেকানাইজেশন বা আমাদের যান্ত্রিক পদ্ধতিতে আলু, সেখানে প্ল্যান্টিং হবে, সেখানে হারভেস্টিং হবে, সবই যাতে আমরা যান্ত্রিকভাবে করতে পারি সেদিকে আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু 2050 সালে কিন্তু আমাদের যে টার্গেট সেখানে আমরা রিচ করতে পারবো না।
1: অর্থাৎ আমাদের এই যে 2050-এর লক্ষ্য, সেই লক্ষ্যতে আমাদের পৌঁছতে গেলে বিজ্ঞানকে অবশ্যই সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। চাষি ভাইরা, আমরা আজকে কথা বললাম আন্তর্জাতিক আলু দিবস গুরুত্ব ও তাৎপর্য এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বললেন আমার সঙ্গে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত আলু গবেষণা কেন্দ্রের অধ্যাপক ডক্টর আশিস চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
1: আর আমিও বিদায় নিচ্ছি, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। আর বেশি দেরি নেই, একেবারে অমর হয়ে উঠবে মানুষ। আজ থেকে মাত্র 200-250 বছর পরেই আবার বেঁচে উঠতে পারেন মৃত ব্যক্তিরা, এমনটাই নাকি দাবি করেছে আমেরিকার এক সংস্থা। ক্রায়োনিক্স ইনস্টিটিউট নামে ওই সংস্থার দাবি, তারা এমন এক বিশেষ পদ্ধতিতে মৃতদেহ সংরক্ষণ শুরু করেছেন যার ফলে মৃত্যুর বহু বছর পরেও মৃত ব্যক্তি জীবন ফিরে পাবেন। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, এখনো পর্যন্ত ওই সংস্থায় 500টিরও বেশি দেহ হিমায়িত অবস্থায় রাখা হয়েছে, সংরক্ষিত মস্তিষ্কের সংখ্যাও 200-র বেশি। অমরত্বের প্রত্যাশায় অনেক মানুষ এই সংস্থায় নাম নথিভুক্ত করতে শুরু করেছেন। যদিও চিকিৎসা জগৎ সংস্থার এই দাবিকে ভুয়ো বলে উল্লেখ করেছে, তবে লক্ষণীয় যে এত বিতর্ক সত্ত্বেও জেফ বেজোসের মতো ধনকুবের এই সংস্থায় টাকা ঢেলেছেন। হিমালয়ে দেখা মিলল এক নতুন ধরনের সাপের প্রজাতির। সমুদ্রপৃষ্ঠ থেকে 6,000 ফুট উঁচুতে খোঁজ মিলেছে এই সাপের। তবে সবচেয়ে অবাক করার বিষয় হল, এই প্রজাতির সাপের নাম রাখা হয়েছে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে। কিন্তু কেন? কারণ তিনি বন্যপ্রাণ সংরক্ষণের জন্য ভীষণভাবে কাজ করেছেন। এই গবেষক দলে ভারত, জার্মানি এবং ইউনাইটেড কিংডমের সদস্যরা ছিলেন। 2020 সালে তারা এই নতুন প্রজাতির সাপটি প্রথম দেখতে পান। এই নতুন প্রজাতির সাপটিকে অ্যাঙ্গুইকুলাস নামক একটি নতুন বিভাগে রেখেছেন বিজ্ঞানীরা, যার অর্থ ছোট সাপ। ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে এটা একেবারে নতুন প্রজাতির একটি সাপ। চম্বা, কুলু, নৈনিতাল সহ নেপালের বিভিন্ন জায়গায় এই সাপ পাওয়া যায় বলেই মিজোরাম বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এক অধ্যাপক জানিয়েছেন। একজন মেকআপ আর্টিস্ট একদিন অর্থাৎ 24 ঘন্টায়

ঠিক কতজনকে সাজাতে পারেন? 5 জন, 10 জন কিংবা সর্বোচ্চ 15 জন। কিন্তু উত্তর যদি হয় শতাধিক, তাহলে নিশ্চয় চোখ কপালে উঠবে। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মেরি ইয়ংগাই। তিনি 24 ঘন্টায় 111 জনকে সাজিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। 26 বছর বয়সী মেরি আফ্রিকার দেশ সিয়েরা লিওনের বাসিন্দা। রূপসজ্জা শিল্পী মেরি একদিনে 100 জনকে সাজানোর লক্ষ্যমাত্রা রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি 24 ঘন্টায় 111 জনকে সাজাতে সক্ষম হন। এরই সঙ্গে মেরি 19 বছর আগের একটি বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষকে সাজানোর এই রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার মার্থা থিলারের দখলে। 2005 সালে একদিনে 96 জনকে সাজিয়ে তিনি এই রেকর্ডটি করেছিলেন। শরীরের 2টি কিডনি, পাকস্থলী, লিভার এমন সমস্ত অঙ্গ এসেছে দাতাদের কাছ থেকে। 1 বছরে লিয়াম কেরেডা এমনই এক বিরলতম অভিজ্ঞতা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একদল চিকিৎসক কেরেডার শরীরে 8টি অঙ্গের সফল প্রতিস্থাপন করে চিকিৎসা বিজ্ঞানে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফ্লোরিডার মিয়ামির হল্টস শিশু হাসপাতালে 9 ঘন্টার চেষ্টায় অভূতপূর্ব অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হয়েছে। আরও আশ্চর্যের ব্যাপার, লিয়ামের দিদি ডেলিলার শরীরেও 7টি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল। 7 বছরের দিদি এখন অন্যের শরীরের অঙ্গ নিয়ে দিব্যি নড়ে সরে বেড়াচ্ছে। তবে লিয়ামের পরিস্থিতি ছিল আরও জটিল এবং সংকটজনক। বহু বেছে অনেকেই ব্যবহার করে থাকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কিন্তু তার মাঝেই যদি অস্তিত্ব মেলে ভাইরাসের, সম্প্রতি এমনই একটি গবেষণায় উঠে আসা তথ্য বাড়াচ্ছে আতঙ্ক। কি বলছে এই গবেষণা? সম্প্রতি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শাওয়ার হেড এবং টুথব্রাশের নমুনা পরীক্ষা করেন। মোট 92টি শাওয়ার হেড এবং 34টি টুথব্রাশের নমুনার পরীক্ষা চালানো হয়। তাতে যে তথ্য সামনে এসেছে, অবাক হয়েছেন গবেষকরাও। 1 গুচ্ছ নমুনা পরীক্ষা করার পর তাতে 600-এরও বেশি ভাইরাসের সন্ধান মিলেছে। স্বাভাবিকভাবেই এই তথ্য প্রকাশ আসার পর উদ্বেগ শুরু হয়। যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন, যেসব ভাইরাসের সন্ধান মিলছে সেগুলি মানব দেহকে আক্রান্ত করে না, এগুলি অন্য ব্যাকটেরিয়ার কোষকে সংক্রমিত করে কেবল। তবে এই ভাইরাসের খোঁজ বিজ্ঞানীদের কাছে একেবারেই নতুন। যদিও গবেষকরা এও জানিয়েছেন, এই ভাইরাসগুলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, এগুলো চিকিৎসা পদ্ধতিতে বিকল্প হিসেবে কাজে লাগবে বলেও তাঁরা আশাবাদী। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে গয়ায় পৌঁছন, সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডিকে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। শ্রী চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময় উপযোগী

যোগী ও সঠিক নির্দেশনা প্রদানের উপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে উপযুক্ত সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন প্রকল্প ও সরকারি কর্মসূচির সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের মূল লক্ষ্য। ক্ষেত বাঁচাও অভিযান সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে এই অভিযানে অংশগ্রহণকারী সমস্ত প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100 জেলার জন্য মোট 500 দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষায় তর্জমা। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। আজ তিনি সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে। আগামীকাল ভারত মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক। সফরের শুরুতে আজ সকালে তিনি বিহারের গয়ায় বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। এদিন গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও তার সফরসঙ্গী রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শহর ও পুরো এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব করে তুলতে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছে। নগরোন্নয়ন, পুর বিষয়ক এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি এই অ্যাপ আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ধাপে ধাপে রাজ্যের 120টিরও বেশি আরবান লোকাল বডি বা পুরসংস্থায় এই পরিষেবা চালু করা হবে। তবে প্রথম পর্যায়ে 10টি পুরসভা ও পুর নিগমে প্রকল্পটি কার্যকর হচ্ছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মন্তব্য করেন। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি জানান, উল্লেখ্য, প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। হজযাত্রা সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাভ বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী রিজিজু 2026 সালে হজের মূল পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, ভারতের হজ কমিটি এবং সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ও জেড্ডায় নিযুক্ত কনসাল জেনারেলকে কৃতজ্ঞতা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI News কলকাতাতে।
কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেনেগোপাল

0: আনুষ্ঠানিকভাবে কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তাটি ঘোষণা করেন। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারেক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে, আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলোকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। 2014 সালের আগে বার্ষিক নথিভুক্তি জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষ দাঁড়িয়েছে। তিনি এই উন্নতির কারণ হিসেবে উন্নততর ব্যবস্থা, সময়সীমা মেনে চলা এবং ব্যবস্থার প্রতি জনগণের বর্ধিত আস্থার উল্লেখ করেন। তিনি আরও বলেন যে মালদ্বীপ, মরিশাস এবং আফ্রিকার বিভিন্ন দেশ সহ বেশ কয়েকটি দেশ ভারতের অভিযোগ নিষ্পত্তি মডেলটি গ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গ্রেটার নয়ডার সুরাজপুরে লোহুম স্টার্টআপ পরিদর্শন করেন। পরিবেশ বান্ধব, গুরুত্বপূর্ণ খনিজ এবং উন্নত মানের সামগ্রী উৎপাদন করে তারা। সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব বলেন, বেশ কিছু আধুনিক প্রযুক্তি খাতে লিথিয়াম ব্যাটারি এবং পার্মানেন্ট ম্যাগনেট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: इस विजन के तहत एक यंग स्टार्टअप लोहम, इन्होंने कंप्लीट टेक्नोलॉजी को डेवलप किया है और टेक्नोलॉजी को डेवलप करने के बाद में वहां से प्रोडक्शन का लेवल लेके आए। आज उस प्लांट को देखने का मौका मिला। लिथियम कार्बोनेट बनाने की मशीन है जो कि आगे सीधा बैटरी बनाने में काम में आए, और परमानेंट मैग्नेट बनाने की मशीन है जो कि बहुत ही एक अच्छे, बहुत ही कॉम्प्लेक्स टेक्नोलॉजी को अच्छे तरीके से डेवलप किया।
0: কেরালামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে অপারেশন চক্রব্যূহের আওতায় কোচি, মালাপুরাম এবং তিরুবনন্তপুরম থেকে 24 কেজিরও বেশি মাদক ও সাইকোট্রপিক উপাদান বাজেয়াপ্ত করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে TCS এর যান্ত্রিক ত্রুটির কারণে আজ কিছু পরীক্ষা কেন্দ্রে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট CUET UG 2026 শুরু হতে দেরি হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আর সেমিফাইনালে এই ভারতীয় জুটি বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরিয়ার সিও সেইউং ও জায়ে ই ও কিম ওন হোকে জুটিকে 21-19, 21-18 পরাজিত করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত 8টায় অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনা অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। নটায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কুশনি সরেন। নটা বেজে 15 মিনিটে নজরুল গীতি, শিল্পী চন্দন মজুমদার। 9:30 কবিতার জন্য অংশগ্রহণে রজতেন্দ্র মুখোপাধ্যায়, অনুমিত্র রায় এবং রোশনারা মিশ্র। 10টায় অখিল ভারতীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী স্মিতা মুখাশি। ইন্দোর কেন্দ্রের নিবেদন।

সঞ্জয়িতা প্রজাতরঙ্গে রাত আটটায় ছায়াছবির গানের অনুষ্ঠান। আটটা বেজে পনেরো মিনিটে কাহাকাসা, উপস্থাপনা আফতাব আলম। দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পর।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে চালু করা হয়েছে স্বচ্ছ মোবাইল অ্যাপ। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। দক্ষিণ শহরতলি সোনারপুরের কামরাবাদে মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আজ ব্যাপক গণবিক্ষোভের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিকভাবে হেনস্থার অভিযোগ, ঘটনার নিন্দায় রাজনৈতিক নেতৃবৃন্দ। বিধানসভায় সৈজালের অভিযোগে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার তলব করেছে CID। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগর মহকুমা হাসপাতালে দুই কিশোরী উপভোক্তার হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, এই কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টিতে নিয়ে যাওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকার এই টিকা দেবে।
1: মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে

0: বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি।
1: উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 বছর বয়সী কিশোরীদের জন্য HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। বিধাননগর থেকে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন,
2: ভারতবর্ষে প্রতিবছর মহিলারা সবচেয়ে বেশি যে যে ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার। এই সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে আজ থেকে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হলো বিনামূল্যে HPV ভ্যাকসিন প্রদান কর্মসূচি। চলতি বছরে 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। তারই অঙ্গ হিসাবে আজ উত্তর 24 পরগনার বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে 14 বছর বয়সী কিশোরীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। আপাতত 235টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী দিনে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 881 করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রক থেকে 7,72,650 HPV ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে। এই মারণ রোগ মোকাবিলায় আগামী 3 মাসের মধ্যে 7,65,000 কিশোরীকে HPV ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এদিন অনুষ্ঠানে টিকা পাওয়া 2 কিশোরীর হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, বিধাননগর, উত্তর 24 পরগনা।
1: অন্যদিকে বিধাননগর মহকুমা হাসপাতালের অনুষ্ঠানে আজ SSKM হাসপাতালের অতিরিক্ত 100 শয্যার নতুন ইউনিটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন এবং দালাল রাজ বন্ধ করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। হাসপাতালগুলির ওপর স্বাস্থ্যভবন থেকে সরাসরি নজরদারি চালানো হবে। এছাড়াও রাজ্য সরকার একটি কন্ট্রোল রুম চালু করছে, সেখানেও হাসপাতালে পরিষেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এরাজ্যের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপটির সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকার জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহর লাল বলেন, প্রধানমন্ত্রী বারবার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে।
3: ইস অ্যাপ মে জনতা কো নাগরিকো কো এক সুবিধা দি গই হ্যায় কি জাহাঁ ভি আপ গন্দগি দেখতে হ্যায় ওয়াহিঁ উসকা ফোটো খিঁচিয়ে আর উস ফোটো পর ইস অ্যাপ কে মাধ্যম সে আপলোড করিয়ে তুরন্ত ডিপার্টমেন্ট জো লোকাল মিউনিসিপ্যালিটি হ্যায় উসকে পাস ও জায়েগা। প্রধানমন্ত্রী জি নে লাল কিলা সে ইস বাত কা আহ্বান কিয়া থা কি হমকো হর শহর হর গাঁও ODF করনা হ্যায়, টয়লেট বনানে হ্যায়। পিছলে 10-12 সাল মে দেশভর মে জিতনা কাম হো গিয়া উতনা বঙ্গাল মে নহি হো পায়া, লেকিন জো ভি কমিয়া উস সময় রহি হ্যায় উইদিন শর্টেস্ট টাইম হম উসকো পুরা করেঙ্গে।
1: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে এই কর্মসূচিকে পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে 10টি পুরসভা এবং পুর নিগমে এই পরিষেবা চালু হচ্ছে। ধাপে ধাপে তা রাজ্যের 120টিরও বেশি পুরসভায় পৌঁছে দেওয়া হবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, ইতোমধ্যেই প্রকল্পের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে সরাসরি পাঠানো হবে। এ ব্যাপারে সকলকে শান্ত থাকার ও গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের বাড়িতে বাড়িতে সরকারের পক্ষ থেকে কর্মীরা পৌঁছে যাবেন। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্যজুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জনকে রাখা হয়েছে। এদের মধ্যে 85টি শিশু। উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে থাকা 3টি হোল্ডিং সেন্টার আটক রয়েছেন সব থেকে বেশি সংখ্যক। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আটক 386 জনের মধ্যে 182 জন পুরুষ এবং 109 জন মহিলা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ কলকাতার শহরতলি সোনারপুরের কামরাবাদে মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আজ ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাইকে করে যাওয়ার সময় অভিষেকের দিকে ছোঁড়া হয় ডিম,

0: দেওয়া হয় চোর স্লোগান। তাকে শারীরিকভাবে হেনস্থারও অভিযোগ তোলেন অভিষেক। পরে ব্যাপক পুলিশের নিরাপত্তায় ওই দলীয় কর্মীর বাড়িতে যান তিনি। এই ঘটনার পরই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে যায়। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের পাহারায় বের করে নিয়ে যাওয়া হয়। তিনি ন্যায় বিচারের জন্য আদালতের দ্বারস্থ হবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
1: পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। কি বাংলার পরিস্থিতি! এখানে প্রায় 50 জন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, দরজা ভাঙার চেষ্টা করছে। আই উইল ডেফিনেটলি মুভ টু কোর্ট।
0: এই ঘটনা তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। ঘটনার ভিডিও শেয়ার করে তিনি বলেন, রক্ষকই ভক্ষক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল নেত্রী ছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব সেখানে রয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, সুস্থ গণতন্ত্রে এই ঘটনা কাম্য নয়।
2: এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত।
0: সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হুমকি দিয়েছিলেন ঠিক তেমনই আজকের ঘটনাও কাম্য নয়। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সই জালের অভিযোগে তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। এই সংক্রান্ত নোটিশ দিতে আজ সিআইডির 5 সদস্যের দল হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে যান। সেখানে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেও তাঁর দেখা পাননি আধিকারিকরা। পরে কালীঘাটের বাড়িতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা অভিষেকের হাতে তলবি নোটিশ তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এ বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। প্রভাত প্রতিম চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের 13তম প্রয়াণবার্ষিকীতে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। ব্যতিক্রমী ধারায় চলচ্চিত্র তৈরি করে বাঙালি মননে নিজস্ব ছাপ রেখে গেছেন তিনি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আজও আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে চালু হয়েছে স্বচ্ছ মোবাইল অ্যাপ। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অনুরোধের আসর। আজ অনুরোধের আসরে প্রথম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন চড়ুইগাছি বোয়ালদহ বনগাঁ থেকে ছায়া, সবিতা পুতুল ও বিশ্বজিৎ গাইন।

পূর্ব বর্ধমান জেলার মানকড় থেকে সঞ্চারী ভট্টাচার্য, বিদ্যুৎভূষণ ভট্টাচার্য ও প্রতিমা ভট্টাচার্যের অনুরোধে পরের গানটি কিশোর কুমারের কণ্ঠে।

অনুরোধের আসরে পরের গানটি মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন নানাদাড়ি বেওয়ার হাট পূর্ব মেদিনীপুর থেকে সৌমেন্দু সামন্ত, ঋতুজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্ত।

অনুরোধের আসরে পরের গানটি অঞ্জন দত্তের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন দিকনগর পূর্ব বর্ধমান থেকে শ্রীমন্ত নাথ ও হেমা নাথ।

অনুরোধের আসরের শেষ গানটি রাহুল দেব বর্মনের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুভাষ চক্রবর্তী।

রাহুল দেব বর্মনের গাওয়া এই গানটি দিয়ে অনুরোধের আসর আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: নমস্কার, স্পোর্টস এক্সট্রা টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ঘ্য সর্দার। এক্সট্রা টাইম মানে সপ্তাহের গুরুত্বপূর্ণ খেলার খবর, তাই শুনে নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ বিশেষ খেলার খবরগুলো। আজ প্রথমেই একটু অন্যরকম খেলার খবরে যাব। মিউনিখে ইতিহাস ভারতের ঈশা সিংয়ের। ISSF শুটিং বিশ্বকাপে মেয়েদের 25 মিটার পিস্তল বিভাগে 43 পয়েন্ট অর্জন করে তিনি সোনা জয়ের পাশাপাশি একই সঙ্গে সিনিয়র এবং জুনিয়র বিশ্ব রেকর্ড গড়লেন। অন্যদিকে দাবার কোর্টে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে ফের হারালেন প্রজ্ঞানন্দ। কোথায় কিভাবে হারালেন জানাবো বিস্তারিত খবরে। এবার IPL এর খবর। গতকাল রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল গুজরাট টাইটান্স। অন্যদিকে এই সপ্তাহে গুজরাট টাইটান্সকেই প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে আগেই জায়গা করে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামীকাল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল। এদিকে গত বুধবার রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এলিমিনেটর ম্যাচ হয় এবং সেই ম্যাচ জিতে কোয়ালিফায়ার 2-তে গুজরাটের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। হেডলাইন্স শেষ করব টেনিসের খবর দিয়ে। ফরাসি ওপেনে আবার অঘটন, বিদায় জোকোভিচের, চতুর্থ রাউন্ডে সিয়ান্টেক। এবার যাব বিস্তারিত খবরে। মিউনিখে ইতিহাস ভারতের ঈশা সিংয়ের। ISSF শুটিং বিশ্বকাপে মেয়েদের 25 মিটার পিস্তল বিভাগে 43 পয়েন্ট অর্জন করে তিনি সোনা জয়ের পাশাপাশি একই সঙ্গে সিনিয়র এবং জুনিয়র বিশ্ব রেকর্ড গড়লেন। যোগ্যতা অর্জন পর্বে 587 পয়েন্ট অর্জন করে ফাইনালে উঠেছিলেন 21 বছর বয়সী ঈশা। প্রিসিশনে 293 এবং র্যাপিড ফায়ারে 294 স্কোর করেন তিনি। ফাইনালে অবশ্য শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ঈশা। প্রথম 3টি রাউন্ডেই পারফেক্ট 10 স্কোর করে প্রতিপক্ষদের অনেকটা পিছনে ফেলে দেন। অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখে তিনি 43 পয়েন্টে শেষ করেন, যা আগের বিশ্ব রেকর্ড 42কে ছাপিয়ে যায়। জার্মানির প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ডোরেন ভেনেকাম্পকে হারিয়ে সোনা জেতেন। ব্রোঞ্জ পান বুলগেরিয়ার মিরোস্লাভা মিনচেভা। অলিম্পিক্স চ্যাম্পিয়ন ইয়াং জিন শেষ করেন 5ম স্থানে। মেয়েদের 25 মিটার পিস্তল বিভাগে 43 স্কোর করার নজির ঈশা ছাড়া আর কোনো শুটারের দখলে নেই। জুনিয়র এবং সিনিয়র 2 পর্যায়ে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতলেন তিনি। অতীতে এশিয়ান গেমসে পদক জিতেছেন ঈশা, এবারও পদক জয়ের হাতছানি রয়েছে তার সামনে। ঈশাকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভীয় সমাজ মাধ্যমে লিখেছেন, ভারতের জন্য বিশ্ব রেকর্ডের দিন। মিউনিখে ISSF বিশ্বকাপে মেয়েদের 25 মিটার পিস্তল বিভাগে 43 স্কোর করে ঈশা সিং ইতিহাস করেছেন, তাকে অসংখ্য অভিনন্দন। 25 মিটার পিস্তল বিভাগে অংশ নিয়েছিলেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকারও, তবে যোগ্যতা অর্জন পর্বে 12তম স্থানে শেষ করে ছিটকে যান তিনি। অবশ্য এখনও তার সামনে পদক জয়ের সুযোগ রয়েছে। 10 মিটার এয়ার পিস্তল বিভাগে নামবেন মনু, এই বিভাগে অংশ নিচ্ছেন ঈশাও। এবার যাব দাবার খবরে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে ফের হারালেন প্রজ্ঞানন্দ। বিশ্ব দাবায় তাদের রেষারেষি নিয়ে আলোচনা নতুন নয়, তাতে আলাদা মাত্রা যোগ করল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের এই সাফল্য। নরওয়ে দাবায় এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেনকে হারালেন প্রজ্ঞা। এর আগে 2024 সালে তিনি হারিয়েছিলেন তাকে। সেবার প্রথম ক্লাসিক্যাল দাবায় প্রজ্ঞা হারান কার্লসেনকে, যাকে দাবার ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ধরা হয়। এবারের প্রতিযোগিতায় শুরু থেকেই ছন্দের অভাবে ভুগেছেন কার্লসেন। প্রথমেই তাকে হারান আলিরেজা ফিরোজা শুধু ছন্দই নয়, পাশাপাশি সময়ের চাপও রাখতে সমস্যায় পড়ছিলেন কার্লসেন। গেমের বেশিরভাগ সময়ই নিয়ন্ত্রণ ছিল প্রজ্ঞার দখলে। কয়েকবার কার্লসেন সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু শেষের দিকে তিনি সময়ের চাপে ভুল করে হার মেনে নেন প্রজ্ঞার কাছে। প্রজ্ঞার জয়ের পাশাপাশি ফিরোজার সঙ্গে ড্র করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশ। তবে ক্লাসিক্যাল গেমে ড্রয়ের পর আর্মাগেডন টাইব্রেকে পয়েন্ট তুলে নেন ফিরোজা। মেয়েদের বিভাগে ইউক্রেনের আনা মুজিচুক এবং ভারতের কোনেরু হাম্পি ক্লাসিক্যাল গেমে ড্র করলেও পরে আর্মাগেডন টাইব্রেকে জিতে বেশি পয়েন্ট তুলে নেন মুজিচুক। আরেক ভারতীয় দিব্যা দেশমুখ এবং শীর্ষে থাকা বিসিসারা আসা ইউবায়েতা ক্লাসিক্যাল গেম ড্র করার পরে টাইব্রেকে জেতেন বিদ্যা। তৃতীয় রাউন্ডের পরে শীর্ষে বিবিসারা, তারপরে আছেন ঝু জিনার এবং দিব্যা। খেলার বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব একটি বিশেষ সাক্ষাৎকার। ইস্টবেঙ্গলের ISL জয় নিয়ে কিছু কথা আমাদের সাথে ভাগ করে নিয়েছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। কি বললেন তিনি শুনব।
2: তো কি বলবেন, কি এই সাফল্যকে কিভাবে ব্যাখ্যা করবেন, উৎসর্গ করবেন?
3: এই সাফল্য ইস্টবেঙ্গল ক্লাবকে 100 বছর ধরে যারা সার্ভিস দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে, আমরা তাদেরকেই উৎসর্গ করছি। বিশেষ করে পল্টুদা, জীবনদা, স্বপনদা, এরা এদেরকে আমরা কাছ থেকে দেখেছি, এরা জীবনটা কিভাবে উৎসর্গ করেছে ওই প্রতিষ্ঠানের জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই সাফল্য আশাটা হচ্ছে একটা মালার মতো, একটা মালা ফুল দিয়ে গাঁথা থাকে। এই এই ফুলগুলোর একটা ফুলও যদি মালাটা সৌন্দর্য নষ্ট হয়। এই টিম ওয়ার্ক হচ্ছে আসল কাজ। তার নেতৃত্বে স্টিয়ারিং ছিল কোচের হাতে, বাকি ছিল ইমামির একটা পার্ট ছিল। তারা সর্বদায় আর্থিক সময় সবটাই আমাদের এই ক্লাবের জন্য কন্ট্রিবিউট করেছে, এবং ক্লাবের যারা আড়াল থেকেও কাজ করে, প্রকাশ্যেও কাজ করে, সবাই সবার জবটা প্রপারলি করেছে। আমাদের এর ভিতরে যেমন ট্রফি এসছে, সিমিলার আমরা

0: ইনফ্রাস্ট্রাকচার প্রচুর করেছি যেটা ক্লাবে এসে দেখার মতো। তো সেটা সবটাই না, একটা টিম ওয়ার্ক, নো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, টিম ওয়ার্কটাই হচ্ছে আসল আমাদের সাফল্যের এই মুহূর্তে চাবিকাঠি। আমরাই একমাত্র ওম্যান্স ম্যানস মনে হয়, ভারতবর্ষ তো বটেই, বাকি কোনো দেশের এরকম গৌরব আছে কি না, একই ইয়ারে দুটো টিমই এফসিতে পার্টিসিপেট করছে।
1: একদমই নিতুদা, এবং একই সঙ্গে আমি একটা জিনিস যোগ করতে চাইব, কোনো টিমের সাথে আপনাদের হয়তো একটু কষ্ট হয়েছিল, দু তিন বছর আপনারা স্ট্রাগল করেছিলেন, কিন্তু আপনারা নিজে দিয়েছে নিজেদের সাফল্যে আপনারা জিতলেন, সেটাতে তো একটা বড় আরো আনন্দটা বেশি, এবং ট্রফিটা অবশ্যই ক্লাবে এলো, আপনাদের ক্লাবে থাকলো সমস্ত গুলো উৎফুল্ল।
0: এইটা এইটা আমি তো ডে ওয়ান থেকে বলেছি, ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের দমে খেলবে, ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের নিজের পায়ে খেলবে, গারুর কাছে মাথা নত করে বৃষ্টি ভেজা রাতে ছাতার তলায় মাথা ঢোকাবে না। সেটাই হয়েছে, ইস্টবেঙ্গল নিজের দমে খেলেছে, ইস্টবেঙ্গল দমে খেলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, করে দেখিয়েছে।
1: আচ্ছা লাস্ট প্রশ্ন, আগামী কয়েক বা আগামী মরসুম বা এএফসি আপনাদের প্রিপারেশন প্ল্যানিং কি আছে?
0: সেগুলো আমরা এক্ষুনি নিতে পারিনি, আমরা আগামী কয়েকদিনের ভিতরেই কর্ণধারদের সাথে বসবো, বসে কতটা কি এগিয়ে নেওয়া যাওয়া যায় তার প্রস্তুতি নেব।
1: অনেক ধন্যবাদ মিতুদা আমাদের সময় দেওয়ার জন্য।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
2: শুনলেন আইএসএল জয় নিয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের একটি বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে অঞ্জন চট্টোপাধ্যায়, সম্পাদনায় আমি অর্ঘ্য সর্দার। এবার যাব আইপিএল এর খবরে। গতকাল দিনের শেষে দাম পেল না বৈভব সূর্যবংশীর 96 রানের ইনিংস। বোলারদের ব্যর্থতায় দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের কাছে চূর্ণ হল রাজস্থান। 17 রান করে ম্যাচ বার করে দিলেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। রাজস্থানের লক্ষ্য 7 উইকেট বাকি থাকতেই তুলে নিল গুজরাট। রবিবার অর্থাৎ আগামীকাল আহমেদাবাদে ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাট। নিজেদের ঘরের মাঠেই ফাইনাল খেতে নামে তারা। এই নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল গুজরাট। ম্যাচ রেফারির ভুলে দ্বিতীয়বার টসে যাওয়ায় রেগে গিয়েছিলেন শুভমান। প্রথমে ব্যাট করার সুযোগ হাতছাড়া হয়েছিল, তবে দিনের শেষে শুভমানের আর খুব থাকার কথা নয়। মনে করা হয়েছিল দ্বিতীয় ইনিংসে পিচ মন্থর হবে, কিন্তু আদতে হলো ব্যাটারদের স্বর্গ। সেই পিচে দাপট দেখিয়ে গেলেন শুভমান এবং সাই সুদর্শন। রাজস্থানের বোলাররা বিন্দু মাত্র ম্যাচে ফেরার সুযোগ পেলেন না। 215 রান তাড়া করতে নেমে গুজরাট নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছিল প্রথম ওভারেই। জফরা আর্চার 4টি 4 হজম করেন, নান্দ্রে বার্গার ব্রিজেস শর্মারাও রেহাই পাননি। পাওয়ার প্লেতে 69 রান তোলে গুজরাট। এরপর যত সময় এগিয়েছে ততই বেড়েছে গুজরাটের দাপট, ম্যাচকে কার্যত এক পেশে করে তোলে তারা। নবম ওভারে 17 রানের জুটি হয়ে যায়। এই নিয়ে 11 বার 17 রানের জুটি হল শুভমান সুদর্শনের, পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বার। রাজস্থান ভেবেছিল স্পিনারদের এনে রানের গতি থামাবে, ফল হয় উল্টো। রবীন্দ্র জাদেজা, যশরাজ পুঞ্জারাও প্রচুর রান হজম করেন। এক সময় মনে হচ্ছিল বিনা উইকেটেই রান তুলে নেবে গুজরাট, হলো না সুদর্শনের ভুলে। আগের ম্যাচের মতো এবারও হিট উইকেট হলেন তিনি, 4 মেরেও লাভ হলো না। ব্রিজেশের বল অফসাইডে খেলেন, সেটি 4 হয়ে যায়। তার আগেই সুদর্শনের হাত থেকে ব্যাট ছিটকে স্টাম্প ভেঙে দেয়, ঠিক আগের ম্যাচের মতোই। অবাক হয়ে দুহাত দিয়ে মাথা ঢাকেন সুদর্শন। উল্টো দিকে থাকা শুভমানও হতাশ হয়ে হাঁটু মুড়ে ক্রিজে বসে পড়েন। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলে ওঠেন, আঠা কোথায় আছে নিয়ে এসো এখনই। মাথা নাড়তে নাড়তে ফেরেন সুদর্শন, 32 বলে 58 করেন তিনি। পরের ওভারেই জাদেজাকে 4 মেরে 17 রান পূরণ করেন শুভমান। নিজস্ব কায়দায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 15তম ওভারে গুজরাটের অধিনায়ককে সাজঘরে ফিরতে হয়। আর্চারের বলে LBW হন তিনি। 53 বলে 104 রানের ইনিংসে রয়েছে 15টি 4 এবং 3টি 6। পরে ওয়াশিংটন সুন্দরও ফিরে যান, দলকে জিতিয়ে দেন জস বাটলার এবং রাহুল তেওয়াটিয়া। তার আগে আইপিএলে সবচেয়ে পরিণত ইনিংস খেলতে দেখা যায় বৈভবকে। দলের বিপদের দিনে একাই লড়াই করে পনেরো বছরের এই ক্রিকেটার। তবে আরও একটা শতরান হাতছাড়া হয়। এলিমিনেটরে 97 রান করার পর দ্বিতীয় কোয়ালিফাই

হারে গুজরাটের বিরুদ্ধে তার ব্যাট থেকে এসেছে 96 রান। ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি রাজস্থানের। চতুর্থ বলে ফিরে যান যশস্বী জয়সওয়াল, দ্বিতীয় ওভারে ফেরেন ধ্রুব জুরেল। বিপদ দেখে চারে নামিয়ে দেওয়া হয় জাদেজাকে। পরপর দুটি উইকেট পড়ে যাওয়ায় চাপ বাড়ে বৈভবের ওপরেও। দলের বিপদের সময় বল বুঝে খেলার দিকে নজর দিয়েছিল সে। রাজস্থানের চাপ আরও বাড়ে অষ্টম ওভারে চোট পেয়ে জাদেজা উঠে যাওয়ায়। জাদেজা উঠে যেতে আবার ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় রাজস্থান। রিয়ান পরাগ 11, দর্শন সানকা 3 এবং জফরা আর্চার 7 রান করে পরপর ফিরে যান। 13তম ওভারে আবার খেলতে নামেন জাদেজা। তবে প্রথম পর্বে যেমন আগ্রাসী খেলছিলেন তিনি, সেই ছন্দ খুঁজে পাওয়া যায়নি দ্বিতীয় পর্বে। আগ্রাসী শট খেলার দায়িত্ব নেয় বৈভব। প্রথম থেকে একটু ধরে খেললেও ধীরে ধীরে আগ্রাসন বাড়াতে থাকে সে। এদিন সে 31 বলে অর্ধশতরান করে। বোঝাই গিয়েছে বৈভবকে কতটা মন্থর গতিতে খেলতে হয়েছে দলের কথা ভেবে। আইপিএলে এটি তার মন্থরতম অর্ধশতরান। কিন্তু 50 পেরোতেই বৈভবকে আগ্রাসী খেলতে দেখা যায়, কারণ রাজস্থানের রান রেট ক্রমশই কমছিল। এই সময় বৈভবকে যে সব শট খেলতে দেখা গিয়েছে তা তাক লাগিয়ে দেওয়ার মতোই। মাঠের বিভিন্ন প্রান্তে শট খেলেছে সে। গুজরাটের কোনো বোলারকেই রেয়াত করেননি। একসময় মনে হচ্ছিল এই ম্যাচে তার 17 রান হয়ে যাবে, কিন্তু কাগিসো রাবাডার একটি শর্ট বল তুলে খেলতে গিয়ে থার্ড ম্যানে থাকা প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ দেয় বৈভব। গোটা মাঠ উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায় 15 বছরের ব্যাটারকে। জাদেজার সঙ্গে 127 রানের জুটি লড়াকু স্কোরে পৌঁছে দেয় রাজস্থানকে, যদিও তাতে শেষ পর্যন্ত কোনো লাভ হলো না। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার জিতে আইপিএলের ফাইনালে আগেই উঠে গেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার গতবারের চ্যাম্পিয়নরা গুজরাট টাইটান্সকে 92 রানে হারায়। প্রথম ব্যাট করে বিরাট কোহলিরা করেন 5 উইকেটে 254 রান। জবাবে শুভমন গিলের দল করে 19.3 ওভারে 162 রান। গুজরাটের ব্যাটিং বিপর্যয়ে এক পেশে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট অধিনায়ক শুভমান। ধর্মশালার 22 গজে প্রথম ব্যাট করার সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বেঙ্গালুরুর ব্যাটাররা। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক রজত পাতিদার। 4 নম্বরে নেমে 33 বলে 93 রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। মারলেন 5টি 4 এবং 9টি 6। তার ইনিংসের সুবাদেই গুজরাটকে কঠিন লক্ষ্য ছুড়ে দেয় বেঙ্গালুরু। ওপেন করতে নেমে ভালো খেললেন কোহলিও। 25 বলে 43 রানের ইনিংস খেলেন তিনি 5টি 4 এবং 1টি 6 সাহায্যে। তবে সেভাবে রান পাননি ভেঙ্কটেশ আইয়ার। 7 বলে 19 করে আউট হন তিনি। 3 নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং করেন দেবদত্ত পাড়িকালো। 5টি 4 সাহায্যে 19 বলে 30 রান করেন তিনি। দলকে ভালো জায়গায় পৌঁছাতে সাহায্য করেন কৃণাল পাণ্ডিয়াও। 5 নম্বরে নেমে তিনি করেন 28 বলে 43 রান। তার ব্যাট থেকে এসেছে 5টি 4 এবং 12টি 6। শেষে 5 বলে 15 রান করে অপরাজিত থাকেন জিতেশ শর্মা। 1টি করে 4 এবং 6 মারেন তিনি। গুজরাটের কোনো বোলারই বেঙ্গালুরুর ব্যাটারদের উপর চাপ তৈরি করতে পারেননি। সফলতম জেসন হোল্ডার 39 রান দিয়ে 2 উইকেট নিলেন তিনি। 54 রানে 2 উইকেট কাগিসো রাবাডার। 53 রানে 1 উইকেট প্রসিদ্ধ কৃষ্ণার। 46 রান খরচ করেও উইকেট পেলেন না মোহাম্মদ সিরাজ। 3 ওভারে 29 রান দিয়ে উইকেটহীন থাকলেন রশিদ খানও। জয়ের জন্য 255 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধারাবাহিক ব্যবধানে উইকেট হারাতে শুরু করে গুজরাট। সাই সুদর্শনও ভালো শুরু করেছিলেন, আউট হলেন দুর্ভাগ্যজনকভাবে। জেকব ডাফিকে 4 মেরেও হিট উইকেট খুঁয়েই তাকে আউট হতে হয়, কারণ গতকালের মতোই সুদর্শনের হাত থেকে ব্যাট ছিটকে গিয়ে উইকেট ভেঙে দেয়। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে সেদিন ভরসা দিতে পারেননি শুভমান। এছাড়া নিশান্ত সিন্ধু হোল্ডাররাও রান পাননি। 3 নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করেছিলেন জস বাটলার, কিন্তু তিনিও বড় রান পেলেন না। 11 বলে 29 রান করে আউট হয়ে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ক। তার ব্যাট থেকে এলো 4টি 4 এবং 2টি 6। 2 উইকেটে 51 রান থেকে 5 উইকেটে 51 হয়ে যাওয়ার পর গুজরাটের জয়ের আশা শেষ হয়ে যায়। পাওয়ার প্লের মধ্যেই একরকম আত্মসমর্পণ করেন শুভমানরা। বেঙ্গালুরুর সফলতম বোলার জেকব ডাফি 39 রানে 3 উইকেট নিলেন তিনি। 24 রানে 2 উইকেট রশিক সালামের, 28 রানে 2 উইকেট ভুবনেশ্বর কুমারের। জস হেজেলহুড 1 উইকেট নিলেন 39 রান দিয়ে। 16 রান দিয়ে 2 উইকেট নেন কৃণাল পাণ্ডিয়াও।

0: আর এই দুই ম্যাচের মাঝে এই সপ্তাহে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। গ্রুপ পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে দুটি ম্যাচেই হেরেছিল রাজস্থান রয়্যালস, কিন্তু প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদকে হারায় রাজস্থান। গ্রুপ পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে 0 রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে 17 রান করেছিল বৈভব। তাই এলিমিনেটরে নামার আগে হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন বৈভবের বিরুদ্ধে প্ল্যান এ, বি ও সি তারা করে রেখেছে, কিন্তু সেই সব পরিকল্পনাই নষ্ট করে দেয় বৈভব। এলিমিনেটরে নামার আগে ক্রিস গেলের ছক্কার রেকর্ড ভাঙতে বৈভবের দরকার ছিল 7টি ছক্কা, সেটি ভাঙতে বেশি সময় নেয়নি সে। প্রথম ওভারের শেষ বলে প্যাট কামিন্সকে ছক্কা মারে বৈভব, সেই শুরু। এরপরে একের পর এক ছক্কা মারতে থাকে বৈভব। একই ওভারে সাকিব হোসেনকে 3টে ছক্কা মারে বৈভব এবং তার সাথেই পূর্ণ করে তার 100 রান, আর সেই সঙ্গেই ভেঙে ফেলে গেলের সেই রেকর্ড। আইপিএলে এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়ে বৈভব। 2012 সালে গেল মেরেছিলেন 59টি ছক্কা, সেটি ছিল এতদিন রেকর্ড। 14 বছর পর সেই রেকর্ড ভাঙল। পাশাপাশি আইপিএলের নকআউটে দ্রুততম অর্ধশত রানও করে বৈভব। 2014 সালে ওয়াংখেড়েতে 16 বলে অর্ধশত রান করেছিলেন সুরেশ রায়না, সেই নজির ছুঁয়ে ফেলল বৈভব। অর্থাৎ মাত্র 16 বলে জোড়া রেকর্ড গড়ে ফেলল বিহারের এই বিস্ময় বালক। আইপিএলের ইতিহাসে দ্রুততম শত রান করে গেলের রেকর্ড ভাঙার সুযোগ তৈরি হয়েছিল বৈভবের সামনে। 2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিরুদ্ধে 30 বলে শত রান করেছিলেন গেল, আর সেই বিশ্ব রেকর্ডই ভাঙতে গিয়ে আউট হন বৈভব। যে বলে সে আউট হল সেটি আরেকটু হলেই ছক্কা হয়ে যেতে পারত, কিন্তু হলো না, ফলে রক্ষা পেল গেলের রেকর্ড। এরপর পরপর কয়েকটি উইকেট পড়ায় রাজস্থানের রান তোলার গতি কমে যায় সেদিন, ফলে একটা সময় যেখানে মনে হচ্ছিল 260 থেকে 265 রান হবে, সেখানে 243 রান করে রাজস্থান। বিরতিতে বৈভব স্বীকার করে নেন রান কিছুটা কম হয়েছে। চলতি আইপিএলে দুবার 240 রানের বেশি তারা করে জিতেছিল হায়দ্রাবাদ, তাও আরাম করে, কিন্তু এলিমিনেটরের চাপ আলাদা, সেটা বোঝা গেল অভিষেককে দেখে। দ্বিতীয় বলেই জফরা আর্চারের বাউন্সার সামলাতে না পেরে 0 রানে আউট হলেন তিনি। আরও একবার প্রথম ওভারে উইকেট নিলেন আর্চার। 3 নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন ঈশান, হায়দ্রাবাদের রান তোলার গতি বাড়িয়ে দেন তিনি। আর্চারকেও রিয়াদ করছিলেন না তিনি, কিন্তু 244 রান তাড়া করতে হলে প্রতিটি বলে মারতে হবে, সেটা করতে গিয়েই 11 বলে 33 রান করে আর্চারের বলে আউট হলেন ঈশান। ট্রেভিস হেড এদিনও রান পেলেন না, 17 রান করে তিনিও আর্চারের শিকার হলেন। বল হাতে হায়দ্রাবাদের কোমর ভেঙে দিলেন আর্চার, সেখান থেকে আর ফিরতে পারল না হায়দ্রাবাদ, ফলে রাজস্থানের জয় ছিল সময়ের অপেক্ষা। পুরো 20 ওভার ব্যাট করতেও পারল না হায়দ্রাবাদ, 19.2 ওভারে 196 রানেই অল আউট হয়ে যায় তারা। ক্রিকেট নিয়ে যখন কথাই হচ্ছেই তখন ক্রিকেটের একটা অন্যরকম খবর দিই আপনাদের। সম্প্রতি 17 মে ছিল ডিস্ট্রিক্ট দিব্যাঙ্গ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, সেখানে মুখোমুখি হয় নদিয়া এবং রেস্ট অব বেঙ্গল। রেস্ট অব বেঙ্গল চ্যাম্পিয়ন হয়, আর সেই নিয়েই আজ শুনব একটি বেতার প্রতিবেদন। প্রথমে শুনব হেড কোচ অলোক বৈরাগী কি বললেন।
1: হাই, আমি অলোক বৈরাগী, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেড কোচ। আমরা রিসেন্টলি কমপ্লিট করলাম আমাদের WDC ইন্টার ডিস্ট্রিক্ট প্রমোশনাল ম্যাচ। আমরা এই ইন্টার ডিস্ট্রিক্ট প্রমোশনাল ম্যাচগুলো অনুষ্ঠিত করছি যে কারণে আমাদের উদ্দেশ্য আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ টিম করব এবং প্রতিটা জেলা থেকে আমাদের ওয়েস্টবেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে টিম সেই টিমটা গঠন করা হবে এবং প্রত্যেকটা জেলা থেকে খেলোয়াড় তুলে আনা হবে এবং প্রত্যেকটা জেলা ওয়াইজ আমরা টিম করব। যে ওয়েস্টবেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রত্যেকটা জেলা থেকে প্লেয়ার সিলেকশন করে আমাদের বাংলা দল অনুষ্ঠিত হবে, এটাই আমাদের মূল টার্গেট। এবং সমস্ত জেলাতে, ওয়েস্টবেঙ্গলের সমস্ত জেলাতে, সমস্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চল, সমস্ত জায়গাতেই আমরা এই ওয়েস্টবেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পৌঁছে দেব এবং হ্যান্ডিক্যাপ ক্রিকেটকে প্রমোট করব।
0: এরপর সুকুমার মাহাতোর কথা শুনে নেব।
2: নমস্কার, আমি সুকুমার মাহাতো, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্লেয়ার। আমাদের অ্যাসোসিয়েশন ইন্টার ডিস্ট্রিক্ট ম্যাচ করিয়েছিল, যেটাই রেস্ট অব বেঙ্গল আর নদিয়া পার্টিসিপেট

0: করেছিল। রেস্ট অফ বেঙ্গলের ক্যাপ্টেন আমি ছিলাম, সুকুমার মাহাতো আর নদিয়ার ক্যাপ্টেন দীপাঙ্কর মল্লিক। রেস্ট অফ বেঙ্গল জয়লাভ করেছিল। ম্যান অফ দ্য ম্যাচ ছিলাম সুকুমার, ফাইটার অফ দ্য ম্যাচ ছিল তপন বৈরাগী। আমি চাই WBDC আরও এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ টুর্নামেন্ট করাক, যাতে আরও প্লেয়ার উঠে আসে আর বেঙ্গলের জন্য খেলার চান্স পায়।
1: সবশেষে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অভিজিৎ বিশ্বাস কি বললেন আমাদের শুনব।
2: নমস্কার আপনাদের সবাইকে, আমি অভিজিৎ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার এন্ড সেক্রেটারি। আমরা সত্যি খুব থ্যাঙ্কফুল অল ইন্ডিয়া রেডিওর কাছে, তারা যেভাবে আমাদের দিব্যাঙ্গ ক্রিকেটকে প্রমোট করে। 17 মে আমাদের জাস্ট কমপ্লিট হলো ইন্টার ডিস্ট্রিক্ট রেখা রয় লেট রেখা রয় উইনার ট্রফি, এবং এখানে পার্টিসিপেট করেছিল নদিয়া ভার্সেস রেস্ট অফ বেঙ্গল, যেখানে চ্যাম্পিয়ন হলো রেস্ট অফ বেঙ্গল। এবং এই টুর্নামেন্টটা বারসুল বর্ধমানে সম্পন্ন হলো, এবং ম্যান অফ দ্য ম্যাচ সুকুমার মাহাতো এবং ফাইটার অফ দ্য ম্যাচ তপন বৈরাগী। এবং এই টুর্নামেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে সমস্ত প্লেয়ারদেরকে গিফট দেওয়া, জুতো থেকে শুরু করে তাদের খেলার কিট, ড্রেস, ভিশন স্পোর্টস দিয়েছিলেন। তো এইভাবে আমাদের টুর্নামেন্ট শেষ হলো। আমরা এই টুর্নামেন্টটা কেন করছি, আমরা টুর্নামেন্টটা করছি এই কারণে, কেন আমরা আপকামিং সিজনে যেন চাই আরও 4-5টা ডিস্ট্রিক্ট আমাদের দিব্যাঙ্গ ক্রিকেটে যেন অ্যাড হয়, এবং যেন এই টুর্নামেন্টটা আমরা বড় করতে পারি সারা ওয়েস্ট বেঙ্গলে, যেন ডিস্ট্রিক্টগুলো আরও বেশি পার্টিসিপেট করে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম যেন আরও স্ট্রং হয়। এবং আরেকটা কথা আপনাদের সবাইকে বলে রাখি কি ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গের অ্যাসোসিয়েশন যা কাজ করে ওয়েস্ট বেঙ্গলের বুকে, আমরা এটা গর্ব করে বলতে পারি সারা ইন্ডিয়াতে একটা দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশন এতটা কাজ করতে পারে না। আমরা আশাবাদী CAB আমাদেরকে নিয়ে আরও ভাববে এবং সেই সম্মানটা আমরা পাব। লাস্ট ইয়ারে যদি আমরা বলি 2025-এও আমরা অনেক কাজ করেছি। মে মাসে আমরা ঝাড়খণ্ডকে ইনভিটেশন দিয়েছিলাম, সেখানে বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল। ফার্স্ট টাইম আমরা জলপাইগুড়ি টুরে গেছিলাম, ডিস্ট্রিক্টে সার্ভ সব জায়গায় যেন আমাদের দিব্যাঙ্গ ক্রিকেটটা আরও পৌঁছায়। বোম্বে নভেম্বর মাসে ন্যাশনাল ছিল, সোদপুরে আমরা কর্ণাটককে ডেকেছিলাম, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটাও প্রথমবার আমাদের দিব্যাঙ্গ ক্রিকেট হিস্ট্রিতে হয়। এবং তার সাথে সাথে আমরা WBDC এর নতুন ইনিশিয়েটিভ সেবা সংকল্প, যেখানে আমরা সোসাইটির জন্য কিছু করতে চাই, আমাদের ওয়েলবিশার, আমাদের যেন ওয়েলবিশার মৌমিতা চক্রবর্তী ম্যাডাম আছেন BCCI ম্যাচ রে, উনি যেভাবে সাপোর্ট করেন, অনিমেষ রয় আমাদের প্যাট্রন, আমাদের চেয়ারম্যান বাবিল স্যার, আমরা চাই, আমরা যেমন লাস্ট ইয়ার করেছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের প্লেয়াররা, আমাদের দিব্যাঙ্গ প্লেয়াররা ব্লাড দিয়েছিল, এটাও ফার্স্ট টাইম, গাছ লাগানো, জামা প্যান্ট দেওয়া, সেই ধরনের মানুষের আমরা প্ল্যান করেছি। ওভারঅল আমাদের যে সারা বছর কালেকশন হয় 20% আমরা মানুষের সেবাতেও লাগাবো। আমরা আশাবাদী ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশন যেভাবে কাজ করছে দিব্যাঙ্গের জন্য, আরও মানুষ কর্পোরেট একটু আগে আসবে, কেন আমাদের সেই ধরনের কোনো স্পন্সর নেই। আমাদের সব রকমের ডকুমেন্ট থাকা সত্ত্বেও, চাই CSR হোক, ATG হোক, নীতি আয়োগ, 12 সব রকমের ডকুমেন্ট সাথে থাকতেও আমাদের সেইভাবে আমরা স্পন্সর, সেইভাবে কর্পোরেট আমাদের সাপোর্ট আমরা পাই না। আমরা আশা করি কি আমাদের এই ধরনের মানুষরা একটু আগে আসবেন, কেন আমাদের সম্পূর্ণটা আমাদের কিছু ওয়েলবিশার, আমাদের প্লেয়ারদের ডোনেশনে সারা বছর আমাদের কাজ হয়, এত কাজ আমরা করতে পারি। আশা করি নতুন সরকারও এসে আমাদের কাজের মূল্যায়নটা হবে এবং আমরা সাপোর্ট পাবো, এবং আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেট যারা খেলে আমাদের প্লেয়াররা, তাদেরও একটা ফিউচার হবে। এবং ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন সত্যি খুব থ্যাঙ্কফুল আমাদের সমস্ত ওয়েলবিশার কাছে, থ্যাংক ইউ।
1: শুনলেন ডিস্ট্রিক্ট দিব্যাঙ্গ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে রক্তিম বরণ ময়রা, সম্পাদনায় আমি অর্ঘ্য সর্দার। আজকের এক্সট্রা টাইম শেষ করব টেনিসের খবর দিয়ে। ফরাসি ওপেনে আবার অঘটন, তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন নোভাক জোকোভিচ, শুক্রবার হেরে গেলেন ব্রাজিলের জোয়াও ফনসেকারের কাছে, 6-4, 6-4, 3-6, 5-7, 5-7 গেমে হেরেছেন জোকোভিচ। ফলে 25তম গ্র্যান্ড স্ল্যামের জন্য অপেক্ষা বাড়ছে সার্বিয়ার এই খেলোয়াড়ের। কার্লোস আলকারাজ চোটের কারণে খেলেননি, শারীরিক অসুস্থতায় বৃহস্পতিবার বিদায় নিয়েছেন ইয়ানিক সিনারও। ফলে জোকোভিচের কাছে সুবর্ণ সুযোগ ছিল ট্রফি জেতার, তা হচ্ছে না। 2 সেট এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হলো জোকোভিচকে। বয়স যে তাঁর খেলায় ছাপ ফেলেছে তা এদিন বোঝা গিয়েছে, প্রায় 5 ঘন্টার লড়াইয়ে হেরেছেন জোকোভিচ। অন্যদিকে সহজেই ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেলেন ইগা সিয়ান্টেক, 4 বারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সুরকির কোর্ট তাঁর হাতের তালুর মতোই চেনা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই তিনি তৃতীয় রাউন্ডে 6-4, 6-4 গেমে হারিয়েছেন ম্যাগডা লিনেটকে। লিনেট কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও লাভ হয়নি, 85 মিনিটে ম্যাচ জেতেন সিয়ান্টেক। এদিকে বিজ্ঞাপনী বিলবোর্ডে ধাক্কা খেয়ে চোট পেয়ে ফরাসি ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন তুরস্কের খেলোয়াড় জেনেপ সোনমেজ, ডাবলস খেলতে নেমেছিলেন।

তাতিয়ানা মারিয়ার সঙ্গে। একটি শট রিটার্ন করতে গিয়েই বেসলাইনে পেছনে থাকা বিজ্ঞাপনী বোর্ডে ধাক্কা খান তিনি। সঙ্গে সঙ্গে কোর্টে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ফিজিও চিকিৎসা করলেও উঠে দাঁড়াতে পারেননি তিনি, তাই ম্যাচ ছেড়ে দিতে হয় তাকে। এরপরেই সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন কোর্টের এত কাছে বিজ্ঞাপনী বোর্ড লাগানো নিয়ে। সম্প্রতি অনুশীলনে বেলজিয়ামের আলেকজান্ডার ব্লকসও অল্পের জন্য বড় চোট থেকে বেঁচেছিলেন। এক্সট্রা টাইম আজ এই পর্যন্তই। এক্সট্রা টাইম কেমন লাগছে আপনাদের তা আমাদের জানাতে ভুলবেন না। ফেসবুকে আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে সরাসরি আমাদের মেসেজ করে নিজেদের মতামত জানিয়ে দিতে পারেন। আমি অর্ঘ্য সর্দার আর আপনারা শুনছিলেন স্পোর্টস এক্সট্রা টাইম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।

কুশনি সরণের কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

চন্দন মজুমদারের কণ্ঠে এতক্ষণ শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি শুরু হচ্ছে কবিতার জন্য। এই অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করেছেন রজতেন্দ্র মুখোপাধ্যায়, অনুমিত্র রায় ও রোশনারা মিশ্র।
1: নমস্কার, কবিতার জন্য অনুষ্ঠানে আজ আমি রজতেন্দ্র মুখোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন আমার দুই কবি বন্ধু অনুমিত্র রায় এবং রোশনারা মিশ্র। আমি প্রথমে অনুমিত্র রায়কে কবিতা পড়ার জন্য অনুরোধ করছি।
2: অন্য রেখায় যাব, যে পথে সকলে যায় সে পথে নয়, আমি একটু ঘুর পথে যাব। বেড়া ডিঙিয়ে সোজা দক্ষিণে নয়, কলা বাগানের পাশ দিয়ে পূব ছুঁয়ে যাব। সময় একটু বেশি লাগবে, পায়ে কাদা গোয়ালের ঘ্রাণ, তবু যাব, ঘুর পথেই পূব ছুঁয়ে যাব। শ্রাবণ, শ্রাবণ ভাসানো নদীতে ডুব সাঁতারের স্মৃতি সারা অবয়াবে আজও জড়িয়ে আছে মাধবী লতার মতো। শ্রাবণ জড়ানো রবীন্দ্রগান আজও সর্বদা মনের দুয়ারে নবীন আগন্তুক। শ্রাবণ ছোঁয়ানো পাতা পায়ের তলায় সবুজ, শ্রাবণ ঝরানো সন্ধ্যা হাসনুহানায় মাতাল, শ্রাবণ আজও চতুর্দিকে শ্রাবণ লেগে আছে।
1: অনুমিত্রর কি বর্ষা খুব ভালো লাগে?
2: অবশ্যই।
1: এবার আমি রোশনারাকে অনুরোধ করি দুটি কবিতা পড়ার জন্য।
3: আমার প্রথম কবিতা ডিম। বয়সের ওপর আমি ঘুমোচ্ছি উপুর হয়ে, স্বপ্নের ভেতর বেড়ে উঠছে, বুড়ো হচ্ছে বন্ধুরা সবাই। ঘুম ভাঙলে বয়স সরে যাবে পেটের নিচ থেকে, বালিতে পিছলে যাওয়া ডিম ফিরবে না কচ্ছপের খোলে। একাত ওকাতে আমি যত পারি কুলিয়েই নিচ্ছি, কুলিয়ে নিচ্ছি আয়ু যত ভাবে পারা যায় তাকে। তবু সরে যাচ্ছে ঢেউ, বুড়ো হচ্ছে সমুদ্র রোজই, ভাটার বালিতে ফের উঠে আসছে সহস্র কাছে। অনুমিত্র, শ্রাবণ মাস শুনে আমার পরের কবিতাটাও বৃষ্টি নিয়ে। বৃষ্টি, রোদের ঝলকে ডোরাকাটা বৃষ্টি ঝলসে উঠে দৌড়ে গেল উৎস ভেদ করে, শীতে তার ফুলে উঠছে রোম। তারপর ধরো পুরনো শব্দের মতো বৃষ্টি, যে বৃষ্টি শুরু হয়েছিল শ্রাবণে, আশ্বিনের শেষে লটপট করছে হাওয়ায়, ফড়ফড় করে গেছে, কুঁই কুঁই করে গেছে। তেমন বৃষ্টির পাশে কোন সারল্যে বসি বলো তোমাকে নিয়ে? এই বৃষ্টি এত হিংস্র এক্সিবিশনিস্ট। রজত, এবার তোমার পালা।
1: হ্যাঁ, তোমরা যখন বৃষ্টি নিয়ে কবিতা বললে, আমিও চেষ্টা করি অন্তত একটা যদি বৃষ্টির কবিতা পাই। এটা গজানন বলে একটা সিরিজের কবিতা, পঞ্চম কবিতা। গজানন দেরিতে ঘুমোয়, গজানন ওঠে তাড়াতাড়ি, ডুবন্ত জাহাজের ওপরের খোলা ডেকে টান টান নীলাভ মশারি। যখন ঘুমিয়ে থাকে বারুদের গন্ধ এসে হাত রাখে কপালের ঘামে, তারপর চরাচরে ক্লান্ত হরিণের মতো চুপি চুপি নীল বৃষ্টি নামে। যেই সে বৃষ্টি থামে একে একে ঢুকে আসে সাঁজোয়ার গাড়ি। গজানন দেরিতে ঘুমোয়, গজানন ওঠে তাড়াতাড়ি। আর একটা, এটা এক নম্বর কবিতা এই সিরিজের। গজানন তোমায় চেনে, গজানন তোমায় দেখতে পায়, ধূসর পিঠের ছায়া একটু একটু করে বালি থেকে সমুদ্রে মিশে যায়। সমুদ্র কুড়িয়ে নেয় আকাশের পাখি, ফ্যানারা কুড়িয়ে নেয় মেঘ, সেই মেঘ গাঢ় হলে ঝরে অশ্রুকণা, ঢেউ আর বৃষ্টি মিশে পৃথিবীর পরাগ নিষেক। সামান্য খেয়াল করলে সমস্তই বুঝতে পারা যায়। গজানন তোমায় চেনে, গজানন তোমায় দেখতে পায়।
3: এই যে শুনলাম কবিতাটা রজতেন্দ্রর, আমার খুব আগ্রহ একটা প্রশ্ন করার।
1: বলো।
3: সেটা হচ্ছে প্রথম কবিতাটা যেটা ছিল সেটা হচ্ছে গজানন দেরিতে ঘুমোয়ে গজানন সকালে ওঠে, আর দ্বিতীয় কবিতাটা হচ্ছে গজানন
1: তোমায়
3: চেনে গজানন তোমায় দেখতে পায়। প্রথম কবিতাটা রজতেন্দ্র বলল বৃষ্টি নিয়ে। এই দুটো কবিতার মধ্যে গজানন সিরিজের এই কবিতাগুলো আমি আরও শুনতে চাইবো, যদি আজকে সময় থাকে রজতেন্দ্র যদি শোনায় আমাদের খুব ভালো হয়, কারণ আমার খুব মজা লেগেছে কবিতা সিরিজগুলোর এই ধরনটাতে। শুরু হচ্ছে শেষ হচ্ছে একই জায়গাতে, কিন্তু এর মাঝে যা যা ঘটে যাচ্ছে তার সঙ্গে শুরু আর শেষের সম্পর্কটা খুব অদ্ভুত। প্রথম কবিতাটাতে একটা দুঃখ আছে, গজানন রাতে ঘুমোয় না, তার মধ্যে বৃষ্টি পড়ে, তার মধ্যে ক্লান্ত হরিণের মতো বৃষ্টি পড়ে। আবার শেষের কবিতাটা আবার কিন্তু মনে হলো যে বিগ ব্রাদারের মতো, দেখতে পায় গজানন তোমাকে চেনে। মাঝের গল্পটা যতই করুণ হোক, এই চেনাটার মধ্যে একটা কোথাও ভয় আছে। অনামিত্র,
2: আমারও একটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন হচ্ছে এই গজানন আসলে কি? গজানন কি কবি নিজেই? গজানন একটা সত্তা আমার ধারণা হচ্ছে, কিন্তু গজানন কি আমরা নিজেরাই, না কে গজানন?
4: গজানন আসলে কে এটা আমিও ঠিক জানি না।
2: এই রে,
4: আমার মাঝে মাঝে এক একজনকে দেখে মনে হয় এই বোধ হয় গজানন। হয়তো বাজারের ভিড়ে দাঁড়িয়ে আছে, হয়তো রেশনের লাইনে দাঁড়িয়ে আছে, লোকটার মুখের দিকে তাকিয়ে দু পা এগোতে গেলাম, লোকটা সাঁত করে বাঁ দিকে সরে গেল, তারপর আর দেখতেই পেলাম না। তারপর যতই দেখতে চাই সে নিজের পায়ের বুড়ো আঙুলের দিকে চেয়ে থাকে, তারপর অনেকক্ষণ পরে মনে হলো এই বোধহয় গজানন নয়।
2: অর্থাৎ এটা কি বলতে পারি গজানন আমাদের মধ্যেই লুকিয়ে আছে?
4: হয়তো আছে, হয়তো সে কিছুক্ষণের জন্য আমাদের কারোর কারোর ভেতরে থাকে, আবার বেরিয়ে গিয়ে অন্য কারোর ভেতরে ঢুকে পড়ে এমনও হতে পারে।
2: আচ্ছা
4: অনুমিত্র, এবারে তুমি একটু কবিতা পড়ো।
2: আবার বর্ষা। বর্ষায় বৃষ্টির দিকে পিছন ফিরলেই ছাঁট এড়ানো যায় না, আলসের কিনার বেয়ে জল পড়ে টপ টপ, সবুজ শার্টের কলার ভেজে নীল শাড়ির আঁচল, রাস্তার কুকুরও বৃষ্টি এড়াতে সঙ্গী হয়, আলসের জলে তার লেজ ভেজে। বৃষ্টির দিকে পিছন ফিরলেই ছাঁট এড়ানো যায় না, এদিক ওদিক থেকে জল পড়ে।
4: আচ্ছা, এই যে এদিক ওদিক থেকে জল পড়ে, তোমার বাড়িতেও কি মানে পুরনো দিনের বাড়ি, বাড়িতে জল পড়ে?
2: অবশ্যই আমাদের পুরনো দিনের বাড়ি, এবং আমার বাড়িতে জল পড়ার একটা অভিজ্ঞতা অবশ্যই আছে।
4: মানে আমাদেরও পুরনো দিনের বাড়ি ছিল, এবং আমরা যেরকম বিভিন্ন জায়গায় বালতি গামলা পেতে পেতে
2: একদম একদম,
4: এবং কিছুটা জল জমার পর এই যে অনেক রাত্রিরে টপ টপ করে একটা পড়া সব
2: একদম ছাদ ফুটো, লাইট রুফের ছাদ কাকে বা অন্য পাখিদের ফুটো করে দেওয়ার পর টপ টপ করে সেখানে জল পড়তো,

0: অন্য ফৌটো তার তলায় বসিয়ে বসিয়ে জল সেখানে আটকানো হতো।
1: কবিতা তোমার কাছে কিভাবে আসে অনুমিত্র?
0: এইটা খুব
1: মানে তুমি কি রোজ লিখতে বসো নিয়ম করে?
0: একদমই নয়, কবিতা আমার কাছে আসে এবং তখনই আমি কেবল লিখতে পারি। কবিতা না এলে আমি কবিতা লিখবো এইভাবে কোনোদিন লিখতে পারি না।
1: রোশনা কিভাবে মানে তুমি কি নিয়মিত কবিতা লিখতে বসো যে আজ আমায় কবিতা লিখতে বসতে হবে, এরকম একটা ব্যাপার থাকে, বা অনেক দিন লিখছি না এ তো ঠিক না?
2: হ্যাঁ, আমার কাছে ব্যাপারটা হচ্ছে প্রায় 3-4 বছরে আমি এক দু মাস লিখি, কিন্তু সারাদিন ধরেই মনে হয় যে এটার মজা আছে। সেটা হচ্ছে এটা যে এখনো মনে হয় সারাদিনে 3-4 কবিতা ওই আসে, যেরকম মনে হয় যে এটা একটা কবিতা হতে পারে, মনে মনে ভাবলাম তো, তারপরে কিছুক্ষণ ওটা থাকলো সঙ্গে আবার চলেও গেল, আমি ধরে রাখি না। কিন্তু 3-4 বছর পরে মনে হয়, একটা সময় মনে হয় যে এবার কিছুটা লেখা যাক, অনেক হয়েছে আর কি, এরকম আসছে যাচ্ছে, তখন বসি।
1: তেমনই অন্তত একটা দুটো কবিতা আমরা এবার শুনি।
2: এইটা কিন্তু আমি যেটা পড়বো সেটা যখন আমি মোটামুটি নিয়মিত লিখতাম তখনকার কবিতা, কারণ এটাই হাতের কাছে পেলাম। কবিতাটার নাম আংটি। কুমার থেকে ঘুম ভালো, ঘুমের থেকে বিষণ্ণতা স্বাস্থ্যকর। পৌষ শেষে হলুদ মাঠে বালির আভাস, গাভীনতায় অতল দেখায় মুদ্রাগুলি। অপটুতার রুগ্ন হাতে কোনো রকম ভাঁজের আভাস ফুটিয়ে বলে অঙ্গুরীয়। আংটি যেন ঘিরেও থাকে দিগন্তকে। নির্ভরতার তেমন মাঠে বিষণ্ণতার চাইতে ভালো ঘেন্না দেওয়া, উস্কে দেওয়া কুৎসাগুলির অভিজ্ঞানে।
0: একটা অসামান্য লাইন পেলাম, মানে অনেকদিন ধরে এমন লাইন খুঁজছি যেটা কারণে মানে মন ছুঁয়ে যায়। কুমার থেকে ঘুম ভালো এই রকম লাইন মানে সত্যি দুর্দান্ত, এত ভালো লাগলো।
2: এটা কি ভালো লাগে, তোমার নিজের কোনো অভিজ্ঞতা আছে? তোমার কি মনে হয় যে এটা তুমি নিজে কখনো মনে হয়েছে?
0: না না, সেরকম মনে হয়নি, কিন্তু লাইনটা হঠাৎ করে মানে ছুঁয়ে গেল আর কি।
1: কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়।
2: হ্যাঁ, ব্যাপারটা ওরকম,
1: কারণ আছে, পাউরুটিও ভালো লাগে ঝোলা গুড়ও ভালো লাগে,
2: ব্যাপারটা খানিকটা ওরকম।
1: বেশ, আমি একটা খাওয়া দাওয়ার কবিতা পড়ার চেষ্টা
0: করি। অবশ্যই।
1: গজানন দিনে খায় ভাত, গজানন রাতে খায় রুটি। সবজি থেকে মাছ থেকে হঠাৎই লাফিয়ে ওঠে চটা ওঠা জীবনের ঘুঁটি। রোদ ওঠে জল পড়ে শিরশির বয়ে যায় শব্দহীন হাওয়া। এই যে আসনে বসা নানা রূপে নানা রঙে ঘুরে ফিরে নিজেকেই খাওয়া, তবুও সন্দিগ্ধ চোখ প্রাণপণে খুঁজে মরে খাবারের ত্রুটি। গজানন দিনে খায় ভাত, গজানন রাতে খায় রুটি।
0: দারুণ।
1: অনুমিত্র, তোমার তো খাওয়া দাওয়ার একটা খুব সুন্দর একটা দুর্বল জায়গা আছে ভেতরে, তো সেরকম কোন জায়গা থেকে কোনো কবিতা উঠে এসেছে
0: না
1: বা সেরকম নেই? তো তুমি তোমার একটা পছন্দের একটা কবিতা আমাদের শোনাও।
2: কিন্তু রজতেন্দ্রর গজাননে কেন রজতেন্দ্র গজাননকে তার নিজের খাওয়া দাওয়ার আগ্রহটা দিতে পারেনি? কেন ত্রুটি ধরবে রজতেন্দ্রর গজানন, আনন্দটা কোথায়? সেরকম একটা কবিতা আমি আমি জানি এই সিরিজে আছে, সেটা পড়তেই হবে। অনুমিত্র কবিতার পর ওটা শুনবো।
0: পাগল নিয়ে আমার দুটো কবিতা আছে।
1: হ্যাঁ, একটা কবিতা আছে তোমার পাগলের জ্বর হয় না, ওটা শোনাও।
0: পাগল, পাগলের জ্বর হয় না, সারাদিন রোদ্দুরে পুড়ে জল ঝড়ে ভিজে, দিনের শেষে পাগলের জ্বর হয় না, কখনো সখনো একটু আধটু মন খারাপ হয়। পাগলের কোনো রুমাল লাগে না, শীত ভোর বা বর্ষা সন্ধ্যায় বানাকের শিকনি মোছার জন্য পাগলের কোনো রুমাল লাগে না। সেই সুদূর ক্লাস টুতে রুমাল চড়ে মগ্ন হওয়ার দিন, হলুদ বাড়িটার সামনের সবুজ মাঠে সে তার একমাত্র রুমাল হারিয়ে ফেলেছে। পাগল হওয়ার পর বহুদিন তার আর রুমাল লাগে না।
2: আমার ওই ওই কবিতাটাও খুব শোনার ইচ্ছে ওর মুখে, যে বাড়ির পেছন দিকে।
0: ও, ডাইমেনশন,
2: ওটাও প্লিজ শোনাও।
0: ডাইমেনশন। অনেক বাড়িরই সামনে একটা বাগান, একটা বাড়ি বারান্দা, বাগান পেরিয়ে মাঝিকে হয়তো ছোট্ট গ্যারেজ, গেটের ফলকে কুকুর হইতে সাবধান, পাখির জন্য সাজানো ঘর। বাড়ির পিছন দিকেও যে একটা ছোট বারান্দা থাকতে পারে, অথবা হঠাৎ প্রয়োজনে বেরোনোর জন্য খিড়কি দরজা, পিছন দিকেও একটা বাড়তি স্নানঘর, আমরা বিশ্বাস করি না, মনেই রাখি না পিছন দিকেও সামনের একটা ছায়া আছে।

0: এটা আমার খুব মনে ধরেছে আর কি, কারণ বাড়ির পেছন দিকে পুরো অন্য একটা গল্প আছে ছায়ার পাশেও, সেটাও এখানে ডেসক্রিপশন আছে। এবার আমার মনে হয় ওই কবিতাটা শুনবো, তারপর আমি।
1: এটা গজাননের 17 নম্বর কবিতা। গজানন হাঁটবার এলে গজানন উড়ে উড়ে হাঁটে, ছাতাটি মাথায় দিয়ে কাপড় হাঁটুতে তুলে পৌঁছয় মঙ্গলা হাটে। প্রতিটি সবজি তাকে আত্মীয় মনে করে, মাছগুলি ভাবে হরিহর, হাঁটুরের দল তাকে পাগলের পরোয়ানা দেয় প্রতি 7 দিন পর। সপ্তাহে একদিন সবাইকে কাছে পেয়ে দুই হাতে নাড়ে আর ঘাঁটে, গজানন হাঁটবারে এলে গজানন উড়ে উড়ে হাঁটে।
0: এই কবিতাটা আমার এত ভালো লেগেছে কেন সেটা আমি এক্ষুনি বুঝলাম জাস্ট। তার কারণ হচ্ছে এই বাকি ওইখানে বললাম এক জায়গায় গজানন এরকম যে ওর ঘুম হয় না রাতে, তার মধ্যে বৃষ্টি পড়ে। আরেক জায়গায় গজানন হচ্ছে বিগ ব্রাদার ভয় পায়, কিন্তু তাও অন্যদের দেখতে পায়, সারাক্ষণ ধরে দেখে। এখানে গজানন খুব মজার, এখানে গজানন এত আনন্দে, এত জড়িয়ে আছে সবজির সঙ্গে মাছের সঙ্গে, যে পরে যখন ঘুরে আসছে যে গজানন উড়ে উড়ে হাঁটে, এই ঘুরে আসাটা ওর পরের সপ্তাহে যাওয়ার মজাটা রেখে দিয়েছে কবিতাতে। আচ্ছা, আমি খুব ছোট্ট দুটো কবিতা পড়ব। প্রথম কবিতা, দিগন্ত 33 ভূত ঘোড়া মাত্র একটা, ছোটাছুটি যা পারে করিও, মনে রেখো দ্রাঘিমায় বদলে যায় আয়ু, দ্রাঘিমায় ঘোড়া বদলে নিও। 2 নম্বর, নাতির ঘরে পুঁতি আমার মাথায় হাত রেখো, বাঁচতে আমি চাই না বেশি দিন, আমায় খেয়েও আদর করে পিণ্ডি মাখা ভাত গিলে ফেলাই যদিও সমীচীন।
1: আরেকটা আরেকটা পড়ো, একটা অন্য মেজাজের কবিতা পড়ো না, ভালো লাগছে। কি অনুমিত্র?
0: আমি আমার এক প্রিয় পোষ্যকে নিয়ে লেখা একটা কবিতা পড়বো, তার নাম স্লথ। তারা করছে স্লথ, সময় ধীরগামী, অপেক্ষার কিছু নেই, অপেক্ষাই পথের অন্তিম, বেশি কম উঠছি সকলে, কে যে কার পাশে নেই কে কবে সে খেয়াল রেখেছি, ভাগ্যিস ডানাও নেই, থাকলে খুব বিড়ম্বনা হতো, তাছাড়া তারা করছে স্লথ, তারাও তো নেই,
2: অপেক্ষাই পথের অন্তিম। লাইনটাও খুব হৃদয়স্পর্শী লাইন।
1: আচ্ছা, ডানা থাকলে বিড়ম্বনা হতো, এমন মনে হচ্ছে কেন?
0: স্লথ তারা করছে, স্লথ যাকে তারা করে তার ডানার কি দরকার, সে তো এমনিতেই পৌঁছতে পারবে না, খুব ধীরে খুব ধীরে।
1: আচ্ছা, এটা কি লেখবার সময় কোনো একটা বিশেষ মানসিক স্তরের মধ্যে দিয়ে যাচ্ছিলে, মানে মনে হচ্ছিল যে
0: হ্যাঁ সব থেমে গেছে,
1: খুব এলিয়ে রয়েছে দিন,
0: হ্যাঁ খুব থেমে যাচ্ছে,
1: মেঘলা করেছে আকাশ,
0: মেঘলা করলে বেশ চনমনে থাকে।
1: আচ্ছা,
0: এটা প্রাকৃতিক নয়, এটা কিছুটা মনের অবস্থা বলা যায়।
1: অনুমিত্র, একটু কবিতা শোনাও।
2: বারুদ, নদীর তীরে বারুদ ছিল অনন্ত, সেই বারুদের শরীর খুঁড়ে সমস্ত দিন সময় জুড়ে, নদীর বুকে আজ এনেছি একটুখানি বসন্ত, নদীর তীরে বারুদ ছিল অনন্ত।
1: দারুণ। আচ্ছা অনুমিত্র, লেখালেখির শুরুটা কিভাবে?
2: হ্যাঁ, লেখালেখির শুরুটা মানে 1995 সালে মাধ্যমিক পাস করি, মাধ্যমিক পাস করার পর যদি বসে আছি, এবারে আমি তো খুব আর্লি রাইজার ছিলাম, ভোরবেলা উঠে একদিন মা চা করছে, আমি পাশে বসে আছি, পূব দিকে জানলাটা খুলেছে রান্নাঘরের, দেখছি যে পাশের বাড়িটা পুরনো বাড়ি ছিল, অশ্বত্থ গাছ হয়েছিল ছাদে, সেই অশ্বত্থ গাছের ওপর একটা কোকিল না কি পাখি বসছিল, একটা পোকা খুব চঞ্চল হয়ে ঘোরাফেরা করছিল। মা বলছে যে ওই ওটাকে নিয়ে তুই কবিতা লিখতে পারবি, আমি তো মাথায় হাত, কবিতা লিখবো আমি? তা অনেক ভেবে চিনতে না, কবিতা লিখতে চেষ্টা কর। মা প্রথমে 2-4 লাইন ধরিয়ে দিল, করতে করতে কবিতাটা আমি লিখলাম, সে কবিতাটা আমার এখনও মাথায় নেই এবং কবিতাটা হারিয়ে গেছে, কিন্তু লাস্ট 4টে লাইন এখনও মনে আছে, সেটা হচ্ছে, দিন চলে যায় নষ্ট সময়, মানুষ দাঁড়ায় সময় দাঁড়াতে জানে না।
1: আচ্ছা রোশনার আর কবিতা লেখার শুরুটা কিভাবে?
0: অনুমিত্র গল্প শুনতে শুনতে আমিও মনে করছিলাম, আমি 8 বছর বয়সে কবিতা লিখতে শুরু করি। তো তখন আমি দেয়াল লিখন পড়তাম খুব, তখন ভোটের আগে সব নানান রকম লেখা হতো, ছড়া হতো, তখন প্রচুর অ্যাডভার্টাইজমেন্টও ছড়া ছিল, তো ওগুলো খুব পড়তাম, সুকান্ত পড়তাম। তার ফলে আমার প্রথম কবিতা ছিল এরকম যে আজ কৃষক সম্মেলন, কারণ মেদিনীপুরে সে বছর কৃষক সম্মেলন হয়েছিল, সারা ভারত কৃষক সম্মেলন। তো আজ কৃষক সম্মেলন, মানুষের বুকে জেগে ওঠে আজ নতুন আন্দোলন, আজ কৃষক সম্মেলন। আরেকটা খুব মজার আমার মনে পড়লো, সেটা হচ্ছে খরা হয়েছিল সে বছর, আমার 3 নম্বর কবিতা, তাতে একটা লাইন ছিল এরকম, পুড়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত গাছ, মানুষ কি খেয়ে বাঁচবে, শুধু মাছ আর মাছ।
1: অসাধারণ,
0: অহনা মিত্রর পোকা থেকে মনে পড়ে গেলে এবার রজতের গল্প কিন্তু বলতে হবে
1: না। আমার ব্যাপারটা হচ্ছে, আমি ছোটবেলা থেকে কবিতা লেখা বা বলা ভালো ছড়া লেখার চেষ্টা করতাম, বাড়ি থেকে খুব উৎসাহ দেয়া হতো এবং সেই কারণেই, এবং সবাই খুব পড়তেন বা মুখে মুখে ছড়া, আমি এক লাইন বলছি বল দেখি, এরকম ভাবেই হতো। আমি যে স্কুলে পড়তাম মিত্র ইনস্টিটিউশনে, সেখানে যোগেশবাবু ছিলেন, আমাদের বাংলা পড়াতেন, আমাদের স্কুলের পত্রিকা বেরোতো, সেই পত্রিকার জন্য নিয়মিত লেখা চাইতেন, এই সমস্ত কিছু মিলেমিশে। তার পরবর্তীকালে আমার বন্ধুর বাবা ছিলেন প্রভাত চৌধুরী, তিনি ভীষণভাবে উৎসাহ দিতেন কবিতা পাক্ষিক যে পত্রিকাটি করতেন তাতে লেখার জন্য, সব মিলিয়ে এইভাবে হতো আর কি।
0: আমি অবশ্য রজতেন্দ্রকে কবিতা পাক্ষিকের দিন থেকেই চিনি, প্রথম ওর কবিতা যখন আমি পড়লাম, তারপরে আমি জানিয়েছিলাম এবং সেটা আমার মনে আছে, দক্ষিণারঞ্জনের ভাষায় খানিকটা আমাদের ঠাকুরদার ঝুলির ভাষাটাকে নকল করে, কারণ খুবই ভালো লাগে আমার ভেতরে ভাষাটা বারবার এসেছে তাই জন্য। আগা নাই পাছা নাই, গুয়াপান যৌতুক নাই, জ্যোৎস্নার উরুনি নাই, 12 মাস 36 রজনী, ঘুরঘুরটি অমাবস্যায় ছুঁয়ে ছুঁয়ে চিনে নিতে তাকে, দীঘল দীঘল পাখে ফোঁট তোলে সূঁচে গাথা মনি।
1: বাহ,
0: এরপর রজত একটা বলো।
1: এটা গজানন সিরিজের 14 নম্বর কবিতা, গজানন সত্যেন বসু, গজানন বুড়ো আইনস্টাইন, পাহাড়ের কাঁধ জুড়ে সবুজ মেঘের মতো রাশি রাশি ওক আর পাইন, নির্জন হিমেল রাতে অচেনা তারার সাথে কণারা আলোর গতি পেলে বাতাস তরল হয়, পরম শূন্যের দিকে ধীর পায়ে একলা হেঁটে গেলে, কণাদের ইতিহাসে তৎক্ষণাৎ ঢুকে পড়ে একটি দুটি অলৌকিক লাইন, গজানন সত্যেন বসু, গজানন বুড়ো আইনস্টাইন।
2: খুব ভালো লেগেছে।
0: কিন্তু আমি একটা অন্য কবিতাও শুনতে চাইছি গজাননের বাইরে, আছে কি সঙ্গে? অনামিত্র পড়তে পড়তে তুমি যদি খুঁজে পাও, অনামিত্র একটা পড়ো।
2: বন্ধুকে যে আর বন্ধু নেই, অনিরুদ্ধ তোদের 75 বছরের ঝুল বারান্দাটার সামনে দিয়ে কাল অনেক রাতে হেঁটে এসেছি আবার, শরীরে তখন শ্মশান পোড়া গন্ধ, পাশের বাড়ির মাসিমা কাল বিকেলে, কেমন আছিস অনিরুদ্ধ এই হারানো হাওয়ায়, মা বোনেরা কেমন?
1: বাহ, আচ্ছা অনুমিত্র, একটা প্রশ্ন আমার মনে জাগে, সেটা হচ্ছে তুমি তো দীর্ঘদিন বিখ্যাত কবি এবং গদ্যকার আমাদের তারাপদ রায়মশাই, তাঁর তো তুমি রাইটার ছিলে, মানে উনি বলতেন তুমি লিখতে, কিন্তু তোমার যে কবিতা বা গদ্য কোনো জায়গাতে কিন্তু তাঁর কোনো প্রভাব নেই, এইটা তুমি অতিক্রম করলে কি করে? অথচ তারাপদবাবুর লেখার প্রতি তোমার ভীষণ একটা শ্রদ্ধা এবং তোমার ভালোবাসার জায়গা আছে, এইটা কি করে সম্ভব হলো, এই যে প্রভাবটা এড়িয়ে থাকা কবিতা থেকে অন্তত?
2: আসলে কবিতা তো আমার কাছে আসে, আমি তো যা আসে তাই তো আমি লিখি, সেই জন্যেই আমি এটা এড়াতে পেরেছি। আমি তো কারোর কবিতা পড়ে তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে লিখি না, কবিতা এলে তাই আমি লিখতে পারি, না এলে আমি তো লিখতে পারি না, সেই কারণেই বোধ হয় এটা এড়ানো সম্ভব হয়েছে।
0: হ্যাঁ, এটা আমার অনামিত্রর কবিতায় মনে হচ্ছে যে প্রথম থেকে শেষ অবধি এক খণ্ড বোধের মতো আর কি, মানে আমি যেমন করি আমি শব্দ চেঞ্জ করি, আমার রণমিত্রর মনে হয় কবিতা লেখার ধরনটা ওরকম নয়, ওর ওই জন্যই একটা সব মিলে একটা সৌন্দর্য আসে, এত সহজ বর্ণনার মধ্যে এত সুন্দর, তার কারণ ওটা একটা অখণ্ড জিনিস হিসেবে বোধ হয় প্রথমে আসে,
1: একটা অদ্ভুত প্রশান্তি আছে।
0: হ্যাঁ, যেটা আমি সহজ
1: ব্যাপারটা কিন্তু আছে, এটা কি প্রথম থেকেই?
2: প্রথম থেকে
0: মানুষের হয়তো ভাবনা চিন্তা চরিত্রের একটা ছাপ পড়ে,
1: নিশ্চয়ই ছাপ পড়ে, মনের ছাপ তো।

0: ওই লেখার উপর।
1: হ্যাঁ, তুমি যেটা বলছিলে রোশনারা, সেটা হচ্ছে অন্য কবিতার সিরিজের মধ্যে একটা আছে, সেটা মায়া জঙ্গল বলে। আমি তার থেকে একটাই কবিতা পড়ছি। দাবানল আসলে এক ধরনের ব্যাধি যার কোনো চিকিৎসা নেই। কোনো জঙ্গলের দাবানল হলে প্রথমেই তাকে সবার থেকে পৃথক করে দিতে হয়, যেভাবে বসন্তের রোগীকে আলাদা করে রাখতে হয় বসন্তকালে। অসুস্থ বনভূমিকে সুস্থ করার জন্যে গাছপালা, পশু পাখি, নদীনালা সব কিছু মশারির মধ্যে ঢুকিয়ে গুঁজে দিতে হয় তার চারপাশ, যাতে সতীদাহ প্রথার মতো দুপুর উস্কনি হাওয়া জঙ্গলে ঢুকে পড়ে ওদের আর তাতিয়ে না দিতে পারে।
2: অসাধারণ।
1: এবার রোশনারা, তুমি একটুখানি কিছু শোনাও আমাদের।
2: আমি যে কবিতাটা পড়বো এবার, সেটা হচ্ছে আমার আরেক প্রিয় পোষ্য মোরগ। তুমি কি শীতের দেশে আগুন নিয়ে খেলা করতে পারো? তুমি কি সন্ধি শিবিরে গাইতে পারো জাতীয় সঙ্গীত? যখন কামানগুলো আলস্যে ঘাড় বাঁকিয়ে নিজেদেরই দেখে, আত্মহত্যা নেমে আসে মড়কের মতো, দু কদমের সেই সব রাতে এক কদমের ভোর হলো ভেবে, তুমি কি কোকরকো ডেকে উঠতে পারো?
1: বাহ! আচ্ছা, এই যে পোষ্যগুলোর কথা তুমি লিখছো, এই যে স্লথ, এই যে মোরগ, তুমি কি নিজে সত্যি কিছু পোষো?
2: না, বাড়িতে কিছুই নেই, কিন্তু সারাদিন দেখি এদের। আমার মনে হয় যে
1: চারপাশে
2: মোরগ কেন, ময়ূর পুষলেও ভালো হতো। একটা একটা ডাইনোসর, একটা হাতি, কোনটাই নেই, কোনটা সবকিছু থাকলে ভালো হতো, ক যেন নেই না।
1: অনুমিত্র, কখনো কিছু পুষেছো বা পোষার ইচ্ছে হয়েছে? কি?
3: কুকুর। কুকুর পোষার ইচ্ছে হয়েছে, খরগোশ পোষার ইচ্ছে হয়েছে।
1: অনুমিত্র, একটা কবিতা শোনাও আমাদের।
3: ভোরে ভোরের আলোয় দেখি দোয়াতে কালি নেই, মেঘের উড়ান দেখি শিশিরের স্নান, পালকে রোদের ঝিলিক পাখিদের গান, পাতার শরীর কাঁপে, জানলার ধারে বসে এইসব দেখি, আর সকালের রোদে দেখি দোয়াতে কালি নেই।
1: বাহ! কিন্তু এই যে জানলার ধারে বসা, এই ছবিটা কিন্তু তোমার অনেক কবিতায় ফিরে ফিরে এসেছে। তুমি যখন যাতায়াত করো বাসে বা কি, মানে তোমার কি জানলার ধারের সিটটা খুব প্রিয়?
3: এক্স্যাক্টলি। ছোটবেলা থেকে আমি ভোরবেলা উঠে জানলার ধারে বসে থাকতাম, বাইরেটা দেখতাম। জানলার ধারে বসে থাকাটা খুব একটা প্রিয় জিনিস, প্রিয় ব্যাপার আর কি।
1: আচ্ছা, বাইরে বেরিয়ে তুমি তো ধরো প্রবাহিত সময়কে দেখছো।
3: হ্যাঁ।
1: কিন্তু তুমি যে তোমার বাড়ির জানলা দিয়ে দেখছো, বিভিন্ন জানলা দিয়ে, এবং এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার মধ্যে কি তুমি কোনো বৈচিত্র্য খুঁজে পাও, বা সেখান থেকে কি কবিতা আসে?
3: কখনো আসে।
2: রজতেন্দ্র, একটা কবিতা পড়ো।
1: এই কবিতাটার নাম ডিমের খোসা। ওপরের শক্ত খোলার নিচে যে পাতলা নরম দুধ সাদা খোসাটি দেখতে পাওয়া যায়, সেটাই ডিমের অন্তর্বাস। স্নান করে আসার পর প্রথমে সেই ভঙ্গুর অফ হোয়াইট খোলা, এবং তারপরে ওই ধবধবে অন্তর্বাসটি পিছন থেকে খুব আলতো করে ছাড়িয়ে নিতে হয়, যাতে ওর কোনোভাবেই ব্যথা না লাগে, যাতে ওর মনের ভেতরে কোনো বিরক্তি না তৈরি হয়, এবং যাতে ও কোনো মতেই ভয় না পেয়ে যায়। প্রথমেই ভয় বা বিরক্তি এলে ও কিন্তু সারা জীবন আর নিজেকে নদীর মতো মেলে ধরতে পারবে না, ডানা মেলতে পারবে না রেন ফরেস্টের নাম না জানা প্রজাপতিটির মতো।
3: বাহ,
2: ভারী সুন্দর।
1: আজকের কবিতার আড্ডাই বলবো, কবিতার জন্য অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের চমৎকার কাটলো,
2: ভারী সুন্দর কেটেছে।
1: রোশনারাকে ধন্যবাদ, অনুমিত্রকে ধন্যবাদ,
2: আমাদের তরফেও
3: ধন্যবাদ।
1: নমস্কার।
4: কবিতার জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন রজতেন্দ্র মুখোপাধ্যায়, অনুমিত্র রায় ও রোশনারা মিশ্র। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
5: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান। অব্যক্ত ঐতিহ্যের গান।

0: কথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
2: নমস্কার, সঙ্গীত কে অখিল ভারতী কার্যক্রম মে আজ হম আপকো সুনওয়ানে যা রহে হ্যায় বিদুষী স্মিতা মোকাশি কা শাস্ত্রী গায়ন।
3: নমস্কার, ইন টুডেজ অল ইন্ডিয়া প্রোগ্রাম অফ মিউজিক উই ব্রিং টু ইউ আ ক্লাসিক্যাল ভোকাল পারফরমেন্স বাই বিদুষী স্মিতা মোকাশি।
2: সুরো কি সাধনা ও শাস্ত্রী গায়ন কি সমৃদ্ধ পরম্পরা কো আত্মসাত করনে ওয়ালি আকাশবাণী ও দূরদর্শন কি টপ গ্রেড কলাকার বিদুষী স্মিতা মোকাশি পণ্ডিত অজয় পোহনকর জেসে দিগ্গজ গুরুও কে সানিধ্য মে তরাশা গয়া স্বর হ্যায়।
3: আ টপ গ্রেট আর্টিস্ট অফ আকাশবাণী এন্ড দূরদর্শন বিদুষী স্মিতা মোকাশি হ্যাজ ডেডিকেটেড হারসেলফ টু দ্য পারস্যুট অফ নোটস এন্ড থরোলি অ্যাবজর্ব দ্য রিচ ট্র্যাডিশন অফ ক্লাসিক্যাল সিঙ্গিং। হার ভয়েস হ্যাজ বিন বিউটিফুলি নার্চার্ড আন্ডার দ্য গাইডেন্স অফ লিজেন্ডারি গুরুজ ইনক্লুডিং পণ্ডিত অজয় পোহনকর।
2: তানসেন ও আমির খান জেসে প্রতিষ্ঠিত সমারোহ কি আপ শোভা বড়া চুকি হ্যায়। প্রয়াগ মহাকুম্ভ সে লেকর লন্ডন কি নেহরু সেন্টার তক আপনে আপনি গায়িকী কি ছাপ ছোড়ি হ্যায়।
3: শি হ্যাজ গ্রেসড প্রেস্টিজিয়াস মিউজিক ফেস্টিভালস লাইক দ্য তানসেন সমারোহ এন্ড উস্তাদ আমির খান সমারোহ, লিভিং অ্যান ইনডেলিবল মার্ক উইথ হার সিঙ্গিং ফ্রম দ্য প্রয়াগ মহাকুম্ভ টু দ্য নেহরু সেন্টার ইন লন্ডন।
2: আপকো কলাশ্রী আর মোহাম্মদ রফি জেসে কই সম্মানো সে নবাজা গয়া হ্যায়। আপকি প্রস্তুতিয়াঁ না কেবল তকনিকি রূপ সে সুদৃঢ় হ্যায়, উনমে ভারতী সঙ্গীত কি গহরি রুহানিয়ত ভি ঝলকতি হ্যায়।
3: অনার্ড উইথ সেভারাল অ্যাকোলেডস ইনক্লুডিং দ্য কলাশ্রী এন্ড মোহাম্মদ রফি অ্যাওয়ার্ডস, হার পারফরমেন্সেস আর নট ওনলি টেকনিক্যালি ফ্ললেস বাট অলসো ডিপলি রিফ্লেক্ট দ্য সোল অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক।
2: আজ আপ সর্বপ্রথম প্রস্তুত কর রহি হ্যায় রাগ মারু বিহাগ, বিলম্বিত রচনা এক তাল মে নিবদ্ধ হ্যায় জিসকি বোল হ্যায় মান তজ দেহো প্যারে, মধ্য লয় তিন তাল মে নিবদ্ধ রচনা কি বোল হ্যায় মানো না জিয়রা মোরা, আর এক তাল মে নিবদ্ধ দ্রুত রচনা কি বোল হ্যায় মানো না হি তুমরি বাত। আপকে সাথ তবলে পর সঙ্গত কর রহে হ্যায় গান্ধার রাজহংস আর হারমোনিয়াম পর প্রমোদ বোরগাঁওকর।
3: টু বিগিন হার রেসাইটাল টুডে শি প্রেজেন্টস রাগ মারু বিহাগ। দ্য ফার্স্ট ইজ বিলম্বিত কম্পোজিশন সেট টু এক তাল উইথ দ্য লিরিক্স মান তজ দেহো প্যারে, দিস ইজ ফলোড বাই অ মধ্য লয় কম্পোজিশন সেট টু তিন তাল উইথ দ্য লিরিক্স মানো না জিয়রা মোরা। শি কনক্লুডস দিস রাগ with a drut composition set to ektal with the lyrics manu nahi tumri baat. Accompanying her on the tabla is Gandhar Rajhans and on the harmonium is Pramod Borgaonkar.

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী দেবারুতি চট্টোপাধ্যায়।

দেবারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনলেন আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গান। প্রথম গানটির শিল্পী মনোময় ভট্টাচার্য।

0: শুনছেন আধুনিক গান, শিল্পী মনোময় ভট্টাচার্য।
1: কলসিতে মুখ রেখে অপেক্ষাতে রইল একটা কাক। একটু জলের মন পাওয়া যায় যদি, প্রেম এসে ছোঁয়ে দুরন্ত বৈশাখ।

জয়তী চক্রবর্তীর কণ্ঠে এতক্ষণ শুনলেন আধুনিক গান, এখন শুনলেন ছায়াছবির গান। আজ শুনুন প্রাক্তন ছবির গান। প্রথম গানটি শিল্পী অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল।

0: and levelled the three-match series 1-1 last night. England have set a target of 169 runs for India. In reply, India could score only 142 runs for 9 in 20 overs. And in badminton, Indian men's doubles pair of Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty advanced to the finals of the Singapore Open tournament. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। কলকাতা ও তার আশেপাশের আবহাওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ কখনো কখনো মেঘলা থাকবে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 4.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 98% এবং কম 72%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস, কথিকা লাভজনকভাবে বেবিকর্ণের চাষ বলবেন ড কৃষ্ণেন্দু রায়। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা বিশ্ব তামাক মুক্ত দিবস বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। 6:45 প্রাথমিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল। 8টা বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, প্রযোজনা ড মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী সৌম আঢ্য। 9টায় গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনায় হৈমন্তী দেব। 11টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 134তম পর্ব, এরপরে শুনবেন অনুষ্ঠানটির বাংলা এবং সাঁওতালি ভাষায় রূপান্তর। 12:35 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:50 দ্বিজেন্দ্র গীত অতুল প্রসাদের গান, 2টায় অনুরোধের আসর। 2:30 নাটক আলোর প্রান্তর, রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনা রোহিত গোস্বামী। 5:30 যুবাণী কমন রুম উপস্থাপনায় দেবজিৎ অধিকারী এবং সম্পূর্ণ চক্রবর্তী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 যাত্রা চক্ষুদান, রচনা প্রভাষ পাল, পরিবেশনা কন্যাকর সুরপঞ্চম যাত্রা সংস্থা। 7:30 সমীক্ষা। রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 134তম পর্বের বাংলা এবং সাঁওতালি ভাষায় রূপান্তর। 9টায় শিক্ষাঙ্গন থেকে 9:30 ভজন, শিল্পী তরুণ কুমার দাস। 9:45 লোকগীতি, শিল্পী তনুশ্রী আচার্য। 10টায় রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11টায় ভক্তিগীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরিবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 সুবোধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত বি আর দেওধর। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তরুণ কুমার দাস। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস। 6:45 ভক্তিগীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 7:10 যুবাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা, উপস্থাপনা পূজা মিশ্র। 9টায় নজরুল গীতি, শিল্পী অঙ্কিতা মুখোপাধ্যায়। 9:20 দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন। 9:40 রাজধারা, শিল্পী পূজা মিশ্র। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 11টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 134তম পর্ব, এরপরে শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর। বেলা 12টায় সুরভি, উপস্থাপনায় পূজা মিশ্র। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী বিক্রম ঘোষ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তরুণ কুমার দাস। 5:20 উর্বেশী, উপস্থাপনা চয়নিকা দত্ত। সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 লোকগীতি, শিল্পী তনুশ্রী আচার্য। 7:30 দর্পণ, শিল্পী চয়নিকা দত্ত। রাদারটায় মন কি বাতের 134তম পর্বের বাংলা রূপান্তর। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 9:30

অনুগুঞ্জ 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:14 হয়ে 47 সেকেন্ড। জয় হিন্দ।